0: वंदे मातरम
1: वंदे मातरम सुजला सुफला मलयज शीतला शस्य

আজ সোমবার, 23 ভাদ্র 1948 শকাব্দ, 14 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 27 ভাদ্র 1433 বঙ্গাব্দ। সূর্যোদয় 5:24:54, সূর্যাস্ত 5:39:34। আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57:21।

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবা।

0: বাই ও নিউজ অন এআইআর অ্যাপে আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এখন সুভাষিত এই অনুষ্ঠানে আজ শুনবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
1: তারা সুন্দরকে প্রদীপ্ত রূপে দেখতে চলে, আর যারা কবি ও রূপদক্ষ তারা সুন্দরের নিজেরই প্রভায় সুন্দরকে দেখে নেয়, অন্ধকারের মধ্যেও অভিসার করে তাদের মন। আলোর বেলাতেই কেবল সুন্দর আসেন দেখা দিতে, কালোর দিক থেকে তিনি দূরে থাকেন এ কথা একেবারেই বলা চলল না। বিষম অন্ধকার না বলে বলতে হল বিশদ অন্ধকার, যদিও ভাষাতত্ত্ববিদ এরূপ কথায় দোষ দেখবেন। কালো দিয়ে যে আলো এবং রং সবই ব্যক্ত করা যায় সুন্দরভাবে তার উপদক্ষ মাত্রই জানেন। এই যে সুন্দর কালো, এ সাধনা বড় কঠিন। সেই জন্য জাপানে ও চীন দেশে একটা বয়স না পার হলে কালি দিয়ে ছবি আঁকতে হুকুম পায় না গুরুর কাছ থেকে শিল্প শিক্ষার্থীরা। যে রচনায় রস রইল সেই রচনাই সুন্দর হলো এটা স্থির, কিন্তু রস পাবার মতো মনটি সকল মানুষেই সমানভাবে বিদ্যমান নেই, কাজেই এটা ভালো ওটা ভালো নয় এই রকম কথা ওঠে। মেঘের সঙ্গে ময়ূরের মিত্রতা, তাই কোন একদিন নিজের গলা থেকে গন্ধর্বনগরের বিচিত্র রঙের তারা ফুলে গাঁথা রঙিন মালা ময়ূরের গলায় পরিয়ে দিয়ে মেঘ তাকে পৃথিবীতে পাঠিয়ে দিলে। মানুষ প্রথম ভাবলে এমন সুন্দর সাজ কারো নেই, তারপর হঠাৎ একদিন সে দেখলে বকের পাতি পদ্মফুলের মালার ছলে সুন্দর হয়ে মেঘের বুক থেকে মাটির বুকে নেমে এলো। মানুষ বললে ময়ূর ও বক এরা দুইটিই সুন্দর। আবার এলো একদিন জলের ধারে সারস পাখি মেঘ যাকে নিজের গায়ের রঙে সাজিয়ে পাঠালে, এমনি একের পর এক সুন্দর দেখতে দেখতে মানুষ বর্ষাকাল কাটালে, তারপর শরতে দেখা দিলে আকাশে নীল পদ্মমালার দুটি পাপড়িতে সেজে নীলকণ্ঠ পাখি। এমনি ঋতুর পর ঋতুতে সুন্দরের সন্দেশ বহ আসতে লাগল একটি পর একটি মানুষের কাছে। সব শেষে এলো রাতের কালো পাখি আকাশপটের আলো নিভিয়ে অন্ধকার দুখানি পাখনা মেলে। পৃথিবীর কোনো ফুল আকাশের কোনো তারার সঙ্গে মানুষ তার তুলনা খুঁজে না পেয়ে অবাক হয়ে চেয়ে রইল। এই যে একটি মানুষের কথা বললেন, এমন মানুষ জগতে একটি দুটি পাই যার কাছে সুন্দর ধরা দিচ্ছেন সকল দিকে, নানা সাজে নানা রূপে বর্ণে সুরে ছন্দে। ময়ূরই সুন্দর, কলবিঙ্ক নয় কাক নয়, এই কথা যারা বলছে এমন মানুষই পৃথিবী ছেয়ে রয়েছে দেখতে পায়। যার চোখ সুন্দরকে দেখতে পেলে না আজন্ম তার চোখের উপরে জ্ঞানাঞ্জন শলাকা ঘষে ঘষে খইয়ে ফেললেও ফল পাওয়া যায় না। আবার যে সুন্দরকে দেখতে পেলে সে অতি সহজেই দেখে নিতে পারলে সুন্দরকে, কোনো গুরুর উপদেশ পরামর্শ এবং ডাক্তারি দরকার হল না তার, বিনা অঞ্জনেই সে নয়নরঞ্জনকে চিনে নিলে। মাটি থেকে আরম্ভ করে সোনা পর্যন্ত যে ভাষায় কথা চলে, সেটি থেকে ছন্দময় ভাষা পর্যন্ত, তারের সুর থেকে গলার সুর পর্যন্ত বহুতর উপকরণ দিয়ে রূপদক্ষরা রচনা করে চলেছেন সুন্দরের জন্য বিচিত্র আসন। মানুষের কাজে কতটা লাগবে কি না লাগবে এ ভাবনা তাঁদের নেই। কাদায় যে গড়ে সে কাদাছানা থেকেই সুন্দরের ধ্যান করে চলে, না হলে গড়ার উপযুক্ত করে মাটি কিছুতেই প্রস্তুত করতে পারে না সে। এ কথাটা কারিগরের কাছে হেঁয়ালি নয়, চাষের আরম্ভ থেকেই সোনার ধানের স্বপ্ন জমিতে বিছিয়ে দেয় চাষা। কিন্তু যা সুন্দরের ধ্যান মনে নেই, সে যখন ভালো মাটি নিয়ে বসে যায় এবং দেখে মাটি বাগ মানছে না তার হাতে, তখন সে হয়তো বোঝে হয়তো বোঝেও না কথাটার মর্ম।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, এখন সঙ্গীতাঞ্জলি, শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানে প্রথমে ধনঞ্জয় ভট্টাচার্য, তারপর সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া গান শুনলেন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:30 আজকের চাষবাস, বেগুনের কলম চারা, এ বিষয়ে বলবেন ডক্টর সায়ন সাহু। 6:40 আপনার স্বাস্থ্য, পুষ্টি ও অপুষ্টি, এ বিষয়ে বলবেন ডাক্তার মধুমিতা দুবে। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও শুভদীপ দে। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংহিতা সেন। 8:00 বিজ্ঞানের খবর লিখেছেন গোপী দে সরকার। 8:05 নজরুল গীতি শিল্পী মঞ্জুরী বন্দ্যোপাধ্যায়। 8:20 বাংলা কথিকা বর্ধমানের বনবিবি, এ বিষয়ে বলেছেন জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ি। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি দাদরা কাজরি পরিবেশন করবেন শিল্পী অঞ্জনা চক্রবর্তী। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের শেষ অংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সঞ্চয়িতা দা। 11:00 যুববাণীর অনুষ্ঠান। 12:00 আধুনিক গান শিল্পী পল্লব ঘোষ। 12:15

মিনিটে দোতারা বাজিয়ে শোনাবেন শিল্পী সৌমেন্দ্র দাস। 12:33 গ্রামীণ বাংলার অনুষ্ঠান উনজমির দুনো ফসল, উপস্থাপনায় সুব্রত চক্রবর্তী। একটাই নির্বাচিত লোকগীতি 1:45 মহিলা মহল আইনের দর্পণে, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত। 2:30 ছায়াছবির গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশন 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় দ্বাদশ শ্রেণীর সংখ্যাতত্ত্ব, আলোচনায় হেয়ার স্কুলের শিক্ষক অভ্রনীল মান্না ও দুজন ছাত্র। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:38 কৃষি কথার আসর, প্রথমে দক্ষিণ চব্বিশ পরগনার বৈচিত্র্যময় মাছ চাষের সম্ভাবনা, আলোচনায় স্বাগত ঘোষ ও বরুণ নস্করের সঙ্গে পবিত্র কুমার মণ্ডল। তারপরে শুনবেন পুকুরে গলদা চিংড়ির প্রজনন, এ বিষয়ে প্রশান্ত মান্নার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 সমীক্ষা। 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় বুকে জল জমা, ডাক্তার অমিতাভ সেনগুপ্তর সাক্ষাৎকার, গ্রহণে চন্দ্রজিৎ প্রামাণিক, সরাসরি ফোন ইন অনুষ্ঠান। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী রত্না সাহা। 9:30 দৃষ্টিপথ, মাইক্রোপ্লাস্টিকের বিপদ, আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায় ও ডক্টর মধুরিনা মজুমদার। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 সংহিতা সেনের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 10:45 নজরুলগীতি শিল্পী মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, পরিবেশনায় শিল্পী সৌরভ গঙ্গোপাধ্যায়। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি।

হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন। মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর ডোবা কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ। সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ব্রিক্সের বৈচিত্র্যের মধ্যেই তার বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য অবদানের লক্ষ্য নিহিত রয়েছে। নতুন দিল্লিতে গতকাল অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের সমাপ্তি হয়েছে। আগামী 17 সেপ্টেম্বর থেকে এক মাসব্যাপী দেশজুড়ে সেবা সংকল্প অভিযান আয়োজনের ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। ওমান উপকূলের অদূরে গতকাল বাণিজ্যিক জাহাজ MTL গায়ার ওপরে হামলার ঘটনায় ভারত নিন্দা জানিয়েছে। দেশজুড়ে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। শুভেচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। দুবাইয়ে শ্রীলঙ্কাকে 72 রানে হারিয়ে মহিলাদের ক্রিকেটে অষ্টমবার এশিয়া কাপ খেতাব জয় ভারতের। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে গতকাল অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন সমাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ব্রিক্সের বৈচিত্র্যের মধ্যেই তার বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য ব্রিক্সের অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন রয়েছে। দুদিনের এই শিখর সম্মেলনের শেষে সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স শুধুমাত্র কতকগুলি দেশের সমন্বয়ে গঠিত হয়নি, এটি সমস্যা

0: সমাধানের একটি আলোচনার মাধ্যম। গত দুদিন ধরে বিভিন্ন আলোচনায় ব্রিক্সের এই মনোভাবই আরও দৃঢ় হয়েছে। তিনি বলেন, নতুন দিল্লি এই শিখর সম্মেলনের ঘোষণাপত্রে পারস্পরিক মতবিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
1: আমরা আশা করতে হ্যাঁ ইস সামিট সে উসমে অ্যাডপ্ট কিয়া গয়া নিউ দিল্লি ডিক্লারেশন হামারে শেয়ার্ড ভিজন আর ফিউচার কোঅপারেশন কো স্পষ্ট দিশা দেগা হামেন সভি আউটকমস কো সময়বদ্ধ অ্যাকশন আর লাস্ট মাইল ইম্প্যাক্ট সে জোড়না হোগা হামারে ফ্রেমওয়ার্ক ফাইল সে আগে বড়কর রিয়েল লাইফ মে ইম্প্যাক্ট পেদা করে ইসকে লিয়ে হাম সব মিলকর কাম করেঙ্গে।
0: প্রধানমন্ত্রী আরো বলেন, ব্রিক্স তৃতীয় দশকে প্রবেশ করেছে। সমগ্র বিশ্ব এখন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছ থেকে ফলাফলের আশা করে শুধুমাত্র ভাবনা এবং প্রতিশ্রুতি নয়, সম্মিলিত প্রচেষ্টায় এই গোষ্ঠীভুক্ত দেশগুলি এই আশা পূরণে সফল হবে বলেও তিনি মত ব্যক্ত করেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শিখর সম্মেলন 2026 ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কাজাখস্তানের রাষ্ট্রপতি কাসিম জুমার্থ টোকায়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী দুটি দেশের পারস্পরিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন। কাজাখস্তানের সঙ্গে ভারতের প্রাচীন সভ্যতাগত সম্পর্কের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী এবং সাম্প্রতিক বছরগুলিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থায়ী উন্নয়নের বিষয়ে সন্তোষ ব্যক্ত করেন। মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতা এল সিসির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, আঞ্চলিক উন্নয়ন এবং ভারত মিশন অংশীদারিত্ব সহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবয়ো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইন্দোনেশিয়া তাদের অংশীদারিত্ব ভবিষ্যতে আরও মজবুত করবে। ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়রের সঙ্গেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছেন। তিনি ব্রিক্স শিখর সম্মেলনে আসিয়ান চেয়ার হিসেবে ফিলিপিন্সের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন। 2025 আগস্টে রাষ্ট্রপতি মার্কোসের ভারত সফরের সময় যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা আরও এগিয়ে নিয়ে যেতে তারা সম্মত হয়েছেন। উগান্ডার উপরাষ্ট্রপতি জেসিকা রোজ এপেল আলুপোর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা করেন এবং প্রযুক্তিগত ক্ষেত্রে অংশীদারিত্ব, দক্ষতা বৃদ্ধি, দক্ষতা তৈরি, জ্ঞান বিনিময়, বিনিয়োগের সুবিধা এবং বেসরকারি ক্ষেত্রে সহযোগিতার মতো বিষয়গুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে সাহায্যের উপর জোর দেওয়ার কথা বলেন। প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকা এবং বুরুন্ডির রাষ্ট্রপতি ও নাইজেরিয়ার উপরাষ্ট্রপতির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এই বৈঠকগুলিতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সুযোগ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উদযাপন এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার সংকল্পকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগামী 17 সেপ্টেম্বর এক মাসব্যাপী দেশজুড়ে সেবা সংকল্প অভিযান আয়োজনের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুম্বাইতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে শ্রী শাহ জানান, বিজেপি, এনডিএর শরিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ নাগরিকরা যৌথভাবে এই অভিযানের আয়োজন করবে। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, জেলা, লোকসভা ও বিধানসভা কেন্দ্র এবং প্রতিটি বুথে এই কর্মসূচি পালন করা হবে। রক্তদান জনগণের প্রতি কৃতজ্ঞতা স্বীকার, আমার স্বপ্নের ভারত বিষয় ছবি আঁকা এবং বক্তৃতার প্রতিযোগিতা, অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের সংবর্ধনার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সাফল্যের কাহিনী জনগণের সামনে তুলে ধরা হবে এই কর্মসূচির মাধ্যমে। এছাড়াও 17 অক্টোবর দেশের 4 জায়গায় সুশাসন বিষয়ক আলোচনার আহ্বান আয়োজন হবে বলে তিনি জানিয়েছেন। দেশজুড়ে আজ হিন্দি দিবস পালিত হচ্ছে। 1949 সালের এই দিনেই গণপরিষদ দেবনাগরী লিপিতে লিখিত হিন্দিকে দেশের সরকারি কাজের ভাষা হিসেবে গ্রহণ করেছিল। বর্তমানে হিন্দি বিশ্বের অন্যতম বহুল প্রচলিত ভাষা এবং 52 কোটিরও বেশি মানুষের মাতৃভাষা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নভি মুম্বাইতে আয়োজিত হিন্দি দিবস অনুষ্ঠান এবং ষষ্ঠ সর্বভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। দুদিনব্যাপী এই সম্মেলনে পণ্ডিত, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংসদ, ঊর্ধ্বতন সরকারি আধিকারিক এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। উদ্বোধনী অধিবেশনে অমিত শাহ 2025-26 সালের রাজভাষা গৌরব ও রাজভাষা কীর্তি পুরস্কার প্রদান করবেন। দেশজুড়ে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। এই দিনটি জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক ভগবান গণেশের জন্মতিথি হিসেবে পালিত হয়। এই দিন থেকে 10 দিনব্যাপী উৎসবের সূচনা হয়। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করা হয়। গণেশ পুজো উপলক্ষে মণ্ডপগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে দেশবাসীকে

0: শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ভগবান গণেশ জ্ঞান, সমৃদ্ধি এবং শুভ সূচনার প্রতীক। ভগবান গণেশ সকলের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনেন বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ওমান উপকূলের অদূরে গতকাল বাণিজ্যিক জাহাজ MT Elgaya-র ওপর হামলার ঘটনায় ভারত নিন্দা জানিয়েছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত 13 জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ এক ভারতীয় নাগরিকের সন্ধানে উদ্ধার কাজ চলছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং উদ্ধার কাজের ক্ষেত্রে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রেখে দূতাবাস কাজ করছে বলে জানিয়েছে। এছাড়া ভারতীয় নাগরিকদের উদ্ধারের ক্ষেত্রে সহায়তার জন্য তারা ওমানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। ভারত আবারও উত্তেজনা প্রশমন এবং এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে আলোচনা ও কূটনীতির ওপর জোর দিয়েছে। বাণিজ্যিক জাহাজ, নাবিক, অসামরিক নাগরিক এবং অসামরিক পরিকাঠামোয় আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে ভারত পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি দূতাবাস এই অঞ্চলের আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ নৌচলাচল এবং বাণিজ্যের স্বাভাবিক গতি দ্রুত পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে। লোহিত সাগর তীরবর্তী এলাকায় গতকাল ইয়েমেনের সেনাবাহিনী ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথির ওপর আক্রমণ করায় সংঘাত আরও তীব্রতর হয়ে উঠেছে। অন্যদিকে হুথিরা প্রতিবেশী সৌদি আরবের ওপর হামলা চালিয়েছে। গত সপ্তাহে হুথি গোষ্ঠী মুখা বন্দর এবং বাব এল মান্দেব প্রণালীর একটি দ্বীপ দখল করে। হরমুজ প্রণালীর বিকল্প হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপের নিয়ন্ত্রণ হারানোর পর ইয়েমেনের সরকার লোহিত সাগর উপকূলে আরও সেনা মোতায়েন করেছে। এদিকে সৌদি আরবের তেল উত্তোলন পরিকাঠামো এবং লোহিত সাগরে তাদের জাহাজ চলাচলের ওপর হুথিদের হামলার ফলে বিশ্বজুড়ে তেল সরবরাহে ব্যাঘাত ঘটায়, তেলের দামে এর প্রভাব পড়তে পারে। সুইডেনের সংসদীয় নির্বাচনের ভোট গণনায় সরকারপক্ষ ও বিরোধীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের নেতৃত্বাধীন জোট এবং বিরোধী জোট কার্যত সমান সংখ্যক আসন পেয়েছে। অর্ধেকের বেশি আসনে ভোট গণনার শেষে ম্যাকডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন বিরোধী জোট ক্ষমতাসীন জোটের থেকে একটি আসনে এগিয়ে রয়েছে। এখনও পর্যন্ত 175 আসনে জয়লাভ করেছে তারা। ভোট গণনা এখনও চলছে। দুবাইয়ে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে 72 হারিয়ে ভারত অষ্টমবার এশিয়া কাপ শিরোপা জয় করল। ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার রেকর্ড 129 জুটির সুবাদে ভারত প্রথমে ব্যাট করে 5 183 করে। এরপর ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 19 ওভার 4 বলে 111 অল আউট হয়ে যায়। ভারতের হয়ে শ্রীচারণী 4 এবং দীপ্তি শর্মা 3 উইকেট নেন। শেফালি ভার্মা ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি-20 আন্তর্জাতিক ম্যাচে গতরাতে ভারত আফগানিস্তানকে 7 হারিয়ে 3 সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে। সিরিজের বাকি দুটি ম্যাচও একই মাঠে আগামীকাল ও 17 অনুষ্ঠিত হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ব্রিক্সের বৈচিত্র্যের মধ্যেই তার বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য অবদানের লক্ষ্য নিহিত রয়েছে। ওমানের উপকূলের অদূরে গতকাল বাণিজ্যিক জাহাজ MT Elgaya-র ওপর হামলার ঘটনায় ভারত নিন্দা জানিয়েছে। খবর শেষ হলো, এরপরের খবর শুনুন 7:25।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন বেগুনের কলম চারা, এ বিষয়ে বলছেন হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ উদ্যানবিদ্যা ডক্টর সায়ন সাউ।
1: বেগুনের কলম চারা এই ব্যাপারটি একটি কৃষি প্রযুক্তির নতুন সংযোজন। এটি আমরা কলমের চারা বলতে ফলের ক্ষেত্রেই বুঝেছি, এতদিন শুনে এসেছি, কিন্তু হঠাৎ করে বেগুনের কলম চারা এই ব্যাপারটা নিয়ে আমাদের রাজ্য কৃষিতে বা দেশের কৃষিতে বেশ আলোড়ন পড়েছে। তার কারণ বেগুন চাষির সংখ্যা আমাদের রাজ্যে যেমন বা গোটা ভারতবর্ষে বিভিন্ন প্রদেশে, কিন্তু বেগুনের চাষের এরিয়া ছড়িয়ে রয়েছে। চাষিরা চাষ করতে গিয়ে ফলন পেতে গিয়ে রোগ পোকার প্রাদুর্ভাবে জর্জরিত, তারা ভালো ফলন পাচ্ছেন না। তো সেই দিক থেকে তারা এই যে কলমে

চারা পেয়ে কিন্তু অন্যান্য রাজ্যের কৃষকরা যারা চাষ করে কলমের চারায় অতিরিক্ত ফলন পাচ্ছেন, সেই ব্যাপারটা কৃষক মলে জানাজানির পর তারা কিন্তু বেশ আগ্রহ দেখাচ্ছেন। এই কলম চারাতে কি লাভ হয়? অ্যাকচুয়ালি বেগুন চাষ করতে গিয়ে এই মুহূর্তে যে মূল সমস্যাটা এসছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া। র্যালস্টোনিয়া সোলানেসেরিয়াম এই ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে বেগুন চাষিদের জমিতে বেগুন চারা বসানোর অল্পদিনের মধ্যেই দেখা যায় বেগুন গাছ নেতিয়ে ঢলে পড়ছে, এবং সেটা অল্পদিনের মধ্যেই পুরো মাঠের পর মাঠ ফাঁকা মানে গাছ নষ্ট হয়ে যায়, যার ফলে চাষিরা কিন্তু শুধুমাত্র যে এই ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া তা নয়, তাছাড়া মাটির কৃমি বা অতিরিক্ত বৃষ্টি বা খরা, তাপমাত্রার অধিক প্রাদুর্ভাব, এই সমস্ত কারণে বেগুনের নানাবিধ রোগ পোকা এবং ফলন কৃষকরা এক্সপেক্ট করেন সেই লেভেলের পান না। এই প্রত্যেকটা জিনিসকেই কিন্তু শুধুমাত্র কৃষি বীজ বা কোনো ভিটামিন জাতীয় প্রোডাক্ট এইগুলো দিয়ে কিন্তু কোনোভাবে কৃষকরা তার সুরাহা করতে পাচ্ছেন না। সেদিক থেকে দেখা যাচ্ছে অধুনা আমরা যে কথাটি বলছি বেগুনের কলম চারা, মানে একটা তিত বেগুনের জাতের উপরে, তিত বেগুন বলতে আপনারা যে দেখবেন আমাদের গ্রাম বাংলায় বা বিভিন্ন জায়গায় বেগুনের মতো দেখতে গাছ, যেখানে বেগুনের যে গাছের পাতার উপরে বা কাণ্ডের উপরে বা ফলের বৃত্তিতে কাঁটা কাঁটা রয়েছে, যেখানে থোকায় থোকায় ফল হয়, যে ফলগুলো দেখতে অনেকটা হলুদ রঙের, পাকলে লাল হয়, এই যে ধরনের বেগুন গাছগুলো প্রজাতিগুলো, এগুলো অনেকটা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং এরা প্রকৃতির যে প্রতিকূলতার কথা বললাম সেগুলোকে সহ্য করতে পারে। বিজ্ঞানীরা এই বেগুন গাছগুলোর ওপরে আমাদের যে কাঙ্ক্ষিত ভ্যারাইটি বা জাতগুলো যেগুলো চাষিরা চাষ করেন, সেটা মুক্তকেশী হতে পারে বা ভিয়েনারের 212, 218 বা অন্যান্য কোম্পানির যে জাতগুলো চাষ করেন, তাদেরকে কিন্তু ওই সমস্ত তিত বেগুনের জাতের বীজ থেকে চারা তৈরি করে তার ওপর প্রতিস্থাপন করে কলমের চারা তৈরি করা হয়। এটা কিন্তু একটা পুরোপুরি একটা নতুন প্রযুক্তি, এটা অন্যান্য ফলের চারা তৈরির মতো কলম বাঁধার মতো পদ্ধতি নয়, এখানে ক্লিপের ব্যবহার রয়েছে, অল্প দিনের চারাতেই কলম তৈরি করা হয়, 30 দিন বয়সী দুটো চারা তৈরি হবে একসঙ্গে। কলমের জন্য যে দুটো জিনিস লাগে, একটা শেকড়ের চারা, শেকড়ের জন্য আমরা তিত বেগুনটিকে ব্যবহার করছি, তিত বেগুন হতে পারে বা আমাদের যে খাওয়ার বেগুন সোলানাম মেলনজেনা বলে যে প্রজাতিটি, তারই কিছু জাত যাদের মধ্যে ওই রোগ প্রতিরোধ ক্ষমতার গুণ রয়েছে তাদেরকেও আমরা ব্যবহার করে দেখতে পাচ্ছি, যেমন হরিতা বা উৎকল অনুশ্রী, এই ধরনের জাতগুলোকে বিভিন্ন রিসার্চ স্টেশন থেকে ডেভেলপ করা হয়েছে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে এই রুট স্টকের হিসেবে, এবং তার উপরে আমরা প্রতিস্থাপন করছি ভালো আমাদের কাঙ্ক্ষিত বেগুনের জাতগুলিকে, সেটা মুক্তকেশী হতে পারে বা অন্যান্য এলাকাভিত্তিক যে জাতগুলি রয়েছে। এইভাবে আমরা একটা টেকনোলজি নির্ভর একটা কলমের চারা তৈরি করতে পারছি। এই কলমের চারাকে যদি আমরা মূল জমিতে বসাই তখন আমরা রিসার্চ ওরিয়েন্টেড কিছু কিছু ফল অলরেডি কৃষকদের কাছে এসছে, যেটাতে দেখা যাচ্ছে এইগুলো কিন্তু মূল জমিতে প্রায় 7 থেকে 8 মাস পর্যন্ত ফল দিয়ে যেতে পারে, এবং এক একটা গাছের ফলন দেওয়ার ক্যাপাসিটি প্রায় 30 থেকে 40 কেজির ওভার। তারা মাটির কৃমি বা মাটিবাহিত যে ঢলে পড়া রোগ, ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ, সেটাতে আক্রান্ত কম হচ্ছে, এবং সেখানে ওই গাছগুলোর শেকড়ের বিস্তার অনেকটা বেশি হওয়ার জন্য তারা মাটি থেকে অনেক বেশি খাওয়ার তুলতে পারছে, যার জন্য কিন্তু কৃষকরা অনেক বেশি লাভবান হচ্ছেন। কিন্তু এর অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেগুলো কৃষকদেরকে মাথায় রেখে এই চাষে যেতে হবে। যেমন হচ্ছে কি, এই যে কলমের চারা, কলম বাঁধা যে জায়গাটি তার নিচের অংশ থেকে যদি কোনো ডাল বেরিয়ে যায় সেগুলোকে কৃষকদেরকে কিন্তু সময় সময় অপসারণ করতে হবে, বা মালচিং পদ্ধতি, ড্রিপ ইরিগেশন এগুলোর ব্যবহার করলে খুব ভালো হয়, তাই সেগুলো যদি ব্যবহার করেন তবেই কিন্তু কৃষকরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন, এবং পুরোপুরি প্রযুক্তিটা জানতে হবে, সেই প্রযুক্তিটা জেনে যদি কৃষকরা চাষ করেন তবে কিন্তু বেগুনের এই যে কলম চারার মাধ্যমে চাষ, এটা কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে যারা বেগুন চাষ করছেন সব জায়গায় কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে ছড়াবে। আর এই চারাগুলি পাওয়ার জন্য এখন আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে নির্ভরশীল হতে হচ্ছে বিভিন্ন নার্সারির উপর, যারা খুব চড়া দামে এই চারাগুলো কৃষকদের কাছে পৌঁছাচ্ছে। আমাদের কাছে জানা যে এই এক একটি চারার দাম এই মুহূর্তে প্রায় 15 টাকার উপর পড়ছে। একটি সাধারণ কৃষকের পক্ষে 15 টাকা দিয়ে একটি চারা কেনা খুবই অসম্ভব প্রায়, তো সেই জন্য কৃষক মহলে এখনো এটি আমাদের রাজ্যে খুব একটি বিরাট এলাকা জুড়ে যে চাষ হচ্ছে সেটা আমরা দাবি করতে পারবো না, কিন্তু কৃষকদের কাছে যদি এই চারাটিকে আমরা 3 থেকে 4 টাকা দরে নামাতে পারি বা পৌঁছে দিতে পারি তবেই এটি গ্রহণযোগ্য হবে। আর এই 3 থেকে 4 টাকা দরে পৌঁছানোর জন্য এটাকে কৃষককে নিজেকেই এই চারা তৈরির প্রকৌশল জানতে হবে, বা কোনো উদ্যোগপতি নার্সারিম্যান যারা অন্যান্য ফলের চারা তৈরি করছেন বা অন্য কলমের চারা তৈরি করেন, তারা যদি বিভিন্ন কৃষি দপ্তর বা কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো থেকে এই তিত বেগুনের জাত জেনে এবং তার এই কলম বাঁধার প্রকৌশলটি জানতে পারেন, এবং জেনে যদি নিজেদের এরিয়াতে এই কলমের চারা ব্যাপক আকারে প্রস্তুত করা যায় এবং কৃষকদের কাছে যদি এটা পৌঁছে দেওয়া যায় তবেই কিন্তু এই বেগুনের কলম চারা প্রত্যেক কৃষকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে, এটা কৃষি দপ্তর মনে করছে, এবং এর জন্য প্রত্যেকটি কৃষি বিজ্ঞান কেন্দ্র রেগুলার বেসিসে এই প্রশিক্ষণের আয়োজন করছে এবং সেটা নিখরচায়।

0: যে সমস্ত বেগুন চাষিরা আমাদের রাজ্যের আজকের এই অনুষ্ঠান শুনছেন, প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা নিকটবর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি দপ্তরগুলোতে যোগাযোগ করুন এবং এই সম্বন্ধিত যে তথ্য বা প্রযুক্তিগত সহায়তাগুলো নিতে থাকুন এবং বেগুন চাষে কলমের চারার ব্যবহার বাড়াতে থাকুন। বারবার করে বলা, যারা অলরেডি কলমের চারা ব্যবহার করছেন তারা পুরোপুরি কলমের চারা মূল জমিতে বসানো থেকে শুরু করে তার সার ব্যবস্থাপনা, তার অন্যান্য রোগ পোকামাকড়ের দমন, এই পুরো ব্যাপারটা জেনে তবেই এই চাষটা করবেন এবং তার পরবর্তীতেই কিন্তু আপনারা এই কলমের চারা থেকে যে কাঙ্ক্ষিত লাভ সেটা তুলতে পারবেন। তা না হলে কিন্তু শুধু কলমের চারা বসিয়ে দিলেই যে রোগ আটকে যাবে তা নয়, এইটা মাথায় রাখতে হবে।
1: এতক্ষণ শুনলেন বেগুনের কলম চারা প্রসঙ্গে, এ বিষয়ে বললেন হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ উদ্যানবিদ্যা ডক্টর সায়ন সাউ।
2: আকাশবাণী কলকাতা, এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এক সতর্কবার্তায় জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে, যার পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ জেলার দু একটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার হওয়ার সম্ভাবনা আছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।

নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। ওটিপি অন্যকে জানাবেন না। যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারেই। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য, পুষ্টি ও অপুষ্টি ধারাবাহিক তিন পর্যায়ের এই কথিকার আজ দ্বিতীয় পর্ব শুনবেন। কথিকাটি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মধুমিতা দোপে।
2: আমাদের চারপাশের মানুষ এখন সকাল থেকেই ছুটছে, অফিস বা কর্মস্থল পৌঁছনোর তাড়া, স্কুল কলেজের তাড়া, কর্তাগিন্নি দুজনারই বেরোবার তাড়া, তাই চটজলদি তৈরি করে খেয়ে নেওয়া যায় এমন খাবারগুলো এখন জনপ্রিয় বা পপুলার। আজ প্রথম আলোচনা করব এই রকম একটি সর্বজনপ্রিয় খাবার, ব্রেকফাস্ট সিরিয়ালস, অর্থাৎ কর্নফ্লেক্স, মুয়েসলি ইত্যাদি। এগুলো নিয়ে এগুলোর বিজ্ঞাপনে যা গুণাবলী প্রচারিত হয় তাতে ভাবা স্বাভাবিক যে এই খাবার বাচ্চা থেকে বুড়ো সকলকে সুস্থ রাখবে, পুষ্টির জন্য আর কিছুই ভাবতে হবে না। আদপে কিন্তু তা নয়। এই খাবারগুলো আলট্রা প্রসেসড ফুড ক্যাটাগরিতে পড়ে, যাতে নানা ধরনের কেমিক্যাল থাকে, নানা ধরনের কালার, যেমন আয়নিস 160A, মল্টের এক্সট্রাক্ট থাকে যেগুলো ক্যালোরি বাড়ায়, ফ্লেভার

0: কালারিংস বাড়ায়, প্রিজারভেটিভস আছে, আর্টিফিশিয়াল অ্যাডিটিভস আছে, এগুলো সবই প্রচুর পরিমাণে থাকে। আমাদের খাদ্যাভ্যাসগুলো পাল্টে যাচ্ছে, বিশেষত বাচ্চা এবং ইয়াং অ্যাডাল্টরা টিভি, সোশ্যাল মিডিয়া ইত্যাদির ফলে এটা শিকার হচ্ছে। মনে রাখতে হবে যে এগুলোতে নুন, চিনি এবং নানা ধরনের ফ্লেভার অ্যাড করা হয়। দুঃখের বিষয় এই যে এগুলোর পরিমাণ বিদেশের তুলনায় ভারতবর্ষে বেশ খানিকটা বেশি। যেমন ধরুন চিনি, স্ট্যান্ডার্ড কর্নফ্লেক্স ইন্ডিয়াতে 9 গ্রাম থেকে 11 গ্রাম থাকে চিনি পার 100 গ্রাম, যেখানে ইউরোপ বা ইউকেতে থাকে মাত্র 4 থেকে 5 গ্রাম। আমাদের দেশে এইগুলোতে নুনের পরিমাণও বেশি থাকে। WHO রেকমেন্ডেশন হচ্ছে, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন যে আমাদের সব মিলিয়ে প্রত্যেক দিন প্রত্যেকের 5 গ্রামেরও কম নুন খাওয়া উচিত। ভারতবর্ষে কিন্তু এই ছবি একেবারে ভিন্ন, আমরা অনেক বেশি নুন খাই, রান্নায়, পাতে খাই, আচার, সস, নানা ধরনের জিনিসে খাই। তার উপরে এগুলো, এই ধরনের খাবারগুলোতে নুন বেশি থাকার ফলে হাই ব্লাড প্রেশার হয়, কিডনির অসুখ হয়, চিনি বেশি থাকার ফলে ব্লাড গ্লুকোজ বাড়ে, ফ্যাট বাড়ে, Type 2 ডায়াবেটিসের রিস্ক বাড়ে। এই প্রসঙ্গে প্যাকেটের জুসের কথাও একটু বলে নিই। অনেকেই বলেন যে আমি বা আমার বাচ্চা তো কোলা জাতীয় ড্রিঙ্ক খাই না, বা বাচ্চাকে খাওয়াইও না, আমরা ফ্রুট জুস খাই। মনে রাখবেন এগুলোও কিন্তু বিপজ্জনক। এগুলোতে থাকে রং, চিনি, নানান ক্ষতিকারক প্রিজারভেটিভ, যেগুলো ক্রমাগত খেলে সেই হাই ব্লাড সুগার হবে, কিডনির অসুখ হবে, লিভারের অসুখ হবে, নানা ধরনের সমস্যা হবে। এখন তো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এত বেড়ে যাচ্ছে, এগুলো তার কারণ হিসেবেও থাকতে পারে। সর্বোপরি এই খাবারগুলোতে প্রচুর ক্যালোরি। আমাদের এখন মোটা হয়ে যাওয়ার প্রবণতা, অর্থাৎ ওবেসিটি, ভীষণ বাড়ছে। নিয়মিত এই আলট্রা প্রসেসড ফুডগুলো খেলে স্মৃতিশক্তিও কমে যায়, ডিপ্রেশন হয়, অ্যাংজাইটি হয়, নানান মানসিক সমস্যা হয়। তাহলে কি করণীয়? খাবার কেনার আগে প্যাকেটের উপরে লেবেলটি দেখুন, সেখানে নুন, চিনি, ফ্যাট, অ্যাডিটিভ ইত্যাদির মাত্রা লেখা থাকে, দেখে বুঝে কিনুন। প্যাকেটের সামনে একটি লাল হেক্সাগোনাল, মানে 6টা দিক আছে এরকম ছোট্ট ওয়ার্নিং দেওয়া আছে কিনা দেখে নিন। একটু আগের থেকে ভেবে অঙ্কুরিত ছোলার সালাড, ফল, চিনে বাদাম, চিড়ে, মুড়ি, দই, দুধ ইত্যাদি দিয়ে নতুন নতুন ব্রেকফাস্ট রেসিপি এনকারেজ করুন। বাচ্চারাও তো ছুটির দিনে এই প্রচেষ্টায় আপনার সাথে সামিল হতে পারে। স্কুলে টিচাররা অন্তত মাসে একদিন ক্লাসরুমে এই কথাগুলো আলোচনা করুন। স্টুডেন্টরা নানা রকম প্রজেক্ট, এক্সিবিশন ইত্যাদি করে থাকে, সেগুলির মাধ্যমে এগুলো প্রচার করুক। চলুন আমরা সকলে সচেতনভাবে পুষ্টিকর খাদ্য বেছে নিই।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পুষ্টি ও অপুষ্টি এই ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব শুনলেন। কথিকাটি বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মধুমিতা দোবে। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন প্রাত্যহিকী।

প্রতিদিন নতুন সূর্যোদয় আমাদের জানান দেয় আবার একটা নতুন দিনের সূর্য শুরু, নতুন

সম্ভাবনাও নিয়ে আসে আমাদের প্রত্যেকের জীবনে। সাপ্তাহিক কর্মব্যস্ত দিনের শুরু হোক নতুন আশা উদ্দীপনা নিয়ে। সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের প্রাত্যহিকী।

শুরুতেই ইতিহাসের আলোতে দেখে নেব আজকের দিন। রবীন্দ্র পরবর্তী বাংলা আখ্যান সাহিত্যের ইতিহাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এক উজ্জ্বল জ্যোতিষ্ক। প্রথম যৌবনের কবি যশোপ্রার্থী তারাশঙ্কর ক্রমশ কথা সাহিত্যের ক্ষেত্রে তার স্বকীয়তার ছাপ প্রতিভাত করে তুলেছিলেন। জমিদারি প্রথার অবসান এবং শিল্পপতিদের আবির্ভাব, এরকম এক যুগ সন্ধিকালের সময় গ্রামজীবনের দ্রুত পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল। নীতিবোধ আর বিত্ত বৈভবের দ্বন্দ্বে গ্রামের মানুষ চিরশান্তির সুশীতল নীড় ফেলে ছুটে গিয়েছিল কারখানার কালিঝুলি মাখতে। তারাশঙ্করের গল্প উপন্যাসে এই সমস্ত মানুষের জীবনের ছবি সুন্দরভাবে ফুটে উঠেছে। তবে শুধু নৈরাশ্যই নয়, সেখানে আছে নবজীবনেরও হাতছানি। দীর্ঘদিন বেদে বাজিকর, সাঁওতাল, আউল বাউল, বৈষ্ণব তান্ত্রিক এমন প্রান্তিক গোষ্ঠীর রহস্যময় ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিজ্ঞতা তারাশঙ্করকে চরিত্রের আঁতের কথা বের করে আনতে সাহায্য করেছিল। জলসাঘর, বেদেনী, ছলরাময়ী, এই গল্পগুলি এই অভিজ্ঞতারই নিদর্শন। উপন্যাস সৃষ্টির ক্ষেত্রে তিনি যেন এক ধ্যানমগ্ন শিল্পী। রাইকমল, ধাত্রী দেবতা, কালিন্দী, কবি, গণদেবতা, নীলকণ্ঠ, পঞ্চগ্রাম, হাঁসুলি বাঁকের উপকথার তারাশঙ্কর শেষ জীবনে প্রত্যক্ষ রাজনীতিতে জড়িয়ে পড়েন। তবে রাজনৈতিক তারাশঙ্কর নয়, বাংলা সাহিত্যে তন্নিষ্ঠ পাঠকের কাছে কথাকার তারাশঙ্করই বিশেষভাবে আদৃত। ১৯৭১ সালের ১৪ই সেপ্টেম্বর আজকের দিনে এই কথাশিল্পীর জীবনাবসান হয়।

স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের জীবনের সঙ্গেও জড়িয়ে রয়েছে আজকের এই দিনটি। ভারতে স্বরাজের আদর্শ কল্পনার জগৎ থেকে বাস্তব রূপ পরিগ্রহ করে যার ম্যাজিক স্পর্শে তার নাম লোকমান্য বাল গঙ্গাধর তিলক। তিলকের নির্ভীক উচ্চারণ ছিল স্বরাজ ভারতবাসীর জন্মগত অধিকার, স্বদেশব্রতী সমাজ সংস্কারক ও সংগ্রামী সাংবাদিক তিলক কেশরী ও মারহাট্টা পত্রিকার সম্পাদনার কাজ করতেন। মহারাষ্ট্রের চিৎপাবন ব্রাহ্মণ বংশে তিলকের জন্ম হয়। চিৎপাবন গোষ্ঠীর ঐতিহ্যানুসারে বাল্যকাল থেকে তিলকের মনে স্বদেশ প্রেম ও স্বাধীনতা বোধ জন্মায়। সংগ্রামী জাতীয়তাবাদ ও চরমপন্থী মতবাদের অবিসংবাদিত নেতা তিলক সংস্কৃত, মারাঠি ও ইংরেজি ভাষায় দক্ষ ছিলেন। 1896 সালে বোম্বাই প্রেসিডেন্সিতে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিলে তিলক তার কেশরী পত্রিকায় সরকারকে খাজনা না দেওয়ার জন্য জনগণকে পরামর্শ দেন। জনসাধারণের মনে জাতীয়তাবাদী ভাব জাগাবার জন্য তিলক মহারাষ্ট্রে গণপতি উৎসব ও শিবাজী উৎসবের প্রবর্তন করেন। বোম্বাই শহরে প্লেগ মহামারী দমনের জন্য সাধারণ গৃহস্থদের উপর প্লেগ কমিশনার আয়াস্ট ও র্যান্ডির নির্দেশে ইংরেজ সেনারা জনগণের ওপর ভীষণ অত্যাচার চালায়। তিলক কেশরী পত্রিকায় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। পুনার চাপেকর ভ্রাতৃদ্বয় দুই কমিশনারকে হত্যা করলে সরকার বলেন যে তিলকের প্ররোচনায় ঘটনাটি ঘটেছে, এজন্য তিলককে 18 মাস কারাদণ্ড দেওয়া হয়। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে তিলকের এই কারাদণ্ড ছিল একটি দিক চিহ্ন। 1897 সালের আজকের দিন অর্থাৎ 14ই সেপ্টেম্বরের ঘটনাটি ভারতবাসীর মনে গভীর রেখাপাত করে। ভারতবাসী এই ঘটনাটিকে ঘোর অবিচারমূলক কাজ বলে মনে করেন। তাদের ধারণা, ভারতবাসীর স্বাধীনতা ও স্বার্থের কথা প্রচার করায় তিলককে কারাদণ্ড দেওয়া হয়। এখান থেকেই ভারতবাসীর মনে এই বোধ জাগে যে আবেদন নীতি বা বক্তৃতা নয়, আত্মত্যাগ ও দুঃখ বরণের মধ্যেই অর্জিত হতে পারে কাঙ্ক্ষিত স্বাধীনতা।

দেশমায়ের সেই সব বীর সন্তানদের যাদের আত্মত্যাগ দুঃখ বরণের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা, তাঁদের স্মরণ করব দেশবন্দনার মধ্য দিয়ে সমবেত কণ্ঠে।

0: শুনলাম সমবেত কণ্ঠে দেশবন্দনা।
1: নিবেদি জানাব একটি দরকারি কথা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা আপনারা সবাই জানেন, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়।

0: বিশেষ অনুষ্ঠান আকাশবাণী সংগ্রহশালা থেকে।
1: খুলব চিঠির ঝাঁপি, কিন্তু তার আগে জানিয়ে দিই সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ভোল বদল। রুমাল থেকে বিড়াল হয়ে যাওয়ার কথা সুকুমার রায় বলে গিয়েছেন কবেই, গা ঘিন ঘিনে শুঁয়োপোকা থেকে ক্রমে রহস্যাবৃত গুটিপোকা এবং অবশেষে ঝলমলে অপরূপ প্রজাপতি দেখে বিস্ময়ের উদ্রেক হওয়াই স্বাভাবিক। তবে শুধু কল্পনায় বা প্রাকৃতিক অনিবার্য জীবনচক্রে নয়, মানুষের মধ্যেও এই আমূল পরিবর্তন বিরল নয়। সেই ভোল বদল কখনো ইতিবাচক, কখনো বা অনভিপ্রেত। আপনার অভিজ্ঞতা কি বলে লিখুন প্রাত্যহিকীতে, আমাদের মেল করতে পারেন আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি chithijhanpi.air@gmail.com। এছাড়াও হাতে লেখা চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ভোল বদল।

0: তাহলে এবারে এই মাসের চলতি পক্ষের বিষয়ে আমরা আসি। আর তো সামান্যই একটা দিন বাকি আছে, তার মধ্যে যতটা বেশি সম্ভব চিঠি পড়ে নেওয়া। chitizhapi.air@gmail.com chitizhapi.air@gmail.com এই ঠিকানায় যারা লিখেছেন chitizhapi chitizhapi.air@gmail.com। প্রথম যা লেখা আমার হাতে, তিনি পম্পা সরকার, পশ্চিম বর্ধমানের। সে একটা সময় ছিল যখন বাবুইয়ের বাসা থেকে পথ ভুলে একটা জোনাকি বহুতল আবাসনের টপ ফ্লোরে উড়ে আসা মাত্র মোবাইলে নোটিফিকেশন আসত না। বৃষ্টির দিনে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে স্কুলের ভালো রেজাল্টে যদি হঠাৎ ছুটি হতো, তবে আজকের স্টাইলে ইয়ে বলে হুল্লোড়ের সেলফি ঝলকে উঠত না। তেমনি স্কুলে হঠাৎ ছুটি হলে বাড়ি ফেরা মাত্র মা হোমওয়ার্ক করতেও বলতেন না, বরং তাড়াতাড়ি বাড়ি ফিরে মাঠে ছুটতাম খেলতে। সন্ধেবেলা পড়তে বসে যখন চুপ করে লোডশেডিং হতো, হ্যারিকেনের আলোয় পড়তাম। কিছু বন্ধু তখন রাস্তায় লুকোচুরি খেলত। বাবা যেদিন বলতেন অন্ধকারে পড়তে হবে না, ছুটি, পড়ি মরি করে একেবারে রাস্তায় ছুট। রোজ বিকেলে কিশলয় মণিমেলায় যেতাম। তখন শনিবার রবিবার টিভিতে সিনেমা দেখার হুজুগ ছিল, আমাদের নির্দেশ ছিল ওই দুদিন মণিমেলা যেতেই হবে। এক শনিবার আমাদের বলা হয়েছিল আজ তোদের ছুটি, দূরদর্শনে বাঘা যতীন সিনেমা হচ্ছে, সবাই দেখবি। সেদিন হঠাৎ ছুটির আনন্দে যে দৌড় দিয়েছিলাম, প্রতিযোগিতায় অমন দৌড় হলে মেডেল পেতাম। বাধা ধরা ছুটির বাইরে ছোটবেলার হঠাৎ ছুটি মানেই ছিল বেশি বেশি খেলা, বড়বেলায় গল্পের বই শেষ করার সুযোগ, কিংবা টেস্ট পেপারে অঙ্কের সমাধান। কিন্তু মা কাকিমাদের আক্ষেপ ছিল সবার ছুটি আছে, শুধু তাঁদের কোনো ছুটি নেই। অজয় নদীর ধারে আমাদের ফ্যামিলি পিকনিকের দিন বড় কাকু বলেছিলেন, আজ মেয়েদের ছুটি, আমরা সব কাজ করব, তোমরা ঘুরে বেড়াও, আনন্দ করো। উফ, এই যুগে হলে মা কাকিমারা নির্ঘাত বলতেন ইয়ে। সেদিন বাবা কাকারা মিলে রান্নাবান্না করেছিলেন, সবাইকে গুছিয়ে খাবার পরিবেশনও করেছিলেন। আমরা ছিপছিপে তরুণ অজয় নদীর জলের উপর দিয়ে হেঁটে ওপারে গিয়েছিলাম। পায়ের পাতা ভেজা, জলের ভীষণ তীব্র স্রোত, নদী পার হওয়া ছিল এক অনবদ্য অভিজ্ঞতা। মা কাকিমারা হঠাৎ ছুটি পেয়ে সেদিন খুব খুশি হয়েছিলেন, ওদের চোখে মুখে ফুটে উঠেছিল এক চিলতে আনন্দরোদ্দুর। লিখেছেন পম্পা সরকার, পশ্চিম বর্ধমান থেকে।
1: এখন বিজ্ঞাপন।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: বিজ্ঞাপনের পর ফিরে এলাম চিঠির পাতায়। এবারের চিঠি লিখছেন মিঠু মণ্ডল, প্রেমবাজার খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধু প্রাত্যহিকী, হঠাৎ করে পাওয়া ছুটি আমাদের দৈনন্দিন হাজার ব্যস্ততার মধ্যে সবসময় এক মন ভালো করা অনুভূতি এনে দেয়, ব্যস্ত জীবন থেকে করে দেয় একটু জিরিয়ে নেওয়ার সুযোগও। ছুটি, এই শব্দটার সঙ্গে যেমন ফুরফুরে আনন্দের যোগ রয়েছে, তেমনি রয়েছে অবসাদ আর মন খারাপ থেকে বেরিয়ে আসার মহামন্ত্র। বিশ্বকবি সেই যে বলেছিলেন, ছুটি মানে কেয়া পাতার নৌকো গড়ে ফুলে ফুলে সব কিছু সাজিয়ে দেওয়ার অবসর। এক কথায় বলতে গেলে ক্ষণিকের মুক্তির স্বাদ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার নামই তো ছুটি। গবেষণা বলছে মানুষ যখন মি টাইম বা নিজের সঙ্গে সময় কাটায়, তখন তা সত্যিকার অর্থে মানসিক ক্লান্তি দূর করে। সৃজনশীলতা ও কাজের উদ্যম ফিরে পাওয়ার জন্যেও হঠাৎ ছুটি ভীষণ জরুরি। যেন প্রাত্যহিকী জীবনের এই গোধূলি সময়েও আমার মফস্বলী বারান্দায় রোদ গড়াগড়ি খায় আজও, দরজায় ধাক্কা দিয়ে ফিরে যায় দক্ষিণা বাতাস, এক ঝাঁক বুলবুলি ইলেকট্রিক তারে বসে আমার সারা দিনের ব্যস্ততা মাপে, আর দিনযাপনের চালচিত্রে হঠাৎ করে কোনো ছুটি পাই না বলে এই আলো বাতাস আর পাখির ডাকে ভিজতে পারিনি কত দিন। অথচ হাজার কাজের ফাঁকেও গা এলিয়ে বসে থাকার স্বপ্ন দেখি সবসময়, হঠাৎ যদি একটা ছুটি পাই তাহলে সারা দিন নিজের মুখোমুখি বসে থাকব, তখন দুটো হাতের অঞ্জলিতে তুলে নেব না পাওয়া আনকোরা সুখ, শিখে নেব পৃথিবীর সমস্ত অবহেলা সরিয়ে ভালো থাকার বীজ মন্ত্র। তবে হঠাৎ করে ছুটি পাওয়া সে যে বড় দুর্মূল্য, চাইলেই তো আর সবার কোঁচড়ে ধরা দেয়, তুমি কি বলো প্রাত্যহিকী? শুভেচ্ছা সহ চিঠি শেষ করেছেন মিঠু মণ্ডল, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর থেকে।
0: শাশ্বতী নন্দী, সন্তোষপুর, কলকাতা 75 থেকে লিখেছেন আমাদের ভোরের বন্ধু প্রাত্যহিকী। বহুদিন আগের একটা ঘটনা, তখন আমি ক্লাস 7 কি 8, এক ঘনঘোর বর্ষায় স্কুলের রেনি ডে হয়ে গেল। রাস্তায় বেরিয়ে দেখি বৃষ্টির জলে ছোট ছোট খাল বিল তৈরি হয়ে গেছে, হাঁসের মতো ডাপুক ডুপুক সাঁতার দিতে দিতে বাড়ি পৌঁছলাম। তারপরেই তো বুক ঢিপ ঢিপ, পিঠে আজ লাঠির বাড়ি অবধারিত, কাদামাটি মেখে পুরো ভূত সেজেছি, তাই সামনের দরজা এড়িয়ে পিছন দিয়ে চুপি চুপি ঢুকলাম। কিন্তু মা কোথায়? ঘর তো খালি, তবে চিলে কোঠার দিক থেকে মায়ের গলা পাচ্ছিলাম, হালকা হাসির শব্দ। কেউ কি এসেছে? পা টিপে টিপে চিলে কোঠায় পৌঁছেই অবাক, ও মা, কেউ তো আসেনি, মা একা। কিন্তু মেঝেতে বিশাল সিন্দুকটা হাট করে খোলা, এতদিন হাজার বায়নাতেও মা খোলেনি, আর আজ অবাক হয়ে দেখি ছোট বড় কত ধরনের পুতুল মা সাজিয়ে রেখেছে মেঝেতে। তার পাশে রান্নাবাটি, ছোট ছোট হাতা খুন্তি, মাথাতেও একটা লাল টুকটুকে ওড়না জড়িয়ে নিয়েছে মা, একটা পুতুলকে কোলে শুয়ে ঘুম পাড়া নিয়ে গান শোনাচ্ছে। আমি তো অবাক, নিজের মাকেই যেন চিনতে পারছি না।

হঠাৎ পায়ের শব্দে মা চমকে ঘাড় ফেরালো। ওমা তুই, ইস, জলকাদা মেখে কি অবস্থা করেছিস চেহারা, শিগগির স্নান করে আয়। বলতে বলতে মা ওড়নাটা একটানে খুলে ফেললো মাথা থেকে, তারপর একে একে পুতুলগুলোকে সিন্দুকের ভিতরে আবার শুইয়ে দিল। আমার ইচ্ছে করছিল বলি, আর একটু পুতুল খেলো না, তোমাকে এমন দেখতে আমার খুব ভালো লাগছে। কিন্তু বলার আগেই মা তড়ি ঘড়ি উঠে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, এই খিচুড়ি রেঁধেছি, দাঁড়া গরম গরম বেগুনি ভেজে দিই তোকে, স্নান করে আয়। সেই আমার চিরচেনা কর্তব্যপরায়ণ মা। কিন্তু হঠাৎ পাওয়া সেই বর্ষণ মুখর ছুটির দুপুরে যে মাকে আমি দেখেছিলাম তাকে কি কোনোদিন ভুলব? মায়ের ভেতর লুকিয়ে থাকা সেই হাসি খুশি কিশোরী মেয়েটা, যে ফাঁক ফোকরে খেলাঘর সাজাতে ভালোবাসে, পুতুলকে ঘুম পাড়া নিয়ে গান শোনাতে ভালোবাসে। লিখেছেন শাশ্বতী নন্দী, সন্তোষপুর, কলকাতা 75 থেকে।

চলে আসব পরের চিঠিতে। এবারের চিঠি এসেছে পিস ক্যাটাওয়ে নিউ জার্সি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। লিখেছেন সোহম চক্রবর্তী। শারদ সকাল প্রাত্যহিকী, মেঘের কোলে রোদ হাসতেই আমাদের ছুটি, ছুটি আমাদের বাদল টুটবার বেলা। আবার আমার একান্ত কোন হঠাৎ ছুটি অবেলাতে, দিন দুপুরের মধ্যখানে, রাজার পথে যখন ছুটেছে লোক, হাঁক উঠেছে বেচা কেনার, ঠিক তখনই কাজের মাঝে কে হঠাৎ দিলে আমায় ডাক, তুমি, সেই যে তুমি, অগুন্তি মানুষের ক্লান্ত মিছিলে অচেনা ছুটির ছোঁয়া এনে দাও সেই। অথচ এ গল্পে যেহেতু তুমি কখনো কোথাও নেই, তাই তোমার কথা থাক, বরঞ্চ বলা যাক সেই ছুটির কথা, যার আনন্দ ঝর্ণাকে লুটে নেওয়ার ডাক দিয়েছি আমরা। অবশ্য এই বহু বচন থেকে ধীরে ধীরে নিভে যায় বন্ধুদের বাড়ি, দিনে দিনে ছুটি হয়ে ওঠে ব্যক্তিগত, ছুটিরা বাঁচিয়ে রাখে অকারণের উল্লাস অন্তরের অন্দরমহলে, জাগিয়ে রাখে হেলা ফেলা সারা বেলা, আপন মনে খেলার অবকাশ, যে খেলায় একা একা ছিন্ন পাতার তরণী সাজাই। ছুটি একই সাথে অন্তর্মুখী আবার বহির্মুখীও। ছোটবেলার গরমের ছুটি থেকে এদেশের থ্যাংকস গিভিং, পরিবারের কাছে ফিরে যাওয়া, সুনিবিড় সময় কাটানো, আবার পূজোর কলকাতা থেকে ক্রিসমাসের ম্যানহাটন, ছুটির উদাত্ত আলো আর রং গায়ে মেখে ভেসে যাওয়া ভিড়ে। ছুটি, এই দুই দরজাই দুহাতে খুলে দেয় বছর বছর। ছুটি দেয় ভ্রমণের হাতছানি, ঘরে ফেরা, আবার ঘর থেকে বেরিয়েও পড়া হই হুল্লোড়ে। ছুটির দিকে আমরা তাকিয়ে থাকি অপেক্ষমান, অথচ হঠাৎ ছুটি এসে পড়লে আবার কি করি আজ ভেবে না পেয়ে সেই ছুটি কাটিয়েও ফেলি মিছিমিছি। সহস্র কর্মব্যস্ততার ফাঁকে ওই অকাজের অবসরটুকুই ছুটি, হঠাৎ ছুটি। আবার ভালোবাসার কাজে, ভালো লাগার কাজে আলাদা করে ছুটির প্রয়োজনও বোধ হয় না, হয় না কখনো কখনো। জীবন যখন শুকায় যায় তখন সময় সময় প্রবল আকার কর্মই যেন হয়ে ওঠে হৃদয় প্রান্তে শান্ত চরণে আসা ছুটি। আসলে ছুটি এক একটা এস্কেপ রুট, আমাদের কাজের মাঝে মাঝে হঠাৎ ছুটি, পালিয়ে যাওয়ার ছুতো। কিন্তু ছুটি যে পালিয়ে যাওয়া, তার গভীর গহনে ফিরে আসার তাগিদও লুকিয়ে থাকে কোথাও কোথাও। ছুটি মানে থেমে যাওয়া নয়, বরং দ্রুততর চলতে থাকার রসদ সংগ্রহ। বিজয়া শেষে পড়তে বসা, উইকেন্ডের পর সোমবারের সকাল, আমার কাজের মাঝে মাঝে হঠাৎ ছুটি দমকা হাওয়ার মতো। অথচ মনে পড়ে আমার কাজের মাঝে মাঝে কান্নাধারার দোলাটিও তো থামতে দাওনি তুমি। যদিও এই গল্পে তুমি কখনো কোথাও নেই, তবু দেখো তোমার কথাতেই ঠিক ফিরে গেল লেখা। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় বিফল গান শোনানো থেকে আমার কখনো ছুটি নেই। শারদ শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন সোহম চক্রবর্তী, পিস ক্যাটাওয়ে নিউ জার্সি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।

ততদিনে যে জীবনে চালচিত্রে দাগ পড়ে যায় বাস্তবের কঠিন রেখার। তবে সবার কি আর আমার মতো হয়েছে বলে না, কপালের নাম গোপাল। এই তো সেদিন ফাঁকা বাড়িতে একটু সময় চুরি করে এক কাপ কফি আর পছন্দের বই নিয়ে মুঠোফোনের শ্বাসরোধ করে ছুটির আবহ তৈরি করে বসেছি কি বসিনি, বাজতে থাকলো দরজার ঘণ্টি। দরকারি কাজে ফোন না পেয়ে স্বামী মহাশয় দুজন প্রতিবেশীকে পাঠিয়েছেন বেঁচে বর্তে আছি কিনা দেখতে। তারা জুড়লেন গপ্প, আমি বানালাম চা। হায় রে ছুটি! তাই যেসব ছুটি বুকের মধ্যে জমানো আছে, যেখানে কেউ জ্বালাতন করবে না মনকে নিয়ে পালাই সেখানে। দূষণ ভরা ঝাপসা রাতের আকাশ যখন কষ্ট দেয়, মনে মনে দৌড়ে যাই সেই ছাদটায়, যেখানে হঠাৎ লোডশেডিংয়ে পড়া ফেলে সে কি আনন্দ। বাবা শেখাতেন সপ্ত ঋষির নাম, তার তর্জনী চলে যেত সপ্তর্ষি মণ্ডল থেকে কালপুরুষ, লুব্ধক কিংবা ধ্রুবতারায়। আকাশটাই কখন বই হয়ে যেত। বৈভব ছিল না, বিলাসিতা ছিল না, ছিল ছোট ছোট ছুটি। বাবার সঙ্গে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, হাওড়ার ব্রিজ, বড়দিনে সাজানো গির্জা, আবোল তাবোল প্রচ্ছদের বইমেলার গেট, মায়ের গা ঘেঁষে বসে পিঠেপুলির আয়োজন, নড়বড়ে কাঠের গ্যালারিতে বসে সার্কাস, আর একটা হঠাৎ ছুটি হতো যেদিন গ্রীষ্মের বিকেলে রবীন্দ্রনাথ ফুল দিয়ে সাজতেন আর শুনতেন বীরপুরুষ বালকের ভুলে যাওয়া কবিতা কিংবা বেসুরো বেতালা নাচে গানে এসো হে বৈশাখ। বাবা একদিন হঠাৎ ছুটি নিয়ে চলে গেলেন ঘুমের দেশে, অজান্তে চলে গেল শৈশব, থেকে গেল এক আকাশ ছুটির স্মৃতি। প্রাত্যহিক কি এখন কি ভাবি জানো, আগামী প্রজন্মের জন্য যদি ছুটি দিয়ে যেতে পারতাম যুদ্ধের ভয়াবহতার, বোমারু বিমানের নৃশংসতার আর পরিবেশের ধ্বংসলীলার। তনিমা সিনহা, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে লিখেছেন।

চলে আসব পরের চিঠিতে। এবারের চিঠি লিখেছেন প্রগতি সোম পূর্ব বর্ধমান থেকে। প্রিয় প্রাত্যহিকী, পরিকল্পনা করে ছুটিতে রাজস্থান বা কাশ্মীর ঘুরতে যাওয়া একরকম হয়েছে, কিন্তু 2020 সালের মার্চ মাসে আমরা 2-3 দিনের জন্য ফুলগ্রাম গিয়েছিলাম ক্ষেত্রপাল পুজো দেখতে। হঠাৎ করেই করোনা মহামারী ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে। লকডাউন, মৃত্যুভয়, হাহাকার, কর্মহীন হয়ে গৃহবন্দী মানুষ। আমার ছোট্ট সম্পূর্ণা তখন আটকে পড়ে গ্রামের বাড়িতে। সকালে উঠে জলখাবার খেয়ে গ্রামের মাঠে বাগানে ঘোরা, শাকসবজি ফলমূল তোলা, কখনো পুকুরে ছিপ দিয়ে মাছ ধরা, দুপুরে বাবার সঙ্গে বামুনদিঘির জলে সাঁতার শেখা, বিকালে সাইকেল চালানো, শাঁখের শব্দ শুনতে শুনতে বাড়ি ফেরা, পড়তে বসা, এই ছিল তার প্রতিদিনের কাজ। বিদ্যালয়ের পড়াশুনো, আঁকা, গান, নাচ সব বন্ধ। ছাগলদের ধরে এনে পাতা খাওয়ানো তার সবথেকে প্রিয় কাজ ছিল। ব্যস্ত দৌড়ঝাঁপ জীবন ও ফ্ল্যাটের চার দেয়ালের বদলে প্রকৃতি তার বন্ধু কেমন করে হয়ে গেল সে বোধ করি অতটা বোঝেনি। দোকানে বিক্রি করতে না পেয়ে কোনো গোয়ালা টাটকা ছানা, দই, রসগোল্লা, পান্তুয়া নিয়ে এলে, কেউ দেশি হাঁস মুরগির ডিম বিক্রি করতে এলে তাদের বাড়িতে নিয়ে আসা আর কেনা সে নিজের দায়িত্ব মনে করত। বাজারে না গিয়ে মিষ্টি কিনতে পারছে বলে আশ্চর্য লাগত তার। কখনো ছিপে মাছ উঠলে খুশিতে ঝলমল করে উঠত তার মুখ। পাখির ছানা, বুনো ঝোপঝাড়, লতাপাতা সব তার নিত্যদিনের সঙ্গী। রবীন্দ্রনাথ ঠাকুরের বলাইয়ের মতো বিস্ময়ে তাকিয়ে থাকত গাছেদের দিকে। ছোট বড় তিনটি পাখি দেখলেই বলতো মা, বাবা আর বেটু পাখি। সহজ সরল পল্লীবন্ধু ঝর্ণা বা ছায়াবউ সবাই তাকে ননী বলে ডাকত।

0: খিড়কির কাছে এসে গুগলি আটকানোর জন্য তালপাতা দেওয়া হোক আর তিল কাঠি জাল দিয়ে গরুর ভাত রান্না, সব কাজে তার কৌতূহল। এটা ছিল তার কাছে হঠাৎ পাওয়া ছুটি। একথা জানিয়ে লিখছেন চিঠি প্রগতি সোম পূর্ব বর্ধমান থেকে।
1: কনক চক্রবর্তী, দেশবন্ধু পাড়া, জলপাইগুড়ির সুপ্রিয় প্রাত্যহিকী, আজকে সকালটাই যে অন্যরকম, চারপাশে কেমন মুক্তির হাতছানি। তবে আকাশটা আজ চারকোনা, ভোরবেলাতেই শ্বেত শুভ্র মেঘ বলাকারা নীলের বুকে খেলছে। বাতাসের কি কোনো গন্ধ থাকে? তবু কেমন মিষ্টি সুবাস নাকে। আকাশের আঙিনায় ধুনকর পেঁজা তুলোর মেঘ উড়িয়ে শারদ দোলা তৈরিতে ব্যস্ত। কাশফুলগুলো বাতাসের ঢেউয়ে ভেসে চলেছে বেখেয়ালি পালকের মতো, অজানা কোনো বন্দরে শরতের বার্তাটুকু ভিড়িয়ে দিতে। বাইরে পা রাখতেই একরাশ সোনারোদ ঝাঁপিয়ে পড়ল পায়ের তলায়। হালকা ভেজা নরম সবুজ গালিকা, নরম সবুজ গালিচা, চারদিকে কুচি মুক্তোর ছড়াছড়ি। আলতো হাতে তুলে নিয়ে মুখে লাগাই। আহ, কি আরাম! এগিয়ে যাই। ও তাই বলো, বাতাসে মিঠে সুবাস কে ছড়ালো? ওই তো মাঠের এক কোণে ফুলে ফুলে ভরা শিউলি গাছটা। আদর করে এক মুঠো নরম ফুল তুলে নি। বুক ভরে সমস্ত ভালোবাসাটুকু আসলে সে গ্রহণ করতে করতে আমে যে চোখ বুজে আসে। বুকের মাঝে দীর্ঘদিনের সযত্নে লালন করা ছোট্ট দুরন্ত মেয়েটি বেরিয়ে আসে, ছুটে বেড়ায় মাঠের এই প্রান্ত থেকে ও প্রান্ত। কখন যেন বোন এসে পাশে দাঁড়ায়, দিদি এবার ওঠো। আমি দু চোখ বুজে আমেজ ভরে বলি, আর একটু। না না, এবার চোখ খোলো। অনিচ্ছা সত্ত্বেও চোখ খুলতে দেখি নার্সিংহোমের নার্স মেয়েটি। আমার ট্র্যাকশনে থাকা পাটিকে সযত্নে সামলে আমার বেড উঁচু করে দিচ্ছে, পাশে বেড ডি ট্রে। তন্দ্রার ঘোর সামলে বলি, গুড মর্নিং। দিদি আজ তোমাকে খুব ভালো লাগছে। আমি মুচকি হাসি, মনে মনে বলি, থ্যাংক ইউ আমার চারকোনা জানালা আর শারদ সকাল। আমার আড়াই মাসের দীর্ঘ শয্যাগত জীবনে তোমাদের দেওয়া হঠাৎ ছুটি নতুন করে প্রাণ সঞ্চার করেছে। আমি প্রাণ ভরে উপভোগ করেছি মুক্তির স্বাদ। কনক চক্রবর্তী, দেশবন্ধু পাড়া, জলপাইগুড়ি।

এবারের চিঠি পাঠিয়েছেন সুদীপ ভট্টাচার্য নেদেরপাড়া কৃষ্ণনগর নদিয়া থেকে। চিত্র সাংবাদিকের ছোটাছুটির জীবনে ছুটি শব্দটা ছিল সোনার পাথর বাটির মতো। আসলে সংবাদ মাধ্যমের কর্মীদের, বিশেষ করে যারা জেলায় কাজ করেন, ছুটি পাওয়াটা কিছুটা কঠিনও বটে। ছুটির দিনেও তাদের সজাগ থাকতে হয় তার কর্মস্থলের কোথায় কখন কি ঘটছে সে খবর নিয়ে। এভাবেই চলতে থাকা কর্মজীবনে হঠাৎ করেই যে ছুটি মিলবে, তা আবার একটা দীর্ঘ ছুটি, সে কথা স্বপ্নেও কল্পনা করিনি আগে কখনো। 2018 সালে দুর্গাপুজোর কিছুদিন আগে একটা খবরের ছবি তুলতে গিয়ে বুঝতে না পেরে রাস্তার ধারে গর্তের মধ্যে ঢুকে গেল পা। ব্যাস, কোমরের নিচ থেকে হাড় ভেঙে দু টুকরো। ফলে মিলে গেল এক দীর্ঘ অবসর। এখন একদম নির্ভেজাল ছুটি পেলাম। বিছানা থেকে ওঠা বারণ। সকাল গড়িয়ে দুপুর হয়, বিকেল গড়িয়ে রাত, কিন্তু একটা সময় এই ছুটি ক্রমশ অসহ্য হয়ে উঠল। সময় আর কিছুতেই কাটতে চায় না। একটা সময় একটু ছুটির জন্য যেখানে মন চাতক পাখির মতো চেয়ে থাকতো, সেই ছুটি এখন মুক্তি চায়, কাজে ফিরতে চায়, ছুটি বেড়াতে চায়, ছুটে বেড়াতে চায় আগের মতো। তাই চিকিৎসকের বারণ সত্ত্বেও এক প্রকার জোর করেই

0: গ্রাচ নিয়ে বেরিয়ে পড়লাম ষষ্ঠীর দিন ছবি তুলতে। হাঁটার সমস্যা, স্ত্রীর সঙ্গে টোটো করে সোজা পাড়ার পুজো মণ্ডপে। পরের দিনের কাগজে প্রকাশিত হয়েছিল সে ছবি। সকালে কাগজ খুলে ছবিটা দেখে চোখে জল এসে গেছিল আনন্দে আবেগে। একথা জানিয়ে চিঠি লিখছেন সুদীপ ভট্টাচার্য নেদের পাড়া কৃষ্ণনগর নদিয়া থেকে।
1: চিঠির ঝাঁপি আজ এখানেই বন্ধ করলাম। চোখ রাখি আবহাওয়া বার্তায়। আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস সাধারণভাবে মেঘলা আকাশ, দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, হালকা থেকে মাঝারি বৃষ্টি বলা বেশি ভালো। তাপমাত্রা সব থেকে বেশি ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে আর সব থেকে কম ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। গত ২৪ ঘন্টায় তাপমাত্রা সব থেকে বেশি ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম, আর সব থেকে কম তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, এটিও স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম ছিল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সব থেকে বেশি পরিমাণ ছিল ৯৬%, সব থেকে কম পরিমাণ ছিল ৭৩%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১০.৫ মিলিমিটার। এই ছিল আজকের আবহাওয়া বার্তা।
0: ঘড়ির কাঁটা আমাদেরকে জানান দিচ্ছে যে প্রাত্যহিকীর আসর থেকে আমাদের বিদায় নিতেই হবে। আজকের দিন আপনাদের প্রত্যেকের ভালো কাটুক, আপনাদের প্রত্যেকে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টাটুকু আমরা জারি রাখতে পারি। আজকের উপস্থাপনায় ছিলাম
1: সুতপা চট্টোপাধ্যায়,
0: শুভদীপ দে।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বৈচিত্র্যই ব্রিক্সের প্রধান পরিচয় এবং পারস্পরিক সহযোগিতাই এর অনুপ্রেরণা। নতুন দিল্লিতে গতকাল অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন সমাপ্ত হয়েছে। 2029 সালের আগেই এনডিএ শাসিত 21টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ইরান ও উপসাগরীয় দেশগুলির মধ্যে হতে চলা বৈঠকটি স্থগিত। তীরন্দাজি বিশ্বকাপে প্রথম ভারতীয় পুরুষ রিকার্ভ তীরন্দাজ হিসেবে স্বর্ণপদক জয় করলেন ধীরাজ বোম্মাডেভারা। দুবাইয়ে শ্রীলঙ্কাকে 72 রানে হারিয়ে মহিলাদের ক্রিকেটে অষ্টমবার এশিয়া কাপ খেতাব জয় ভারতের। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন গতকাল সমাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাপ্তি ভাষণে বলেন, বৈচিত্র্যই ব্রিক্সের প্রধান পরিচয় এবং পারস্পরিক সহযোগিতাই এর অনুপ্রেরণা। পাশাপাশি এই গোষ্ঠীর অগ্রগতি মানবতার কল্যাণে অবদান রাখবে বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন। শ্রী মোদী আরও বলেন, ব্রিক্স কেবল কয়েকটি দেশের জোট নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যা সমাধানের একটি কার্যকর কাঠামো। সম্মেলনে গৃহীত নতুন দিল্লি ঘোষণা একটি যৌথ লক্ষ্য ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সম্মেলনের সিদ্ধান্তগুলিকে সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে তৃণমূল পর্যায়ে সুফল বহনকারী কর্মসূচিতে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
1: আমরা আশা করতে হ্যাঁ ইস সামিট সে উসমে অ্যাডপ্ট কিয়া গয়া নিউ দিল্লি ডিক্লারেশন হামারে শেয়ার্ড ভিজন আর ফিউচার কোঅপারেশন কো স্পষ্ট দিশা দেগা হামে সবই আউটকমস কো সময়বদ্ধ অ্যাকশন আর লাস্ট মাইল ইম্প্যাক্ট সে জোড়না হোগা। হামারে ফ্রেমওয়ার্ক ফাইল সে আগে বড়।

0: कर रियल लाइफ में इंपैक्ट पैदा करे, इसके लिए हम सब मिलकर काम करेंगे।
1: এই সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। গত তিন দিনে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে 15টি বৈঠক করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এনডিএ শাসিত 21টি রাজ্যে 2029 সালের আগেই অভিন্ন দেওয়ানিবিধি চালু হবে। মুম্বাইতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানিবিধি চালু করা হয়েছে। 2029 সালের আগে বিজেপি ও এনডিএ শাসিত 21টি রাজ্যে এটি কার্যকর করা হবে বলে তিনি নিশ্চিত করেন। শ্রী শাহ বলেন, তিন তালাক প্রথা বিলোপের মাধ্যমে মুসলিম নারীদের সমান অধিকার প্রদান করা হয়েছে। সরকার ভারতীয় ন্যায় সংহিতার মাধ্যমে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থাকে শক্তিশালী করেছে। বেশ কয়েকটি রাজ্যে মাত্র এক বছরের মধ্যে অপরাধীদের বিচার হার 30% বৃদ্ধি পেয়েছে বলে দাবি করে তিনি বলেন, তিন বছরের মধ্যে যাতে বিচার প্রক্রিয়া শেষ করা যায় তার জন্য একটি ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উদযাপন এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার সংকল্পকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগামী 17ই সেপ্টেম্বর থেকে এক মাসব্যাপী দেশজুড়ে সেবা সংকল্প অভিযান আয়োজনের কথাও ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশজুড়ে আজ হিন্দি দিবস পালিত হচ্ছে। 1949 সালের এই দিনেই গণপরিষদ দেবনাগরী লিপিতে লিখিত হিন্দিকে দেশের সরকারি কাজের ভাষা হিসেবে গ্রহণ করেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে আজ নবী মুম্বাইতে আয়োজিত হিন্দি দিবস অনুষ্ঠান এবং ষষ্ঠ সর্বভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অমিত শাহ 2025-26 সালের রাজভাষা গৌরব ও রাজভাষা কীর্তি পুরস্কার প্রদান করবেন। দেশজুড়ে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। এই দিনটি জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। ভগবান গণেশের জন্মতিথি হিসেবে পালিত হয়। এই দিন থেকে 10 দিনব্যাপী উৎসবেরও সূচনা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ইরান ও উপসাগরীয় দেশগুলির মধ্যে আজকের হতে চলা বৈঠকটি স্থগিত করা হয়েছে। ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি গত সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সর্বসম্মতিক্রমে সালালাতে হতে চলা এই আঞ্চলিক বৈঠকটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তিনি সংলাপ, আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী সহযোগিতার বিষয়ে ওমানের অব্যাহত প্রতিশ্রুতির ওপর জোর দেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আঞ্চলিক কয়েকটি দেশের অনুরোধে বৈঠকটি স্থগিত করা হয়েছে এবং ইরান ও ওমান যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। লোহিত সাগর তীরবর্তী এলাকায় গতকাল ইয়েমেনের সেনাবাহিনী ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথির ওপর আক্রমণ করায় সংঘাত আরও তীব্রতর হয়ে উঠেছে। অন্যদিকে হুথিরা প্রতিবেশী সৌদি আরবের ওপর হামলা চালিয়েছে। গত সপ্তাহে হুথি গোষ্ঠী মোখা বন্দর এবং বাব এল মান্দাব প্রণালীর একটি দ্বীপ দখল করে। হরমুজ প্রণালীর বিকল্প হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপের নিয়ন্ত্রণ হারানোর পর ইয়েমেন সরকার লোহিত সাগর উপকূলে আরও সেনা মোতায়েন করেছে। এদিকে সৌদি আরবের তেল উত্তোলন পরিকাঠামো এবং লোহিত সাগরে তাদের জাহাজ চলাচলের ওপর হুথিদের হামলার ফলে বিশ্বজুড়ে তেল সরবরাহে ব্যাঘাত ঘটায় তেলের দামে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সুইডেনের সংসদীয় নির্বাচনের ভোট গণনায় সরকারপক্ষ ও বিরোধীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের নেতৃত্বাধীন জোট এবং বিরোধী জোট কার্যত সমান সংখ্যক আসন পেয়েছে। অর্ধেকের বেশি আসনে ভোট গণনার শেষে ম্যাকডালেনা আন্ডারসনের নেতৃত্বাধীন বিরোধী জোট ক্ষমতাসীন জোটের থেকে একটি আসনে এগিয়ে রয়েছে। এখনও পর্যন্ত 175টি আসনে জয়লাভ করেছে তারা। ভোট গণনা এখনও চলছে। তুরস্কে সপ্তাহজুড়ে 12টি প্রদেশে মাই ফ্যামিলি ইজ সেফ নামক একটি অভিযানের অংশ হিসেবে তল্লাশি ও ধরপাকড় চালানো হয়েছে। সরকারের দাবি, পারিবারিক মূল্যবোধ রক্ষার লক্ষ্যেই এই অভিযান। এই অভিযানের অন্যতম লক্ষ্যবস্তু ছিল LGBTQ+ সংগঠন কাউস জিএল। উল্লেখ্য, তুরস্কে সমলিঙ্গের বিবাহ স্বীকৃত নয় এবং সমকামী দম্পতিদের ওপর ক্রমশ চাপ বাড়ছে। এই অভিযানের আড়ালে LGBTQ+ সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মানবাধিকার সংগঠনগুলি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ইস্তাম্বুলের প্রধান সরকারি কার্যালয়ের তথ্য অনুযায়ী অভিযানের সময় 26 জনকে আটক করা হয়েছে এবং মাদক, ডিজিটাল সরঞ্জাম ও একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। মেক্সিকোর সালতিল্লায় অনুষ্ঠিত তীরন্দাজি বিশ্বকাপ ফাইনালে জাপানের নাকানিশি জুনিয়রের বিরুদ্ধে রুদ্ধশ্বাস শুট অফে জয়ী হয়ে ইতিহাস গড়লেন ভারতের শীর্ষস্থানীয় রিকার্ভ তীরন্দাজ ধীরাজ বোম্মাদেভারা। তিনি প্রথম ভারতীয় পুরুষ রিকার্ভ তীরন্দাজ হিসেবে এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করলেন।

25 বছর বয়সী এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে দশম স্থানে থাকা এই সেনা সদস্য কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে এগিয়ে যান এবং এরপর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিশ্ব র্যাঙ্কিংয়ের 20 নম্বর নাকানিশিকে 6-5 সেটে হারিয়ে দেন। এর আগে 2010 সালে এডিনবরায় পুরুষ রিকার্ভ তীরন্দাজ হিসেবে ব্রোঞ্জ পদক জিতেছিলেন জয়ন্ত তালুকদার। বিশ্বকাপ ফাইনালে স্বর্ণপদক জয়ী একমাত্র ভারতীয় হলেন দোলা ব্যানার্জি। 2007 সালে দুবাইয়ে অনুষ্ঠিত আসরে মহিলাদের ব্যক্তিগত বিভাগে তিনি এই শিরোপা জিতেছিলেন। দুবাইয়ে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে 72 রানে হারিয়ে ভারত অষ্টমবার এশিয়া কাপ শিরোপা জয় করল। ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার রেকর্ড 129 রানের জুটির সুবাদে ভারত প্রথমে ব্যাট করে 5 উইকেটে 183 রান করে। এরপর ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 19 ওভার 4 বলে 111 রানে অল আউট হয়ে যায়। ভারতের হয়ে শ্রীচারণী 4টি এবং দীপ্তি শর্মা 3টি উইকেট নেন। শেফালি ভার্মা ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে ভারতীয় দলের সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন। এই খেলোয়াড়রা দেশের তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক বলেও তিনি সমাজ মাধ্যমে এক বার্তায় উল্লেখ করেন। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে গতরাতে ভারত আফগানিস্তানকে 7 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে। প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 156 রান করে। ভারতের অর্শদীপ সিং 3টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ভারত 13 ওভার 4 বলে 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অভিষেক শর্মা 82 রান করেন। ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। সিরিজের বাকি দুটি ম্যাচও একই মাঠে আগামীকাল ও 17 তারিখ হবে। ভারতীয় আবহাওয়া দফতর IMD গুজরাতে আজ অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, পূর্ব রাজস্থান এবং মধ্য মহারাষ্ট্রেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, আসাম ও মেঘালয় সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও একই ধরনের আবহাওয়া থাকবে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে IMD। অন্যদিকে উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা এবং মাহেতে আগামীকাল পর্যন্ত বজ্রপাত ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বৈচিত্র্যই ব্রিক্সের প্রধান পরিচয় এবং পারস্পরিক সহযোগিতায় এর অনুপ্রেরণা। নতুন দিল্লিতে গতকাল 18 ব্রিক্স শীর্ষ সম্মেলন সমাপ্ত হয়েছে। 2029 সালের আগেই NDA শাসিত 21টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তীরন্দাজি বিশ্বকাপে প্রথম ভারতীয় পুরুষ রিকার্ভ তীরন্দাজ হিসেবে স্বর্ণপদক জয় করলেন ধীরাজ বোম্মাডেভারা। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার আগামী 17ই সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে সেবা সংকল্প অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে। বহু চিকিৎসক শনাক্ত করতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর অভিযান শুরু করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। আগামী বছরের শেষের দিকে দেশে ডেঙ্গুর টিকাকরণ শুরু হতে পারে বলে ICMR এর মহানির্দেশক রাজীব বাহেল আশা প্রকাশ করেছেন। চিরাচরিত ধর্মীয় মর্যাদার সঙ্গে আজ রাজ্য জুড়ে গণেশ চতুর্থী পালিত হচ্ছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের সুপার সিক্স পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল আজ মোহামেডান স্পোর্টিং এর মুখোমুখি হবে। রাজ্য সরকার আগামী 17ই সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে সেবা সংকল্প অভিযান শুরুর নির্দেশ দিয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই অভিযান চলবে 10ই অক্টোবর পর্যন্ত। রাজ্যের সমস্ত দপ্তর, জেলা প্রশাসন, পুরসভা ও ব্লক প্রশাসনকে সমন্বিতভাবে কর্মসূচি পালন করতে বলা হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে 17ই সেপ্টেম্বর আশীর্বাদের প্রদীপ কর্মসূচির মাধ্যমে অভিযানের সূচনা হবে। 2রা থেকে 4ঠা অক্টোবর সেবা সেতু অভিযানে ব্লক, পুরসভা ও পুর নিগম এলাকায় শিবির করে সরকারি প্রকল্প ও পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়া আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নমসেবা, অজানা কাহিনী, সেবার কাহিনী, সেবায় আমার যোগদান, সেবা জ্যোতিকলশ যাত্রা এবং সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হবে। নির্দেশিকায় বলা হয়েছে

0: উপভোক্তাদের শিবির থেকেই বিভিন্ন সরকারি প্রকল্পে নথিভুক্ত করার ব্যবস্থা থাকবে। ভুয়ো চিকিৎসক শনাক্ত করতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর তদন্ত শুরু করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। আকাশবাণীকে গতকাল তিনি জানান, বর্ধমানের একটি নার্সিংহোমে অপারেশন চলাকালীন একটি শিশু মারা যায়। এই ঘটনা তদন্ত করতে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের ডিগ্রির বৈধতা নিয়ে গুরুতর সংশয় দেখা দেয়। এছাড়াও এই ধরনের আরও অনেক ভুয়ো চিকিৎসকের অভিযোগ স্বাস্থ্য দপ্তরের নজরে এসেছে বলে তিনি জানান।
1: ডাক্তারবাবু, ক্রেডেনশিয়াল যেগুলো ছিল আমাদের মনে হয়েছিল যে সেগুলো সততা এবং সত্যতা দুটোই যাচাই করা উচিত। সেখান থেকে আমরা দেখি যে উনি ভুয়ো বা ফেক হওয়ার হাই চান্স। তদন্ত শুরু হয় এবং এরকম আরো অনেক ডাক্তারবাবুর কথা আমাদের ধীরে ধীরে কানে আসে বা সন্দেহ হয়, তাদেরকে নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে তারা জানতে পারবেন যে কজন সত্যি ভুয়ো ডাক্তার ছিল বা তাদের পরিচয় এবং স্নাতকোত্তর ডিগ্রি বা কোনো রকম ডাক্তারির প্রশিক্ষণ পেয়েছে কিনা, সেটা আমাদের তখন তদন্তের পরে আপনাদের জানাবো।
0: এদিকে ভুয়ো ডাক্তার ইস্যু সহ তৃণমূল কংগ্রেস সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সম্পাদক প্রাক্তন সাংসদ শান্তনু সেন। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে রাজ্য মেডিকেল কাউন্সিল এবং উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। তার অভিযোগ, এ বিষয়ে পূর্বতন সরকারকে বারংবার জানালো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেসের আমলে ডিগ্রি ছাড়াই ডাক্তারদের নিয়ে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় প্রকল্প চলেছে। এদিকে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী গত শুক্রবার পর্যন্ত 6,826 জনের অ্যালাইজার টেস্ট হয়েছে। এই মুহূর্তে ডেঙ্গু পজিটিভ রোগীর সংখ্যা 150, 216 জন আক্রান্ত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্য দপ্তর আগেই ডেঙ্গুর উপসর্গ থাকা রোগীদের রক্ত পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছিল। এদিকে আগামী বছরের শেষের দিকে দেশে ডেঙ্গুর টিকা দেওয়ার কাজ শুরু করা যেতে পারে বলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR এর মহানির্দেশক রাজীব বাহেল জানিয়েছেন।
2: एक भारत में निर्मित वैक्सीन है जो पिनिशिया बायोटेक ने ICMR की मदद से हमने बनाया है। उसका फेज 1 फेज 2 ट्रायल हो चुका है, अभी फेज 3 ट्रायल चल रहा है। उसमें रिक्रूटमेंट जो था वो पिछले साल एंड ऑफ लास्ट ईयर खत्म हो गया है और अब फॉलो अप चल रहा है। तो ये डेंगू सीजन और इससे अगला डेंगू सीजन जो आएगा, तब तक हमारे को ये विश्वास है कि इतने केसेस हो जाएंगे कि हम उस स्टडी को कंप्लीट कर पाए। तो टुवर्ड्स एंड ऑफ नेक्स्ट ईयर वी विल हैव द रिजल्ट्स। अगर वो रिजल्ट्स अच्छे आते हैं तो फिर वैक्सीन अप्रूव होने का चांसेस है।
0: রাজ্যে 252টি খারিজি মাদ্রাসা বন্ধের নির্দেশ এবং 100টি মাদ্রাসাকে শোকজ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য। গতকাল একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য খারিজি মাদ্রাসা নিয়ে সকলকে সতর্ক করেছিলেন।
3: বুদ্ধদেববাবু তো একবার বলেছিলেন যে খারিজি মাদ্রাসার আড়ালে কি কাজ চলছে, কিন্তু সেদিন পার্টির চাপের কাজে নতি স্বীকার করে তিনি তার অবস্থান বদল করেছিলেন। সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যের কথা যদি বামফ্রন্ট শুনত, তাহলে আজকে সীমান্তবর্তী জেলায় যে অবস্থা তৈরি হয়েছে সেটা হতো না। তো একই শিক্ষা ব্যবস্থা সারা রাজ্যে চলবে, সারা দেশে চলবে, এটাই সরকারের ঘোষিত অবস্থা।
0: বামফ্রন্টের শরিক RSP রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পৃথকভাবে প্রার্থী দিচ্ছে। বিকাশচন্দ্র মিশ্র এই কেন্দ্রে RSP প্রার্থী হচ্ছেন বলে গতকাল দলের রাজ্য সম্পাদক তপন হোড়ো এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন। প্রার্থী নির্বাচন নিয়ে বৈঠক হলেও কোনো সমাধান সূত্র বেরোনোর আগেই CPIM ওই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়েছে। উল্লেখ, রেজিনগর আসনে CPIM প্রার্থী করছে সৈয়দ আসাদ আলীকে। এদিকে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস গতকাল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। রবিউল আলম চৌধুরী রেজিনগরের এবং সঞ্চিতা প্রধান দে নন্দীগ্রামের প্রার্থী হচ্ছেন। কংগ্রেস ইতিমধ্যেই ওই দুই আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। উল্লেখ, আগামী 6 অক্টোবর ওই দুই আসনে উপনির্বাচন, গণনা হবে 9 অক্টোবর। দুই আসনে উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের বিবদমান দুই গোষ্ঠীর প্রতীক পাওয়া নিয়ে দ্বন্দ্ব এখনও কাটেনি। নির্বাচন কমিশন মমতাপন্থী তৃণমূল কংগ্রেসকে বেশ কিছু নথি জমা দিতে বলেছে বলে খবর। নোটিশ পাঠানো হয়েছে বিক্ষুব্ধ ঋতব্রত গোষ্ঠীকেও। আগামী 17 সেপ্টেম্বর দুই পক্ষকে নির্বাচন কমিশন ফের শুনানির জন্য ডাকতে পারে বলে সূত্রের খবর। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক।

0: ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে আইআর নিউজ কলকাতাতে। পুরভোটের আগে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ কাউন্সিলর তারক সিং এর পুত্র কন্যা সহ বিজেপির রাজ্য দপ্তরকে যাওয়াকে কেন্দ্র করে জল্পনা ছড়িয়েছে। তারক সিং এর ছেলে অমিত এবং মেয়ে কৃষ্ণা দুজনেই কলকাতা পুরসভার কাউন্সিলর ছিলেন। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস শিবিরে যোগ দেন তারক সিং। তৎকালীন মেয়র ফিরাদ আকিমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দলের পদও ছেড়েছিলেন তারক। দীর্ঘদিন পলাতক থাকার পর উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের বিশপুর পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস উপপ্রধান শহীদুল শেখকে ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে স্থানীয় এক ব্যবসায়ীকে মারধর এবং দোকানে অগ্নিসংযোগের মতো অভিযোগ রয়েছে। এছাড়াও পঞ্চায়েতের টাকা তছরূপ, আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা আদায় ও বোমাবাজির অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। ভারতের সিম কার্ড ব্যবহার করে নাশকতামূলক কাজে চক্রান্তের সঙ্গে যুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষ দল এসটিএফ। শেখ মুরসাদিম এবং গৌতম খাড়া নামে ওই দুই ব্যক্তি ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে সিম কার্ড তুলতে সাহায্য করেছিল বলে অভিযোগ। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় রাজ্য জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। দেশের কোনো কোনো স্থানে দশ দিনব্যাপী গণেশ উৎসব পালিত হয়ে থাকে। গণেশ পুজো উপলক্ষে মণ্ডপগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে কলকাতা সহ অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন।
1: উত্তরবঙ্গের ক্ষেত্রে 17 তারিখ অবধি প্রত্যেক দিনই দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সর্বত্রই উত্তরবঙ্গব্যাপী রয়েছে। আর যেখানে যেখানে বলছি যে দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা, সেটা প্রধানত হিমালয় সংলগ্ন জেলাগুলিতে দুই এক জায়গায়। আর এর মধ্যে 16 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে।
0: কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে সুপার সিক্স পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ইস্টবেঙ্গল মোহামেডান স্পোর্টিং এর মুখোমুখি হবে। কল্যাণী স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3টায়। মারাসাত স্টেডিয়ামে এই ম্যাচ হওয়ার কথা থাকলেও পুলিশের প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় স্থান পরিবর্তন হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার আগামী 17 সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে সেবা সংকল্প অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে। বহু চিকিৎসক শনাক্ত করতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর অভিযান শুরু করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। চিরাচরিত ধর্মীয় মর্যাদার সঙ্গে আজ রাজ্যে গণেশ চতুর্থী পালিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সংহিতা সেন।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন সংহিতা সেনের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আমি ডক্টর বারিন রায় বলছি। আপনারা দাঁতের অবহেলা করবেন না, দাঁতের যত্ন নিন, আপনার শিশুর যত্ন নিন এবং শিশুর দাঁতের দিকে নজর দিন। আর এটা ভাববেন না দুধে দাঁত পড়ে যাবে, দুধে দাঁতকে অবহেলা করবেন না। আমরা বলি দুধে দাঁত তো পড়ে যাবে, অত ভেব না, এ কথা যে বলে বলুক, কানে নিও না। শিশুর দিকে নজর দেওয়া উচিত বাবা মার, দুধে দাঁতের অবহেলা কখনো নয়। আর দুধে দাঁতের যত্ন নেওয়া প্রত্যেক বাবা মার কর্তব্য। দাঁত দুবেলা মাজুন রাতে শুতে যাওয়ার আগে, সকালে ঘুম থেকে উঠে না পারেন অন্তত সকালে প্রাতরাশ করার পর নিশ্চয়ই দাঁত মাজবেন, কেননা তারপরে অনেকক্ষণ আপনি আর দাঁত মাজবেন না। প্রাতরাশ সেরে দাঁত মেজে তারপর বাড়ি থেকে বেরোবেন, আবার রাত্রে শুতে যাওয়ার আগে দাঁত মাজবেন। এইটাই হচ্ছে প্রাথমিক কর্তব্য আপনার। দাঁত সুস্থ রাখতে গেলে এবং মুখের স্বাস্থ্য বজায় রাখতে গেলে আপনার দাঁত ঠিক রাখা প্রয়োজন।

0: নমস্কার, আমি ডাক্তার রুনা বল, প্রফেসর গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্স, NRS মেডিকেল কলেজ, কলকাতা। আমি আপনাদের গর্ভাবস্থায় কিছু সাবধানতার কথা ছোট করে বলতে চাই। গর্ভাবস্থা যে 9 মাস, সেই সময় কিন্তু পরিবারের সকলে প্রস্তুত হয়ে থাকবেন যে গর্ভবতী মায়ের কোনো রকম সমস্যা হলে তাকে কোথায় নিয়ে যেতে হবে। সরকার কিন্তু এখন বিনা পয়সায় পুরোপুরি গর্ভাবস্থার যে পরিষেবা সেটা দেওয়া হয় সরকারি সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে, হাসপাতালে। সুতরাং আপনারা যান, পেয়ে যাবেন অ্যাম্বুলেন্স, নিশ্চয় যান, তার ফোন নাম্বার নিয়ে রাখবেন, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে কোথায় যেতে হবে সেটা জেনে রাখবেন, এবং অবশ্যই বাড়িতে ডেলিভারি করাবেন না। ডেলিভারি করানোর জন্য অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। বাড়িতে ডেলিভারি করালে প্রচুর সমস্যা হয়। স্বাস্থ্যকেন্দ্রে ডেলিভারি করাবেন, গর্ভাবস্থায় যা যা টিকা দেওয়া দরকার, যেমন টিটেনাসের 2টো টিকা এখন মোটামুটি সবাই জানেন, টিকাগুলো ঠিকমতো সময় নেবেন, যাতে মায়ের সুস্থ সন্তান জন্মগ্রহণ করে। ডাক্তাররা যা ওষুধ দেবেন সেই ওষুধগুলো সম্পূর্ণভাবে খাবেন। যদি কোনো রকম সমস্যা হয়, পেটের ছবি করতে বললে ছবি করবেন, রক্ত পরীক্ষাগুলো করবেন, ব্লাড গ্রুপ এবং অন্যান্য যা যা রক্ত পরীক্ষা করাবেন, যতবার চেক আপ করাতে বলবে সব রকম চেক আপ করাবেন। আশা করি মা ও বাচ্চা দুজনেই সুস্থ থাকবে।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বিজ্ঞানের খবর, সংকলন গোপী দে সরকার।
2: নেপালের সাম্প্রতিক ভয়াবহ বিপর্যয়ের কারণ বিশ্লেষণে ব্যস্ত বিজ্ঞানীরা। 26 আগস্ট নেপাল তিব্বত সীমান্তে অবস্থিত লাংটাং লিরুং পর্বতের উত্তর দিকের ঢালে একটি ধসের ঘটনা ঘটে। এই বিপর্যয় পর্যবেক্ষণ থেকে ফ্রান্সের ভূতাত্ত্বিক ক্রিস্টেন কুক জানিয়েছেন, হিমবাহটির নিচে থাকা বিশাল একখণ্ড মূল শিলা বা বেডরক ধসে পড়েছিল। হিমবাহের নিচের সেই ভূখণ্ডটি ধসে পড়ার সময় হিমবাহটিকেও সাথে করে নিচে নিয়ে যায়। গবেষকরা জানিয়েছেন, এটি আসলে তুষারধস এবং ভূমিধসের এক ভয়াবহ মিশ্ররূপ। এতে মিশরের গিজার 70টি বিশাল পিরামিডের সমান পদার্থ একসঙ্গে আছড়ে পড়েছিল। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্বজুড়ে যেসব স্থানে হিমবাহ রয়েছে, হিমালয় তার অন্যতম। বিশ্ব উষ্ণায়নের ফলে এসব হিমবাহের স্থিতিশীলতা ক্রমশ শিথিল হয়ে উঠছে। মানুষের কর্মকাণ্ডে জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহগুলো অভূতপূর্ব দ্রুত গতিতে গলে যাচ্ছে। অতিরিক্ত গলে যাওয়ার ফলে পাহাড় চূড়ায় বিপজ্জনকভাবে ঝুলে থাকা হিমবাহ নিচে অবস্থিত যে কোনো কিছুর উপর আছড়ে পড়তে পারে। নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের হিমবাহ বিশেষজ্ঞ মোহন বাহাদুর চাঁদ বলেন, দ্রুত উষ্ণায়ন ও বরফ গলার জন্য বিশ্বের হিমবাহ অধ্যুষিত সব অঞ্চলই ঝুঁকির মুখে রয়েছে। ফলে হিমবাহ ধসে বিশাল জলকাদা পাথরের স্রোত, বন্যা বা ধসের সৃষ্টি হতে পারে। তবে এমতো ঘটনা থেকে শিক্ষা নিয়ে কলোরাডো ইউনিভার্সিটির হিমবাহ বিশেষজ্ঞ এবং ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার অ্যালটন বায়ার্স জানিয়েছেন, বিপজ্জনক হিমবাহের ক্ষেত্রে যথাযথ পর্যবেক্ষণের মাধ্যমে সেগুলো ভেঙে পড়ার আগের লক্ষণগুলো শনাক্ত করা এখন সম্ভব। এর দ্বারা সঠিক সময় হাজার হাজার মানুষের জীবন বাঁচানো যেতে পারে। আমাদের এখন সেই লক্ষ্যে কাজ শুরু করতে হবে অবিলম্বে। নিরামিষ খাবারের প্রতি টান বেড়েই চলেছে। ভেজ এবং ভেগান এই দুই শব্দবন্ধ এখন বিশ্বজুড়ে জনপ্রিয়। কিন্তু সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে, জনপ্রিয় শতাধিক নিরামিষ খাবারে ছত্রাক সংক্রামিত বিষাক্ত উপাদান থাকতে পারে। সম্প্রতি যুক্তরাজ্যে পরীক্ষিত উদ্ভিদভিত্তিক এমন 112টি মাংসের বিকল্প এবং পানীয় পণ্যের প্রতিটিতেই প্রাকৃতিক ছত্রাকজনিত বিষ বা ফাঙ্গাল টক্সিন পাওয়া গেছে। তবে এগুলোর মাত্রা ইউরোপীয় ইউনিয়নের সুপারিশ করা নির্দেশিকার সীমার নিচেই ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে মাইকোটক্সিনযুক্ত নিয়মিত এসব খাদ্য গ্রহণ করলে শরীরে বিষাক্ত উপাদান সঞ্চিত হয়ে স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। মাইকোটক্সিনের সংস্পর্শে লিভার ও কিডনির ক্ষতি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং ক্যান্সারের মতো সমস্যার যোগসূত্র পাওয়া গেছে। গবেষণাটি করেছেন ইতালির পারমা বিশ্ববিদ্যালয় এবং ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এই গবেষণার তালিকায় ছিল বার্গার, নিরামিষ চিকেন পিস, ভেগান সসেজ এবং ওট, আমন্ড এবং সয়াভিত্তিক দুধ প্রভৃতি নিরামিষ খাবার। খবরটি প্রকাশিত হয়েছে ফুড কন্ট্রোল জার্নালে। পোষা প্রাণীর সঙ্গে মানুষ শিশু সুলভ ভঙ্গিতে কথা বলে, কিন্তু কেন? এ নিয়ে ভেবেছেন গবেষকরা। মানুষের আদুরে কথা বা মোলায়েম স্বর কি প্রাণীদের প্রভাবিত করে? গবেষকরা জানিয়েছেন, বিবর্তনের ধারায় শিশুদের সঙ্গে এভাবে কথা বলার কারণ এই বিশেষ ভঙ্গিটি কথ্য ভাষার ধ্বনিগুলিকে উচ্চারিত হতে শুনে শিশু ভাষা রপ্ত করতে শেখে। গবেষণা বলছে, প্রাণীরা মনিবের এমতো কথা শুনে অনেক বেশি নিরাপদ বোধ করে, অনেক বন্ধুত্ব ও স্নেহপূর্ণ বলে মনে করে। শিশুদের সঙ্গে কথা বলা মানে আমরা তাদের শেখাইও একই সঙ্গে, এজন্য অনেক কথা একটু টেনে উচ্চারণ করি, যেমন ওই যে ফুল। এই কৌশলটিকে বলা হয় হাইপার আর্টিকুলেশন। কুকুর বিড়াল ছাড়া কথা বলা পাখিদের ক্ষেত্রেও বিষয়টি শিক্ষার। আদুরে ডাক থেকে কুকুর পায় ভালোবাসা স্নেহ, তোতা পাখি ভাষা শেখার প্রাথমিক পাঠ পায়, আর শিশুরা ভাষা শিক্ষার পূর্ণাঙ্গ ও যথাযথ শিক্ষা পেয়ে থাকে। খবরটি জানিয়েছে পপুলার সায়েন্স পত্রিকা। মানব শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে কাবু করে সংগ্রহ করার জন্য গবেষকরা উদ্ভাবন করেছেন আলো চালিত এক ধরনের ন্যানো রোবট। ভবিষ্যতে মাইক্রোস্কোপিক ক্লিনিং ক্রুদের মতো ব্যাকটেরিয়া শিকার এবং স্থানান্তরকরণের কাজে এই ধরনের রোবট ব্যবহার করা হবে। মানুষের চুলের ব্যাসের তুলনায় প্রায় 50 গুণ ছোট এই ক্ষুদ্র যন্ত্রগুলো গবেষকদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ করেছে। নতুন উদ্ভাবিত এই ন্যানো রোবটগুলি প্রমাণ করেছে জলীয় মাধ্যমে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া সংগ্রহের কাজে তারা অদ্বিতীয়। উর্সবার্গের জুলিয়াস ম্যাক্সিমিলিয়ানস ইউনিভার্সিটির গবেষক বার্ট হেক্ট এর নেতৃত্বে উদ্ভাবিত মাইক্রো ড্রোন নামের এই অতি ক্ষুদ্র যন্ত্রগুলোকে সচল করা হয় স্বতন্ত্র ফোটন কণা থেকে সৃষ্ট পশ্চাৎমুখী ধাক্কাকে কাজে লাগিয়ে। এক মাইক্রোমিটারের চেয়েও ছোট আকারের এই যন্ত্রগুলিতে 4টি প্লাজমনিক ন্যানো অ্যান্টেনা থাকে। এই অ্যান্টেনাগুলো নির্দিষ্ট রং ও ঘূর্ণন বিন্যাস বিশিষ্ট আলো শোষণ করে এবং সেই আলোকে একটি নির্দিষ্ট দিকে নির্গত করে নিজের গতিবেগকে তৈরি করে। বিজ্ঞানের খবর আজ এই পর্যন্ত।
1: বিজ্ঞানের খবর শুনলেন, সংকলন গোপী দে সরকার। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নজরুলগীতি, শিল্পী মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়।

0: নজরুল গীতি শুনলেন মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান লোকসংস্কৃতির আনাচ কানাচ। এই পর্যায়ে এখন শুনবেন বর্ধমানের বনবিবি সম্পর্কে একটি কথিকা। এটি বলছেন জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ি।
1: পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে রয়েছে একটি মা বনবিবির থান। মূলত সুন্দরবনের সঙ্গে জুড়ে থাকা লৌকিক দেবী বনবিবির নাম বর্ধমানের একটি গ্রামে থাকা বেশ বিস্ময়ের উদ্রেক করে। এই দেবীর নাম অনুসারে এই অঞ্চলের বিদ্যালয়টির নামও বনবিবিতলা উচ্চ বিদ্যালয়। মা বনবিবির এই থানটি কাড়ালাঘাট গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে দামোদরের ধারে অবস্থিত। সে প্রায় 100 বছর আগের কথা। মীর বাবর আলী স্বপ্নে দেখেন মা বনবিবিকে। দামোদরে সে সময় মাছ ধরতেন যারা, তাদের অনেকেরই জাল নাকি আটকে যেত আজকের এই বনবিবিতলার ঠিক পাশেই। সে সময় এই জায়গাকে বলা হতো বনবিবির দহ। কথিত আছে, সেই আটকে যাওয়া জাল ছাড়া পেত মা বনবিবিকে স্মরণ করে নদীর জলে বাতাসা ছড়ালে। লোকমুখে প্রচলিত আছে, মীর আবর আলী নাকি স্বপ্নে দেখেন মা বনবিবি তাকে বলছেন ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে আরাধনা করলে তবেই তিনি দেখা দেবেন। কথা মতো দামোদরের ধারে ব্যান্ড পার্টি সহ

এসে দাঁড়িয়েছিলেন মীর বাবর আলী, এবং জল থেকে নাকি ভেসে উঠেছিল একটি পাথর। সেই পাথরকে ঘিরেই আজকের এই বনবিবির আখ্যান। কিছুটা দূর থেকে খালি চোখে দেখে যা বোঝা যায় তা হল ফুটচারেক লম্বা, দু ফুট মতো চওড়া এবং প্রায় এক ফুট বেধের একটি আয়তাকার বেলে পাথর। পাথরের গায়ে রয়েছে এক অস্পষ্ট অবয়ব। সে অবয়ব মাতৃরূপী কিনা তা অবশ্য স্পষ্ট বোঝা যায় না। সুন্দরবন অঞ্চলের বনবিবির সঙ্গে এই বনবিবির কোনো মিল বা যোগাযোগ আছে কি না, এই বিষয়ে অঞ্চলের দুই প্রবীণ শিক্ষকের কথায় যা জানা যায় তা হল, সে সময় এসব অঞ্চল দামোদরের বয়ে আনা পলিতে খুবই উর্বর ছিল। চাষবাস করতে হাওড়া বা হুগলির দিক থেকে অনেক মানুষ অস্থায়ীভাবে আস্তানা তৈরি করতেন এসব অঞ্চলে। পরবর্তীকালে এরা স্থায়ী বসতি গড়েন এবং গড়ে ওঠে গ্রাম। তবে দামোদরের অপর পাড়ে অর্থাৎ সেলিমাবাদের দিকে ঘন বন জঙ্গল ছিল। এককালে এসব অঞ্চলে বাঘ বের হতো এমন কথা তাঁরা ছেলেবেলায় শুনেছেন। তবে সেলিমাবাদের সেই বাঘ কখনোই দামোদর পার হয়ে বনবিবিতলায় ঢোকেনি। তার একমাত্র কারণ নাকি মা বনবিবির মাহাত্ম্য। বন্য জন্তুদের বিশেষত বাঘের প্রসঙ্গে বারবারই সুন্দরবনের কথা মনে পড়ে। তবে আরও একটু বিষয়েও বেশ মিল খুঁজে পাওয়া যায় সুন্দরবনের সঙ্গে। এখানে প্রার্থনা করতে হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষ আসেন। যে কোনো সম্প্রদায়ের মানুষই এখানে এসে নিজেদের মতো করে মা বনবিবির কাছে প্রার্থনা জানাতে পারেন। মাজারে চাদর চড়ানো বা মাটির ঘোড়া দিয়ে প্রার্থনা জানানোর চল রয়েছে এখানে। সাদা রঙের উপর কারুকার্য করা ঘোড়া যেমন রয়েছে, তেমনই রয়েছে সাধারণ পোড়ামাটির ঘোড়াও। এখানে বনবিবির বাহন ঘোড়া। অবাক হতে হয় মাটির ঘোড়ার সঙ্গে রাখা বেশ কিছু খেলনা পুতুল দেখে। এখানকার মানুষের বিশ্বাস, যার বাচ্চা খুব বেশি কাঁদে তারা মা বনবিবির কাছে পুতুল রেখে গেলে সেই অসুবিধে দূর হয়ে যায়। শারীরিক ও মানসিক নানা সমস্যার প্রতিকারের জন্য মূলত মহিলারাই এখানে আসেন। প্রায় 250 বছর আগে বিভিন্ন প্রান্ত থেকে স্বেচ্ছায় বা বাধ্য হয়ে কিছু মানুষ সাপদ সংকুল সুন্দরবনের পাশে ঘর বেঁধেছিলেন। নানা প্রতিকূলতার সঙ্গে আজও চলেছে তাদের লড়াই। সে লড়াইয়ে তাদের কিছুটা মানসিক অবলম্বন হয়েছিলেন এবং আছেন মা বনবিবি। প্রান্তিক মানুষেরা আজও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাস করেন বাঘ সাপ কুমিরের দেশে বনবিবি তাদের রক্ষা করবেন। যদিও সুন্দরবনের সেই দেবীমূর্তির সঙ্গে বর্ধমানের বনবিবির কোনো মিল নেই, তবু প্রান্তিক মানুষের টিকে থাকার লড়াইয়ের মানসিক অবলম্বনের বিষয়টি কিন্তু একই রকম থেকে গেছে এখানেও। হাওড়া হুগলি থেকে চাষাবাদের জন্য আসা মানুষেরা ফসল পাহারা দিতে রাত কাটাচ্ছেন অস্থায়ী আস্তানায়। ওপারে তো তখন আলো ঝলমলে গঞ্জ জামালপুর নয়, দামোদরও আজকের নির্জীব বালি সর্বস্ব নয়, সেতুর কথা তো ভাবাই যায় না। সেই বন জঙ্গল ঘেরা দামাল দামোদরের পাশে কিছু প্রান্তিক মানুষ তাদের বাঁচার মানসিক অবলম্বন হিসেবে বেছে নিয়েছিলেন এই মা বনবিবিকেই। যার হাত ধরে এই বনবিবির প্রতিষ্ঠা, সেই মীর বাবর আলীর পুত্র মীর গহর আলী একজন দানশীল উদার মানুষ ছিলেন। এই প্রান্তিক গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন তিনি। সেই জমিতেই আজ মাথা তুলেছে বনবিবিতলা প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। কৃষিপ্রধান এই গ্রামে মা বনবিবির কাছে প্রতিটি পরিবারের প্রথম ফসলটি অর্পণ করার রীতি রয়েছে। খেজুর গুড় বা আখ থেকে গুড় তৈরির রীতি রয়েছে এই অঞ্চলে। বছরের প্রথম গুড়ও মাটির পাত্রের মধ্যে রেখে মা বনবিবির কাছে অর্পণ করা হয়। এমনকি সরস্বতী পূজার দিন বনবিবিতলা হাই স্কুল থেকে যথাসাধ্য ফল ও মিষ্টি পাঠানো হয় বনবিবির থানে। আরও একটি রীতি বেশ অবাক করার মতো। আশেপাশের গ্রামগুলি থেকে চৈত্র মাসের বিভিন্ন দিনে মানুষেরা আসেন এবং মা বনবিবির থানে বসে বাড়ি থেকে আনা খাবার মূলত চিড়ে ভিজিয়ে খান। পূর্বপুরুষেরা অস্থায়ীভাবে বসবাসের সময় এভাবেই বাড়ি থেকে আনা খাবার খেয়ে দিন যাপন করতেন চাষাবাদের সময়। সেই স্মৃতিকে মনে রেখেই সম্ভবত এই প্রথা। মা বনবিবির মূল উৎসব বা মেলা হয় মাঘ মাসের 24 তারিখ থেকে।

0: মেলা চলে 7 দিন। আশেপাশের মানুষ বিকেল থেকে ভিড় জমান। দোকানপাটে জিলিপি, বাদাম, পাঁপড় থেকে ঘরগেরস্থালির প্রয়োজনীয় হরেক জিনিস মেলে। অনেকেই মাটির সুদৃশ্য ঘোড়াসহ পুজো দিয়ে যান, চাদর চড়ান মাজারে। স্থানীয় ছেলেমেয়েদের নিয়ে চলে বসে আঁকো বা অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতা। রাতে বসে জমজমাট যাত্রার আসর। মেলার দিনগুলি নিস্তরঙ্গ মা বনবিবির থান গমগম করে মানুষের কোলাহলে। বহুকাল থেকে প্রচলিত মা বনবিবির মাহাত্ম্যের কথা লোকমুখে ছড়িয়ে যায় কিছুটা অতিরঞ্জিত হয়ে। এককালে একদল লড়াকু প্রান্তিক মানুষ একত্রিত হয়ে গড়ে তুলেছিলেন যে জনপদ, সে জনপদ ধীরে ধীরে এগোতে থাকে আধুনিকতার হাত ধরে উন্নয়নের পথে। তবু মানুষের মনের কিছু বিশ্বাস এমনই প্রাচীন বট অশ্বত্বের নিচের ছায়াঘেরা আলো আঁধারে জেগে থাকে একে অপরের হাত ধরে।
1: লোকসংস্কৃতির আনাচ কানাচ এই পর্যায়ে বর্ধমানের বনবিবি সম্পর্কে কথিকা শুনলেন। বললেন জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ি। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: নমস্কার, আমি ডাক্তার রুনা বল, প্রফেসর গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্স, NRS মেডিকেল কলেজ, কলকাতা। আমি আপনাদের গর্ভাবস্থায় কিছু সাবধানতার কথা ছোট করে বলতে চাই। গর্ভাবস্থা যে 9 মাস, সেই সময় কিন্তু পরিবারের সকলে প্রস্তুত হয়ে থাকবেন যে গর্ভবতী মায়ের কোনো রকম সমস্যা হলে তাকে কোথায় নিয়ে যেতে হবে। সরকার কিন্তু এখন বিনা পয়সায় পুরোপুরি গর্ভাবস্থার যে পরিষেবা সেটা দেওয়া হয় সরকারি সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে, হাসপাতালে। সুতরাং আপনারা যান, পেয়ে যাবেন অ্যাম্বুলেন্স, নিশ্চয় যান, তার ফোন নাম্বার নিয়ে রাখবেন, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে কোথায় যেতে হবে সেটা জেনে রাখবেন, এবং অবশ্যই বাড়িতে ডেলিভারি করাবেন না। ডেলিভারি করানোর জন্য অবশ্য অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। বাড়িতে ডেলিভারি করালে প্রচুর সমস্যা হয়। স্বাস্থ্যকেন্দ্রে ডেলিভারি করাবেন। গর্ভাবস্থায় যা যা টিকা দেওয়া দরকার, যেমন টিটেনাসের 2টো টিকা এখন মোটামুটি সবাই জানেন, টিকাগুলো ঠিকমতো সময় নেবেন, যাতে মায়ের সুস্থ সন্তান জন্মগ্রহণ করে। ডাক্তাররা যা ওষুধ দেবেন সেই ওষুধগুলো সম্পূর্ণভাবে খাবেন। যদি কোনো রকম সমস্যা হয়, পেটের ছবি করতে বললে ছবি করবেন, রক্ত পরীক্ষাগুলো করবেন, ব্লাড গ্রুপ এবং অন্যান্য যা যা রক্ত পরীক্ষা করাবেন, যতবার চেক আপ করাতে বলবে সব রকম চেক আপ করাবেন। আশা করি মা ও বাচ্চা দুজনেই সুস্থ থাকবে।
1: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী সঞ্জনা চক্রবর্তী। শিল্পীর কণ্ঠে শুনবেন প্রথমে মাঝ খামাজ ঠুমরি, পরে তিলক কামদ দাদরা, এবং সবশেষে পিলু কাজরি। তবলা সহযোগিতায় রঘুনাথ নন্দী এবং হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী।

0: মাঝ খাম্বাজ, ঠুমরি, তেলকামদ দাদরা এবং পিলু কাজরি শুনলেন সঞ্জনা চক্রবর্তীর কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন রঘুনাথ নন্দী এবং হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
2: পুলিশ?
3: মিস সীমা?
2: বলুন।
3: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
2: কিন্তু কেন? মানে
3: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
2: ডিজিটাল অ্যারেস্ট?
3: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
2: এতগুলো টাকা?
3: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
2: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
3: আরে,
2: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, RBI ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
4: হ্যালো মাম্মা।
2: হাই।
5: RBI এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে প্রথম পর্ব। এই পর্বে আপনাদের জন্য তৃষ্ণা ছবির গান, শিল্পী শ্যামল মিত্র এবং হেমন্ত মুখোপাধ্যায়।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: এবারে বাড়ি থেকে পালিয়ে ছবির গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
2: ওরে ওরে নরে হরে শঙ্কুরে রামা শামা খেদি বুঝি আয় ছুটে আয়, ওরে জগা মাথা ভাজা কে খাবি আমার ভাজা দাঁতে শান দিয়ে ছুটে আয়। করত মরত করত মরত কুড়মুড় কুড়মুড় কুড়মুড় তাজা আমারে হরিদাসের বুলবুল ভাজা, আমারে হরিদাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজা, আমারে হরিদাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজা। উল্টে খাও কিংবা সোজা ডাইনে খেলে বায়ে মজা, উল্টে খাও কিংবা সোজা ডাইনে খেলে বায়ে মজা, আমারে হরিদাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজা।

সোনোদে ভাই মনোদিয়া একবার জানি ঠিক দরিয়ার হুকুমে এই বুলবুল ভাজা লঞ্জনে যায়। সোনোদে ভাই মনোদিয়া একবার জানি ভিক্টোরিয়ার হুকুমে এই বুলবুল ভাজা লন্ডন।

নিতে কারো নেই কমানা সোনা দানার গরবে যায় না কেনা আমারে বুলবুল দানা নিতে কারো নেই কমানা সোনা দানার গরবে যায় না কেনা কুকুমনি খোকন সোনা এতদের জন্যে আনা তোদের ওই মুখের

0: দেখা যাও আমার।
1: গানে গানে প্রথম পর্ব পর্যন্তই আকাশবাণী কলকাতা। এখন সংবাদ।
2: আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্রিক্স শিখর সম্মেলনকে সফল ও ফলপ্রসূ করে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিক্সের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন। এনডিএ সরকার রয়েছে এমন 21টি রাজ্যে 2029 আগেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের উপর আক্রমণের তীব্র নিন্দা করেছে ভারত। উদ্ধার করা হয়েছে জাহাজটির 13 সদস্যকে। দেশজুড়ে যথোচিত ধর্মীয় মর্যাদায় আজ গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। আজ হিন্দি দিবস। মুম্বাইয়ে অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে 2025 রাজভাষা পুরস্কার প্রদান করা হবে। মেক্সিকোতে তীরন্দাজি বিশ্বকাপে ভারতের ধীরাজ বোমাদেবারা রিকার্ভে স্বর্ণপদক জিতে ইতিহাস করেছেন। আসি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন গতকাল সমাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাপ্তি ভাষণে বলেন, বৈচিত্র্যই ব্রিক্সের প্রধান পরিচয় এবং পারস্পরিক সহযোগিতায় এর অনুপ্রেরণা। পাশাপাশি এই গোষ্ঠীর অগ্রগতি মানবতার কল্যাণে অবদান রাখবে বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন। শ্রী মোদী আরও বলেন, ব্রিক্স কেবল কয়েকটি দেশের জোট নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যা সমাধানের একটি কার্যকর কাঠামো বা ইকোসিস্টেম।
3: আপ সবকি মৌজুদগি ব্রিক্স কি বাড়তি রিলেভেন্স ওপেননেস আর ইনক্লুসিভনেস কা প্রমাণ হ্যায়। পিছলে দো দিনো কি হামারি চর্চাও নে হামারা বিশ্বাস আর মজবুত কিয়া হ্যায় কি ব্রিক্স কেবল দেশো কা সমূহ নাহি সলিউশনস কা এক ইকোসিস্টেম হ্যায়।
2: সম্মেলনে গৃহীত নতুন দিল্লি ঘোষণাপত্র একটি যৌথ লক্ষ্য, ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এনডিএ শাসিত 21টি রাজ্যে 2029 সালের আগে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। মুম্বাইতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেশ কয়েকটি রাজ্যে ইতোমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। শ্রী শাহ বলেন, তিন তালাক প্রথা বিলোপের মাধ্যমে মুসলমান নারীদের সমান অধিকার প্রদান করা হয়েছে।
4: ঢের সারে রাজ্য মে কমন সিভিল কোড UCC কো হমনে ইন্ট্রোডিউস কিয়া হ্যায় অর মুঝে বিশ্বাস হ্যায় কি ভাজপা এনডিএ শাসিত 21 রাজ্য মে হম 2029 কে পেলে UCC কো ইন্ট্রোডিউস করেঙ্গে। ভারতীয় ন্যায় সংহিতা জো বনাই হ্যায় ইসনে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম কো ভারতীয় আধার দেনে কা কাম কিয়া হ্যায় অর কই সারে রাজ্য মে সজা করানে কা দর কা এক হি সাল মে 30% বৃদ্ধি হুয়া হ্যায়।
2: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এক ফোঁটা রক্তপাত বা একটি গুলিও না চালিয়ে সংবিধানের 370 এবং 35 ক ধারা বাতিল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 5 দশকের নকশাল সমস্যার সমাধান হয়েছে বলেও তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উদযাপন এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার সংকল্প

0: আরো শক্তিশালী করতে আগামী 17ই সেপ্টেম্বর থেকে দেশজুড়ে সেবা সংকল্প অভিযান আয়োজন করা হচ্ছে। মুম্বাইতে গতকাল সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিজেপি এনডিএ এর শরিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ নাগরিকরা যৌথভাবে এই অভিযানের আয়োজন করবে।
1: ভারতীয় জনতা পার্টি নে তাই কিয়া হে কি 17 সেপ্টেম্বর সে 17 অক্টোবর তক হম এক মাহ সেবা সংকল্প অভিযান কে রূপ মে চলায়েঙ্গে। এই সেবা সংকল্প অভিযান পুরে রাষ্ট্র মে চলেগা। ইসকা মন্ত্র হে জন সেবা হি প্রভু সেবা। 12 অলগ অলগ প্রকার কে কার্যক্রম হে। সেবা দিবস হোগা, মেরে সপনো কা ভারত চিত্র, নমো সেবা কি অনকহী কাহানিয়া, আঙ্গন মিলন সেবা, সেবা জ্যোতি কলশ যাত্রা, সেবা মেরা যোগদান, সেবা সেতু অভিযান, সেবা কে রং, রাষ্ট্র কে সং ও সুশাসন সেবা সংবাদ।
0: ওমান উপকূলের কাছে গতকাল বাণিজ্যিক জাহাজ MTL গায়ার ওপর হামলার ভারত তীব্র নিন্দা করেছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত 13 জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ এক ভারতীয় নাগরিকের সন্ধানে উদ্ধার কাজ চলেছে। উত্তেজনা প্রশমন এবং এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে ভারত ফের আলোচনা ও কূটনীতির উপর জোর দিয়েছে। বাণিজ্যিক জাহাজ, নাবিক, অসামরিক নাগরিক ও অসামরিক পরিকাঠামোয় আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে ভারত পুনর্ব্যক্ত করেছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ইরান ও উপসাগরীয় দেশগুলির মধ্যে আজকের নির্ধারিত বৈঠকটি স্থগিত হয়ে গেছে। ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি গত সন্ধ্যায় সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সর্বসম্মতিক্রমে শালালাতে চলা এই আঞ্চলিক বৈঠকটি স্থগিত হয়েছে। একই সঙ্গে তিনি সংলাপ, আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী সহযোগিতার বিষয়ে ওমানের লাগাতার প্রতিশ্রুতির ওপর জোর দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশজুড়ে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। এই দিনটি জ্ঞান ও সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক ভগবান গণেশের জন্মতিথি হিসেবে পালিত হয়। এই দিন থেকেই 10 দিনব্যাপী গণেশ উৎসবের আজ সূচনা হল। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করা হয়। এ উপলক্ষে মণ্ডপগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, ভগবান গণেশ জ্ঞান সমৃদ্ধ শুভ সূচনার প্রতীক। এই পবিত্র উৎসব সকলের জীবনে নতুন শক্তি ও উদ্দীপনা সঞ্চার করবে বলে প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে এক বার্তায় আশা প্রকাশ করেছেন। দেশজুড়ে আজ হিন্দি দিবস পালিত হচ্ছে। 1949 সালের এই দিনে গণপরিষদ দেবনাগরী লিপিতে লিখিত হিন্দিকে দেশের সরকারি কাজের ভাষা হিসেবে গ্রহণ করে। বর্তমানে হিন্দি বিশ্বের অন্যতম বহুল প্রচলিত ভাষা এবং 52 কোটিরও বেশি মানুষের মাতৃভাষা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নবী মুম্বাইতে আয়োজিত হিন্দি দিবস অনুষ্ঠান এবং 6ষ্ঠ সর্বভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। তিনি সেখানে রাজভাষা গৌরব ও রাজভাষা কীর্তি পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী গত শুক্রবার পর্যন্ত 6,826 জনের অ্যালাইসার টেস্ট হয়েছে। এই মুহূর্তে ডেঙ্গু পজিটিভ রোগীর সংখ্যা 150, 216 জন আক্রান্ত বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে আগামী বছরের শেষের দিকে দেশে ডেঙ্গুর টিকা দেওয়ার কাজ শুরু করা যেতে পারে বলে ICMR এর মহানির্দেশক রাজীব বাহেল জানিয়েছেন।
2: एक भारत में निर्मित वैक्सीन है जो पेनिशिया बायोटेक ने ICMR की मदद से हमने बनाया है। उसका फेज 1 फेज 2 ट्रायल हो चुका है। अभी फेज 3 ट्रायल चल रहा है। उसमें रिक्रूटमेंट जो था वो पिछले साल एंड ऑफ लास्ट ईयर खत्म हो गया है और अब फॉलो अप चल रहा है। तो ये डेंगू सीजन और इससे अगला डेंगू सीजन जो आएगा, तब तक हमारे को ये विश्वास है कि इतने केसेस हो जाएंगे कि हम उस स्टडी को कंप्लीट कर पाए। तो टुवर्ड्स एंड ऑफ नेक्स्ट ईयर वी विल हैव द रिजल्ट्स। अगर वो रिजल्ट्स अच्छे आते हैं तो फिर वैक्सीन अप्रूव होने का चांसेस है।
0: লোহিত সাগর তীরবর্তী এলাকায় গতকাল ইয়েমেনের সেনাবাহিনী ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথির উপর আক্রমণ করায় সংঘাত আরও তীব্র হয়েছে। অন্যদিকে হুথিরা প্রতিবেশী সৌদি আরবের উপর হামলা চালিয়েছে। গত সপ্তাহে হুথি গোষ্ঠী মোখা বন্দর এবং

0: বাবল মান্দাদ প্রণালীর একটি দ্বীপ দখল করে। হরমুজ প্রণালীর বিকল্প হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপের নিয়ন্ত্রণ হারানোর পর ইয়েমেন সরকার লোহিত সাগর উপকূলে আরও সৈন্য মোতায়েন করেছে। সুইডেনের সংসদীয় নির্বাচনের ভোট গণনায় সরকার পক্ষ বিরোধীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাসনের নেতৃত্বাধীন জোট এবং বিরোধী জোট কার্যত সমান সংখ্যক আসন পেয়েছে। অর্ধেকের বেশি আসনে ভোট গণনা শেষে ম্যাকডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন বিরোধী জোট ক্ষমতাসীন জোটের থেকে একটি আসনে এগিয়ে। আবহাওয়া দপ্তর আইএমডি গুজরাটে আজ অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, পূর্ব রাজস্থান ও মধ্য মহারাষ্ট্রেও ভারী বৃষ্টির সম্ভাবনা। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে একই ধরনের আবহাওয়া থাকতে পারে। ভারতের ধীরাজ বোমাদেবারা মেক্সিকোতে তীরন্দাজি বিশ্বকাপ প্রতিযোগিতায় রিকাভ বিভাগে সোনা জিতে ইতিহাস করেছেন। গতকাল ফাইনালের রুদ্ধশ্বাস শুটআপে তিনি জাপানের নাকানিশি জুনিয়রকে হারিয়ে দেন। তিনি প্রথম ভারতীয় পুরুষ রিকাভ তীরন্দাজ হিসেবে প্রতিযোগিতায় সোনা জিতলেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এশিয়া কাপের খেতাব জেতায় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, প্রতিযোগিতা জুড়ে ভারতের মেয়েরা অসাধারণ নৈপুণ্য ও প্রতিভার পরিচয় দিয়েছে। ইউএস ওপেন টেনিসে জার্মানির আলেকজান্ডার জেরে পুরুষদের সিঙ্গলসের শিরোপা জিতেছেন। ফাইনালে গতরাতে আমেরিকার বেন শেলটনকে তিনি 6-3, 7-6, 5-7, 6-2 সেটে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ব্রিক্স শিখর সম্মেলনকে সফল ও ফলপ্রসূ করে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের উপর আক্রমণের তীব্র নিন্দা করেছে ভারত। খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম, কাজের ভাষা বাংলা। লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়। রাজ্য সরকার প্রশাসনিক কাজে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করেছে। এই পদক্ষেপ যে করা হবে বিধানসভায় আগেই তা সরকার জানিয়েছিল। এবার মুখ্য সচিবের পুরোপুরি বাংলায় লেখা ও সই করা সরকারি আদেশনামা প্রকাশ করে জানানো হয়েছে যে গত 1 সেপ্টেম্বর থেকেই প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হল। এখন থেকে নাগরিকদের সঙ্গে যোগাযোগ, আবেদন গ্রহণ, উত্তর দেওয়া, বিজ্ঞপ্তি প্রকাশ, আদেশনামা, পরিষেবা তথ্য এবং অন্যান্য সব রকম কাজে বাংলারই ব্যবহার হবে। পুলিশের কাছে অভিযোগ দাখিলের ক্ষেত্রেও বাংলা ভাষাতেই আবেদন লেখা যাবে। নিঃসন্দেহে এ এক সাধু উদ্যোগ। অবশ্যই এর উদ্দেশ্য রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষা বাংলার বিকাশ এবং এর মর্যাদা ও গুরুত্ব বাড়ানো। পাশাপাশি হিন্দি, নেপালি, সাঁওতালি, রাজবংশী, কামতাপুরি, কুড়মালি ইত্যাদি সব মাতৃভাষাকে সংস্কৃতি ও সামাজিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে সরকারি আদেশে। আমরা আশা করব সরকারি এই উদ্যোগ গুরুত্বের সঙ্গে কার্যকর হবে, কারণ এর আগেও এ ধরনের উদ্যোগের কথা শোনা গেলেও কোনোটাই কার্যকর হয়নি। বাংলার ব্যবহার বাধ্যতামূলক করার সমস্যাটি বহুমুখী ও নিঃসন্দেহে জটিল, কিন্তু এর সমাধান একটি, তা হল এ রাজ্যে চাকরি পেতে হলে বাংলা ভাষা ভালোভাবে জানা ও শেখা যে বাধ্যতামূলক এই ধারণা মানুষের মনে চারিয়ে দেওয়া। বাবা মা যদি জানেন বা বোঝেন যে ছেলেমেয়েরা ভালো বাংলা না শিখলে তাদের ভবিষ্যৎ অন্ধকার, বাংলা শুধু ভাব বিনিময় নয়, কাজেরও ভাষা, একমাত্র তাহলেই ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। এখন যে জায়গাটা ঐতিহাসিকভাবেই ইংরেজি দখল করে আছে, সরকারি উদ্যোগ কার্যকর করতে গেলে কম্পিউটার ব্যবস্থা, দপ্তরে দপ্তরে নথি সংরক্ষণের জন্য বাংলা ভাষায় দক্ষ কর্মী তৈরি করতে হবে, বাংলায় প্রশিক্ষণ, সরকারি পরিভাষা, শব্দকোষ তৈরি করতে হবে, বাংলায় অনুবাদ, নথি সংশোধনের জন্য উপযুক্ত কর্মী বাছাই করতে হবে। এতে এমন একটা ধারণা তৈরি করা যেতে পারে যে বাংলা ভাষা ভালোভাবে না জানলে এখানে চাকরি করা সম্ভব নয়। এখন প্রশ্ন হল, ছাত্রছাত্রীরা ভালোভাবে বাংলা শিখবে কোথায়? এর অবধারিত উত্তর, কেন, স্কুলে। কিন্তু রাজ্যের বাংলা মাধ্যম স্কুলগুলির অবস্থা কেমন? এর উত্তরে হয়তো মাথা নিচু করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। মুষ্টিমেয় কিছু নাম করা স্কুল ছাড়া রাজ্যের বেশিরভাগ বাংলা মাধ্যম বিদ্যালয় দুরারোগ্য ব্যাধিতে ভুগছে। শিক্ষক আছে, ছাত্র নেই, আবার কোথাও পড়ুয়া থাকলেও পরিকাঠামো নেই। বাংলা মাধ্যমের কত স্কুল যে বন্ধ হয়ে যাচ্ছে! সরকারি

হিসেব অনুযায়ী রাজ্যের 19,000 স্কুলে বুনিয়াদি পরিকাঠামোই গড়ে তোলা যায়নি। বলাই বাহুল্য এগুলির মাধ্যম বাংলা। এমনিতেই বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বর্তমান শিক্ষা ব্যবস্থায় ভাষা শিক্ষা দুয়োরানি। সেখানে গরিবের ভাষা বাংলা, উচ্চ মধ্য নিম্ন সব বিত্ত ও চিত্তের মানুষের কাছেই বাংলা শিখে কি হবে? এই মানসিকতা পাল্টায় না। শিক্ষা যেন এখন মূলত উচ্চ মূল্যের বেসরকারি পণ্য, সরকারি শিক্ষা ব্যবস্থাতেও ক্রমশ বেসরকারি হাত থাপা বসাচ্ছে। সাধারণ কলেজে শিক্ষার ওপর পড়ুয়া বা বাবা মায়েরা অনেক সময় আর ভরসা করতে পারছেন না। স্থায়ী চাকরি আকাশের চাঁদ পাওয়ার সামিল হয়ে উঠছে। কোনো একটা কিছু জুটিয়ে নেওয়াই এখন লক্ষ্য, সেখানে কম্পিউটার জানাটা অপরিহার্য। এই পরিস্থিতিতে ভালো বাংলা ভাষা শেখা, তা দিয়ে কি হবে? একমাত্র চাকরি পেতে যদি কাজে লাগে, তাহলেই নতুন প্রজন্ম ও তাদের বাবা মায়েরা বাংলা নিয়ে উৎসাহিত হতে পারে। তবে এ কথাও ঠিক, মানুষের সর্বাঙ্গীন বিকাশের জন্য মাতৃভাষার প্রতি মর্যাদাবোধ ও এর বিকাশ অবশ্যই দরকার। তাই প্রশাসনিক কাজের পাশাপাশি রাজ্যের কিছু এলাকা বাদে সব স্কুলে বাংলা শেখা ও তাতে পাশ করা বাধ্যতামূলক করতেই হবে। সব বিপণী এবং প্রতিষ্ঠানের নাম বাংলাতে লেখা বাধ্যতামূলক হওয়াও জরুরি। সবাইকে বোঝানো ও জানানো দরকার যে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষা বাংলা, এবং এ ভাষা শিখেও কাজ পাওয়া এবং কাজের জায়গায় উন্নতি করা সম্ভব। তাই বাংলা ভাবের পাশাপাশি কাজের ভাষাও হয়ে উঠুক, এটাই আমাদের প্রার্থনা। সরকারের সদিচ্ছা থাকলে এ কাজ করা সম্ভব, কারণ দেশের অনেক রাজ্য তা আগেই করে দেখিয়েছে। সমীক্ষা শেষ হল। লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে দ্বিতীয় পর্ব। এবারে অ্যান্টনি ফিরিঙ্গি ছবির গান, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

শুনছেন অ্যান্টনি ফিরিঙ্গি ছবির গান। এবারে মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটি আপনাদের জন্য।

0: যে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান গানে গানে। এবার ভালোবাসা ভালোবাসা ছায়াছবি থেকে শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

ভালোবাসা ভালোবাসা ছবি থেকে শুনছেন গান, পরের শিল্পী শিবাজী চট্টোপাধ্যায়।

যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR।

0: মানে সেল সিকিউর টিএমটি বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর টিএমটি বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান গানে গানে। এবারে হৈমন্তী শুক্লা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে একটি গান ভালোবাসা ভালোবাসা ছায়াছবি থেকে।

0: অমরকণ্টক ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে এই গানটি দিয়ে শেষ করলাম আজকের গানে গানে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই শুনবেন গানের ভেলা, উপস্থাপনায় সঞ্চয়িতা দাং।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় গানের ভেলায়, আমি রয়েছি সঞ্চয়িতা। আজ সোমবার, আজ ভক্তিগীতি। ভক্তিগীতি হল ঈশ্বর বা আরাধ্য দেবদেবীর প্রতি গভীর প্রেম, ভক্তি ও আত্মসমর্পণের গান। ভক্তিগীতি মানুষের মনের ক্লান্তি দূর করে আত্মিক শান্তি ও ইতিবাচক শক্তি যোগায়। ভক্তিগীতি কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি জাত পাত ও ধর্মের ভেদাভেদ ভুলে মানুষকে এক সুতোয় বাঁধতে সাহায্য করে। আজ ভক্তিগীতিতে স্মরণ করব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব।

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে শুনলেন রামকৃষ্ণ করুণা সিন্ধু। রামকৃষ্ণ দেব জ্ঞানে ভক্তিতে সাধুতায় সিদ্ধ ছিলেন। পৃথিবীর যত প্রধান অপ্রধান ধর্ম সব ধর্মেই তিনি সিদ্ধ হয়েছিলেন। বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম প্রভৃতি সমস্ত ধর্মের ভাব লাভ করে হিন্দু ধর্মের সঙ্গে মিলিয়ে দেখেছিলেন। মিলিয়ে দেখলেন ধর্মের বহিরাংশ নিয়ে লোকে মারামারি করে, আসল বিষয় সব ধর্মই একমত। রামকৃষ্ণ ভগবানের নানা রূপ দেখেছিলেন, এই জন্যই তিনি অনন্য সিদ্ধ পুরুষদের অনেক ওপরে। তিনি ভগবানের নানা রূপ দেখার জন্য নানা মতে সাধন করেছিলেন। সৌগতের কণ্ঠে এবারের গানটি।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: শুনছেন গানের ভেলা। রামকৃষ্ণ পরমহংসদেবের সাধনা বৃক্ষের কোনো ডালে বেদ ফুল ফুটে বেদপ্রাণ হিন্দুর মন প্রাণ হরণ করেছে, কোনো ডালে বাইবেল ফুল সুগন্ধ বিস্তারে দূর থেকে খ্রিস্টধর্মের প্রচারকদের প্রাণ আকর্ষণ করেছে, আবার কোনো ডালে কোরআন ফুল ফুটে তীব্র গন্ধে মুসলমানদের প্রাণে মাদকতার সঞ্চার করেছে। সর্বধর্ম সমন্বয়ের বীজকে তিনি শুধু বৃক্ষে পরিণত করেননি, তাতে ফুল ফলে ভরে পৃথিবীর কল্যাণ সাধনে ব্রতী হয়েছিলেন। পৃথিবীর সমস্ত ধর্মের একটা কেন্দ্র আছে, রামকৃষ্ণ সেই কেন্দ্রের উপর দাঁড়িয়ে পৃথিবীর সকল সম্প্রদায়কে বলেছেন, তোমরা ঈশ্বর সম্বন্ধে যে যা বিশ্বাস পাইয়াছ দৃঢ়রূপে তাহা ধরিয়া সরল প্রাণী ভগবানকে ডাকো, তিনি সাড়া দেবেন। দেবাশিস দত্তের কণ্ঠে পরের গানটি।

0: এই মাত্র রেডিও ফোনটা ধরেছিল। অন্যজন ধরে
1: আমাদের সঙ্গে কোনো শ্রোতা বন্ধু যোগাযোগের চেষ্টা করছিলেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছেন। শুনছেন গানের ভেলা, রামকৃষ্ণ পরমহংসদেব। বাংলার আঞ্চলিক গ্রামীণ উপভাষা সহজ সরল চলিত বাংলায় ছোট ছোট গল্পের মাধ্যমে প্রদত্ত তাঁর ধর্মীয় শিক্ষা সাধারণ জনমানসে গভীর প্রভাব বিস্তার করেছিল। প্রথাগত দৃষ্টিভঙ্গিতে স্বল্প শিক্ষিত হলেও রামকৃষ্ণদেবের বাঙালি বিদ্বজ্জন সমাজ ও শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের সম্ভ্রম অর্জনে সক্ষম হয়েছিলেন। 1870-এর দশকের মধ্যভাগ থেকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বুদ্ধিজীবীদের কাছে তিনি হয়ে ওঠেন হিন্দু পুনর্জাগরণের কেন্দ্রীয় চরিত্র। হৈমন্তী শুক্লার কণ্ঠে পরের গানটি।

0: গানের ভেলায় টেলিফোন লাইনে কোনো শ্রোতা বন্ধু এসেছেন, শুনে নেব তার কথা। হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার, গানের ভেলায় আপনাকে স্বাগত। আচ্ছা বলুন।
1: প্রায় 7-8 মিনিট শুনলাম, গানও শুনছি, জানতে পারছি।
0: অনেক অনেক
1: ধন্যবাদ। আমার পছন্দের শিল্পী রামকুমার চট্টোপাধ্যায় অথবা কৃষ্ণচন্দ্র দে।
0: আচ্ছা,
1: যদি কোনো একটা গান শোনান ভক্তিমূলক তাহলে খুব ভালো হবে।
0: আচ্ছা, অবশ্যই শোনাবো, অবশ্যই শোনাবো। আজ আমরা রামকৃষ্ণ দেব নিয়ে ভক্তিগীতি শুনছি, অবশ্যই শোনানোর চেষ্টা করব। শুনতে থাকুন গানের ভেলা।
2: রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: শুনছেন গানের ভেলা। রামকৃষ্ণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় বস্তুকে গুরুজ্ঞানে প্রণাম করতেন। মাথার উপর যে নীল আকাশ তা যেমন তাঁর গুরু, পদতলের একটি তৃণ বা বালিকণাও তাঁর গুরু। রামকৃষ্ণ কারোর গুরু নন, সকলেই তাঁর গুরু। তিনি শিষ্যভাবে এসেছিলেন, শিষ্যভাবে গিয়েছেন। তিনি শিষ্যদের নাম দিয়েছেন, কিন্তু কারোর কানে মন্ত্র দেননি। যা অতি সহজ এরূপ সাধনা দিয়েছিলেন। কোনো কোনো শিষ্যের সাধন ভজনের সমস্ত ভার নিয়ে শিষ্যকে নিশ্চিন্ত করেছেন, এরূপ

0: জয় সারদা মাতা, মাতা সারদা, জয় মাতা সারদা।
1: শুভঙ্কর ভাস্করের কণ্ঠে শুনলেন নায়ের মাঝি রামকৃষ্ণ। এখন দেখে নেব আমাদের টেলিফোন লাইনের ওপারে কোন শ্রোতা বন্ধু রয়েছেন। গানের ভেলায় স্বাগত আপনাকে, কে বলছেন?
2: হ্যালো।
1: হ্যালো, কে বলছেন?
2: আমি কানাইখালি করিমপুর নদিয়া থেকে নৃপেন্দ্রনাথ মিস্ত্রি বলছি।
1: আচ্ছা বলুন।
2: সাধক রামকৃষ্ণদেব পরমহংস যথেষ্ট ভালো গান করছেন, ওনার সম্পর্কে আলোচনা করছেন, ভালো লাগছে শুনছি। শুনেছি আগে তো মুলি বাঁশের বেড়া, পাটকাঠির বেড়া দিয়ে ঘরের বেড়া তৈরি করা হতো পাটকাঠি দিয়ে। তো মা শুনেছি যে স্বয়ং মা কালী ওনাকে বেড়া বাঁধতে সহযোগিতা করতেন, মানে সেই বেড়া বাঁধতে বলতে একজন ভিতরে একজন বাইরে থেকে ওই যে দড়ি বা সুতোটা ওই দিক থেকে ঘুরিয়ে দিত, মা কালী ওই দিক থেকে এসে ওনাকে ওই সহযোগিতা করতেন, মানে বেড়া বাঁধতে সহযোগিতা করতেন।
1: একদম শ্রী রামকৃষ্ণদেব যেমন মা কালীর সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন, তেমন সাধক রামপ্রসাদও কিন্তু পেয়েছিলেন।
2: ভালো লাগছে দিদি, আপনি আপনার ইচ্ছা মতো একটা গান শোনান।
1: আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। এখন আমাদের শ্রোতা বন্ধুর অনুরোধে রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: শুনছেন গানের ভেলা, সঙ্গে রয়েছে আমি সঞ্চয়িতা। এখন দেখে নেব টেলিফোন লাইনে আমাদের আরেক শ্রোতা বন্ধু এসে গিয়েছেন, তিনি কি বলছেন। হ্যালো।
2: হ্যাঁ নমস্কার দিদি।
1: নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন?
2: আমি বহরমপুর থেকে বলছি, প্রসেনজিৎ ঘোষ।
1: আচ্ছা বলুন
2: দিদি, আমার একটা অনুরোধ আছে যে ওনার কণ্ঠ যখন শুনি আর রামকৃষ্ণদেবের গান শুনি, নিজেকে অনেক সময় ধরে রাখা যায় না। তিনি হচ্ছেন মহেশ রঞ্জন সোম, ওনার কণ্ঠে যদি একটা গান শোনান, আর রামকৃষ্ণদেবকে নিয়ে ওনার অনেক গান রয়েছে, তাহলে দিদি খুব ভালো লাগবে।
1: অবশ্যই আমি চেষ্টা করব, আমাদের যদি আমাদের কাছে যদি সংগ্রহ হয়ে থাকে তাহলে আমি অবশ্যই আপনাকে শোনানোর চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ। রামকৃষ্ণদেব। এবার যে গানটি শোনাব সেটি একটি অত্যন্ত জনপ্রিয় এবং আধ্যাত্মিক ব্রহ্মসঙ্গীত, যা মানুষকে নশ্বর পৃথিবীর মোহ ত্যাগ করে নিজের আত্মিক ঘরের দিকে ফিরে যাবার প্রেরণা দেয়। এই ভক্তিগীতিটি রচনা করেছিলেন ব্রাহ্মসমাজ আন্দোলনের বিশিষ্ট নেতা ও সুরকার অযোধ্যানাথ পাকড়াশি। 1881 সালে কলকাতার সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ দত্তের প্রথম সাক্ষাতের সময় নরেন্দ্রনাথ এই গানটি গেয়েছিলেন। এই পৃথিবীতে মানুষ পরবাসীর মতন বাস করে, তাই অকারণে মোহগ্রস্ত হয়ে এখানে সময় নষ্ট করা উচিত নয়। বাহ্যিক বিষয় ও পঞ্চভূত কোনোটাই চিরস্থায়ী বা আপন নয়। মানুষ নশ্বর জিনিসের প্রেমে অন্ধ হয়ে যায়, অথচ নিজের আসল আত্মাকেই ভুলে যায়। মান্না দের কণ্ঠে পরের গানটি।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: শুনছেন গানের ভেলা, টেলিফোন লাইনের ওপারে কোন শ্রোতা বন্ধু রয়েছেন? হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
2: অসীম কুমার মন্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে।
1: আচ্ছা,
2: আসলে রামকৃষ্ণদেবের জীবন ঘাটতে গিয়ে আমরা দেখেছি বেশ কিছু স্মরণীয় ঘটনা। তো এই মুহূর্তে একটা ছোট্ট ঘটনার কথা বলি, এবং তার যে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর পথে সহধর্মিনী সারদার দিক থেকে যে তিনি অতুলনীয় সাহায্য পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, তাও কিন্তু মুক্ত কণ্ঠে স্বীকার করে গেছেন।
1: একদম ঠিক কথা।
2: শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা সারদা একে অপরের পরিপূরক, জগৎ কল্যাণে তাদের আবির্ভাব, তবু লোক শিক্ষার্থে আদর্শ স্থাপনের জন্য তাদের পরীক্ষা দিতে হয়েছে সাধারণ মানুষের মতো। তাদের পারস্পরিক সহযোগিতা সৃষ্টি হয়েছে এক অতুলনীয় ইতিহাস। এবং রামকৃষ্ণ কিন্তু গুরু তোতাপুরী শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন যে স্ত্রীর কাছে রেখেও যার ত্যাগ, বিবেক, বৈরাগ্য সব অক্ষুণ্ণ থাকে, সেই প্রকৃতপক্ষে ব্রহ্মে প্রতিষ্ঠিত। সহধর্মিনীকে পাশে রেখে তাই তার সাধনা এই যেন স্বর্ণখণ্ডকে অগ্নিতে নিক্ষেপ করে তার বিশুদ্ধতা বিচার। দেখুন, এদের মধ্যে কত উজ্জ্বল বিশুদ্ধতা স্বমহিমায় বিরোচিত, এবং তাতে যেন দীপ্তিতে মহত্ব একাকার হয়ে গেছে। এ অগ্নিতে দহনের জ্বালা নেই, ভস্মীভূত হওয়ার ভয় নেই। এই এমন এক সুন্দর গানের ভেলায়

0: আজকে আপনার সুন্দর উপস্থাপনা এবং বিষয় নির্বাচনে বেশ কিছুটা সময় অবগাহন করলাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আকাশবাণীকে এমন সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। অসীম কুমার মন্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে বললাম।
1: অসীমবাবু, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং গানের ভেলার অন্যতম একজন শ্রোতা হয়ে ওঠার জন্য। আমরা অসীমবাবুর থেকে শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম। রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মশতবর্ষ অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রধান অতিথি। 1937 সালে রামকৃষ্ণ মিশন কলকাতায় বিশ্বধর্ম মহাসম্মেলনের আয়োজন করেছিল। সেই সময় রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মশতবর্ষ চলছিল। এই উপলক্ষে রবীন্দ্রনাথ লিখেছিলেন, তাঁর ব্যক্তিত্বের বিশালতা বোঝা যায় আপাতবিরোধী সাধন পদ্ধতিগুলির অনুশীলনের মধ্য দিয়ে, আর তার মনের সরলতা পুরোহিত ও যাজক শ্রেণীর আড়ম্বর ও পাণ্ডিত্যকে চিরকালের মতন ম্লান করে দিয়েছিল। রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর তার পরমহংস রামকৃষ্ণদেবের প্রতি এই কবিতায় লিখেছিলেন, বহু সাধকের বহু সাধনার ধারা ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা, তোমার জীবনে অসীমের লীলাপথে নূতন তীর্থ রূপ নিল এ জগতে, দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলামানি।

0: শুনছেন গানের ভেলা, সঙ্গে রয়েছে আমি সঞ্চয়িতা। দেখে নেব টেলিফোন লাইনে আমাদের সঙ্গে কোন শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন?
1: হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: হ্যাঁ, আগে আপনাকে একটা জিনিস বলি দিদি ভাই, আজকে রামকৃষ্ণ দেবের সম্বন্ধে নিয়ে আপনারা বসেছেন, তার জন্য আপনাকে শতকোটি প্রণাম এবং রামকৃষ্ণ দেবকেও শতকোটি প্রণাম দিদি ভাই। আমি রামকৃষ্ণ দেবের আশ্রমের সাথে মানে অভূতপূর্ব ভাবে জড়িয়ে আছি। তো হ্যাঁ, তো ওনার ওনার কতগুলো কথা আমার দিদি ভাই খুব মনে গেঁথে আছে। সেটা হচ্ছে টাকা মাটি, মাটি টাকা, এই যে জায়গাটা আজ আমরা মাটি নিয়ে ঝামেলা করছি, ঝগড়া করছি, আর মন চলো নিজ নিকতনে। হ্যাঁ, আর একটা কথা দিদি ভাই, সেটা হচ্ছে যত মত তত পথ। কিন্তু এই জিনিসগুলো উনি যে আমাদের কাছে ধরে তুলে ধরেছেন এবং বলে গেছেন, তার জন্য ওনাকে আমার তরফ থেকে শতকোটি প্রণাম দিদি ভাই। এবং ওনার জন্য আজ কিন্তু পৃথিবীর সব মানুষ মানে যতগুলো কথা আর কি বলে গেছেন, এবং বেলুড় মঠ, যতই মঠ আছে, যত মঠ আছে রামকৃষ্ণ দেবের শিষ্য রাম বিবেকানন্দ, উনিও কিন্তু তার বাণী প্রচার করে গেছেন, আমরা এইটাতে সমৃদ্ধ হয়েছি দিদি ভাই। এবং আজ কিন্তু আপনাদের জন্য আমরা কিছু বলার সুযোগ পেয়েছি, এইটুকু বললাম দিদি ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: আপনি ভালো থাকবেন। কোথা থেকে?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল বললাম।
0: আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: হ্যাঁ দিদি ভাই,
0: রামকৃষ্ণ দেব বলতেন, সংসারে সব কাজ করবে কিন্তু মন রাখবে ঈশ্বরেতে, স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে কিন্তু মন

লাগবে ঈশ্বরে। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন পড়ে আছে আড়ায়, অর্থাৎ ডাঙায়, যেখানে তার ডিমগুলো আছে। তিনি বলতেন, মন হচ্ছে দুধের মতো, যদি মনকে সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে। সেই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। যখন নির্জনে সাধন করে মন রূপ দুধ থেকে জ্ঞান ভক্তি রূপ মাখন তোলা হলো, তখন সেই মাখন অনায়াসেই জলে রাখা যায়। সে কখনোই সংসার জলে মিলে মিশে যাবে না, জলের উপর নির্লিপ্ত হয়ে ভাসবে। আজ গানের ভেলায় রামকৃষ্ণদেবকে নিয়ে সঙ্গে ছিলাম আমি সঞ্চয়িতা। শুনলেন গানের ভেলা, উপস্থাপনায় সঞ্চয়িতা দা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় সৌরিক ঘোষ এবং চয়নিকা ধারা।

যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

0: ঘড়ির সময় এখন ঠিক 11:02, আর তোমাদের সঙ্গে সরাসরি রয়েছি বিতর্কতে আমি সৌরিক, আমার সঙ্গে রয়েছে চয়নিকা।
1: একদম তাই। আর আজকের যে বিতর্ক সৌরিক,
0: বলো,
1: এটা নিয়ে কিন্তু মানে আগের থেকেই আমাদের উত্তেজনা একদম চরম আছে,
0: চরম পর্যায়ে। এবং যারা যারা পোস্টার দেখেছো তারা জানো যে আজকে আমাদের বিতর্ক যে বিষয়টা এটা খুব প্রাসঙ্গিক, এবং জানে মানুষজন যে কে কার দলে আছে, ঠিক আছে।
1: এবং বন্ধুরাও প্রথম থেকেই ভীষণ ভাবে এক্সাইটেড আজকের এই বিতর্ক নিয়ে, সেটা আমরাও জানি। আর এক্সাইটেড হবে নাই বা কেন,
0: সেটাই
1: বিষয়টা যখন খাওয়া দাওয়া,
0: ডেফিনেটলি খাওয়া দাওয়া যেখানে আছে সেখানে আমার জানি না কেন এটা মনে হচ্ছে আমরা বিতর্কটা বৃথাই করছি, মানে কারণ খাওয়া দাওয়া যেখানে সেখানে বিতর্ক কি আসে আদেও?
1: মানে যাই হোক, খাওয়া দাওয়াটাই জিতে যায় তাই না?
0: খাওয়া দাওয়াটা
1: তারপরেও
0: বললে তুমি, এটা
1: তারপরেও কে জিতবে?
0: দেখো জেতাটা বড় কথা নয়, দিনের শেষে না খাবারটাই জেত,
1: পেটটা ভরার
0: প্রয়োজন, কারণ পেট যদি না ভরে তাহলে তো।
1: কিন্তু দেখো পেট ভরার সঙ্গে সঙ্গে জিভের স্বাদটাও কিন্তু প্রয়োজন।
0: ও বাবা, হ্যাঁ, জিভের স্বাদটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার যদি জিভের স্বাদের 12টা বেজে যায় তাহলে পেট তোমার যতই ভরুক মন কিন্তু ভরবে না।
1: এক্স্যাক্টলি, মন ভরবে না। আর মনটা কি দিয়ে ভরানো যায়, মানে ওই পুরনো ঐতিহ্য এইসব দিয়ে মন ভরাবে না একটু নতুনত্ব?
0: ইয়েস, সেটা এখন দেখার বিষয়। আমরা বিতর্কতে যাবো, তোমরা ঝটপট চলে আসতে পারো। আমাদের ফোন নম্বর হচ্ছে 03322107325। যদি ফোন নাম্বারে না পাও চিন্তা কোনো কারণ নেই, কারণ
1: আমাদের ফেসবুকে আমরা লাইভ থাকবো, তার সঙ্গে আছে ফেসবুকের পোস্টার। কালকের যে পোস্টারটা দেখেছো সেই পোস্টারের কমেন্ট সেকশনে তোমরা লিখে জানাতে পারো যে তোমার মত কোন দিকে, তুমি কোন দিকে রয়েছো।
0: হ্যাঁ, সেটাই, মানে এবার সেটা বোঝা যাচ্ছে যে মানুষ কোন দিকে থাকতে পারে খুব স্বাভাবিক। কিন্তু তুমি খুব সুন্দর কথা বললে যে এরকম সবই তো পরিবর্তন হচ্ছে, সবই তো আধুনিক দিকে যাচ্ছে, তো তোমার মনে হতেই

0: ছোট্ট কথা বলি, আমি খাবার নিয়ে ভীষণ ভীষণ সেন্সিটিভ, ভীষণ অবসেসড আমি। যখন তখন যে তর্ক বিতর্ক ঝগড়ায় কনভার্ট হয়ে যেতে পারে, এটা কিন্তু হতে পারে
1: না আজকে, কিন্তু সেই সেই রকম একটা মন নিয়ে আমিও রয়েছি, কারণ বিষয়টা সেরকমই একটা বিষয়। হ্যাঁ, আর আজকে আমাদের যেটা বিষয় সেটা আরও একবার জানিয়ে দিই বন্ধুদের, যে ঐতিহ্যবাহী বাঙালি খাবার আর বনাম রেস্তোরাঁর ফিউশন ফুড।
0: তাহলে তো আমরা বিতর্কতে ঢোকার আগে একটা সুন্দর গান দিয়ে ঢুকি, মানে একটু মাহলটাকে জমাতে হবে, না জমালে কিন্তু বিতর্কটা ঠিক শুনে মানে মজা নেই। তো যেহেতু ঝগড়া নিয়ে হচ্ছে কথা, তো ঝগড়া গানটি প্রথমে মাথায় আসে আমাদের, অঞ্জন দত্তের কণ্ঠে ঝগড়া। তো সেই গানটা দিয়ে শুরু করি, তোমরা চলে আসতে পারো আমাদের ফোন নম্বর 03-221-07-325। শুনতে থাকো, তোমার সঙ্গে আড্ডায় রয়েছি আমি শৌরিক, আমার সঙ্গে রয়েছে
1: আমি চয়নিকা।

0: হ্যাঁ খুব প্রাসঙ্গিক একটা গান এবং এই গানটার সঙ্গে আজকের মাহলটা পুরো জমে গেছে বিতর্ক আড্ডা। তোমাদের সঙ্গে রয়েছে আমি শরীর, আমার সঙ্গে
1: আমি চয়নিকা। আর দেখো শুধু জমে যায়নি, জমে ক্ষীর হয়ে গেছে।
0: এবার ক্ষীর হয়ে গেছে, ভালো ভালো, তুমি অলরেডি আমাকে ডেকে দিলে, ঠিক আছে ভালো।
1: না না না, ক্ষীর কি শুধুই মানে ঐতিহ্য?
0: আচ্ছা দেখো তুমি একটা কথা বলি, আচ্ছা যারা বন্ধুরা এই মাত্র 20 ইউনিট করে তার জন্য বলে দিই যে আমাদের বিতর্ক আজকে বিষয় হচ্ছে কি ঐতিহ্যবাহী খাবার তার সঙ্গে রেস্তোরাঁর ফিউশন ফুড, কোনটাতে আর কি মানুষ বেশি পছন্দ করছে, এটা নিয়ে বিতর্ক হচ্ছে। আর ফোন নম্বর খোলা রয়েছে 0332107325।
1: তাছাড়াও রয়েছে আমাদের ফেসবুকের পোস্টার,
0: একদম একদম।
1: আর যেটা তুমি প্রথমেই বললে, আমি ওই বিষয়ের প্রথমেই তোমার সঙ্গে একটু আমার মানে মতের মিল হচ্ছে না, সেটা হচ্ছে তুমি বললে না যে কোনটা বেশি পছন্দ করছে, ঐতিহ্য না রেস্তোরাঁর ফিউশন ফুড। পছন্দের প্রসঙ্গটাই আসছে কেন? মানে আমি তো বলছি না ঐতিহ্যকে ছেড়ে ফিউশন ফুডে যেতে, তাই না বলো?
0: আচ্ছা তাহলে তুমি কোন প্রসঙ্গে মানে ফিউশন ফুডটাকে আনছো?
1: দেখো ঐতিহ্যটাকে তুমি যদি বলো যে একটা গাছের শেকড়, তুমি শেকড় আঁকড়ে তো ধরে থাকতে মানে সবসময় পারবে না, ডালপালা বিছিয়ে
0: দিতে হবে। দুপুরে থালা ভরা ধোঁয়া ভাত, তার সঙ্গে ইলিশের সর্ষে ইলিশ বা কষা মাংসের লাল ঝোল, এর থেকে বড় শান্তি আর কিছুতে আছে কি? তুমি যে বলছো এই যে গাছ নিয়ে এলে, গাছের শেকড় নিয়ে চলে এলে, তুমি আমাকে বলো, প্লিজ বলো, এটা রিপ্লেসমেন্টটা তুমি একটু বলো যে ওই গরম ধোঁয়াটা ভাত, তার সঙ্গে অল্প পাতলা করে কষা মাংসের ঝোল আর অল্প মানে একটুখানি শেষ পাতে চাটনি।
1: আচ্ছা আচ্ছা, তুমি প্লিজ বলো, এই যে কষা মাংসের ঝোল, কষা মাংসের ঝোলের ওপর যে লাল রঙের তেলটা ভাসে, সেটা কিন্তু অনেক মানে এখনকার প্রজন্ম অনেকেই পছন্দ করছে না।
0: এটাই তো সমস্যা না, কথাতেই আছে চোখে জল মুখে হাসি। এবার চোখে জল আনতে গেলে তো ওই ঝাঁজটা একটু লাগবে,
1: তার সঙ্গে যে অ্যাসিডিটি সেটাও তো রয়েছে।
0: ইনো রয়েছে, ইনো খাও কেন? যে বাঙালি, দেখো দেখো বন্ধু, বাঙালি হয়েছো, বাঙালি হয়ে তুমি যদি ফিউশন ফুডের দিকে ছোট বা দৌড়াও, আমি বলছি না যে খারাপ, বাট ওটা খারাপই, ওটা খারাপ।
1: দেখো দেখো শৌরিক, রান্না কিন্তু কোনো মিউজিয়ামের কাচের বাক্সে বন্ধ করে রাখার জিনিস নয়, মানে সেখানে ধুলো জমবে, তুমি ঐতিহ্য নিয়ে মাতামাতি করবে, নতুনত্ব কিছু ট্রাই তো করতেই হবে।
0: যখন নতুনত্ব ট্রাই করতে যাই না, যখন মেনু কার্ডটা খুলি বুকটা ছ্যাঁত করে ওঠে, মানে পাতুরি, মানে পাতুরি উইথ হোয়াইট সস, এটা কি কম্বিনেশন!
1: মানুষ রেস্টুরেন্টে যাবে কেন নতুনত্ব কিছুর জন্য?
0: তারপরে রসগোল্লার চিজ কেক হচ্ছে না কি বস, রসগোল্লার একটা স্বাদ চিজ কেকের আলাদা স্বাদ।
1: তুমি রসগোল্লা খেতে হলে তোমার পুরনো ওই ঐতিহ্যবাহী দোকানটায় যাও না, গিয়ে রসগোল্লা খাও।
0: হ্যাঁ ডেফিনেটলি খাবো, তো সেটাই তো খাচ্ছি। থ্যাংক ইউ বন্ধু, বললেন শুনি বন্ধু কি বলছে।
2: হ্যালো,
0: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: আমি সায়ন বলছি, সায়ন ঘোষ।
0: হ্যাঁ সায়ন, বলো বলো বলো।
2: এমন একটা বিষয় আমি কোন পথে যে চলি আর কোথায় যে যাই সেটা বুঝতে পারছি।
0: এইটা কি হয়ে গেল? তুমি তাহলে কার দলে আছো?
2: দাঁড়াও দাঁড়াও, আমি বলি।
0: হ্যাঁ বলো।
2: ব্যাপারটা হচ্ছে কি যে রসনা তৃপ্তি আর বাঁচার জন্য খাওয়া দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে? রসনা তৃপ্তি করতে গেলে আমি কিন্তু সৌরিক দাদারই পক্ষে, তার কারণ খাসি মাংস রবিবারের দিন বিশ্বাস করো আমাদের মারা যেটা রান্না করে যদি খুব মন দিয়ে খাও সেটাও কিন্তু একটা কাইন্ড অফ ফিউশন। হ্যাঁ চোকার তরকারি খেয়েছো নিশ্চয়ই, এটা তো ফিউশন।
0: আচ্ছা
2: ফিউশন নয় এটা?
0: তুমি বলো শয়নিকা, এটা ফিউশন নয়
1: একদম। আর তাছাড়া শুধু মানে এরকম মানে বন্ধু যে ধরনের কথাটা বললো এটা কিন্তু ঠিক শৌরিক, আমরা যেগুলোকে তুমি এখন ঐতিহ্য বলছো সেই ঐতিহ্যেরও তো শুরু কোথাও না কোথাও থেকে, তাই না? হ্যাঁ, তো সেখানে কি সবটাই প্রথম থেকে ঐতিহ্য হয়েছিল? আমরা মানে ফিউশন হিসেবেই তো এসেছে। এই ধরো তুমি যে কষা মাংসের কথা বলছো, এই যে আমরা আজকে আলু ছাড়া কষা মাংস খাচ্ছি, মানে সেই এই আলুটা, এই আলুটাও তো কেউ না কেউ এনেছে, পর্তুগিজরা নিয়ে এসেছিল এই দেশে। পোস্ত ভাজা, পোস্ত ভাজাটাও তো তাই,
0: আলু ছাড়া কষা মাংস কে খায়?
1: হচ্ছে তো,
0: কোথায় হচ্ছে, কে কোথায় খেয়েছো আমাকে একটু বলবে?
1: অবশ্যই হয়।
0: দেখো এই যে তুমি আলু বা পোস্তর যে

0: বিষয়টা তুলে আনলে, আলু বা পোস্ত এটাকে এনেছি এবং এটাকে এনে তাদের যে অরিজিনালিটি সেটাকে আমরা নষ্ট করে দিই। আমরা আলুটা যেখানে ব্যবহার করা সেখানেই আমরা ব্যবহার করছি, বা পোস্তটা যেখানে ব্যবহার করার কথা আমরা সেখানেই ব্যবহার করছি, মানে এবং তার মানে তো এটা নয়। এই যে তুমি বললে আলু, সো কল ফিউশন ফুডের কথা তোমার আমি আসছি, ফ্রেঞ্চ ফ্রাইজটা কি? ফ্রেঞ্চ ফ্রাইজ কি ওটা?
1: ঠিক আছে,
0: আলু ভাজা, ওটা পাতি আলু ভাজা,
1: শুধু আলু ভাজা নয়,

0: এসেছে পর্তুগিজ থেকে, পর্তুগাল দেশ মানে পর্তুগাল থেকে এসেছে। তো এই আলুটার মধ্যে ফ্রেঞ্চ কোত্থেকে এলো, ফ্রান্স কোত্থেকে এলো?
1: শোনো, এখনকার প্রজন্ম তারা কিন্তু অনেকেই পুরনো এই সমস্ত খাবারগুলো খেতে চাইছে না, তাদের সঙ্গে কিন্তু অনেক সময় ঐতিহ্যের পরিচয় করিয়ে দেওয়ার জন্য
0: পুরনো খাবারটি খাওয়াচ্ছ, নাম বদলে বাবা বাবা বাবা বাবা আলাদা স্কিম চলছে।
1: না সেটা নয়, তোমার পুরনো তুমি যেটাকে সাপোর্ট করছো আমি বলছি সেই পথেই নিয়ে যেতে, কিন্তু নতুনের পথ ধরে।
0: মানে তুমি আমার পথটি বেছে নিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ। আর আমরা বিতর্কের আড্ডায় রয়েছি এই মুহূর্তে, এটা ফিরছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি পর, সঙ্গে থেকো, তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছি আমি শরিক, আমার সঙ্গে রয়েছে
1: আমি চয়রিকা।
2: Occasion of World Atopic Eczema Day, let's listen to an important message from Dr. Mir Tahmid Zaman, certified pediatrician from Bardhaman.
3: Atopic eczema is a fairly common skin condition and may start at any age, but the onset is often in childhood. It has been estimated that 1 out of 5 children will be affected by eczema at any time of life. It causes red, dry and itchy skin that can disturb sleep and daily life. It often runs in families and is linked to asthma or allergy to dust and pollens, but it is not contagious. There is no cure yet, but there are many ways to controlling it. For everyday cleansing, consider a pH neutral soap-free liquid scented cleanser for your body. You may have also considered liquid scented cleanser designed for head to toe use, including the face, body, hair and scalp. It is important to apply adequate amount of moisturizer right after bathing. Right skincare under doctor's guidance will definitely improve overall quality of life.
2: This initiative is from the makers of Teddy Bear Ceramax, issued in public interest by Torrent Pharmaceuticals Limited. This content is for general educational purposes only and is not a substitute for medical advice. Please consult your doctor for individual treatment.
0: কিছু নেই, মানুষ জানে কোনটা সঠিক আর কোনটা বেঠিক।
1: আচ্ছা, সবসময় আবেগ আবেগ নিয়ে কি চলা যায়?
0: আবেগ,
1: হ্যাঁ আবেগই তো।
0: আচ্ছা শুনি শুনি, তো আবেগটা, আবেগটা তুমি কিভাবে ডিফাইন করছো শুনি একটু।
1: দেখো, নতুনত্ব বলতে গেলে কখনো এই যে নানান নতুন নতুন রেস্টুরেন্ট, ক্যাফে এই সমস্ত গড়ে উঠছে, নতুনভাবে মানুষ নানান শেফরা তারা নতুনত্ব কিছু চেষ্টা করছে, এগুলো তো ফিউশন ফুডের মাধ্যমেই হচ্ছে। আর ওই ঐতিহ্যবাহী যে খাবারগুলো সেগুলোকে ধরেই তার সঙ্গে তো একটা চেষ্টা করা হচ্ছে, এখানে তো ঐতিহ্য হারিয়ে যাচ্ছে না।
0: একদম একদম।
1: হ্যাঁ, তাহলে সমস্যাটা কোথায়? মানে এই বিতর্কটা আসছেই বা কেন?
0: আচ্ছা আসি এবার তোমার যুক্তি দিয়ে। এই যে মানুষ চেষ্টা করছে, শেফরা নতুন নতুন খাবার আইটেম বানাচ্ছে, খুব ভালো বানাক, সমস্যা নেই। কিন্তু যে তুমি বাজারে বিক্রি করছো, যে তোমার ঐতিহ্যের যে খাবারটা সেটাকেই তুমি একটু জগা খিচুড়ি বানিয়ে তুমি একই আইটেম বানাচ্ছো, অথচ তার নাম দিচ্ছ অন্য রকম, একটা কমার্শিয়াল গিমিক তৈরি করছো, এটা কিন্তু ঠিক নয়। দাম বেশি মাকানোর জন্য গলদা চিংড়ি মালাইকাকে তুমি একটা অন্য একটা প্ল্যাটার সাজিয়ে দিচ্ছ, বলছো গলদা চিংড়ির একটা একটা অদ্ভুত আইটেম,
1: অদ্ভুত আইটেম নয়।
0: তুমি তুমি বলো যে কোন ফিউশন ফুড, চিজ, মেয়োনিজ, হোয়াইট সস, রেড সস আর অরিগানো ছাড়া হচ্ছে?
1: আচ্ছা আচ্ছা শোনো, এই যে প্লেটিং এর বিষয়টা, প্লেটিং এর বিষয়টা তুমি বেশি ভালো কোথায় পাও? ফিউশন ফুডেই তো পাও, এগুলো তো একটা শিল্প ভাই।
0: কাসার থালায় ফিউশন ফুড ভালো লাগবে? তুমি আমাকে বলো একবার। আচ্ছা বন্ধু বললেন, শুনি একবার বন্ধু কি বলছে। হ্যালো
4: হ্যালো,
0: হ্যাঁ কি বলছেন, কোথা থেকে বলছেন?
4: বহরমপুর থেকে প্রসেনজিৎ।
1: হ্যাঁ বলো।
4: সরি, হ্যান্ডশেক,
0: লাভ ইউ, লাভ ইউ ব্রাদার।
4: যেমন মোহনবাগানের সাপোর্টার হয়েছিলেন, আজকে কিন্তু তোমার আবার সাপোর্টার বলবো না, মানে জাস্ট একদম তোমার সঙ্গে একমত।
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।
4: রবিবার দুপুরবেলা বলে না, যে কোনো দিন দুপুরবেলা।
0: এক্স্যাক্টলি, এটাই তো আমি শুনতে চাইছিলাম।
4: দুপুরবেলা ঘুম থেকে উঠিয়ে ঘুমাতে যাওয়ার আগে ঘুমানোর মধ্যেও যদি দেয়।
1: আচ্ছা তুমি কি তাহলে মানে রেস্টুরেন্টে গিয়ে কাটলেট খাও না বলো?
4: না বাঙালি খাবার গুলোকে পেলে না মনে হয় অমৃত, তখন কিন্তু মনে হয় যে আরে বেঙ্গলে ফিরে গেলে বলাই ভালো হয়।
0: ঠিক একদম একদম
4: একদম। ঠিক আছে সৌরিক, চালিয়ে যাও তোমরা।
0: একদম একদম, শুনতে থাকো। আর এই যে দেখছো বন্ধু, মানে তোমাকে ডিরেক্ট মুখের ওপর নো বলে দিল, ই বাবা।
1: আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে,
0: আমি না বলছি না, আমি তোমার সঙ্গে কিছুটা জায়গায় একমত। হ্যাঁ দরকার দরকার।

0: সান্ত্বনা দিচ্ছি, কেউ তো সাপোর্ট করো চয়নিকাকে। কি
1: না না না না না, আমার সাপোর্টের দরকার নেই। আমি জানি অনেকেই আছে, তোমরা যারা বলছো রোজ এই আমাদের যে ঐতিহ্যবাহী খাবার, তুমি কষা মাংস থেকে বেরিয়ে এসে আর কোনো দিকে যাও,
0: আনো আনো তুমি বলো।
1: হ্যাঁ, তো সেইগুলোর ক্ষেত্রে আমরা মানে সন্ধেবেলায়
0: গরম গরম শুক্ত,
1: সন্ধেবেলায় গরম গরম শুক্ত কে খায়?
0: সন্ধেবেলায় যাচ্ছি না আমি, গরম গরম শুক্ত আমি বলে কষা মাংস থেকে বেরিয়ে এলাম আমি।
1: হ্যাঁ,
0: ডিমের কারি,
1: কষা মাংস থেকে
0: বেরিয়ে ডিমের কারি, সরষে ইলিশ, ইলিশ তোমার পাবদা, তারপর তোমার ভেটকি পাতুরি, এগুলো কি
1: সন্ধেবেলায়?
0: আচ্ছা, সন্ধেবেলা
1: বা বান্ধবীর সঙ্গে বসে ক্যাফেতে কে খায় ভাই?
0: সন্ধেবেলা মানে ডিমের ডেভিল বা সিঙ্গারা বা জিলিপি বা কিছু একটা দিয়ে মুড়ি মেখে খাও, চায়ের সঙ্গে খাও, জমে যায়। ক্যাফেতে গিয়ে ওই যে ভুজুং ভাজুং তোমাকে যেটা ধরিয়ে দেয়, টোস্ট, হোয়াট ইজ টোস্ট, পাউরুটি, পাউরুটি খাও তুমি।
1: আচ্ছা
0: ঠিক আছে, তুমি আচ্ছা কোন ক্যাফেতে চা পাওয়া যায় বলো?
1: চা পাওয়া যায় না ক্যাফেতে?
0: বলো বলো কোন ক্যাফেতে চা পাওয়া যায় এবং চায়ের সঙ্গে কি দেয় বলো?
1: ক্যাফে তো মানে মানুষের চা বা কফি নানা রকমের জিনিসগুলো করতেই তো যায় ভাই।
0: কি করতে যায় শুনি একটু,
1: কি করতে যায় মানে শুনি শুনি, ক্যাফেতে মানুষ খেতে যায়?
0: খেতে যায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই যে আমি টোস্টের কথাটা তুললাম, এই যে সামান্য যে পাউরুটি, ঠিক আছে, ফ্রাইড টোস্ট, এটা এটা যখন ক্যাফেতে সার্ভ করে দেয় সঙ্গে কিছু শাক পাতা, কিছু টমেটো টমেটো দিয়ে মাখিয়ে, এটা ঘরে বানানো যায়, ঠিক আছে, ফ্রিতে বানাতে পারবে, ঠিক আছে, এবং যে দামটা দিয়ে তুমি খরচা করে বাইরে খাচ্ছ সেটা তুমি ঘরে বানিয়ে খাও, তোমাদেরকে ভালো লাগবে না এবং একই স্বাদ হয়তো লাগতে পারে, তুই ঘরে তৃপ্তি করে খাচ্ছ সেটা। তোমাকে যদি ফিউশন ফুড খেতেই হয়, আমি তোমার কথা দিয়ে যাচ্ছি, তাহলে আমি কেন খরচা করে বাইরে খাবো?
1: বাড়িতে কখনোই তুমি ফিউশন ফুডের ওই এক্সপেরিমেন্টগুলো অতটাও করতে পারবে না। দেখো ফিউশন ফুড মানে এটা
0: বললে, থ্যাংক ইউ, তাই জন্য তো ঐতিহ্যবাহী খাবারটা এখনো রয়েছে বস, তাই জন্য মন ভালো করার জন্য তো ঐতিহ্যবাহী খাবার। শোনো,
1: ফিউশন ফুড মানে কিন্তু কখনোই এটা নয়, রান্নাঘরে যা যা পাচ্ছি সবকিছু একসঙ্গে নিয়ে একটা খিচুড়ি
0: বানিয়ে নিলাম।
1: ফিউশন ফুড মানে এক্সপেরিমেন্ট, তুমি নতুন নতুন ধরো, তুমি একটা
0: এক্সপেরিমেন্টে যদি অন্য কিছু রয়েছে, তুমি খাবার নিয়ে কোন এক্সপেরিমেন্ট করবে?
1: সব জিনিস নেই, খাবার খাবার রান্না করাটাও একটা শিল্প।
0: আচ্ছা
1: হ্যাঁ, অবশ্যই শিল্প, এটা তো শিল্পের জন্যই নানান শেফরা নানান রকম কিছু রোজ রোজ আবিষ্কার করছে, তাহলে সব সময় মানুষ ওই সুক্তকেই জীবন কাটিয়ে দিত, নতুন কোনো রান্না আসতোই না। হ্যাঁ, তো সেগুলোর জন্য তো এই ফিউশন ফুডই আছে একমাত্র রাস্তা,
0: একমাত্র রাস্তা।
1: অবশ্যই নতুনত্ব খাবার তুমি কিভাবে করবে?
0: আচ্ছা, নতুনত্ব খাবার আমাকে যদি করতে
1: মানে কষা মাংসে আর একটু তেল ঢেলে?
0: না, একদমই না, কষা মাংসের বিভিন্ন রকম রেসিপি হয়, সেটা তুমি ফিউশন ফুডের মধ্যে ঢালতে পারো না। সবই তুমি যেটা মনে করো যে সমস্ত এক্সপেরিমেন্ট ফিউশন ফুড, সেটা তো হয় না।
1: আচ্ছা কি রকম
0: তুমি ফিউশন ফুডটা তুমি কিভাবে ডিফাইন করছো একটু শুনি।
1: তুমি ঐতিহ্যবাহী খাবারে কি রকম ভাবে নতুন এক্সপেরিমেন্ট আছো সেটা শুনি।
0: পাতি মায়ের হাতে রান্নাটাই, মায়ের হাতে রান্না বিভিন্ন রকম বিভিন্ন দিনের স্বাদ হয় এবং মায়ের হাতে স্বাদটা বোঝা যায় সেটা, ঠিক কি না?
1: ঠিক, এবার বিষয়টা হচ্ছে আবারও সেই ঘুরে ফিরে আমরা আবেগে চলে এলাম, তাই না?
0: আচ্ছা,
1: অবশ্যই মায়ের হাতের রান্নার সঙ্গে তুলনা আমি নিজে হাতেই রান্না কেন
0: বা বা কোনো একটা ঘরের মানে মশলা দিই, মশলা যে বিষয়টা, আচ্ছা এক্সপেরিমেন্ট তুমি করো, সমস্যা নেই, ফিউশন ফুডের যে সব থেকে যেটা বড় সমস্যা মশলার অপব্যবহার হয়, সদ ব্যবহার হয় না, কতটা ফোড়ন, কতটা জিরে, কতটা তেল দিলে ওই যে ফটফট করে ফুটবে এবং যে গন্ধটা ছাড়বে,
1: শোনো,
0: সেই গন্ধটা তোমার ফিউশন ফুডে তুমি পাবে না। হয়তো তুমি পাবে যেটা মৌরি, যেটা তোমার অলরেডি আগে রান্নার আগে দিয়ে দেয়, হয়তো কোনো খাবার জিনিসটা পরে মৌরিটা ছড়িয়ে দিলে ভালো লাগে।
1: শোনো, অপব্যবহার কিন্তু নতুন মানে ঐতিহ্যবাহী খাবারেও বেশি হয়। হ্যাঁ, মশলাটা সব থেকে বেশি ব্যবহার হয় ঐতিহ্যবাহী খাবারই। স্বাস্থ্য সচেতন তারা কি খাচ্ছে?
0: অল্প করে খাচ্ছে,
1: অল্প করে খাচ্ছে, কিন্তু রোজকার খাবারের জন্য এখন কিন্তু ওই, হ্যাঁ ওই ওই কি বলে উইকেন্ডে কষা মাংসের এ খাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু মানুষ কিন্তু এখন যারা একটু স্বাস্থ্য সচেতন তারা এই খাবার থেকে বেরিয়ে এই ধরনের খাবার
0: আসছে না, বেরিয়ে তো আসছে না। হ্যাঁ, এই খাবার ট্রাই করতে পারো, তুমি যেটা বলছো ট্রাই করতে পারো, ট্রাই করলে একদিন তারপর বলছে দেখ ভালো লাগে না ফিউশন ফুড, আবার কি কোনো কিছু ফিউশন ভালো না, গান বলো, বই বলো, তুমি বলো
1: না, তার সঙ্গে এটাও ঠিক, ফিউশন ফুড বলো বা ফিউশন গান বলো, সেখানে কিন্তু একটা জিনিস বলার জায়গা থাকে। আচ্ছা,
0: কিভাবেও
1: করা যায়?
0: তোমার নিজস্বতা থাকছে না সেখানে, তুমি যখন ফিউশন ফুড তৈরি করছো সেখানে তুমি কোনো একটা পার্টিকুলার রেসিপি থেকে আরেকটা রেসিপি থেকে মিক্স করে দিচ্ছ।
1: মানে তুমি বলতে চাইছো এই ঐতিহ্যবাহী খাবার যখন শুরু হয়েছিল তখন সেটা মানে এটা হঠাৎ করেই আবিষ্কার হয়েছিল?
0: মাংসের ঝোল,
1: আবার

0: মাংসের ঝোল,
1: আচ্ছা পাতি পাতি ঝোল, ঠিক আছে ডিমের ঝোল বলো।
0: আচ্ছা হ্যাঁ,
1: কিভাবে শুরু করবে তুমি ডিমের ঝোল দিয়ে? কি কি লাগ, কি মাথায় কি আসবে তোমার প্রথমে, কি দেবে কড়াইতে?
0: প্রথম থেকেই এটা ঐতিহ্য হয়েছিল নাকি? কখনো তো সেটাও এসেছে তাই না?
1: কোথায় এসেছে, কোথায় তুমি বলতে গিয়েছিলে আমি এখনো বুঝতে পারছি না।
0: যখন একটা কোনো খাবার বা একটা কোনো নতুন রেসিপি যখন শুরু হচ্ছে, সব জিনিসেরই তো একটা শুরু থাকে, কখনোই সেটা প্রথম থেকেই তো আমার বহুদিনের ঐতিহ্য এভাবে শুরু হয় না, কখনো না কখনো তার শুরুটা হয়েছে। তো সেই শুরুটার সময় আমরা যখন সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছি, এখন নতুনত্ব সময়ে এসে
1: আমরা নতুনত্ব কি সত্যি কিছু হচ্ছে ফিউশন ফুডে?
0: অবশ্যই হচ্ছে।
1: বলো একটা আইটেম, বলো খাবারের আইটেম বলে বলেছি যাবো তোমাকে।
0: দেখো এই যে নানান ধরনের এখন এখনকার প্রজন্ম বার্গার পিৎজা এগুলোকে পছন্দ করছে, তার সঙ্গে যখন আমরা বার্গার,
1: তুমি বললে বার্গারটা কি দিয়ে তৈরি হচ্ছে?
0: আমি জানি তুমি কোন দিকে যেতে চাইছো।
1: হ্যাঁ কি না শুনি একটু, এবার বলো পাউরুটি তো কোনো ঐতিহ্য নেই, তাহলে পাউরুটি যে প্রথমবার,
0: পাউরুটি কি আমাদের বাঙালিদের খাবার?
1: শুনি আচ্ছা, ও আচ্ছা তারপর
0: হ্যাঁ বলো তুমি, পাউরুটি বাঙালিদের খাবার?
1: রুটি
2: আমি পূর্ব বর্ধমানের দায়ার থেকে সুজয় চৌধুরী বলছি।
1: হ্যাঁ বলো সুজয়। কি সুজয় না সুজয়, আরেকবার বলো।
2: এখন আমরা যে খাবারটা ঐতিহ্যবাহী বলছি সেটা তো, সেটা তো সত্যিকারে প্রথম যখন এলো, ধরুন মাংসের ঝোল, মাংসের ঝোলটা কিন্তু প্রথম যখন এলো তখন কিন্তু সেটা ঐতিহ্যবাহী ছিল না,
0: ঠিক
2: এখন সেটা ঐতিহ্যবাহী হয়েছে। সেই রকম আমরা যেটা ফাস্ট ফুড খাই সেইটা হয়তো এখন ঐতিহ্যবাহী হয়নি, কিন্তু একটা সময় সেইটাই ঐতিহ্যবাহী হয়ে যাবে এবং সবাই কিন্তু ওটাই খেতে ভালোবাসবে। আর যেমন আমার বয়স যতই হোক, এখন আমি যখন ওইখানে যাই, মা বাবার মায়ের যে রান্না সেই রান্নার মানে খেয়েছি, খেয়ে যখন ওখানে যাই তখন যে রান্নাগুলো দেয় সত্যিকারে খুব সুন্দর সুন্দর খেতে হয়, এবং সেই খাবার আমরা কিন্তু কেউ জানি না যে এটা কি খাবার। সেই হিসাবে এই খাবারটাই কিন্তু একদিন ঐতিহ্যবাহী হয়ে যাবে, যে যখন এখনকার শিশুরা বা ছোট ছোট ছেলেরা কিন্তু ওই খাবারটাই খেতে বেশি পছন্দ করে মায়ের রান্নার থেকে। নমস্কার।
0: হ্যাঁ মায়ের রান্নার থেকে পছন্দ করে এটা বলবো না, কিন্তু বন্ধুর যুক্তির কিন্তু দম আছে, এই যুক্তির দিকেই আমি যেতে চাইছি।
1: যদি এইভাবে কোনো একটা খাবার খান, কষা মাংসের রসগোল্লা, বা আমি এটা দেখছিলাম
0: কষা মাংসের রসগোল্লা
1: আছে, রসগোল্লা রোস্ট, ঠিক আছে, সমস্ত খাবার যদি কেউ খায় তা হয়তো ভালো লাগতেই পারে। অদ্ভুত খাবারের স্বাদের একটা আলাদা ব্যাপার রয়েছে, আমি মানছি সেটা, কিন্তু তুমি বলো মন ভরানোর জন্য কি কোথাও এই খাবারগুলো রোজ তুমি খেতে পারবে?
0: মন ভরানোর জন্য
1: দেখো বিকল্প হওয়া একটা জিনিস, তুমি যদি বলো বিকল্প হিসেবে রাখছো এটাকে ফিউশন ফুড, তাহলে এটা খুব সমস্যা হবে।
0: শরীর মানুষ ঘুরতে যায় কেন বলো?
1: এমনি
0: জায়গা চেঞ্জ করতে পারি, আমরা খাবার চেঞ্জ করতে পারি না কেন?
1: এই যে একটা তুমি বললে না, এখানে আমি একটুখানি চেঞ্জ করছি, ডাল ভাত আর ফিউশন ফুডের পার্থক্যটা বোঝো। প্রথমটা নেসেসিটি, পরেরটা লাক্সারি।
0: হ্যাঁ লাক্সারিটা তো প্রয়োজন আছে।
1: বাবা পকেটে লাক্সারি হয় না,
0: ফাঁকা পকেটে লাক্সারি হয় না, ফাঁকা পকেটে।
1: আচ্ছা আচ্ছা বেশ বেশ, তুমি যে ফিউশন ফুডের কথা বলছো, এই চেঞ্জের কথা বলছো, তুমি চেঞ্জটা তো ঘরেও করতে পারো। তো ঘরে তুমি যখন একটা খাবার বানাবে বা কোনো একটা আইটেমের নাম বললো, তুমি একটা আইটেমের নাম কখন থেকে বলছো না, আমি এতগুলো খাবারের নাম বললাম।
0: আচ্ছা আমি তার থেকে আরেকটা কথা সৌরিককে বলছি, মানে এর পরে কখনো যদি দেখি যে সৌরিক ঘুরতে যাচ্ছে, বেশ সুন্দর সুন্দর ছবি পোস্ট করছে, তখন আমি এটা বলতেই পারি কেন তুমি তোমার বাড়ির ছাদেও তো একটু মানে চেঞ্জে যেতে পারো।
1: যাই তাই তো যাই,
0: তুমি বাইরে কোথাও ঘুরতে যাও না?
1: না কোথাও ছুঁয়ে দেখেছো কোনো কোনোদিন? খুব
0: একটা অবশ্যই দেখেছি।
1: আচ্ছা বাইরে ঘুরতে বেশ গেলাম ঘুরতে, তারপর এই যে চেঞ্জটা তুমি, আচ্ছা চেঞ্জের জন্য তুমি বলছো, আচ্ছা এটা খুনি কে জানো তো।

0: থাকছি না।
1: না, ক্ষণিকের জন্য হলেও চেঞ্জে যেতে কিন্তু সবসময়ই বলে, মানে এটা কিন্তু মানে অনেক সময় ডাক্তাররাও বলে সেটা।
0: আচ্ছা,
1: তুমি ঘুরতে যাওয়ার দিক থেকে বলো, মানে মানুষের জীবনে পরিবর্তনের দরকার, স্বাদ বদলের কিন্তু প্রয়োজন হয়। আর তুমি বলছো উদাহরণ, দেখো এই যে ধরো আমাদের ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে তুমি যদি বলো একটু ফিউশন, এই যে নানান গন্ধরাজ মোমো, চকলেট মোমো, এইগুলো তো হচ্ছে না, মানুষ তো এগুলো মানে ট্রাই করছে না তা নয়,
0: তারপরে খাচ্ছে না, সেল হচ্ছে না, সেল খুব কম। গন্ধরাজ মোমো সেল ঠিকঠাক, চকলেট মোমো তুমি যেটা বললে, হ্যাঁ বন্ধু তুমিই বলো, চকলেট মোমো যে বিষয়টা, এই যে আইটেমটা, এটা বিক্রি হয় আমি জানি, কিন্তু কতজন খাবে এটা? একবার খেলে অদ্ভুত লাগলো, খেতে খুব ভালো লাগলো, ঠিক আছে, তুমি সেকেন্ড টাইম বা থার্ড টাইম খেতে পারবে? পারবে।
1: চিতল মাছের কাবাব বিক্রি হচ্ছে না?
0: চিতল মাছের কাবাব, চিতল মাছের কাবাব, ভাবতে পারছো, রোস্ট করছে মাছটাকে, ঠিক আছে, হ্যাঁ ভালো খেতে, খুব স্বাভাবিক।
1: অনেকেই আছে যারা চিতল মাছের ওই মুইঠা, মানে যেটাকে ঐতিহ্যের খাবার বলছো তুমি,
0: ঐতিহ্য না এটা বাঙালির রুট একটা,
1: হ্যাঁ ওই ওই তো একদম সেই গোড়ায়, আমি তোমায় শিকড়ের গল্প বলেছিলাম মনে আছে? আচ্ছা তুমি একটা গাছ ওই শিকড়েই আটকে রাখো, তোমার ডালপালা কখনো বিস্তার হতে হবে।
0: শোনো, ডাইনিং টেবিলে তুমি যদি এই সমস্ত কিছু খাও, তোমার মন ভরবে না, এটা খিদে পেয়ে যাবে, ঠিক আছে, তোমার রোজকার জীবন মানে জীবনযাপনের জন্যে, রোজকার জীবনযাপনের জন্য তুমি যে খাবারটাকে বেছে নেবে, সেটা নিশ্চয়ই তুমি এমন একটা খাবারকে বেছে নেবে যেটা তোমার মন ভালো করে দেয়, পেটটাকে ঠিকঠাক রাখে। তুমি কখনোই ওই যেটা তুমি বললে চিতল মাছের কি কাবাব, ফিরছে একটা বিজ্ঞাপন বিরতির পর, তোমরা শুনতে থাকো, তোমার সঙ্গে আড্ডা রয়েছে,
1: আর এই তর্ক চলতেই থাকবে।
0: হ্যাঁ হ্যাঁ, আর আমার সঙ্গে চয়নিকা।
2: On the occasion of World Atopic Eczema Day, let's listen to an important message from Dr. Ashraful Mirza, certified pediatrician from Burdwan.
3: Atopic eczema is a common skin condition and it may start at any age, but the onset is often in childhood. It is estimated that up to 1 in 5 children will be affected by eczema at some point. It causes red, dry, itchy skin that can disturb sleep and daily life. It often runs in families and is linked to asthma or allergy or to dust and pollens, but it is not contagious. There is no cure yet, but there are many ways of controlling it. Daily gentle skin care matters. Bath once a day in lukewarm water, skip harsh soaps. For everyday cleansing, consider a pH neutral, soap-free, liquid scented cleanser for body. You may also consider liquid scented cleanser designed for head-to-toe use, including the face, body hair and scalp. It is important to apply liberal amounts of moisturizer right after bathing. Right skin care under doctor's guidance can help to improve overall quality of your life.
2: This initiative is from the makers of Teddy Bear Ceramax, issued in public interest by Torrent Pharmaceuticals Limited. This content is for general educational purposes only and is not a substitute for medical advice. Please consult your doctor for individual treatment.
4: আচ্ছা, তোমার কি মনে পড়ে শেষ কবে নিজের কোনো ভুলের জন্য কারো কাছে ক্ষমা চেয়েছিলে? বা মনে পড়ে সেই রাতের কথা যখন গোটা পৃথিবী ভুল বুঝছিল, তখন শুধু একটা মানুষ বলেছিল, ভয় নেই, পড়ে গিয়েই তো মানুষ হাঁটতে শেখে। সব শিক্ষক কি ব্ল্যাকবোর্ডের চকের দাগ কেটে নামতা শেখান? একদমই না। আমাদের জীবনের সবচেয়ে দামি শিক্ষাটা অনেক সময় কোনো ক্লাসরুম দেয় না। হতে পারে সেটা মধ্যরাতে ট্রেনের সহযাত্রীর ফেলে যাওয়া এক টুকরো দীর্ঘ নিঃশ্বাস, কিংবা রাস্তায় চা বেচতে বেচতে হাসি মুখে বেঁচে থাকার পাঠ দেওয়া সেই মানুষটা, কিংবা হয়তো তোমার মা, যিনি নিজের খিদে লুকিয়ে তোমাকে খাইয়ে নিঃশব্দে শিখিয়েছিলেন আত্মত্যাগের সংজ্ঞা। শিক্ষক আসলে না কোনো পেশা নয়, শিক্ষক হলো জীবনের এমন একটা মোড় যিনি তোমাকে কখনো হাত ধরে হাঁটতে শেখান, কখনো বা এগিয়ে চলার পথ দেখিয়ে দেন। আর এই সেপ্টেম্বরের আমেজে আমরা খুঁজছি সেই মানুষটিকে যার একটা কথা বা আচরণ তোমার জীবনের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল, আর তার দেওয়া বড় শিক্ষাটার গল্প আমাদের লিখে পাঠাও। কলমে রূপ নিক সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয়ে জীবনের পাঠ, অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। সরাসরি মেইল করতে পারো আমাদের মেল আইডি jubobanikolkata@gmail.com। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। লেখা পাঠানোর শেষ তারিখ 20 সেপ্টেম্বর 2026। দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই আমাদের সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয় জীবনের পাঠ।
0: তোমাদের সঙ্গে এই মুহূর্তে বিতর্ক।

0: রয়েছি আমি শরিক, আমার সঙ্গে রয়েছে জয়নিকা, আর বিতর্ক জমে ক্ষীর, ঠিক আছে?
1: আবার সেই ক্ষীর?
0: আচ্ছা বলো, জমে যাওয়া ক্ষীরটাও ফিউশন, বলো বলো বলো শুনি একটু।
1: না মানে সব বিষয়ে এই ঐতিহ্য টেনে আনাটা কি ঐতিহ্য?
0: আচ্ছা ঠিক আছে, ঐতিহ্য আমি টানছি না, দেখি বন্ধুরা কি বলছে। আমাদের ফেসবুকে প্রচুর কমেন্ট এসেছে। মাজেদ হোসেন বলছে যে ঐতিহ্যবাহী বাংলা রান্নার কোনো তুলনা হয় না, রেস্টুরেন্টে পান্তা ভাত আলু ভাজাকে একটা বিশেষ নাম দিয়ে পকেট ফাঁকা করে তার পক্ষে নয় আমি। তাছাড়া রেস্টুরেন্টে খাওয়াটা ভীষণ চাপের, কারণ তারা কি মশলা কি তেল কেমন রং ব্যবহার করছে আমরা জানি না। আচ্ছা অলকনাগ বলছে ঐতিহ্যবাহী বাংলা রান্না সবই আমার প্রিয়। আচ্ছা সৌভিক সরকার বলছে যে ঐতিহ্যবাহী বাঙালি খাবার বনাম রেস্তোরাঁ ফিউশন ফুড দুই ধারে নিজস্ব আকর্ষণ রয়েছে। ফিউশন খাবার নতুনত্ব স্বাদ এনে দেয়, কিন্তু বাঙালির পাতে লুচি আলুর দম, ইলিশ ভাত শুক্ত, ডাল পোস্ত কিংবা পায়েসের মধ্যে যে মাটির গন্ধ প্রজন্মের স্মৃতি মিশে থাকে তার সঙ্গে কোনো অভিনবত্বের তুলনা চলে না। যেটা আমি বলতে চাইছিলাম জয়নিকা, ফিউশন জিভকে চমকায় আর ঐতিহ্য মনকে ছুঁয়ে যায়, তাই নতুন স্বাদ অবশ্যই উপভোগ করবো, কিন্তু পছন্দের প্রশ্নে আমার ভোট থাকবে সেই চেনা বাঙালি রান্নার পক্ষে।
1: থ্যাংক ইউ।
0: যে খাবারের স্বাদের, দাঁড়া শেষ করতে দাও, যে খাবারের স্বাদের পাশাপাশি মিশে থাকে ঘর শেখর আপনজনদের ভালোবাসা। আচ্ছা মানুষী দাস সেন, উনি আগের দিনই কমেন্ট করেছিলেন, বলছিলেন যে যুব অনুষ্ঠান জমে যাবে, আমি কিন্তু বাপু ঐতিহ্যবাহী বাঙালি খাবারের দলই রয়েছি।
1: দেখো বিষয়টা হচ্ছে ভোট করুক, কিন্তু আমার বক্তব্য হচ্ছে কখনোই মানে এই ফিউশনকে ঐতিহ্যবাহীর মানে আমরা কম্পিটিটর ধরছি কেন, পাশাপাশি রেখেও তো চলা যায় তাই না? চুপ করে গেলে কেন?
0: প্লিজ
1: কি প্লিজ
0: প্লিজ, তুমি এটা কিভাবে বললে? কিভাবে পাশাপাশি রেখে দুটো একটা মানে দুটো ক্যাটাগরি চলবে, তুমি কিভাবে রাখছো এটা, কিভাবে বলছো?
1: যেভাবে ওই যে আমাদের একজন বন্ধু বললো না যে ঐতিহ্যবাহী খাবার মনকে চমকায় আর ফিউশন জিপকে চমকায়, সেটাই যে ঐতিহ্যবাহী খাবার প্রয়োজন, তুমি যেটা প্রথমেই বললে যে ওটা নেসেসিটি, কিন্তু পাশাপাশি ফিউশনটাও থাকুক, আমরা নতুনত্ব মানে আমি এরকমও দেখেছি যে বেশ আমাদের বয়সী নয়, আমাদের থেকে অনেক বড় যারা তারাও কিন্তু আজকাল পছন্দ করছে, মানে তাদের কাছে যখন তারা তো এই স্বাদগুলো পায়নি, তাদের কাছে এনে যখন দেওয়া হচ্ছে তারা কিন্তু বেশ আনন্দ ভরেই নিচ্ছে।
0: তারা গালাগালি দেয়
1: না? গালাগালি দেয় না। এবার দেখো বিষয়টা তোমার স্বাদের উপরে রান্নার উপরে নির্ভর করছে, সমস্ত ঐতিহ্যবাহী খাবার মানে যে কেউ রান্না করে দিলে, আমি জানি না তুমি সর্ষে ইলিশ রান্না করলে কেমন রান্না করবে, যাই হোক
0: যথেষ্ট ভালোই করবো আমি, এবং আমি তাছাড়া আমি চেষ্টা করব হয়তো, কিন্তু তাই বলে যে খিচুড়িটা বানাবো ফিউশন ফুডে, জগা খিচুড়ি, সরি খিচুড়ি না, খিচুড়ি খেতে ভালো লাগে, জগা খিচুড়ি যেটা বানাবো ফিউশন ফুডে সেটা আমি করতে চাইও না, বা তুমি সেটা খেতেও পারবে না, আমি তোমাকে বলছি। আচ্ছা তুমি যে বললে যে ফিউশন ফুড আর ঐতিহ্যবাহী খাওয়া দুটো পাশাপাশি চলুক, আমি তোমাকে বলছি তুমি যদি দুটো পাশাপাশি রাখতে চাও তুমি রাখতে চাইলেও রাখতে পারবে না, একটা সময় গিয়ে তোমার মনে হবে যে ধ্যার কি খাচ্ছি এগুলো আমি ফিউশন ফুডে, ধ্যাত মন খারাপ করে দিচ্ছে আমার, হচ্ছে কিনা বলো, হয় কিনা বলো,
1: হচ্ছে তার পাশাপাশি।
0: আমার বক্তব্য হচ্ছে কোন একটা খাবারে পরীক্ষা নিরীক্ষা ডেফিনেটলি ওয়েলকামিং, কিন্তু সেটাকে ঐতিহ্যর যে ভিত্তিটাকে দুর্বল যেন না করে দেয়। এখনকার জেনারেশনে কি হয়ে যাচ্ছে যে খাবারগুলো আর কি অ্যাকচুয়ালি অথেন্টিক খাবার, অরিজিনাল খাবার, সামান্য ডাল ভাত, ঠিক আছে, সামান্য ডাল ভাতটাকে তুমি যদি মানে বাইরে গিয়ে একটা অদ্ভুত আইটেমের নাম দিয়ে তুমি যদি খাও তুমি নিশ্চয়ই সেটা সাপোর্ট করবে না। ধরো ভবিষ্যতে আমাদের যারা সন্তানরা হবে, তুমি কি চাইবে প্রথমেই তাকে ফ্রেঞ্চ ফ্রাইজ খাওয়া আলু ভাজার বদলে?
1: না, এটা তো খুব অযৌক্তিক যুক্তি দিচ্ছ না?
0: যৌক্তিক যুক্তি দিইনি আমি, এটা ফ্যাক্ট। যেখানে খাবারের বিষয়ে উঠে আসে মানুষ সবসময় ঐতিহ্যটাকেই, ঐতিহ্যবাহী খাবারটাকেই বেছে নেয়। এই যেমন একটু আগে বন্ধু ফোন কলে বললো যে বাইরে গেলে বা কোথাও বিদেশে গেলে তা ওখানে তো বিভিন্ন রকমের খাবার আইটেম পাওয়া যায়, অন্য রকম খাবার আইটেম পাওয়া যায়, কিন্তু আমরা খুঁজি কি বাঙালি খাবার, হ্যাঁ কিনা বলো?
1: হ্যাঁ, সেরকম বাইরে গিয়ে বাঙালি খাবার খুঁজলেও অনেক সময় বাংলায় থেকে
0: সুন্দর রয়েছে। আচ্ছা বলো,
1: বাংলায় থেকে অনেক সময় কিন্তু আমরা বাইরের খাবারও খুঁজি। হ্যাঁ, যে কথা বলছিলাম, বন্ধু ফোন লাইনে রয়েছে, শুনিনি বন্ধু কি বলছে।
2: হ্যালো
0: হ্যালো,
2: হ্যাঁ আমি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে রীতা পাল বলছি।
0: রীতা পাল প্লিজ বলো।
2: আমাদের যে ঐতিহ্যবাহী যে খাবারটা নিয়ে যে কথা চলছে, আমাদের তুমি বাইরে বেরোচ্ছ অফিসে যাচ্ছ, তখন যদি ডাল ভাত তার মধ্যে একটু ঘি ফেলে মাছ ভাজা দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবে, তার যা স্বাদ। তারপরে আমার দিদা এত সুন্দর পায়েস রান্না করতেন, আর আমার মা মাংস এমন ভাবে রান্না করতেন, একই মাংস তিনবার চারবার রান্না করে দিচ্ছেন, আর আমার বাবা খুব খাদ্য রসিক ছিলেন, পছন্দ করতেন না। আর মিষ্টি যদি খাও তুমি নবদ্বীপে যাও, আর একটা ঐতিহ্যবাহী জিনিস আছে নবদ্বীপে যেটা 100 বছর ধরেও চলে আসছে, তার মশলাটা

0: সেই কারিগরকে শেখায় না, সেটা হলো নবদ্বীপের সিঙ্গারা, বিমলা সিঙ্গারা, রাধাবাজারের মোড়ে, রাধাবাজারের মোড়ে। আর আরেকটা জিনিস, এই যে ইলিশ, সর্ষে দিয়ে ইলিশ, সর্ষে দিয়ে ইলিশ যদি কাসুন্দি কিনে করে খাও, দেখবে তার স্বাদ কি। আর ঘরের তৈরি, মা এখনো বেঁচে আছেন, মা করতেন ক্ষীর ছানা, আর হচ্ছে ক্ষীর ছানা, আর হচ্ছে দুধ, দুধটাকে ইয়ে করে তো ক্ষীর হয়, ক্ষীর ছানা দই, এখনো মা দই করে খান। তো মায়ের হাতে ওই জিনিস কথার কোনো ইয়ে নেই।
1: একদম একদম, তোমার সঙ্গে একেবারেই সহমত, একেবারেই সহমত, অনেক ধন্যবাদ।
2: এবার এই যে বন্ধু বললো যে কাজে বেরোচ্ছ, কাজে বেরোনোর সময় ঘি ভাত বা ডাল ভাত যাই হোক, এবার কাজে গেলে তুমি টিফিনে, তুমি টিফিন বক্সটা নিয়ে বসলে, তখন ওই ডাল ভাত মেখে হাত দিয়ে খেতে কি খুব ভালো লাগবে? কিছু কিছু সময় বা ধরো বাসে তুমি টানা অনেকক্ষণ একটা কোথাও মানে যাচ্ছ, তখন তোমার মনে হবে না শুকনো কোনো খাবারের প্রয়োজন?
1: এটা উত্তরটা আমি দেবো, এটা বন্ধুরাই দিক, বরঞ্চ আমি এটা সুযোগ করে দিচ্ছি বন্ধুদের বলার জন্য। তুমি যে যুক্তিটা দিলে, আরেকবার প্লিজ বলো, বন্ধুরাই বলে দিক উত্তরটা আমার আমার হয়ে, কারণ আমি জানি উত্তরটা আমার কী হবে। তুমি একটা গানের পর ফিরছি, নিকিতা গান্ধী এবং অনুপম রায়ের কণ্ঠে বাঙালি মাছের ঝোল। যেহেতু মাছের ঝোল নিয়ে কথা উঠলেই ফিরছি গানের পর, তোমরা প্লিজ উত্তরটা দাও, প্লিজ উত্তরটা দাও। ফিরছি একটা সুন্দর গানের পর, তোমার সঙ্গে আটা রয়েছে, আমি শৌরিকা, আমার সঙ্গে রয়েছে
2: আমি চয়রিকা।

আচ্ছা, তোমার কি মনে পড়ে শেষ কবে নিজের কোনো ভুলের জন্য কারো কাছে ক্ষমা চেয়েছিলে? বা মনে পড়ে সেই রাতের কথা যখন গোটা পৃথিবী ভুল বুঝছিল, তখন শুধু একটা মানুষ বলেছিল, ভয় নেই, পড়ে গিয়েই তো মানুষ হাঁটতে শেখে। সব শিক্ষক কি ব্ল্যাকবোর্ডের চকের দাগ কেটে নামটা শেখান? একদমই না। আমাদের জীবনের সবচেয়ে দামি শিক্ষাটা অনেক সময় কোনো ক্লাসরুম দেয় না। হতে পারে সেটা মধ্যরাতে ট্রেনের সহযাত্রীর ফেলে যাওয়া এক টুকরো দীর্ঘ নিঃশ্বাস, কিংবা রাস্তায় চা বেচতে বেচতে হাসি মুখে বেঁচে থাকার পাঠ দেওয়া সেই মানুষটা, কিংবা হয়তো তোমার মা, যিনি নিজের খিদে লুকিয়ে তোমাকে খাইয়ে নিঃশব্দে শিখিয়েছিলেন আত্মত্যাগের সংজ্ঞা। শিক্ষক আসলে না কোনো পেশা নয়, শিক্ষক হলো জীবনের এমন একটা মোড় যিনি তোমাকে কখনো হাত ধরে হাঁটতে শেখান, কখনো বা এগিয়ে চলার পথ দেখিয়ে দেন। আর এই সেপ্টেম্বরের আমেজে আমরা খুঁজছি সেই মানুষটিকে যার একটা কথা বা আচরণ তোমার জীবনের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল, আর তার দেওয়া বড় শিক্ষাটার গল্প আমাদের

0: লিখে পাঠাও। কলমে রূপনিক সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয় জীবনের পাঠ। অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। সরাসরি মেইল করতে পারো আমাদের মেল আইডি jubobanikolkata@gmail.com। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। লেখা পাঠানোর শেষ তারিখ 20 সেপ্টেম্বর 2026। দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই, আমাদের সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয় জীবনের পাঠ।
1: বলো
2: বলো,
1: তুমি বলো,
2: আমি শুনছি। বলো
1: না না, আমি বন্ধুদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে তুমি যে যুক্তিটা দিলে যে ওই যে চাকরি মানে অফিসে আছে, অফিসে গিয়ে ডাল ভাতটা মেখে খেতে খুব একটা ভালো লাগবে কিনা, সেখানে আমি উত্তর কিছু পেলাম কি এখনো?
2: আচ্ছা, ওই উত্তর আস্তে আস্তে আমি আরেকটা তোমাকে প্রশ্ন করি। তুমি, আমরা তো অনেকক্ষণ বেশ ওই কষা মাংসের দাঁড়িয়ে রয়েছি, তাই না? এই যে প্রথম থেকে মিষ্টি বললেই একদম বুক ফুলিয়ে বলছো রসগোল্লা। রসগোল্লা বাঙালি একদম মানে, হ্যাঁ অবশ্যই বাঙালির ঐতিহ্যবাহী খাবার। একেবারে শুরুতেই রসগোল্লা চলে এসেছিল। রসগোল্লা কি কোনো ফিউশন হিসেবে আসেনি?
1: ছানা থেকে এসেছিল।
2: সেটা এসেছিল কাদের হাত ধরে? মানে
1: বাঙালিদের হাত ধরে।
2: বাঙালিদের হাত ধরে ইন্সপায়ার্ড?
1: ইন্সপায়ার্ড কি বলতে, কাকে করছো?
2: শোনো, প্রত্যেকটা মিষ্টি কিন্তু কোনো না কোনো মানে একটা মিষ্টির থেকে ওই রকম ভাবে এক্সপেরিমেন্ট করে আরেকটা মিষ্টি এসছে। মানে তুমি যদি যে কোনো মিষ্টি দি, সেটা আমাদের প্রিয় কমলাভোগ হোক বা যা কিছু, হ্যাঁ মিষ্টির দেখবে পাটিসাপটা হয় ছোট ছোট, সেই সমস্ত যে ধরনেরই তুমি এই ধরনের খাবারের কথা বলো, এগুলো কিন্তু একটা মিষ্টির থেকে ফিউশন হিসেবেই এসেছে।
1: কোন মিষ্টি থেকে এসেছে শুনি একটু।
2: মিষ্টিরই একটা মিষ্টি থেকে এসছে, মানে রসগোল্লা থেকে ফিউশন করে তোমার আরো কিছু এসেছে, এই ধরো ক্ষীর কদম, এই ধরনের যে খাবার, মানে
1: কিন্তু অথেন্টিসিটি যেটা কি নষ্ট হয়ে গেছে?
2: না, অথেন্টিসিটি নষ্ট হয়নি, এরকম
1: বেশ অন্য নামে এসেছে ডেফিনেটলি। তুমি একটা পার্টিকুলার এবার ফিউশন করে,
2: সেটা ফিউশন, তুমি এটা তো স্বীকার করো না? তুমি না,
1: ফিউশন মোটেও নয় এটা। ফিউশন তো যেটা তোমার, আমি তোমার হয়েই বলছি, ফিউশন সেটাই। ধরো এই যে রসগোল্লাই তুমি তুলে আনলে, এটা শুরু থেকে কোনো একটা থেকে ইন্সপায়ার্ড হয়ে, ইন্সপিরেশন থেকে খাবার বানানো একটা আলাদা বিষয়, এটা নতুন একটা আইটেম তৈরি হচ্ছে। ফিউশন যেটা হচ্ছে, এটা তুমি দুটো খাবারকে মেশাচ্ছ। রসগোল্লা, কোল্ড রসগোল্লা খেয়েছো কোনোদিন? বেকড রসগোল্লা খেয়েছো কোনোদিন?
2: রসগোল্লা অবশ্যই ভালো।
1: রসগোল্লার আইসক্রিম,
2: বেকড রসগোল্লার তুমি প্রসঙ্গ আনলে,
1: রসগোল্লা, রসগোল্লার আইসক্রিম তুমি খেয়েছো?
2: হ্যাঁ খেয়েছি।
1: কেমন লেগেছে তুমি সত্যি করে অনেস্টলি বল।
2: দেখো, ওই যে আগেও বললাম যে ভালো মন্দের এই যে পার্থক্যটা, এটা কিন্তু সবই হয়।
1: তুমি ফিউশন ফুডটাকে ঠিক ডিফাইন করতে পারছো না।
2: না না না, পারছি আমি ঠিকই, তুমি যুক্তিগুলো মানতে পারছো না।
1: আচ্ছা ঠিক আছে, বন্ধুরাই বলুক। ফোন লাইনে বন্ধু কি আছে এই মুহূর্তে? শুনি বন্ধু কি বলছে আমাদের।
2: হ্যাঁ চলো।
1: হ্যালো, হ্যালো,
3: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নিজে গোকুল পিঠে খেয়েছি, আমার দিদাই বানাতো। আচ্ছা ভাই, ভালো ভালো, তাহলে
3: খুব ভালো কথা। তোর আর একটা পিঠে চালের গুঁড়ো হচ্ছে তোমার ওর সঙ্গে আরো কিছু কম করে টাইল করে, সেই পিঠেটা তোমার হচ্ছে যেরকম তোমার চা পাটি খাও না, ওই টাইপের রুটি একটা পিঠে, তার ভিতরে কিছু জিনিস কি কি দিত কুট দিয়ে পাটি সাপটা পাই, কিন্তু ওটাকে পাটি সাপটা বলে
1: যাবে। বুঝতে পেরেছি, বুঝতে
3: পেরেছি। ওরকম কিছু পিঠে না আমার মনে নেই, কারণ আমি 40 বছর আগে পিঠে লাস্ট খেয়েছি, নামটা কিছু মনে নেই। হ্যাঁ
1: খাবার গুলো সুন্দর সুন্দর খাবার মানুষ আর ট্রাই করতে পারে না, বিক্রি করে না মানুষজন, এবং একটা অদ্ভুত অদ্ভুত খাবার বিক্রি হয়।
2: বলতে চাইছো যে ওগুলোর গ্রহণযোগ্যতা বাড়ছে?
1: কোনগুলো? ফিউশন ফুডের?
2: না, তাই ট্রাই করছে না কেন?
1: কোনটা ট্রাই করছো না কেন?
2: মানে এই যে তুমি বলছো কিছু কিছু খাবার হারিয়ে যাচ্ছে,
1: হারিয়ে যাচ্ছে কারণ তারা নিয়ে নিচ্ছে না রেসিপিগুলোকে, নিয়ে মানে এটা নষ্ট করে দিচ্ছে তারা।

0: নষ্ট করে দিলেও যদি কারুর মনে একটা খাবার রয়ে যায় সেটা কি ফিরে আসতো না?
1: ডেফিনেটলি আসতো, আমার তো আসে এখনো বস। আমি তো বললাম যে আমি খাই, তুমি তো বললে না কিছু। তুমি খেয়েছো কোনোদিন এগুলো, এই পিঠেগুলো?
0: হ্যাঁ অবশ্যই খেয়েছি।
1: তাহলে বললে না কেন?
0: ঐতিহ্যকে কখনোই আমি বলছি না যে ঐতিহ্যকে ছেড়ে বেরোতে, কিন্তু নতুন বিষয়গুলো আসাটা উচিত।
1: উচিত সেখানে বেশ ঠিক আছে আসুক, উচিত যখন তুমি যখন বলছো উচিত, কিন্তু সেটা না কোথাও গিয়ে আমার মনে হয় যে ঐতিহ্যবাহী খাবারগুলোকে নষ্ট করে দিয়ে নয়, মানে তুমি বলছো রাখতে এবং এই রাখার চক্করে হারিয়ে যাচ্ছে, এটা কিন্তু তুমি মানতে পারবে, মানে রাজি হবে তুমি।
0: কিছু কিছু ক্ষেত্রে সেটা হচ্ছে, সেটা আমি মানছি। এবার এটাও তোমাকে মানতে হবে যে ধরো আমাদের উচিত সকলের কথা ভাবা। এই যে আমরা আমাদের মানে বাঙালি খাবার, বাঙালি খাবারগুলোকে যদি তুমি শুধু বাংলা কেন দেশ কেন তুমি বাইরের মানুষদের কাছে পৌঁছে দিতে চাও, তখন কিন্তু সরাসরি শুধুই বাঙালি খাবারের হাত ধরে সেটা হয় না।
1: এটা কি বলে দিলে তুমি, তুমি যদি অথেন্টিক বাংলা খাবার কোনো বাইরের লোককে খাও, তুমি সেই তোমার নিজের খাবারটাই তুমি খাওয়াবে না, তুমি যেটা অরিজিনালিটি, তুমি কি
0: হঠাৎ করে হয়তো মানুষ সেটা ট্রাই করতে চাইবে না, তাই না? মানুষ প্রথমে তুমি
1: অন্য কি রকম ফিউশন তুমি দেবে বলো, সামান্য পোলাও মাংস কি তুমি ফিউশন দেবে বলো।
0: দেখো পোলাও মাংস তুমি সেই মাংসের থেকে আর বেরোচ্ছ না, যাই হোক ধরো তুমি চিংড়ির কোনো একটা, যে সমস্ত ফিউশন গুলো হচ্ছে সেগুলো কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং। সেগুলোর ক্ষেত্রে তুমি ধরো চিংড়ির ওই মালাইকারির স্বাদটা তুমি যদি অন্য কোনো ভাবে,
1: অন্য কোনো ভাবে কি করো, তুমি তো বারবারই ওই অথেন্টিক খাবারটাকে তুমি তুলে ধরছো এবং তারপর তুমি বলছো যে ওর সঙ্গে মেশাতে, কেন মেশাবো আমি? আমি যদি অথেন্টিক খাবারটি তাকে খাওয়াতে পারি ভালো, তা যদি ভালো লাগে ডেফিনেটলি তা ভালো লাগবে। আমাদের যেটা মানে ঐতিহ্য, যেটা আমাদের যেটা রুট, আমাদের যেটা আমাদের এক্সক্লুসিভলি, আমি সেটাকে কেন নষ্ট করে বিগড়ে দিয়ে কাউকে পরিবেশন করব? কোন যুক্তি আছে?
0: ধরো যারা খেলাধুলোর সঙ্গে মানে রয়েছে, যারা ভীষণভাবে ধরো সব ধরনের মশলাপাতি খাচ্ছে না, তাহলে কি বলছো যে তারা এই ধরনের খাবার তাদের ট্রাই করাটা উচিত না? তারা খাবেই না, তারা কোনোদিন ইলিশ খাবে না, তারা কোনোদিন চিংড়ি খাবে না, পালন করে চিকেন খাবে না,
1: তারা একটা ডে পালন করে, কি বলো বলো তোটাকে, চিট ডে। ওকে ফাইন, ডান এন্ড ডাস্টেড। এখানে আচ্ছা আমাদের লাইভে অনেকগুলো কমেন্ট আসছে। ভিকি আমাদের খুব সুন্দর কমেন্ট করেছে, আমি দেখি পোস্টারে কোনো কমেন্ট এসেছে কিনা। ভিকি বলছে ফিউশন ফুড এবং ট্র্যাডিশনাল ফুড অবশ্যই পাশাপাশি রাখা যায়, তার জলজ্যান্স উদাহরণ হলো যে সম্প্রতি ঘটে যাওয়া ব্রিক সম্মেলন অতিথিদের আপ্যায়নে মেনু লিস্ট।
0: আচ্ছা একদম, এই তো না আমার পক্ষেও বন্ধুরা কথা বলছে।
1: হ্যাঁ
0: একজন এর আগে এসেছে বন্ধু,
1: দুজনের আমারটা গুনে দাও
0: না? ঠিক আছে দেখো আমি আবারও বলছি ঐতিহ্যবাহী খাবার ঐতিহ্যের জায়গাতেই রয়েছে, যেটা তুমি বারবার বলছো। যে ভয়টা তুমি পাচ্ছ না যে ফিউশন এসে ঐতিহ্যকে বোধহয় মানে হারিয়ে দিচ্ছে,
1: হারিয়ে দিচ্ছে তা নয়, মানে কোথাও না কোথাও গিয়ে মানুষ ফিউশন ফুডটাকে বেছে নিচ্ছে, এই কারণেই, কারণ জগা খিচুড়ি করছে
0: না। দেখো একটা মানে মানুষের একটা মানে এটা একটা বলতে পারো স্বভাবগত একটা বিষয় রয়েছে যে আমাদের সময় এইটা ছিল, মানে মানুষ পুরনো থেকে বেরিয়ে আসতে খুব সহজে পারে না। আমার বক্তব্য পুরনো থাক, পুরনোকে সম্মান করো, তার মানে এটা নয় পুরনোকে একদম মানে তুমি কাচের জারে বন্দি করে রেখে দাও।
1: বন্দি করে রাখছি না তো।
0: হ্যাঁ বন্দি করেই রাখা হচ্ছে, তুমি যদি নতুন কিছু তার সঙ্গে চেষ্টা করতে নাই চাও সেটা তো বন্দি করেই রাখা হয় না?
1: অহেতুক খাদ্যের অপচয় হচ্ছে, তাহলে সেটা
0: খাদ্যের অপচয় হচ্ছে না, মানুষ এটা পছন্দ করছে,
1: জোর করে করছে, সব মানুষ পছন্দ করছে। তুমি সিংহভাগ সিংহভাগ সিংহভাগ তুমি যদি দেখো তাহলে কিন্তু তারা পছন্দ করছে না। তুমি আমাকে প্লিজ একটা কথা বলো যে এই যে আমি একটু আগে আলু ভাজা আর ফ্রেঞ্চ ফ্রাইজের কথাটা বললাম, আচ্ছা এই যে ফ্রেঞ্চ ফ্রাইজ তুমি বলে যে এটা আলু ভাজা নয়, এটা একটা অন্য রেসিপি ভাবে তৈরি করা হয়, অন্য রেসিপিটা কি থাকে বলো শুনি একটু।
0: হ্যাঁ তুমি যেরকম ভাবে ভাত ডালের সঙ্গে যে আলু ভাজাটা আমরা ঝিরি ঝিরি আলু ভাজা খাই আর ফ্রেঞ্চ ফ্রাই দুটো একই, এটা তো তুমি জোর করে জোর করে তুমি,
1: আমি তো বলছি একই নয় তো, একই নয় তো, কিন্তু আলুই তো রে বাবা, আলুরই তো একটা তুমি মানে
0: দুটো টেস্ট সম্পূর্ণ আলাদা।
1: আচ্ছা
0: দুটো টেস্ট কি একই, মানে তুমি খেয়ে এটাই বুঝেছো, তাহলে বুঝতে হবে তোমার জিভের মানে
1: না, দুটো টেস্ট একদমই আলাদা, একদমই এক নয়, আলাদা ডেফিনেটলি, বাট তুমি ডেফিনেটলি প্রথমেই কাউকে যদি খাওয়া ফ্রেঞ্চ ফ্রাইজ আলু ভাজার বদলে, তাহলে আলু ভাজার সাথে মানে অ্যাকচুয়ালি পাচ্ছে না।
0: বাঙালির
1: মাছে ভাতে এবং

0: আলী ঝাঁজে
1: তেলে
0: ঝাঁজে আর তেলে এইটা কথাতেই রয়েছে, এবং সেখানে তুমি যদি ফ্যাট ফ্যাটে একটা শুকনো আলু ভাজা মার্কা দিয়ে দাও, সেটা কি ভালো লাগে কারো? তুমি বলো,
1: বাঙালিরও উচিত ধীরে ধীরে স্বাস্থ্য সচেতন হওয়া, এটাও তোমাকে মানতে হবে।
0: শোনো অন্য কিছুর সঙ্গে খেতে পারবে না, তুমি আলু ভাজা বিভিন্ন সঙ্গে খেতে পারবে, আলু ভাজা ভাতের সঙ্গে খেতে পারবে, আলু ভাজা তুমি লুচির সঙ্গে খেতে পারবে, তুমি আলু ভাজা শুধু খেতে পারবে, তুমি আলু ভাজা রুটির সঙ্গে খেতে পারবে।
1: আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাই মানুষ এমনি কিছুর সঙ্গে মানে ভাতের সঙ্গে খেতে চাইছে কোথায়? মানুষ তো চাইছেও না, যেভাবে খেতে চাইছে তাকে সেভাবে খেতে দাও না ভাই।
0: আচ্ছা
1: হ্যাঁ,
0: তুমি মানে তাহলে যখন তুমি ভাত নিয়ে বসবে তখন তুমি কি চাইবে, আলু ভাজা না ফ্রেঞ্চ ফ্রাইস?
1: ভাত ভাতের জায়গায়, তুমি কি দিনে রাতে সন্ধ্যায় দুপুরে সারাক্ষণ ভাতই খাও? নিশ্চয়ই না।
0: ঠিক আছে, আচ্ছা ফ্রেঞ্চ ফ্রাইস তুমি তাহলে কখন খাবে বলো, নির্দিষ্ট টাইম বলো একটা।
1: হ্যাঁ, তুমি চায়ের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই ভালো লাগবে না? চা কফির সঙ্গে ভালো লাগবে না? আমার তো লাগে।
0: তুমি ফ্রেঞ্চ ফ্রাইস, প্লিজ বন্ধুরা তোমরা কিছু বলো, মানে ফ্রেঞ্চ ফ্রাইস এর সঙ্গে চা, এটা কিভাবে যায়? আমি আমি লিটারালি বুঝতে পারছি না। সত্যি তোমার টেস্ট বাডটা গেছে বন্ধু, ফোন দিয়ে শুনি একবার বন্ধু আমাদের কি বলছে। হ্যালো
2: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি কানাইখালি করিমপুর নদিয়া থেকে নিরিপেন্দ্রনাথ মিস্ত্রি বলছি।
0: হ্যাঁ বলো।
2: ওই দিদির কাছে ব্রেন খারাপ হয়ে গেছে,
0: বুঝতে পারলাম না, বলুন।
2: মানে ওই দিদির কাছে ব্রেন খারাপ হয়ে,
0: হ্যাঁ ঠিকই বলেছে,
2: মানে বাঙালির প্রিয় খাবার হচ্ছে মাছ ভাত,
0: এনি ডে
2: মাংস, ইলিশ মাছ। সেখানে দিদি চাইছে সেই চাইনিজ খাবারের মতো,
0: বাইরের
2: যে খাবার, হ্যাঁ সেই জায়গায় ওই খাবারই চাইছে।
1: তার
0: সঙ্গে ঘড়ির সময় যে বলছে এবার এবার যেতে হবে, কিছু করেনি তো, আলটিমেটলি যে দাঁড়ালো যে আমি এটুকুই বলতে চাই এবং আমার সঙ্গে বলতে এই এই মুহূর্তে চয়নিকা সহমত করবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের বিতর্ক চলতে থাকুক, ঐতিহ্যবাহী খাবার ফিউশন ফুড চলতে থাকুক, কিন্তু কোথাও না কোথাও গিয়ে খাবারটা জিতে যাক, আমি এটুকুই চাই।
1: অবশ্যই খাবার জিতে যাক, এবং হ্যাঁ আমি শেষে আমিও এটাই বলবো, ঐতিহ্য কিন্তু আমি প্রথম থেকে বারবার সেটা বলছি, ঐতিহ্য ঐতিহ্যের জায়গায় আছে, কখনোই ঐতিহ্যকে কেউই হারাতে পারবে না, এবং আমিও চাই না হারাতে। আমি যদি ঐতিহ্য জিতে যাই তাতে আমার মানে কষ্ট হবে না, কিন্তু আমি বারবার বলছি ফিউশন কিন্তু যে একদমই মানে ফিউশনকে আমি তোয়াক্কাই করবো না, এটা হতে পারে না, ফিউশন থাকবে।
0: বেশ বেশ ঠিক আছে, তো আলটিমেটলি খাবার জিতে যাক, তোমরা শুনতে থাকো, তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি সৌরিক, আমার সঙ্গে ছিল চয়নিকা, আর আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় আড্ডা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, আর যেতে এটা সুন্দর গান ডেফিনেটলি থাকবে লোবা মুদ্রার কণ্ঠে, বাঙাল বাংলা আমার সর্ষে ইলিশ প্রিয় গান আমাদের, এখানে তো গানের মধ্যে একটা ঐতিহ্যবাহী ব্যাপার রয়েছে, তো যেতে যেতে একটা সুন্দর গান তোমাদের জন্য রইল, আজকের মতো টাটা।

যুববাণীর অনুষ্ঠান আজ এই পর্যন্তই। উপস্থাপনায় ছিলেন সৌরিক ঘোষ এবং চয়নিকা ধারা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলির প্রচার তরঙ্গের মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আধুনিক গান শুনলেন পল্লব ঘোষের কণ্ঠে। এখন দোতারায় লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন সৌমেন্দ্র দাস।

0: দোতারায় লোকসঙ্গীতের সুর বাজিয়ে শোনালেন সৌমেন্দু দাস, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ, পড়ছি পার্থপ্রতিম মিত্র। গণ্ডার দিবস ও বক্সার জঙ্গলে বাঘ ছাড়ার অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

0: অধিকারী আগামী 22শে সেপ্টেম্বর ও 2রা অক্টোবর আলিপুরদুয়ার জেলা সফরে যাবেন বলে বনমন্ত্রী মনোজ কুমার ওরাও জানিয়েছেন। 22শে সেপ্টেম্বর গণ্ডা দিবস বিভিন্ন বন্যপ্রাণীর চামড়া সহ দেহাংশ পুড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে বন দপ্তরের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামী 2রা অক্টোবর বক্সার জঙ্গলে বাঘ ছাড়া হবে বলেও জানান বনমন্ত্রী। বাঘ ছাড়ার ভিডিও সরাসরি দেখবেন আলিপুরদুয়ারবাসী। এজন্য বন দপ্তরের তরফে শহরের প্যারেড গ্রাউন্ডে প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সুন্দরবনে 5-স্টার ইকো ফ্রেন্ডলি ট্রি হাউস রিসোর্ট গড়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। পাশাপাশি হেলিকপ্টারে আকাশপথে পর্যটকদের ব্যাঘ্র দর্শনের ব্যবস্থাও করা হবে। গতকাল সুন্দরবন সফরে এসে গোসাবায় সাংবাদিক সম্মেলনে এই পরিকল্পনার কথা জানান রাজ্যের পর্যটন ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মিঠুন চক্রবর্তী। তিনি জানান সুন্দরবনের 8-10টি মানবহীন দ্বীপ রয়েছে, সেখানেই পিপিপি মডেলে এই রিসোর্ট তৈরির অনুমতি দেওয়া হবে। মুর্শিদাবাদের লালগোলা ও রঘুনাথগঞ্জের রাধাকৃষ্ণপুর ও তারানগরে গত রাত থেকে ভয়াবহ পদ্মা ভাঙন শুরু হয়েছে। রাতের মধ্যেই বেশ কিছু বাড়ি, গ্রামীণ মন্দির ও চাষের জমি নদীগর্ভে তলিয়ে গেছে। আতঙ্কে বাসিন্দারা গ্রাম ছাড়ছেন। উল্লেখ্য, গত 2 বছরে এই গ্রামগুলিতে লাগাতার ভাঙনে গোটা গ্রামের 70% এলাকাই নিশ্চিহ্ন হয়ে পড়েছে। দ্রুত ভাঙন প্রতিরোধ না করলে এই মৌসুমেই গ্রাম বিলীন হয়ে যাবার আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে গতকাল সকালে গঙ্গায় 18 লক্ষ কিউসেক হারে জল ছেড়েছিল ফারাক্কা ব্যারেজ। খুলে দেওয়া হয় 109টি লক গেটি। একই সঙ্গে গত কয়েকদিনের বৃষ্টিতে জলস্তর বেড়েছে মুর্শিদাবাদের ফারাক্কা, শামশেরগঞ্জ ও সুতির সব নদীতে। বর্ষার মরশুমেতে নদীতে নেমে পৃথক 3টি ঘটনায় মুর্শিদাবাদের শামশেরগঞ্জে গত 2 দিনে তলিয়ে নিখোঁজ হয়েছেন 3 জন। গতকাল সন্ধ্যা পর্যন্ত সন্ধান মেলেনি তাদের। শিলিগুড়ির ফুলবাড়িতে মহানন্দা নদীতে স্নান করতে নেমে 2 ছাত্র তলিয়ে গেছে। জাটিয়াখালের একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের 3 ছাত্র গতকাল বিকেলে মহানন্দায় স্নান করতে নেমেছিল। মেকলিগঞ্জের বাসিন্দা 1 ছাত্রকে স্থানীয়রা উদ্ধার করলেও সন্ধান মেলেনি 2 ছাত্রের। তাদের খোঁজে তল্লাশি চলছে। পূর্ব মেদিনীপুর জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘায় প্রবেশের ঠিক আগে দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কের উপর অবস্থিত দীঘা প্রবেশদ্বারটি সংস্কারের কাজ শুরু হয়েছে। এই কারণে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার রাত 12টা থেকে ভোর 3টে পর্যন্ত দীঘায় ঢোকার ও বেরোনোর পথ বন্ধ থাকবে। পূর্ব বর্ধমানের মেমারি পাওয়ার হাউস পাড়া এলাকায় জিটি রোডে গতকাল গভীর রাতে ইলামবাজার থেকে নৈহাটি কামিয়ে 1 যাত্রীবোঝাই ট্যুরিস্ট বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ছোট 4-চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 3 জন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। দ্রুত উদ্ধার করে 3 জনকে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। মুর্শিদাবাদের কান্দি শহরে একই কায়দায় একের পর এক বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। গত 3 মাসে 5 ও 11 নম্বর ওয়ার্ডের 11টিরও বেশি বাড়িতে চুরির ঘটনা হয়েছে। পুলিশ এখনও এই চুরির ঘটনার কিনারা করতে না পারায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। গ্রামীণ সংবাদ শেষ হলে এরপরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলি সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় প্রায় 30-34 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে। পরবর্তী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বিশেষ কোনো সতর্কবার্তা নেই। গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের চেয়ে 1.2 2°।

ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 96% এবং সর্বনিম্ন ছিল 73%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 10.5 মিলিমিটার। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে উনজমির দুনো ফসল। এখন শুনবেন কৃষক বন্ধুদের অনুরোধ করা গান। প্রথম গানটি শোনাব মান্নাদের কণ্ঠে, ভারত আমার ভারতবর্ষ। গানটি শুনতে অনুরোধ করেছেন ডাক বাংলো পাড়া দুবরাজপুর বীরভূম থেকে অমিতাভ ঘোষ, জয়নগর তেলিপাড়া থেকে ডাক্তার অনুপ কুমার মুখোপাধ্যায়, ডাক্তার রাজীব বিশ্বাস, জয়দেব নস্কর, কার্তিক হালদার এবং আরিফুল্লাহ বাগানী।

মান্নাদের কণ্ঠে শুনলেন ভারত আমার ভারতবর্ষ। গ্রাম এবং পোস্ট পান্না ঘাটাল, পূর্ব মেদিনীপুর থেকে সুদর্শন, বেলারানী, গৌতম মণ্ডল, মিঠাই, মুসান্নি, পূর্ণিমা, নিতাই, অভিরাম, ক্ষুদিরাম ও আরতি মুখোপাধ্যায় এবং হাওড়া বাগনান থেকে মৌসুমি হাজরা শুনতে চেয়েছেন স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে ঠাকুর জামাই এলো বাড়িতে এই গানটি।

জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে অনুরোধ করেছিলেন বাঁকুড়া ইন্দুপুর দেহরামপুর থেকে প্রসেনজিৎ পাত্র এবং শর্মা পাত্র। পরের গানটি শোনাব সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে তুমি গোকুলপতি শ্যাম। শুনতে চেয়েছেন হুগলি রাজবলহাট থেকে আশিস ভর।

পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে সে যখন বলল চলি, গানটি শুনতে অনুরোধ পাঠিয়েছেন ছোট বইনান মাধবডিহি পূর্ব বর্ধমান থেকে টিঙ্কু, নিতাই, রিয়া, শিবু, শঙ্কর, পুতুল, শিখা, কাকলি ও অলোকা অধিকারী।

কৃষক বন্ধুদের অনুরোধ করা গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আমি প্রফেসর ডক্টর অসীম কুমার ঘোষ, অধিকর্তা রিজিওনাল স্টোর অপথালমোলজি মেডিকেল কলেজ কলকাতা থেকে বলছি। আপনারা কিন্তু মৃত্যুর পরে আপনার যে অমূল্য চোখের যে কর্নিয়া, চোখ দুটি দান করে যান, সেই কর্নিয়া কিন্তু অনেক অন্ধ মানুষকে তার স্বাভাবিক দৃষ্টি ফিরে পেতে সাহায্য করবে। 25 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর এই নেত্রদান পক্ষ, তা সেই পক্ষকালে আমরা তো অঙ্গীকারবদ্ধ হবই এবং পরবর্তীকালেও যেন এটা আপনারা মনে রেখে প্রতিদিনকার জীবনযাপনের মধ্যে সবাইকে আপনারা উদ্বুদ্ধ করবেন। নেত্রদান একটা মহৎ দান এবং সেটা অন্ধকে তার দৃষ্টি ফিরে পেতে সাহায্য করে।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
3: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 9,50,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয়, তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

আমি প্রফেসর ডক্টর অসীম কুমার ঘোষ, অধিকর্তা রিজিওনাল স্টোর অপথালমোলজি মেডিকেল কলেজ কলকাতা থেকে বলছি। আপনারা কিন্তু মৃত্যুর পরে আপনার যে অমূল্য চোখের যে কর্নিয়া, চোখ দুটি দান করে যান, সেই কর্নিয়া কিন্তু অনেক অন্ধ মানুষকে তার স্বাভাবিক দৃষ্টি ফিরে পেতে সাহায্য করবে। 25 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর এই নেত্রদান পক্ষ, তা সেই পক্ষকালে আমরা তো অঙ্গীকারবদ্ধ হবই এবং পরবর্তীকালেও যেন এটা আপনারা মনে রেখে প্রতিদিনকার জীবনযাপনের মধ্যে সবাইকে আপনারা উদ্বুদ্ধ করবেন। নেত্রদান একটা মহৎ দান এবং সেটা অন্ধকে তার দৃষ্টি ফিরে পেতে সাহায্য করে।

আকাশবাণী খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিকস শীর্ষ সম্মেলন সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজ হিন্দি দিবস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, হিন্দি ভাষা অন্য কোনো ভাষার প্রতিদ্বন্দ্বী নয়, বরং এটি জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ সংযোগ সূত্র। সরকার বলেছে, সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। 2020 সাল থেকে দেশের 9টি রাজ্যে 147টি কয়লা খাদান নিলামের মাধ্যমে বণ্টন করা হয়েছে।

0: রেখেছে বলে সরকার জানিয়েছে। দেশজুড়ে যথোচিত মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। জমির মালিকের অজান্তে ভুয়ো রেজিস্ট্রি রুখতে নতুন মোবাইল অ্যাপ চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলন সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে একটি ভিডিও আপলোড করে গঠনমূলক আলাপ আলোচনা এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য সন্তোষ ব্যক্ত করেন। এই ভিডিওতে প্রধানমন্ত্রীর বক্তব্য ছাড়াও বিভিন্ন দেশের মৈত্রী সম্পর্ক, অংশীদারিত্ব এবং সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এবারের এই শীর্ষ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান সহ মোট 11টি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়াও 10টি অংশীদার রাষ্ট্রের প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠনও শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে 15টি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এর আগে প্রধানমন্ত্রী মোদী সম্মেলনের সমাপ্তি ভাষণে বলেন, বৈচিত্র্যই ব্রিক্সের প্রধান পরিচয় এবং পারস্পরিক সহযোগিতাই এর অনুপ্রেরণা। এই গোষ্ঠীর অগ্রগতি মানব কল্যাণে অবদান রাখবে। শ্রী মোদী আরও বলেন, ব্রিক্স কেবল কয়েকটি দেশের জোট নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যা সমাধানের একটি কার্যকর পরিমণ্ডল বা ইকোসিস্টেম।
1: আপ সবকি মৌজুদগি ব্রিক্স কি বড়তি রেলেভেন্স, ওপেননেস অর ইনক্লুসিভনেস কা প্রমাণ হ্যায়। পিছলে দো দিনো কি হামারি চর্চাও নে হামারা বিশ্বাস অর মজবুত কিয়া হ্যায় কি ব্রিক্স কেবল দেশো কা সমূহ নহি, সলিউশনস কা এক ইকোসিস্টেম হ্যায়।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে সফলভাবে ব্রিক্স শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী সিং বলেছেন, 2026-এর এই ব্রিক্স শিখর সম্মেলন গুরুত্বপূর্ণ ছাপ ফেলবে। এই সম্মেলন থেকে গৃহীত নতুন দিল্লি ঘোষণাপত্র বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিতবাহী। তিনি বলেন, ব্রিক্সের এই শীর্ষ সম্মেলনে ভারত দক্ষিণী বিশ্বের সমস্যাগুলিকে সংশ্লিষ্ট সকলের সামনে তুলে ধরেছে। নতুন দিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন সাফল্যের সঙ্গে আয়োজনের জন্য বিদেশ মন্ত্রক সমস্ত কেন্দ্রীয় সরকারি দপ্তর ও সংস্থাকে ধন্যবাদ জানিয়েছে। আগেই জানানো হয়েছে, গতকাল এই শিখর সম্মেলন শেষ হয়েছে। মন্ত্রক সূত্রে বলা হয়, এই ধরনের আন্তর্জাতিক সম্মেলন সাফল্যের সঙ্গে আয়োজন করা একটি জটিল প্রক্রিয়া। সমগ্র সরকারি পরিকাঠামো, রাজ্য সরকারগুলির সঙ্গে কেন্দ্রীয় সরকারের সুসমন্বিত উদ্যোগের ফলেই এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন হুয়ের মহানির্দেশক টেড্রোস অ্যাডহানম ঘেব্রেইসুস স্বাস্থ্যক্ষেত্রে বিশ্বব্যাপী সহযোগিতা, উদ্ভাবন, স্থিতিশীলতা এবং সুস্থায়ী অর্থসংস্থানের আহ্বান জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর টেড্রোস বলেছেন, ব্রিক্স নেতৃবৃন্দের শীর্ষ বৈঠকে যে চারটি মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে, তার সঙ্গে বিশ্ব স্বাস্থ্যের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। তিনি সংশ্লিষ্ট দেশগুলির কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা, রোগ সংক্রমণ সংক্রান্ত নজরদারি ও পূর্বাভাস এবং স্থানীয় পর্যায়ে প্রতিষেধক উৎপাদনের জন্য সচেষ্ট হওয়ারও আহ্বান জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের মূল শক্তি হল ভারতে বহুভাষা সমাহার। হিন্দি দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি বলেন, হিন্দি ভাষা অন্য কোনো ভাষার প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ সংযোগ সূত্র হিসেবে দেখা দরকার।
2: ভাষা কিসি ভি সমাজ কি স্মৃতি হতি হুসকা আত্মবোধ হতি হিন্দি নে ইস বিবিধতা কে বীচ সংবাদ সম্পর্ক অর সমন্বয় কি ভাষা কে রূপ মে দেশ কে বিভিন্ন বর্গো অর সমুদায় কো জোড়নে মে মহত্বপূর্ণ ভূমিকা নিভাই হ্যায়। হিন্দি কা বিকাশ ভি তভি সার্থক হ্যায় জব সভি ভারতীয় ভাষাও কে সম্মান সংরক্ষণ অর সংবর্ধন কে সাথ আগে বড়ে।
0: এদিকে দেশজুড়ে আজ হিন্দি দিবস পালিত হচ্ছে। 1949 সালের এই দিনে গণপরিষদ দেবনাগরী লিপিতে লিখিত হিন্দিকে দেশের সরকারি কাজের ভাষা হিসেবে গ্রহণ করেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নবী মুম্বাইতে আয়োজিত হিন্দি দিবস অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। উদ্বোধনী অধিবেশনে অমিত শাহ 2025-26 সালের রাজভাষা গৌরব ও রাজভাষা কীর্তি পুরস্কার প্রদান করবেন। 2029 সালের লোকসভা নির্বাচনের আগেই 21টি এনডিএ শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে ইউসিসি চালু হয়েছে, শীঘ্রই বাকি রাজ্যগুলিতেও তা করা হবে।
3: ঢের সারে রাজ্যো মে কমন সিভিল কোড ইউসিসি কো হমনে ইন্ট্রোডিউস কিয়া হ্যায়। মুঝে বিশ্বাস হ্যায় কি ভাজপা এনডিএ শাসিত 21 রাজ্যো মে হম 2029 কে পেলে ইউসিসি কো ইন্ট্রোডিউস করেঙ্গে। ভারতীয় ন্যায় সংহিতা জো বনাই হ্যায় ইসনে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম কো ভারতীয় আধার দেনে কা কাম কিয়া হ্যায় অর কই সারে রাজ্যো মে সজা করানে কা দর কা এক হি সাল মে।

0: প্রতিশত বৃদ্ধি হয়।
1: আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে রাষ্ট্রীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার বলেছে সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। প্রতিরক্ষা মন্ত্রকের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদন 2025-26 এই তথ্য জানিয়ে বলা হয়েছে বর্তমানে জম্মু কাশ্মীরে হিংসাত্মক ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, কমেছে বিক্ষোভ প্রদর্শন, পাথর ছোঁড়ার মতো ঘটনা সম্পূর্ণ বন্ধ হয়েছে। এই প্রতিবেদনে আরও জানানো হয়েছে অপারেশন সিন্ধুরের পর নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতির পরিবর্তন হয়েছে, তবে পাকিস্তানের সঙ্গে সামরিক কার্যকলাপ সংক্রান্ত দুদেশের মহানির্দেশকদের মধ্যে গত বছরের আলোচনার পর পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়েছে। ভারত চীন সীমান্তের ঘটনাক্রম প্রসঙ্গে এই প্রতিবেদনে জানানো হয়েছে দেশের উত্তর সীমান্তের বিপরীতে চীনের সেনা মোতায়েন করার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। ভারত এবং চীনের মধ্যে রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক পর্যায়ে সদর্থক আলোচনার ফলে দেশের উত্তর সীমান্তে এই স্থিতিশীলতা এসেছে। সরকার জানিয়েছে 2020 থেকে দেশের 9টি রাজ্যে 147টি কয়লা খাদান নিলামের মাধ্যমে বন্টন করা হয়েছে। এর ফলে সরকারের 47,500 কোটি টাকা করে বার্ষিক রাজস্ব আয় হবে। এছাড়াও 4,90,000 মানুষের কর্মসংস্থান হবে। কয়লা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে গত অর্থবর্ষে ইতিমধ্যেই বন্টিত বাণিজ্যিক কয়লা খাদানগুলি থেকে 3,090 কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে কয়লা খাদান বন্টনের জন্য নিলাম প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ায় নিলামে অংশগ্রহণের জন্য দুটি পর্যায়ে অনলাইনে কাজ হচ্ছে। বাংলাদেশ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ভিত্তিতে নতুন সম্পর্কের দিকে এগিয়ে যেতে আগ্রহী। সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ ঢাকায় সাংবাদিকদের বলেন, বহুপাক্ষিক মঞ্চে আলোচনার চেয়ে বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপরই জোর দিতে চায়। তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্কে অতিরিক্ত মগ্নতা থেকে সরে এসে বাংলাদেশ দুদেশের মধ্যে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে কাজ করতে ইচ্ছুক, তবে বাংলাদেশ তাদের প্রয়োজনে যে কোনো আঞ্চলিক এবং আন্তর্জাতিক মঞ্চে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম বালুচিস্তান প্রদেশে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় 4 খনি শ্রমিক নিহত এবং 5 আহত হয়েছেন। গতকাল এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বালুচিস্তানের হারনাই জেলায় এই কয়লা খনির ভেতর বিষাক্ত গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। ওমানের উপকূলের কাছে গতকাল বাণিজ্যিক জাহাজ এমটি এলগায়ার ওপর হামলায় ভারত নিন্দা করেছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত 13 ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ এক ভারতীয় নাগরিকের সন্ধানে উদ্ধার কাজ চলছে। উত্তেজনা প্রশমন এবং এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে ভারত ফের আলোচনা ও কূটনীতির ওপর জোর দিয়েছে। দেশজুড়ে আজ যথাযথ মর্যাদায় ধর্মীয় মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। এই দিনটি জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। ভগবান গণেশের জন্মতিথি হিসেবেও পালিত হচ্ছে। এই দিন থেকেই 10-দিনব্যাপী উৎসবের সূচনা হয়েছে। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও সিদ্ধিদাতা গণেশের পুজো করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। জমির মালিকের অজান্তে ভুয়ো রেজিস্ট্রি রুখতে নতুন প্রযুক্তি নির্ভর ব্যবস্থা আনছে পশ্চিমবঙ্গ সরকার। স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন দপ্তর আপনি নামে একটি মোবাইল অ্যাপ চালু করতে চলেছে, যার মাধ্যমে রেজিস্ট্রি অফিসেই ক্রেতা ও বিক্রেতার পরিচয় ডিজিটালভাবে যাচাই করা হবে। পরীক্ষামূলকভাবে আগামী সপ্তাহে কলকাতার বিধাননগরে এই পরিষেবা চালু হচ্ছে। 2 ট্রায়ালের পর দুর্গাপুজোর আগেই রাজ্যজুড়ে তা চালু করার পরিকল্পনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলন সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সরকার বলেছে সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। দেশজুড়ে আজ যথোচিত মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। খবর শেষ হলো।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। রাজ্য সরকার আগামী 17ই সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে সেবা সংকল্প অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই অভিযান চলবে 10ই অক্টোবর পর্যন্ত। রাজ্যের সমস্ত দপ্তর, জেলা প্রশাসন, পুরসভা ও ব্লক প্রশাসনকে সমন্বিতভাবে এই কর্মসূচি পালন করতে বলা হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে 17ই সেপ্টেম্বর

0: আশীর্বাদের প্রদীপ কর্মসূচির মাধ্যমে অভিযানের সূচনা হবে। দোসরা থেকে চৌঠা অক্টোবর সেবা সেতু অভিযানে ব্লক পুরসভা ও পুর নিগম এলাকায় শিবির করে সরকারি প্রকল্প ও পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়া আমার স্বপ্নের ভারত চিত্রসেবা, নমসেবা, অজানা কাহিনী, সেবার কাহিনী, সেবায় আমার যোগদান, সেবা জ্যোতি কলস যাত্রা এবং সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হবে। জমির মালিকের অজান্তে ভুয়ো রেজিস্ট্রি রুখতে নতুন প্রযুক্তি ব্যবস্থা আনছে রাজ্য সরকার। স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন দপ্তর আপনি নামে একটি মোবাইল অ্যাপ চালু করতে চলেছে, যার মাধ্যমে রেজিস্ট্রি অফিসেই ক্রেতা ও বিক্রেতার পরিচয় ডিজিটালভাবে যাচাই করা হবে। পরীক্ষামূলকভাবে আগামী সপ্তাহে বিধাননগরে পরিষেবা চালু হচ্ছে, দু সপ্তাহের ট্রায়ালের পর দুর্গাপুজোর আগেই রাজ্য জুড়ে তা চালুর পরিকল্পনা রয়েছে। জমি রেজিস্ট্রির আবেদন জমা পড়লেই ক্রেতা ও বিক্রেতাকে একটি করে কোয়ারি নাম্বার দেওয়া হবে। প্রথম পর্যায়ে আধার যাচাই সম্পন্ন হওয়ার পর উভয় পক্ষকে মোবাইলে মাত্র 4 MB আপনি অ্যাপ ডাউনলোড করতে হবে। রেজিস্ট্রির নির্ধারিত দিনে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে উপস্থিত থেকে অ্যাপে কোয়ারি নাম্বার দিয়ে নিজের কোয়ারি যাচাই করতে হবে। মোবাইলের ক্যামেরার সামনে চোখের পাতা দুবার ফেললেই তথ্য রাজ্যের নির্দিষ্ট পোর্টালে পৌঁছে যাবে। সেই তথ্য মিলিয়ে দেখবেন রেজিস্ট্রার বা সংশ্লিষ্ট আধিকারিক। রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, তবে এ ব্যাপারে স্বাস্থ্য দপ্তর কড়া নজর রাখছে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় জানিয়েছেন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে, তবে স্বাস্থ্য দপ্তর ডেঙ্গু মোকাবিলায় রক্ত পরীক্ষা বাড়ানোর ওপর জোর দিয়েছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত 6,826 জনের অ্যালাইজার টেস্ট হয়েছে। এই মুহূর্তে ডেঙ্গু পজিটিভ রোগীর সংখ্যা 149 জন। শহরাঞ্চলের যেসব ওয়ার্ড এবং গ্রামে যেসব পঞ্চায়েত এলাকায় একাধিক আক্রান্তের সংখ্যা মিলেছে, সেই জায়গাগুলিকে হটস্পট চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য দপ্তর। রাতে রাস্তার ধারে বাস পার্কিংয়ের জন্য এবার থেকে 700 টাকা করে ফি নেওয়া হবে বলে রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন। তিনি জানান, এই সিদ্ধান্তে যেমন সরকারের রাজস্ব বাড়বে, তেমনি বাস মালিকরাও নির্দিষ্ট নিয়ম মেনে রাস্তার ধারে বাস রাখতে পারবেন।
1: নাইট পার্কিংয়ে যেন 700 টাকা তাদেরকে দিতে হবে, সেটা দিলেই হয়ে যাবে। জটিলতা কিছু ছিল না। দেখুন, আমাদের দেশে পলিটিক্যাল লিডারদের একটু স্ট্যান্ডটা নিতে হয়, সবই খারাপ হয় না। মানে আমি মনে করি 99% ভালো হবে।
0: এবারে গঙ্গাসাগর মেলাকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে তুলতে কুম্ভ মেলার আয়োজকদের অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গেছে, ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা, নজরদারি এবং তথ্য প্রযুক্তির ব্যবহার নিয়ে কুম্ভ মেলার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। প্রয়োজনে তাদের গঙ্গাসাগরেও আনা হতে পারে। অতীতের তুলনায় এবার প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত হবে। সুন্দরবনে 5-star ইকো ফ্রেন্ডলি ট্রি হাউস রিসোর্ট গড়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। পাশাপাশি হেলিকপ্টারে আকাশপথে পর্যটকদের ব্যাঘ্র দর্শনের ব্যবস্থাও করা হবে। গতকাল সুন্দরবনে সফরে এসে গোসাবায় সাংবাদিক সম্মেলনে এই পরিকল্পনার কথা জানান রাজ্যের পর্যটন ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মিঠুন চক্রবর্তী। জেলবন্দী তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাজাহান বাহিনীর মূল সহযোগী রশিদ কাজীকে জিজ্ঞাসাবাদ করে কার্তুজ সহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। গোপন ডেটায় এগুলি লুকোনো ছিল। গত রাতে রশিদকে সঙ্গে নিয়ে পুলিশ অভিযান চালায়। এর আগে গত বৃহস্পতিবার পুলিশ রশিদকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে এর আগে ভোট পরবর্তী সন্ত্রাস, বাড়িঘর ভাঙচুর, বোমাবাজি, খুনের উদ্দেশ্যে গুলি চালানো, খুন করার চেষ্টা, মাছের ভেড়ি লুট, আগ্নেয়াস্ত্র নিয়ে খুনের হুমকি দিয়ে বাড়ি ছাড়া করা সহ একাধিক অভিযোগ ছিল। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় রাজ্য জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। দেশের কোনো কোনো স্থানে 10 দিনব্যাপী গণেশ উৎসব পালিত হয়ে থাকে। আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন আলোচনা রাষ্ট্রীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দেশের বিভিন্ন অংশ থেকে বর্ষা বিদায়ের মতন অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। প্রথমেই এ মাসের 19 তারিখের মধ্যে পশ্চিম রাজস্থান থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেবে, তবে এখনও এ রাজ্যে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবল সুপার সিক্স পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল আজ মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলবে। সুপার সিক্সের অন্য ম্যাচে আজ নিজের মাঠে মোহনবাগান সুপার জায়ান্ট ইউনাইটেড

0: স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ শেষ হলে পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: হ্যালো
4: রাজেশ বাবু, থানা থেকে কথা বলছি।
3: আবার
4: আপনি এখন ডিজিটাল অ্যারেস্টে আছেন, এক্ষুনি পাশের ঘরে যান একা। আপনার পার্সেলে ড্রাগস পাওয়া গেছে, টানা জেল হবে।
5: 10 লাখ দিয়ে দিন, বেঁচে যাবেন।
3: স্যার অত কোথায় পাবো?
5: একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 2 লাখ পাঠান, বাকিটা পরে।
3: স্যার 2 লাখ?
6: কি হয়েছে বাবা?
3: দেখ না মা, বলছে আমার পার্সেলে নাকি ড্রাগস পাওয়া গেছে।
4: আরে
3: কেটে দিল।
6: প্যানিক করো না বাবা, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয়টয় না, এরা সব ফ্রড।
3: ফ্রড?
6: পুলিশ, ব্যাংক, RBI ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন। যদি বুদ্ধির পরিচয় না দেখান
3: তাহলে হবে টাকার লোকসান। RBI এ কথা বলে,
7: জেনে রাখুন, সতর্ক থাকুন।
8: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: মহিলা মহল, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত।

0: আমার সকল শ্রোতা বন্ধুকে নমস্কার, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল। আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। আর বন্ধুরা, আজকের মহিলা মহলে কিন্তু আইনের দর্পণে, আর আইনের দর্পণে আজকে আমরা কথা বলবো সেই বহু চর্চিত বিষয়, এবং এখন যে বিষয়টা ভীষণভাবে লোকের মুখে মুখে ফিরছে, তো সেই বিষয়টা হলো যে একা মা, মানে সিঙ্গল মাদার। আমরা কথাটা কিন্তু ভীষণ শুনছি, তো এই সিঙ্গল মাদার বা একা মায়ের জন্য আইন কী কী আছে, এই নিয়েই কথা বলবো আমরা আমাদের আজকের অতিথি অ্যাডভোকেট শ্রীমতী শালিনী ভট্টাচার্য। আমরা সরাসরি চলে যাব তার কাছে।
1: নমস্কার, আকাশবাণী মহিলা মহলে আপনাকে স্বাগত।
2: নমস্কার।
1: আচ্ছা, আমরা একটা কথা এখন ভীষণ ভাবে বেশি শুনতে পাই, সেটা হচ্ছে সিঙ্গল প্যারেন্টিং। মানে একজন মা কিংবা একজন বাবা একা হাতে তার সন্তানকে বড় করছেন। তো এটা যেহেতু মহিলা মহলের অনুষ্ঠান, আমরা চাইবো আপনার কাছ থেকে এই বিষয়ে একটু জানতে, যে একা মা যেখানে সন্তানকে বড় করছেন তার পাশে আইন কিভাবে দাঁড়ায়, মানে আইন তার জন্য কি কিভাবে আছে, এইটা একটু আপনার কাছ থেকে আমরা জানবো আজকে।
2: একা বাবা অনেক সময় তারা হয়তো চুজ করেন যে আমি আলাদা আরেকজন পার্টনার ছাড়া, যেমন আমাদের ভারতবর্ষের সমাজ, আমরা ভারতবর্ষের সমাজ থেকে একটু আলাদা হয়ে সন্তান বড় করব। আস্তে আস্তে আমাদের সমাজ চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জের হিসেবে আগে যেরকম আইন ছিল

0: এখন সে আইনের কিছু কিছু বদল আনতে হচ্ছে, কারণ সমাজ চেঞ্জ হচ্ছে। আইনটা হলো সমাজের জন্যই, সমাজের মানুষের প্রোটেকশনের জন্যই আইনটা, তাদের সুবিধার জন্যই আইন। এবার যেহেতু সমাজ চেঞ্জ হচ্ছে, তাই সেই হিসেবে আইনও কিছু কিছু চেঞ্জ হচ্ছে।
1: আচ্ছা,
0: যখন আইন তৈরি হয়েছিল, ব্রিটিশদের সময় আইন তৈরি হয়েছিল, এবার সেই আইন গুলো তখন যেরকম সমাজ ছিল, তখন তো সিঙ্গেল প্যারেন্টিং এর কোনো ব্যাপার ছিল না,
1: তখন ধারণাটাই ছিল না,
0: নরমালি বিয়ে হতো, বিয়ের পরে বাচ্চা হতো, সেইভাবেই মানুষ হতো। এবং তখন ছিল পরিবারের কর্তা, তিনি বাচ্চার গার্ডিয়ান, যেমন বাবা, উনি পরিবারের কর্তা, উনি বাচ্চার গার্জিয়ান, ন্যাচারাল গার্জিয়ান উনি বাচ্চা। তারপরে 1999 সালে একটি কেস হলো, সুপ্রিম কোর্টে একটি কেস গেল, সেটা হলো গীতা হরিহরন ভার্সেস রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
1: আচ্ছা,
0: যেহেতু ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টে বলেছে বাবা মারা গেলেন তবেই মা ন্যাচারাল গার্জিয়ান হবেন, কিন্তু এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রায় দিল যে বাবা না মারা গেলেও চলবে, বাবা যদি না থাকেন বা বাবার সঙ্গে বাচ্চার যদি কোনো সম্পর্ক না থাকে, ধরুন বাবা অনেকদিন ধরে নিখোঁজ, বাবার সাথে বাচ্চার কোনো সম্পর্ক নেই, এই সময় সেই হিসেবে বাচ্চার মা সেখানে ন্যাচারাল গার্জিয়ান হতে পারে। কারণ সেই ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেই সময় যেহেতু আইনে ছিল না, সেহেতু মায়ের সিগনেচার, বাচ্চার একটা ফিনান্সিয়াল বন্ড ছিল, তার মধ্যে মায়ের সিগনেচার কিছুতেই অ্যাকসেপ্ট করতে চাইছিল না, বাবার অথরাইজেশন ছাড়া মায়ের সিগনেচার কিছুতেই অ্যাকসেপ্ট করতে চাইছিলেন না।
1: আচ্ছা,
0: তো সেই হিসেবে তখন সুপ্রিম কোর্ট ওটাকে মডিফাই করলো, যে নট আফটার দা ফাদার্স ডেথ, মানে বাবা মরে যাওয়ার পরে নয়, বাবা যদি বাচ্চার সঙ্গে কোনো কানেকশন না থাকে, ফিজিক্যালি অ্যাওয়ে থাকে, বা দুজনে যদি মিউচুয়ালি এগ্রিও করে যে ঠিক আছে তুমি বাচ্চার দায়িত্ব নিয়ে নাও, সেই ক্ষেত্রেও মাদারের কাছে মাদার ইকুয়াল ভাবে ন্যাচারাল গার্জিয়ান বাবার সাথে।
1: আচ্ছা,
0: এরপরে এলো অবিবাহিত মহিলারা, যারা ধরুন মা হবে বা মা হয়েছেন অবিবাহিত মহিলারা, সেই ক্ষেত্রে একটি সুপ্রিম কোর্ট সেই ক্ষেত্রে একটি কেস হলো একজন খ্রিস্টিয়ান মা বাচ্চার জন্য আবেদন, গার্জিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট, সেটা একটা আইন আছে, এখানে আবেদন করলেন কিন্তু উনি ওনার বাবার, বাচ্চাটির বাবার কোন আইডেন্টিটি উনি ওখানে প্রকাশ করতে অনিচ্ছুক। লোয়ার কোর্টে মামলা শুরু হলো, লোয়ার কোর্ট রিজেক্ট করলো, ইভেন দিল্লি হাইকোর্টও মামলা রিজেক্ট করলো।
1: আচ্ছা,
0: তারপরে সেই মামলাটি সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট বললেন যে বাবার কনসেন্ট ছাড়া, বাবাকে নোটিশ ইস্যু করা ছাড়াও তার মা তার বায়োলজিক্যাল তার ন্যাচারাল গার্ডিয়ানের রোল প্লে করতে পারবে। এখানে কোর্ট কি করলো, মায়ের যে ফান্ডামেন্টাল রাইট টু প্রাইভেসি, যে আমি আমার বাবার, যে আমার যার সঙ্গে আমার বাচ্চা হয়েছে তার নামে আমি প্রকাশ করতে চাই না, এবং বাবার অবর্তমানে বাচ্চার যে একটা ওয়েলফেয়ার সেটাকে আপহোল্ড করলো সুপ্রিম কোর্ট।
1: আচ্ছা,
0: তারপরে 2016 সালে যেহেতু আমাদের পাসপোর্টের প্রচুর সমস্যা হয়, পাসপোর্টে বাবার নাম দেওয়া ম্যান্ডেটরি ছিল, বাবার নাম লাগবেই, নইলে পাসপোর্ট বাচ্চার পাসপোর্ট হবে না, সেভাবে একজন ডিভোর্স সিঙ্গেল মাদার, তিনিও তার বাচ্চার পাসপোর্ট করাতে গেছিলেন, তারও বিদেশে যাওয়ার ছিল, যেহেতু সিঙ্গেল মাদাররা বিভিন্ন ধরনের কাজ করেন, বাইরে যান, বিভিন্ন মিটিংস অ্যাটেন্ড করতে যান, এবার সিঙ্গেল মাদার বাচ্চাকে এখানে রেখে যেতে পারবেন না, সবার সেই সুবিধা নেই হয়তো, উনি বাচ্চাকে সঙ্গে নিয়ে যাবেন, বাচ্চার পাসপোর্ট লাগবে, কিন্তু বাচ্চার পাসপোর্ট ইস্যু হচ্ছে না তখন, কারণ ওদের পাসপোর্টের সফটওয়্যারে কিছু রুলস আছে যেখানে বাবার নাম মাইনর পাসপোর্টে ম্যান্ডেট করা আছে। উনি দিল্লি হাইকোর্টে গেলেন, মামলা ফাইল করলেন, দিল্লি হাইকোর্ট বললেন যে সিঙ্গেল মাদার দে আর এন্টায়ারলি ক্যাপেবল বিইং দ্য ন্যাচারাল গার্জিয়ান অ্যান্ড প্যারেন্ট। পাসপোর্ট অথরিটিকে দিল্লি হাইকোর্ট অর্ডার দিল যে তুমি তোমার পাসপোর্ট এর যে ডিজিটাল সিস্টেম আছে সেটাকে তুমি মডিফাই করো, যাতে সিঙ্গেল মাদার, আনওয়েড মাদার, বা যাদের মহিলাদের বাবা ছেড়ে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে, চলে গেছেন, মানে এই মহিলার সঙ্গে তার আর কোনো যোগাযোগই নেই, সেই সমস্ত যাদের ডেজার্টেড মহিলা, যাদের বর ছেড়ে চলে গেছেন, তারা যাতে ওইখানে তার বাবার নাম দিতে বাধ্য না থাকে।
1: আচ্ছা আচ্ছা, একটা একটা কথা বলুন, যে এই যে আপনি বলছেন এই

0: মানে অবিবাহিত বা যারা সিঙ্গেল মাদার, মানে বাবার নাম প্রকাশ করতে চায় না, সেক্ষেত্রে আদালত কি কি নির্দেশিকা দিয়েছিল এক্ষেত্রে তাদের? হ্যাঁ,
1: আদালত এটাই নির্দেশিকা দিয়েছিলেন
0: হুম
1: যে একজন মায়ের তার রাইট টু প্রাইভেসি, তার বরের যার সঙ্গে তার বাচ্চা হয়েছেন সেই পার্টনারের নাম গোপন রাখার অধিকার আছে, তার ডিগনিটির সঙ্গে বাঁচার অধিকার আছে, সেটা তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে এবং সেটাকে আমাদের সবসময় আগে রাখতে হবে। বাবার নাম প্রকাশ সেক্ষেত্রে নেসেসারি নয়।
0: আচ্ছা,
1: তিনি যদি না চান, তার যদি মনে হয় যে আমি বাবার নাম প্রকাশ করতে, বাচ্চার বাবার নাম আমি প্রকাশ করতে চাই না, আমি সিঙ্গেল মাদার, সমাজ আমাকে অন্য চোখে দেখবে বাবার নাম প্রকাশ করলে, সেক্ষেত্রে তিনি নাও করতে পারেন।
0: আচ্ছা আচ্ছা
1: তিনি তখন ন্যাচারাল গার্জিয়ান বাচ্চা।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আরেকটা কথা বলুন, যে যেখানে বিবাহ বিচ্ছেদ বা অন্যান্য আলাদা থাকার ক্ষেত্রে যেখানে সন্তানের আইনি অধিকার মা নিজে নিতে চাইছে, সেক্ষেত্রে তার কি কি পদক্ষেপ নেওয়া উচিত, মানে তিনি নিতে পারবেন?
1: সন্তানের অধিকার নিজে নেওয়ার জন্য সেই ক্ষেত্রে কোর্টে মামলা হয়, সেই মামলাতে কোর্ট ডিসাইড করে দেয় এবং সেই ক্ষেত্রে বাচ্চাকে ডাকা হয় কোর্টে, বাচ্চাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কার কাছে থাকতে ইচ্ছুক।
0: আচ্ছা, সেটা কত কত বছরের বাচ্চা?
1: মাইনর বাচ্চা, অ্যাডাল্ট হয়ে গেলে তারপরে সে চুজ করতে পারে সে কার কাছে থাকবে
0: না, মানে কোনো কি বয়সের কোনো মাপকাঠি আছে, মানে নাকি 2 বছরের বাচ্চাকেও জিজ্ঞেস করবে বা 8 বছরের বাচ্চাকেও করবে?
1: 2 বছর হয়ে গেলে বাচ্চা নিজেই চুজ করতে পারে যে সে কার সঙ্গে থাকবে, মায়ের সঙ্গে থাকবে না বাবার সঙ্গে থাকবে না দাদু ঠাকুমার সঙ্গে থাকবেন, সেটা তিনি চুজ করতে পারেন তখন। কিন্তু তার আগে তিনি যখন মাইনর থাকেন, বাচ্চাটাকে কোর্টে ডেকে জুভেনাইল বোর্ড আছে তাদের কাছে নিয়ে যাওয়া হয়, সেখানে তারা ডিসাইড করেন, তার বাচ্চাটিকে জিজ্ঞেস করা হয় যে তুমি কার কাছে থাকতে চাও। জেনারেলি কোর্ট চায় বাচ্চা তার মায়ের কাছেই থাকবে, যেহেতু
0: মানে একেবারে ছোট থেকে যদি এটাই জিজ্ঞেস করা হবে নাকি মা নিজের ইচ্ছে মতো ছোট বয়সে মায়ের কাছেই থাকবে তারপরে?
1: একদম যখন ছোট বাচ্চা 1 বছর 2 বছর 3 বছরের বাচ্চা, তো সেসব বাচ্চারা জেনারেলি কোর্ট চায় যে মায়ের সঙ্গেই থাকবেন, কারণ বাবার পক্ষে সম্ভব নয় সেসব বাচ্চার টেক কেয়ার করা।
0: আচ্ছা,
1: ছোট বাচ্চা, এবার বাচ্চা যখন একটুখানি বড় হচ্ছে তখন সেই হিসেবে হয়তো ধরুন একটা বাচ্চা 6-7 এ পড়ে বা 5-6 এ পড়ে, তখন তো তার মধ্যে মোটামুটি একটা ধারণা এসে যায় যে সে কার সঙ্গে থাকতে বেশি স্বচ্ছন্দ,
0: মানে তখন তাকে জিজ্ঞাসা করা হয়।
1: হ্যাঁ হ্যাঁ, তখন তাকে জিজ্ঞেস করা হয়, স্পেশাল কোর্ট আছে সেখানে নিয়ে গিয়ে বাচ্চাকে জিজ্ঞেস করা হয়।
0: আচ্ছা আচ্ছা, আর আরেকটা কথা বলুন, যে এই যে কাস্টডির ব্যাপারটা, মানে একজন নারী যখন একা সন্তানের দায়িত্ব নিতে চাইছেন, মানে সেক্ষেত্রে ভারতীয় বা প্রচলিত আইনে যে কাস্টডি পাওয়া যে নিয়মগুলো, সেগুলোর প্রাথমিক নিয়মগুলো কি কি?
1: দেখুন, কাস্টডি পাওয়ার নিয়ম হলো আপনি আপনার বাচ্চার জন্য, আপনি আপনার জন্য বা বাচ্চার জন্য, আপনি আমাদের মানে এখন বিএনএসএ বলা আছে বা আগে যেটা সিওপিসি ছিল এখন সেটা বিএনএসএস হয়েছে, সেখানে বলা আছে যে আপনি অলরেডি আপনার বাচ্চার জন্য, বাচ্চার পড়াশোনার জন্য, বাচ্চার দৈনন্দিন খরচের জন্য তার যে বাবা আছে যার সঙ্গে আপনি থাকেন না বা যে আপনাকে ছেড়ে চলে গেছে, তার কাছে আপনি অলওয়েজ মেনটেন্স ক্লেম করতে পারবেন বাচ্চার বড় হওয়ার জন্য, এবং সে সেটা দিতে বাধ্য।
0: আচ্ছা,
1: এই আইনটা, এই সুবিধাটা আইন আমাদের দিয়েছে যে আপনি এটা চাইতে পারবেন, এবং সে যদি দিতে নাও চায় তাহলে, মানে সে যদি সরকারি চাকরি করে তাহলে তার স্যালারি অ্যাটাচমেন্টেরও কোর্ট ইস্যু করে দেয় যে ডিফল্টার স্যালারি অ্যাটাচমেন্টও করতে পারবে, আর স্যালারি অ্যাটাচমেন্টেরও বাচ্চার মেনটেন্স সে দিতে বাধ্য।
0: কিন্তু এই পদ্ধতিটা কি খুব সহজ নাকি সময় সাপেক্ষ?
1: অনেকটাই সময় সাপেক্ষ, একটুও সহজ নয়, মানে প্রসিডিউরাল প্রচুর ঘোরপ্যাচ আছে, এমন নয় যে আপনি আজকে গিয়ে আবেদন করলেন কালকে পেয়ে যাবেন।
0: আচ্ছা,
1: কখনো কখনো মাসের পর মাসও চলে চলে যায়, কখনো কখনো বছরের পর বছরও লেগে যায়। কিন্তু আমাদের এই আইনটি আছে এবং এই আইনটি আপনার সমস্ত ধর্মের মানুষদের জন্য, এমন ব্যাপার নয় যে শুধুমাত্র হিন্দুরাই আবেদন করতে পারবেন, যে কোনো ধর্মের মানুষ।
0: আচ্ছা, মানে বাচ্চা, যে কোনো ধর্মের মা এবং বাচ্চা,
1: মা এবং বাচ্চা সে এটা আবেদন করতে পারবে। এবং রিসেন্টলি মুম্বাই হাইকোর্ট মনে হয় একটি রায়ও দিয়েছে, মানে একটি স্কুলের বাচ্চার ক্ষেত্রে তা সে যদি তার মায়ের সারনেম নিতে চায়, মায়ের

0: নিতে চায় সে সেটা নিতে পারে, এবং স্কুলের রেকর্ডটা সেইভাবেই তাকে মেনটেন করা, স্কুলকে বলেছে সেইভাবে মেনটেন করতে, যাতে সে তার মায়ের সমস্ত, যেহেতু বাবা থাকেন না তাদের
1: হুম
0: সঙ্গে,
1: হুম হুম
0: মায়ের সারনেম সে যেন নিতে পারে, তাকে যেন ফোর্স যেন না করা হয় তোমার বাবার নাম ওখানে ডিসক্লোজ করতেই হবে।
1: আচ্ছা আচ্ছা
0: মোটামুটি কাস্টাডি রাইটস, মোটামুটি আপনার গার্ডিয়ান অফ ওয়ার্ডস অ্যাক্ট, সেই অ্যাক্টই ওটাকে গভর্ন করে।
1: আচ্ছা, এক্ষেত্রে যদি মনে করুন আবেদন করলো, হয়তো সময়ও গেল, কিন্তু যে বাবা সে কোনোভাবেই ভরণ পোষণের দায়িত্ব নিতে চাইছে না, অস্বীকার করছে, সেক্ষেত্রে আইন কিভাবে একজন মায়ের পাশে থাকে?
0: আইন তাকে একটি সেকশন আছে, তাহলে সেই সেকশনে কোর্ট তাকে, কোর্ট তার বাবাকে বাধ্য করতে পারে যে তুমি তোমার বাচ্চার দায়িত্ব নাও, এবং সেটা শুধুমাত্র লেজিটিমেট চাইল্ড না, কিন্তু লেজিটিমেট চাইল্ড, ইললেজিটিমেট চাইল্ড, বোথ চিলড্রেন, মানে তোমার বাচ্চা হবে এটা। হ্যাঁ, এটা হতে পারে যে তারা বলতে পারে হ্যাঁ তুমি ডিএনএ টেস্ট করাও, তারপরে তুমি বাচ্চার দায়িত্ব নেবো, সেটাও একটা আলাদা পার্ট, তার জন্য আলাদা পিটিশন করতে হয়, কোর্টের কাছে আলাদা আলাদা ভাবে আবেদন করতে হয়, সেটা বাবারা করতেই, বাবা করতেই পারেন যে আমার বাচ্চা নয়, তুমি ডিএনএ টেস্ট করে প্রুভ করাও, তারপরে আমি মেনটেন্স দেবো, সেটা হতে পারে।
1: আচ্ছা,
0: এবারে অনেক সময় যেক্ষেত্রে কাস্টাডির ব্যাপার হয়, সেক্ষেত্রে হয়তো তো একজনকে কাস্টাডি দেওয়া হয়, আরেকজন হয়তো ভিজিটেশন রাইট তাকে দেওয়া হয়, মানে যার কাস্টাডি নেই, হয়তো বলা হলো যে তুমি বাচ্চার সঙ্গে, যেহেতু বাচ্চা দুজনকেই চায়, হয়তো অনেক সময় মাকেও চায় বাবাকেও চায়, হয়তো বাচ্চা হয়তো মা বাবার সঙ্গে এতটাই সম্পর্ক তিক্ত যে মা হয়তো বাবার সঙ্গে থাকতে পারছেন না, সেই ক্ষেত্রে মাঝে মাঝে বাবাকে ভিজিটেশন রাইট দেওয়া হয় যে তুমি সপ্তাহে একদিন আসবে বা 15 দিনে একদিন আসবে, এসে একটি জায়গায় দুজনে মিট করবে বাচ্চাকে নিয়ে, বাচ্চার সঙ্গে তার বন্ড তৈরি হবে, বাচ্চার সঙ্গে সে কথা বলবে, বাচ্চাকে এসে একদিনের জন্য নিজের কাছে রাখবে, নিজের মতো করে ঘোরাবে বেড়াবে, তার সঙ্গে খেলা করবে, এই ব্যাপারগুলো
1: হতে
0: কোর্ট
1: পারে।
0: অ্যালাউ করে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে যখন এই পারিবারিক সম্পত্তির কথা যদি বলি, মানে বাবার পারিবারিক সম্পত্তি বা মায়ের পারিবারিক সম্পত্তি, তো এই পারিবারিক সম্পত্তিতে এই সিঙ্গেল প্যারেন্টিং এ যে বাচ্চা রয়েছে তার উত্তরাধিকার কতখানি?
0: পারিবারিক সম্পত্তি হলো আমি যদি আমার বাবার সন্তান হই, যে কোনো বাচ্চা, তার বাবা হয়তো তার সঙ্গে ছিলেন না বা কিছু, কিন্তু পারিবারিক সম্পত্তিতে তার অধিকার থাকবে,
1: আচ্ছা,
0: এটা কেউ আটকাতে পারবে না, মানে এরকম হয় না যে পারিবারিক সম্পত্তি। হ্যাঁ, এখন যদি বাবা যদি কাউকে গিফট করে না যায়, যদি দান করে না যায়, সেই হিসেবে আমার অধিকার থাকবে,
1: আচ্ছা
0: আমার অবশ্যই অধিকার থাকবে।
1: আচ্ছা, মানে বাবা সেখানে দিতে বাধ্য?
0: হ্যাঁ, বাবা সেখানে দিতে বাধ্য, এবং স্বাভাবিক ভাবে পারিবারিক সম্পত্তি ভাগ হয়, বাবা মারা যাওয়ার পরেই ভাগ হয়, আর আগে হয় না, তো সেই ক্ষেত্রে কোর্ট দিতে বাধ্য।
1: আচ্ছা আচ্ছা, আরেকটা কথা জানতে ইচ্ছে করছে, যে যেখানে একা মা তার সন্তানকে বড় করছেন, সেইখানে এই হয়তো তিনি চাকরি করছেন, সেখানে তার ছুটি ছাটা বা দাবি দেওয়া গুলো কিভাবে আইন দেখে?
0: এবং এটা আইন বলেছে, এই ক্ষেত্রে আইন বলেছে যে তুমি যদি ছুটি চাও, তুমি যে ম্যাটারনিটি লিভ চাও, সেই ক্ষেত্রে তুমি কিন্তু সেটা পেতে বাধ্য, এবং সেটা ইনক্লুডিং সিঙ্গেল প্যারেন্টস,
1: হ্যাঁ,
0: ইনক্লুডিং ব্লেন্ডেড ফ্যামিলিজ, মানে যেগুলো ট্র্যাডিশনাল ফ্যামিলি নয়, মানে ধরুন সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছিল খুব সম্ভবত 2022 সালে, সেখানে বলেছিল মানে মহিলা যিনি প্যাটারনিটি লিভ অফিস থেকে পাননি তার পরের বাচ্চার জন্য, কারণ না তিনি সমস্ত তার ভাগের যতটা ম্যাটারনিটি লিভ ছিল তিনি সমস্ত সেটা খরচ করে ফেলেছিলেন তার প্রথম পক্ষের হাজবেন্ডের বাচ্চার জন্য, সেই ক্ষেত্রে তাকে আর পেড ম্যাটারনিটি লিভ তার অফিস দিচ্ছিল না।
1: আচ্ছা,
0: সেক্ষেত্রে উনি কোর্টে আবেদন করেন এবং কোর্ট বলেন যে যেগুলো নন ট্র্যাডিশনাল ফ্যামিলি, যেগুলো ট্র্যাডিশনাল ফ্যামিলি নয়, মানে নর্মালি মা বাবা বাচ্চা যেগুলো, যেগুলো সিঙ্গেল প্যারেন্টদের ফ্যামিলি, তাদের ক্ষেত্রেও তারা ম্যাটারনিটি লিভ হলো আমাদের ভারতবর্ষের ওয়েলফেয়ার একটা বেনিফিট, এবং সেটা মা পেতে বাধ্য।
1: আচ্ছা, কিন্তু মেটারনিটি লিভ তো হচ্ছে যখন বাচ্চা হবে তার আগে বা কিছুদিন পরে,
0: বাচ্চা হওয়ার পরেও মেটারনিটি লিভের মধ্যে বাচ্চার ধরুন পরীক্ষা চলছে সেই সময় আপনি লিভ পেতে বাধ্য।
1: আচ্ছা, ওটা তো চাইল্ড কেয়ার যেটা,
0: হ্যাঁ চাইল্ড কেয়ার লিভ, বাচ্চা যতক্ষণ মাইনর আছে ততক্ষণ অব্দি আপনি যদি

0: পড়াশোনার জন্য কোনো বা পরীক্ষা চলছে, লিভ চান, আপনি লিভ পেতে বাধ্য, আপনাকে কোর্ট লিভ দেবে। এবং এর জন্য আমাদের সেন্ট্রাল অ্যাক্টও আছে, আমাদের স্টেটের অ্যাক্টও আছে।
1: আচ্ছা,
0: কিন্তু খুব সম্ভব স্টেটের অ্যাক্টটা হয়তো সেই হিসেবে মানে মায়েদের লিভ দেয়, বাবাদের যে ক্ষেত্রে ধরুন মা মারা গেছেন,
1: হুম হুম
0: বাবা একা একটা বাচ্চা মানুষ করছেন, সেক্ষেত্রে বাবাদের কোর্ট চট করে লিভ মানে সেই আইন বাবাদের লিভ দেওয়ার ক্ষেত্রে এখনো কিছু বলেনি। সেক্ষেত্রে হয়তো বিধানসভায় তো বিল পাস হওয়ার কথা ছিল, সেটা হয়তো এখনো অব্দি হয়নি।
1: আচ্ছা আচ্ছা, কিন্তু এ তো গেল কর্মরতা মায়েদের জন্য। কিন্তু যে মনে করুন চাকরি করে না বা কোন রকম তার উপার্জন নেই যে মায়ের, কিন্তু সে সিঙ্গেল প্যারেন্টিং মানে সে একা হাতে সন্তানকে মানুষ করে, তার কোনো আর্থিক সহায়তা কি সরকার বা কোনো পক্ষ থেকে দেওয়া হয়?
0: সরকারের পক্ষ থেকে এরকম কোন আর্থিক সহায়তা এখনো অব্দি আমার জানা নেই।
1: আচ্ছা,
0: তবে তার বাচ্চা যদি তার কোনো পার্টনারের মাধ্যমে হয়ে থাকে, তাহলে তিনি সে পার্টনারের কাছে 125 সিআরপিসি তে বা এখন 144 বিএনএসএস এ উনি আবেদন করতে পারেন কোর্টের কাছে যে আমার বাচ্চার খরচ দেওয়া হোক।
1: আচ্ছা আচ্ছা,
0: আর হলো যারা ধরুন মানে IVF এর মাধ্যমে হচ্ছে, অ্যাসিস্টেড রিপ্রোডাকশন এর মাধ্যমে হচ্ছে যেসব বাচ্চারা, তারা নিশ্চয়ই লিগালি মানে ফিনান্সিয়ালি ততটাই সাউন্ড যে সে তার একার হাতে বাচ্চা মানুষ করতে পারবেন, যাদের ধরুন কোনো পার্টনার নেই, উইদাউট পার্টনারে তাদের বাচ্চা হচ্ছে।
1: শুধু
0: একমাত্র সারোগেসির ক্ষেত্রেই আমাদের ভারতবর্ষের আইন এখনো একটুখানি স্ট্রিক্ট যে অনলি মানে যারা বিধবা মহিলা এবং যারা ডিভোর্স মহিলা তাদের জন্য অনলি সারোগেসি, সিঙ্গেল মহিলাদের জন্য এখনো সারোগেসি শুরু করেনি।
1: আচ্ছা আচ্ছা, যারা আর্থিকভাবে পিছিয়ে থাকা যে মহিলারা বা খুব সংকটে রয়েছেন এমন মারা, তাদের কি আইনি সহায়তা নিখরচায় দেওয়ার কোনো ব্যবস্থা আছে?
0: হ্যাঁ, আইনি সহায়তা নিখরচায় দেওয়ার জন্য আপনাদের একটা ল সেল আছে, আমাদের আমাদের ল সেল আছে, সেটা সরকারি নিজে চালায়, সেটা হলো SLSA তার নাম, স্টেট লিগাল অথরিটি। ওখানে আপনি আবেদন করতে পারেন এবং ওখান থেকে সমস্ত কাজ আপনার ফ্রিতেই করা হয়, পুরোটাই নিখরচা করা হয় এবং এটা পুরোটাই স্টেট গভর্ন করে। সেটা আমাদের হাইকোর্টেও আছে, আমাদের হাইকোর্টের পাশে সিটি সিভিল কোর্ট সেখানেও আছে। এবং সেখানে শুধুমাত্র এই ব্যাপার না, যে কোনো ব্যাপারে পিছিয়ে পড়া মানুষ, একটা হাই একটা কোর্টের খরচা তো একটা বিশাল খরচা, সবাই তো খরচাটা বহন করতে পারেন না এবং অনেক দিন ধরে একটা মামলা চলতে থাকে, অনেক দিন ধরে একটা মামলা চালানোর একটা বিশাল খরচা, সেই খরচার জন্য তারা ওই SLSA তে গিয়ে আবেদন করতে পারে।
1: এটা শুধুমাত্র মহিলারাই সুযোগ পান তো?
0: মহিলারা পুরুষরা নির্বিশেষে
1: সবাই পান? আচ্ছা আচ্ছা,
0: যে কোনো মানুষ,
1: আচ্ছা
0: যারা পিছিয়ে পড়া, যারা পাচ্ছেন না কোনো সুযোগ সুবিধা,
1: আচ্ছা আচ্ছা,
0: যারা অ্যাডভোকেট নিতে চাইছেন কিন্তু বাজেটে হচ্ছে না, সবাই পায়।
1: আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কাছে যেটা একেবারে শেষের দিকে জানতে চাইবো, যে আমরা তো জানলাম যে একজন একা মা যদি সন্তানকে বড় করেন করতে চান, তাহলে তার পাশে আইন কি কিভাবে রয়েছে, কিন্তু আপনি আমার শ্রোতা বন্ধুদের জন্য একটু বলুন যে এই যে আইনি লড়াইয়ে নেমেছে হয়তো একজন মা তার স্বামীর সঙ্গে বা যাই হোক, এই এইটাই এই যে একটা অনেক দিন ধরে তো এটা চলে, দীর্ঘসূত্রতা যেটা, এবং তার জন্য মানসিক চাপ পড়ে তার,
0: হ্যাঁ
1: তো সেই এই সব চাপ সামলে নিরাপদে এবং সুন্দর করে মানুষ বাচ্চাকে মানুষ করার জন্য আপনার মতে কি কি ধাপ তার পেরোনো উচিত, মানে কি কিভাবে প্রস্তুত হওয়া উচিত?
0: দেখুন, আমার মতে এই ক্ষেত্রে মনে হয় একজন মা যখন আইনি লড়াইয়ে নামছেন তার বাচ্চার জন্য, তাকেও মোটামুটি একটুখানি আইন সম্বন্ধে সচেতন হওয়া উচিত যে আমি কোন আইনে নামছি, কোন আইনে আমার যে উকিল আমি রাখবো উনি কোন আইনের লড়াই করছেন, সেটা সম্বন্ধে আমার খুব এক্সট্রিম না হলেও সামান্য জ্ঞান থাকা খুব জরুরি। এবং এর জন্য বাড়ির লোকদের সাপোর্টও দরকার, যে একটা মামলা আমি এতদিন ধরে করব এবং এটা চলবে, মানে আজকে আমি কোর্টে গেলাম পরশুদিন অর্ডার নিয়ে চলে আসলাম, এরকম তো হয় না, অনেক টাইম লাগে। এর জন্য বাড়ির লোকেদের সাপোর্টও খুব দরকার, একটা মেন্টাল ব্যালেন্সও খুব দরকার,

0: এই জন্য আমরা যদি মানে তাকে যত সম্ভব মনের সাহস দেওয়ার, মাঝে মাঝে লোকে আশাও হারিয়ে ফেলে,
1: হুম
0: এতদিন
1: হুম
0: ধরে আছে, আমারটা কি আর হবে না, আমরা কি আর পাবো না।
1: হুম হুম
0: কিন্তু বিশ্বাস করুন, মানে আপনি আপনার অ্যাডভোকেট যদি ঠিক হন, এই ক্ষেত্রে একটা সঠিক অ্যাডভোকেট চুজ করাও খুব জরুরি। আপনার অ্যাডভোকেট যদি সঠিক হন, তিনি যদি চান, তাহলে নিশ্চয়ই আপনাকে হয়তো টাইম লাগতে পারে, কিন্তু সঠিক বিচার হয়তো আপনাকে দিয়ে দিতে পারবেন।
1: আচ্ছা,
0: আমাদের শুধু তো এক পক্ষের মাধ্যমে হয় না, আরো একজন পক্ষ আছে,
1: হুম হুম হুম
0: তাদেরটাও শুনতে হয়। হ্যাঁ, মাঝে মাঝে এই ক্ষেত্রে চাইল্ড এর মেনটেন্স এর ক্ষেত্রে অনেক সময় যদি বাবা যদি অ্যাভয়েড করে কোর্টে আসতে না চান, তাহলে কিন্তু কোর্ট অনেক সময় ইন্টারিম অর্ডার দিয়ে দেন,
1: আচ্ছা,
0: ইন্টারিম অর্ডার দিয়ে দেয় যে বাচ্চার জন্য এই খরচটা। এবার বাবা যদি সেটা না দেয়,
1: হুম
0: ধরুন দিল না, হয়তো
1: হুম
0: কোর্টে আসলো না, দিল না,
1: হুম
0: তাহলে কিন্তু তার জন্য ওয়ারেন্ট ইস্যু হয়। ওয়ারেন্ট ইস্যু হয়ে সেই বাবা হয়তো জেলেও চলে যেতে পারেন।
1: আচ্ছা,
0: মানে পেনাল প্রভিশন আছে,
1: হুম
0: কিন্তু ওটার মেন কাজ হলো বাচ্চাটাকে বা বাচ্চার খরচের জন্য টাকা পৌঁছানো। মানে আমার হাজবেন্ড কে জেলে পাঠিয়ে আমার হয়তো দুদিন মনে শান্তি হবে, কিন্তু আমার
1: হুম
0: আসল কাজটা তো হবে না।
1: ঠিকই,
0: আসল মামলা করেছি আমি টাকা চাওয়ার জন্য। এবারে কোর্ট একটা অর্ডার দিল, সেই অর্ডারটা যদি তার হাজবেন্ড বা তার পার্টনার যদি না মানে, তাহলে কোর্টের ক্ষমতা আছে, কোর্ট পুলিশকে দিয়ে ওয়ারেন্ট ইস্যু করিয়ে তাকে জেলে ধরার ক্ষমতা কোর্ট রাখে। কিন্তু সেটুকু হওয়ার জন্য যিনি মামলা করছেন তাকে অন্তত সেইটুকু মনের জোর এবং ধৈর্য রাখতে হবে। মানে ওকালতি পুরোটাই, আর এই পুরো মামলা করে আপনার একটা বিশাল ধৈর্যের পরীক্ষা।
1: মানে শুধু ধৈর্য নয়, একজন সঠিক উকিল কে নির্বাচন করা এবং ধৈর্য নিয়ে সেই মামলায় তাকে সাহায্য করা, এটাও তো একটা বড় ব্যাপার,
0: বিশাল বড় ব্যাপার।
1: বেশ অনেকটা জানতে পারলাম, অনেক ধন্যবাদ। আপনার এত ব্যস্ত সময় থেকে এত সুন্দর করে আমাদের বললেন, অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
2: হ্যাঁ, শুনলেন একা মা এবং তার পাশে আইন কিভাবে থাকে। তো আমাদের সঙ্গে আজকে আমরা পেয়েছিলাম অ্যাডভোকেট শ্রীমতী শালিনী ভট্টাচার্যকে। তিনি আমার মনে হয় বেশ সুন্দর করে বুঝিয়ে দিলেন আমাদের, কি বলেন? তো আমরা যারা অনেকেই আছি বা আমাদের আশেপাশে অনেকে আছেন যারা এরকম নানা রকম সমস্যায় পড়েন মাঝে মাঝেই, তাদের আমার মনে হয় আজকের এই অ্যাডভোকেটের কথায় খানিকটা উপকার হবে। অন্তত আমরা কিছুটা জানতে পারলাম যে সত্যি কোনো আইন আদালতের দিকে যখন আমরা এগোবো, তখন কিছুটা একেবারেই বেসিক যেটা, সেটা একটু জেনে যদি আমরা যাই এবং আমরা যদি সঠিক একজন উকিল নির্বাচন করতে পারি, তাহলে বোধহয় আমাদের পক্ষে সেই যে আইনের যে ঘোর প্যাঁচ এবং যে কারণে আমি গেছি, সেই দাবি দাওয়াগুলো আমাদের পক্ষে মেটানো বোধহয় সহজ হবে। আমরা হয়তো সেই যে অসুবিধে সেটার থেকে হয়তো মুক্তি পেতে পারবো। তো অনেক কথা তো আমরা বলেই ফেললাম, অনেক কথা শুনেও ফেললাম, কিন্তু মহিলা মহল যখন, তখন একটা গান না শুনলেই নয়। উৎপলা সেনের কণ্ঠে শুনি এই গানটা।

হ্যাঁ, বাচ্চারা দুরন্ত হবে, এটাই তো খুব স্বাভাবিক। কিন্তু সেই বাচ্চাদের যদি আপনি বিকেলে খুব মজার কিছু স্ন্যাক্স করে সামনে রাখেন, তাহলে বোধহয় সেই দুরন্তপনা নিমেষে উধাও হয়ে যাবে, কি বলেন? তো সেই রকম একটা ছোট্ট স্ন্যাক্সের কথা আমি বলে দিই, কারণ ঘড়ির সময় বলছে একদম বেশি সময় নেই, মহিলামহল থেকে বিদায় নিতে হবে। তো ছোট্ট করে বলি যে আপনি বড়া পাও কিন্তু বানিয়ে দিতে পারেন খুব সহজে, কিছুই নয়, আলু সেদ্ধ করে সেই আলুটাকে যেমনভাবে আলুর চপ আপনি তৈরি করেন সেইভাবে সব মশলা দিয়ে মেখে গোল গোল করে একটুখানি বেসনের গোলায় ডুবিয়ে ভেজে নিন। তারপরে যে পাউরুটিটা থাকে, ওই মিষ্টি যে পাউরুটি যেটাকে আমরা পাও বলি, সেই পাউটার মাঝখান দিয়ে কেটে একদিকে সবুজ চাটনি আর একদিকে তেঁতুলের চাটনি মাখিয়ে যদি মাঝখানে ওই আলুর ওইটা দিয়ে যদি ভালো করে চেপে দিয়ে দেন, সাথে যদি একটু সস টস দিয়ে দেন, তাহলে মনে হয় ওরা নিমেষে চুপ করে যাবে। আর ওদের এই যে দুরন্তপনা, সেটাও বোধ হয় অন্তত কিছুক্ষণের জন্য হলেও উধাও হবে। তাহলে ঘড়ির সময় তো বলছে যে বিদায় নিতেই হচ্ছে মহিলামহল থেকে, ভালো থাকুন। আর অবশ্যই মহিলামহলের সঙ্গে থাকুন। আপনাদের সঙ্গে ছিলাম আমি শর্মিষ্ঠা। তাহলে আজকের মতো নমস্কার।

0: places over Bihar, Jharkhand, Odisha, Andaman and Nicobar Islands and all the districts of Sub-Himalayan West Bengal. Forecast for Kolkata neighborhood says partly cloudy sky, becoming generally cloudy towards afternoon, evening or night is expected. Maximum temperature will be around 53 degrees, 33 degrees Celsius and minimum temperature will be around 27 degrees Celsius. There is no weather warning for the fishermen of West Bengal coast. There is no weather warning for the fishermen of Andaman and Nicobar coast as well. However, squally weather with wind speed of 35 to 45 km per hour, gusting to 55 km per hour is likely along and off Andaman and Nicobar coast from the 16th to the 18th of September 2026. Hence, fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast from the 16th to the 18th. And here we conclude today's midday weather bulletin.
1: পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আজ সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে বিহারের উপর। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমের দু এক জায়গায়। ওড়িশার দু এক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে খুব হালকা বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড, বিহার এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু এক জায়গায়। বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারে 4 সেন্টিমিটার, মন্তেশ্বর উলুবেড়িয়া 3 সেন্টিমিটার করে, আমতলা ব্যারাকপুর 2 সেন্টিমিটার করে, পানাগড় হরিণখোলা রামপুরহাট 1 সেন্টিমিটার করে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সিকিমের ইয়কসামে 7 সেন্টিমিটার, ধারালা ভ্যালি টি এস্টেটে 3 সেন্টিমিটার, গ্যাংটকে 6 সেন্টিমিটার, ওড়িশার ফুলবনিতে 10 সেন্টিমিটার, খুর্দা পিটিও 6 সেন্টিমিটার ও টিটাগড়ে 5 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে হিমালয় সন্নিহিত সিকিমের বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার ও ওড়িশা, ঝাড়খণ্ডের কয়েকটি অঞ্চলে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু এক জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার একটি সতর্কবার্তায় বলা হয়েছে বিহার ও ওড়িশা, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। কালিম্পংয়ে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশের কোথাও কোথাও হালকা মেঘ দেখা যেতে পারে, বিকেলের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। আগামীকাল দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 32 ও 26 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো হয়েছে তেমন কোনো সতর্কবার্তা নেই, তবে আগামীকাল রাত পর্যন্ত ঢেউয়ের উচ্চতা 1 থেকে 1.1 মিটার পর্যন্ত হতে পারে, তাই মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো হয়েছে সমুদ্রের উপকূলের কাছাকাছি 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, এ কারণে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। কিছুক্ষণের মধ্যেই দুপুর 2:30 রয়েছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। শুরুতেই হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 5:30 রয়েছে বিদ্যার্থীদের জন্য বিষয় দ্বাদশ শ্রেণীর সংখ্যাতত্ত্ব আলোচনা, হেয়ার স্কুলের শিক্ষক অভ্রনীল মান্না ও দুজন ছাত্র। 6:05 সাঁওতালি অনুষ্ঠানের শুরুতেই শুনবেন লোকগীতি কপুমানি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কৃষি উন্নয়ন ও সাঁওতাল, এই বিষয়ে বলেছেন ডক্টর দেবাশিস সোরেন। রয়েছে লোকগীতি কানুরাম সোরেন ও জলধর হাঁসদা ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:38 কৃষি কথার আসর, শুরুতেই দক্ষিণ চব্বিশ পরগনায় বৈচিত্র্যময় মাছ চাষের সম্ভাবনা। এই নিয়ে

আলোচনায় স্বাগত ঘোষ ও বরুণ নস্করের সঙ্গে পবিত্র কুমার মণ্ডল। এরপর শুনবেন পুকুরে গলদা চিংড়ির প্রজনন, এ বিষয়ে প্রশান্ত মান্নার সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। রাত 7:30 সমীক্ষা, রাত 8 স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে শুনবেন বুকে জল জমা, এই বিষয়ে ডক্টর অমিতাভ সেনগুপ্তের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে চন্দ্রজিৎ প্রামাণিক। এটি সরাসরি ফোন ইন অনুষ্ঠান। রাত 9 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল রত্না সাহার কণ্ঠে। দৃষ্টিপথ, এ অনুষ্ঠানটি রয়েছে রাত 10। এ অনুষ্ঠানে মাইক্রোপ্লাস্টিকের বিপদ, এ নিয়ে আলোচনায় অংশগ্রহণে অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায় ও মধুরিমা ডক্টর মধুরিনা মজুমদার। রাত 10:30 বাংলা ছায়াছবির গান। রাত 10:45 রবীন্দ্রসঙ্গীত সংহিতা সেনের কণ্ঠে। নজরুলগীতি মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন রাত 10:45। রাত 11 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রয়েছে সেতার গৌরব গঙ্গোপাধ্যায়। জানিয়ে দিলাম সঞ্চয়িতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। এখন জানাই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। দুপুর 2:30 রয়েছে শাস্ত্রীয় সঙ্গীত খেয়াল মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের শুরুতেই 5:10 শ্যামাসঙ্গীত শুনবেন মানসী কুণ্ডুর কণ্ঠে। 5:20 উর্বশী, উপস্থাপনায় রশেন মুরারকা।

6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুলগুলশন উপস্থাপনায় রহসান মুরারকা, 7:10 শিল্প সংলাপ। এই অনুষ্ঠানে হস্তশিল্পে স্বনির্ভর মহিলা, এ বিষয়ে শেলী সেনগুপ্তের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী ভট্টোপাল। 7:30 দর্পণ উপস্থাপনায় রহসান মুরারকা, 8:00 হিন্দি ছায়াছবির গান, নানা রঙের গান। এই অনুষ্ঠানটি শুনবেন 8:15। স্পটলাইট পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানটি শুনবেন 10:30 উপস্থাপনায় দীপা চন্দ, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আগামী অনুষ্ঠান সম্পর্কে।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: On the occasion of World Atopic Eczema Day, let's listen to an important message from Dr. Ashraful Mirza, Certified Pediatrician from Burdwan.
2: Atopic eczema is a common skin condition and it may start at any age, but the onset is often in childhood. It is estimated that up to 1 in 5 children will be affected by eczema at some point. It causes red, dry, itchy skin that can disturb sleep and daily life. It often runs in families and is linked to asthma or allergy or to dust and pollens, but it is not contagious. There is no cure yet, but there are many ways of controlling it. Daily gentle skin care matters. Bath once a day in

apa magaring. Kiri kamli kano baja gamapa magaring.

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে নায়িকার ভূমিকায় ছবি থেকে অনুপ ঘোষাল।

আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েব 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:26।

0: আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:11। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েব 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায়ও নিউজ অন AIR অ্যাপে।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: এখন শুনবেন হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়।

নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো শুরু হতে চলেছে আগামী কিছুক্ষণের জন্য খেলা নিয়ে আমাদের আড্ডা সফর ক্রীড়াঙ্গন।

চোখ রাখবো খেলার গুরুত্বপূর্ণ স্পোর্টিং হেডলাইন্সের দিকে এক নজরে। আর এক নজরেতে আজকে প্রথমেই চোখ থাকবে ক্রিকেট মাঠের দিকে। গতকাল কিন্তু আমাদের ভারতের মেয়েরা রীতিমতন গর্বিত করেছেন আমাদের। মহিলাদের এশিয়া কাপের কথা বলছি, ফাইনালে শ্রীলঙ্কাকে রীতিমতন দাপটের সঙ্গে 72 রানে হারিয়ে অষ্টমবারের জন্য এশিয়া কাপ জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটের বিনিময়ে 183 রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে 20 ওভারেই 111 রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। সুতরাং রীতিমতন দাপটের সঙ্গে 72 রানে এশিয়া কাপ অষ্টমবারের জন্য জিতে দেশকে গর্বিত করলেন ভারতের মেয়েরা। এদিকে এশিয়া কাপ জয়ের পরে ওপেনারদের কৃতিত্ব দিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ওপেনিং জুটিতে ফাইনালে 129 রান করেন স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা। ম্যাচের রাশ কিন্তু সেখানেই হাতে নিয়ে নেয় ভারত। এদিকে মহিলাদের ক্রিকেটে যখন সুখবর অপেক্ষা করে রয়েছে, তখন কিন্তু পুরুষদের ক্রিকেটেও সুখবর অপেক্ষা করে রয়েছে ভারতের জন্য। ভারত এবং আফগানিস্তানের মধ্যে টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ গতকাল অনুষ্ঠিত হলো এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচে কিন্তু সহজেই জিতল ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে আফগানিস্তান করে 8 উইকেটের বিনিময়ে 156 রান। ওমর জাই আফগানিস্তানের পক্ষে করেন 64 রান। জবাবে ব্যাট করতে নেমে অভিষেক শর্মার বিধ্বংসী 32 বলে 82 রানের সৌজন্যে 13 ওভার 4 বলেই জয়ের জন্য প্রয়োজনীয় 157 রান 3 উইকেট হারিয়ে তুলে দেয় ভারত। ক্রিকেট মাঠ থেকে এবার একটু চোখ রাখবো টেনিস কোর্টের দিকে। ইউএস ওপেন চলছে, আর সেই ইউএস ওপেন কিন্তু মহিলাদের বিভাগে 2026-এর খেতাব জিতে নিলেন রেবা কিনা। সাবালেঙ্কার বিরুদ্ধে ফাইনালে 6-4, 5-7, 6-2 ফলে জেতেন তিনি। রেবাকিনার পরে কিন্তু পুরুষদের সিঙ্গলস খেতাব জিতলেন জেরেভ। তিনি ফাইনালে আমেরিকারই শেলটনকে 6-3, 7-6, 5-7, 6-2 ফলে হারালেন। এদিকে ক্রিকেটের পাশাপাশি হকিতেও কিন্তু জোড়া সুখবর রয়েছে ভারতের জন্য। হকি জুনিয়র এশিয়া কাপের কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। জুনিয়র হকি এশিয়া কাপে জোড়া খেতাব জিতল ভারত। প্রথমে মেয়েদের হকি দল 1-0 গোলে চীনকে হারিয়ে খেতাব জেতে, তারপর পুরুষ বিভাগে ফাইনালে 4-1 গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে খেতাব জেতে ভারতের জুনিয়র পুরুষ দল। সুতরাং বলা যেতেই পারে যে ক্রিকেট এবং হকি দুক্ষেত্রেই কিন্তু বেশ সুখবরের দিন আজকে। এদিকে হকি এবং ক্রিকেটের পাশাপাশি ব্যাডমিন্টনেও সুখবর অপেক্ষা করে রয়েছে ভারতের জন্য। মেয়েদের অনূর্ধ্ব এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতে গেলেন কিন্তু ভারতের তন্নী পাত্রী। মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ভারতের তন্নী পাত্রী। ফাইনালে ভারতেরই সাইনা মুনিমুথিকে তিনি 11-15, 15-10 এবং 15-12 ফলে হারান। সুতরাং অনূর্ধ্ব-17 এশিয়া ব্যাডমিন্টনশিপ চ্যাম্পিয়নশিপ কিন্তু ফাইনালে পুরোটাই ভারতময় ছিল এবং অবশ্যই এটা ভারতের ক্রীড়াপ্রেমীদের জন্য অত্যন্ত বড় একটি সুখবর। এবার একটু ইন্টারন্যাশনাল ফুটবলের দিকে চোখ রাখা যাক। ইংলিশ প্রিমিয়ার লিগ চলছে এবং সেখানে কিন্তু রোমহর্ষক ম্যাচে 10 জনের ম্যানচেস্টার সিটি 1-0 গোলে হারালো ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যানচেস্টার ডার্বিতে একমাত্র গোল করে নায়ক আর্লিং হালান্ড। এদিকে ঘরোয়া ফুটবলের দিকেও চোখ রাখবো। ঘরোয়া ফুটবলে কিন্তু কলকাতা লিগ চলছে এবং এখন একসঙ্গে দুটি ম্যাচ
হচ্ছে। সেটি হলো একটি ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিংয়ের মধ্যে, আরেকটি মোহনবাগান এবং ইউনাইটেড স্পোর্টসের মধ্যে। মোহনবাগান এবং ইউনাইটেড স্পোর্টসের ম্যাচ শেষ খবর পাওয়া পর্যন্ত 0-0 ফলে ড্র রয়েছে, কিন্তু

ইস্ট বেঙ্গল ফ্যানেদের জন্য কিন্তু একটা দুঃসংবাদ অপেক্ষা করে রয়েছে, কারণ মোহামেডান স্পোর্টিং 1-0 গোলে এগিয়ে রয়েছেন এই ম্যাচে। দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে ফুটবল ফ্যানেদের জন্য। এদিকে পুদুচেরিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ সিএসএম ট্রফিতে কিন্তু বাংলার দাপট। পুদুচেরিতে টি-20 ম্যাচ জিতল বাংলা ঝাড়খণ্ডের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে ঝাড়খণ্ড অল আউট হয়ে যায় 140 রানে। জবাবে ব্যাট করতে নেমে 15 ওভার 5 বল খেলেই প্রয়োজনীয় 144 রান 1 উইকেটের বিনিময়ে তুলে দেয় বাংলা।

0: এবং আজকে হলো সোমবার, অর্থাৎ হ্যালো ক্রীড়াঙ্গনের দিন। এবং আজকে যিনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, তিনি কিন্তু এক কথায় অনেকের কাছেই একজন ইন্সপিরেশন। তিনি হচ্ছেন অরবিন্দ পাত্র, প্রাক্তন ব্লাইন্ড ক্রিকেটার এবং বর্তমানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গল। তাকে দেখে একটা কথাই আমার মনে হচ্ছে অনেকক্ষণ ধরে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান, চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। সেই অন্তরের আলোতেই কিন্তু উদ্ভাসিত করে রেখেছেন অরবিন্দ পাত্র। নমস্কার অরবিন্দদা, আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: তো অরবিন্দদা, প্রথমেই আড্ডায় যে বিষয়ে আপনার সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে ব্লাইন্ড ক্রিকেট। তো এই যে ব্লাইন্ড ক্রিকেট, সেটা সাধারণ ক্রিকেটের থেকে কতটা আলাদা? মানে প্রথমে একটু তার নিয়মকানুনগুলো আমরা জেনে নেব,
1: একদম
0: আমরা দর্শকদের শ্রোতাদের জানাব।
1: হ্যাঁ, প্রথমেই আমি ধন্যবাদ জানাই আকাশবাণী কলকাতাকে এরকম একটি সুযোগ করে দেওয়ার জন্য, এবং সবার কাছেই দর্শকদের সবাই ব্লাইন্ড ক্রিকেট সম্বন্ধে আরও ওয়াকিবল করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবারে আমি বলি যে ব্লাইন্ড ক্রিকেট খুব যে আলাদা সেরকম কিছু নয়, কিছুটা পরিবর্তন রয়েছে, কিন্তু ব্লাইন্ড ক্রিকেট ঠিক যতটাই জেনারেল ক্রিকেট বা যারা চক্ষুষ্মান তাদের ক্রিকেট যতটাই পপুলার, সেরকম কিছুটাই ব্লাইন্ড ক্রিকেটও সেইভাবেই চলছে।
0: আচ্ছা, আমি একটা ব্যাপার আপনার কাছে জানতে চাই যে ব্লাইন্ড ক্রিকেট যারা খেলেন, মানে খেলোয়াড়, তাদেরকে তিনটে ভাগে ভাগ করা হয়, B1, B2 এবং B3।
1: হ্যাঁ,
0: সেই সম্পর্কে যদি একটু বলেন।
1: হ্যাঁ, আপনার ব্লাইন্ড ক্রিকেটটা আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি, যেটা হচ্ছে B1, B2, B3। আপনি একদম ঠিক বলেছেন। এখানে হচ্ছে B1 যারা, তারা টোটালি ব্লাইন্ড, এবং 11 জনের মধ্যে 4 জন এখানে B1 থাকবে। এবং B2 যারা, তারা হচ্ছে পার্সিয়ালি ব্লাইন্ড, যারা ধরুন 2 মিটার 3 মিটার অবধি দেখতে পায়, এরকম 3 জন থাকবে। এবং B3 এরকম 4 জন থাকবে টিমের মধ্যে, যারা হচ্ছে পার্সিয়ালি সাইটেড, যারা 6 মিটার বা 5 মিটার অবধি দেখতে পায়।
0: মানে B2 এবং B3 মধ্যে তফাৎটা হচ্ছে কতটা দূর পর্যন্ত ক্রিকেটার দেখতে পাচ্ছেন।
1: একদম।
0: আচ্ছা, এবার একটা কথা বলুন আমাকে, সেটা হচ্ছে যে আরও একটা নিয়ম আমি জানলাম, সেটা হচ্ছে যারা B1 ক্রিকেটার থাকবেন, তারা যে রানটা করবেন এগ্রিগেটে সেই রানটা দ্বিগুণ হয়ে যাবে, এটা কি সত্যি?
1: হ্যাঁ, একদম। যারা B1, তারা যেহেতু টোটালি ব্লাইন্ড, শুধুমাত্র সাউন্ডের ওপর নির্ভর করেই তারা খেলছে, ফিল্ডিং ব্যাটিং বোলিং যাই বলুন না কেন, তাহলে সেখানে তাদের রানটা ডবল হচ্ছে। এবং উইকেটটিও থাকবে মেটালের উইকেট, যে উইকেটটাতে আওয়াজ হবে, কিপার যখন বোলার একটা B1 বোলার বল করবে অপোজিট হ্যান্ডে, তখন কিপার তাকে হাততালি এবং উইকেটের আওয়াজের মাধ্যমে তাকে নিশানা করে দেবেন।
0: আচ্ছা,
1: যে কোথায় বলটার উইকেটে রাখতে হবে, স্ট্যাম্পে রাখতে হবে।
0: অরবিন্দদা, বলতে বলতে আমাদের প্রথম শ্রোতা বন্ধু চলে এসেছেন কলে, শুনবো তিনি কি বলতে চান।
1: একদম।
0: হ্যাঁ শ্রোতা বন্ধু, কে আছেন বলুন।
2: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: শুভ সন্ধ্যা, আর আপনার আমাদের বিশেষ অতিথি যিনি আছেন তাকেও শুভেচ্ছা জানাই অনেক অনেক।
0: অরবিন্দ পাত্র, হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা কি বলুন।
2: আমার প্রশ্ন হচ্ছে এই যে আজ ব্লাইন্ড ক্রিকেট নিয়ে কথা বলছেন, দাদা ভাইয়ের কাছে আমার একটা জিজ্ঞাসা, আমাদের সাধারণত একটা চোখে কুটো পড়লে পরে আমরা চোখ নিয়ে খুব আস্ত ব্যস্ত হয়ে পড়ি এবং চোখে একটু দেখতে না পেলে পরে, তা তিনি যে এই ক্রিকেট খেলছেন এই দেখতে না পাওয়া সত্ত্বেও, তা তিনি তাকে যে কতটা বাধার সম্মুখীন হতে হয়েছিল এবং তিনি কিভাবে

0: এই যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেখতে না পাওয়া সত্ত্বেও, এটা আমার কাছে তো খুবই বিস্ময়কর। তার দাদা ভাইকে আমার জিজ্ঞাসা, তিনি একটুখানি এই এই বিষয়টা যদি বর্ণনা করেন যে আমার কিভাবে তিনি ফেস করেছিলেন এই পরপর দিনগুলো।
1: অবশ্যই অবশ্যই অবশ্যই, আপনি আপনার নামটা একবার বলুন। আপনি শুরুটা করলেন কি করে, যখন শুরুটা হলো তখন কিরকম বাধার সম্মুখীন হয়েছিলেন, সেই বাধাগুলো পেরিয়ে এই জায়গায় এলেন কি করে? অনেকটা বড় গল্প আমি শুনবো আপনার থেকে, বলুন।
2: দেখুন, আমি প্রথম থেকেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যখন পড়ি, আমি একদম ছোট্ট থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হয়েছিলাম। তা সেখান থেকেই আমার ক্রিকেটের হাতে খড়ি, এবং আমাদের কোচ ছিলেন সুরজ মজুমদার। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে, মানে আপনাকে একটা ছোট্ট ঘটনা দিয়ে আমি শুরু করি।
1: একদম একদম।
2: উনি হচ্ছেন, যখন ব্যাটিং দেখাতেন পাটা কোথায় থাকবে বা পাটা কোন জায়গায় রেখে শটটা নেব, সেটি উনি পা ছুঁয়ে নয়, শুধু পা ধরে দেখিয়ে দিতেন যে কোথায় কোন জায়গায় পাটা রাখতে হবে, অফ স্ট্যাম্পে খেললে, লেগ স্ট্যাম্পে খেললে। তা এইভাবে আমি যখন প্রথম ছোট ছিলাম, 2-3 পড়তাম, তখন আমরা ধরুন প্লাস্টিকের যে হালকা যে 25 গ্রাম যে বলগুলো, সেগুলোর মধ্যে আমরা খোয়া বা পাথর ঢুকিয়ে আমরা সেটাকে মেঝের মধ্যে ব্লকে গড়িয়ে আমরা খেলতাম ছোট একটি কাঠ দিয়ে।
1: আচ্ছা।
2: তা সেখান থেকেই আমার প্রতি সবার একটা ভালো লাগা ভালোবাসা চলে এলো। তারপর থেকে আমি আস্তে আস্তে যখন 4-5 পড়লাম, তখন থেকেই বড়দের সঙ্গে 8-9-10 সঙ্গে আমি খেলতে শুরু করলাম।
1: আমি জাস্ট একটা কথা শ্রোতা বন্ধুদের বলে নিতে চাই যে এই যে ব্লাইন্ড ক্রিকেটটা হয়, সেখানে কিন্তু সমস্ত বলই হয় কিন্তু আন্ডার আর্ম।

0: এত গার্ড ছিল না, গ্লাভস ছিল না, আমরা খালি হাতে এবং খালি পায়েই খেলতাম। আর আমাদের বলটা যেহেতু প্লাস্টিকের অনেক হার্ড, যার জন্য প্রচুর কেটেছে হাতে, এমনকি রক্ত অবস্থায় হাতে আমি খেলেছি ছোটবেলায় 6-7 পড়তে। কিন্তু আমি কখনো হার মানিনি, আমি ভাবতাম যে আমি এই পরের বলটা, এই বলটায় লেগেছে, পরের বলটা আমাকে বাউন্ডারি মারতে হবে। এবং আমি যখন ছোট ছিলাম তখন আমাকে বড়দের টিমে নিত না, আমি সারাদিন বল কোড়াতাম, বাউন্ডারি বাইরে দাঁড়িয়ে বল কোড়াতাম, এবং শেষে হয়তো আমাকে 6টা বল বা 4টে বল খেলতে দিত যখন আমি 3-4 পড়তাম। তো আমি সেটাতেই খুব আনন্দ পেতাম। এবং তারপরে যখন আমি 6-7 থেকে বড়দের টিমে খেলতে শুরু করলাম, আমি বরাবরই আমি ওপেন করতাম এবং আমি চান্স পেতাম। সেখান থেকেই আমার খেলার
1: আপনি মূলত ব্যাটসম্যান।
0: হ্যাঁ,
1: আচ্ছা, বলতে বলতে আমাদের আরো এক শ্রোতা বন্ধু চলে এসেছেন, শুনে নেব তিনি কি বলতে চান। হ্যাঁ শ্রোতা বন্ধু, কে আছেন বলুন।
2: নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ, কে আছেন বলুন।
2: আমি আমরা যখন স্কুল লাইফে পড়াশোনা করেছি বা কলেজে পড়াশোনা করেছি, তখন তখন সেই বলগুলো কিন্তু বাজারে আসেনি। আমরা কি করতাম, কাগজের কাগজ মানে পেঁচিয়ে ওটা ওটা মোটামুটি এখন গোল করে নারকেল দড়ি দিয়ে টাইট করে বেঁধে সেই বলে আমরা খেলতাম। এবার তো এই বল যখন বাজারে আসলো আমাদের পড়াশোনা শেষ হওয়ার পরে, তখন আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বলে খেলে এই বলটার ভিতরে যেহেতু একটা লোহার ছোট ছোট বল মানে ছোট ছোট
1: বল আছে,
2: ওই বলটা করলে কিন্তু ওই যে সাউন্ডটা হয় ওই সাউন্ডটা কিন্তু ছড়িয়ে যায়, ফলে বলটা নেক্সট টাইমে আসছে না অফ টাইমে আসছে নাকি সোজা আসছে এটা কিন্তু অনেক দূর থেকে বোঝা যায় না, একদম দেখেন কাছে এলে বোঝা যায়।
1: আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, অজস্র ধন্যবাদ। তো যে কথাটা বলছিলেন উনি যে বলটা খুব একটা শোনা যায় না, এটা কি আপনার কোনো প্রবলেম হয়েছে?
0: হয়তো অনেক আগে খেলেছেন, হয়তো আগেকার ক্রিকেট একটু আলাদা।

0: আপনার কাছে আবার ফিরবো অরবিন্দদা, যে আপনি প্রথমে যেটা বলছিলেন যে প্রথম দিকে একটু অসুবিধা হতো, মানে সারাদিন আপনি ব্যাট করতে পারতেন না, যখন একটু বড় হলেন তখন ওপেনিং এ ব্যাটিং এ চান্স পেলেন, এবার সেখান থেকে বাংলা ক্রিকেট টিমে এটা এলেন কিভাবে, মানে এই উত্তরণটা কিভাবে হলো?
1: তখন যেহেতু ধরুন বাইরে ক্রিকেটটা এত, এখন যেভাবে বললাম যে পপুলার ক্রিকেট বা প্রতি বছর ন্যাশনাল হচ্ছে বা আপনার প্রত্যেকটা জোনে খেলা হচ্ছে, তখন ছিল না, যার জন্য আমি স্কুল লাইফে কোনোদিন স্কুল ইন্টার স্কুল খেলেছি কিন্তু কোনোদিন ন্যাশনাল টিমে চান্স পাইনি, বা সেভাবে হয়তো বেঙ্গল টিম অতটা পার্টিসিপেটও করতো না। কিন্তু আমি প্রথম যেটা খেলি সেটা হচ্ছে 2014 সালে ন্যাশনাল প্রথম খেলা শুরু করি,
0: আচ্ছা,
1: এবং সেখান থেকেই আমার উত্তরণ ক্রিকেটে বাইরে। তারপরে আমি আর পিছনে তাকাইনি।
0: সেই সুযোগটা একটু জানতে চাইবো যে সেই সুযোগটা এলো কি করে?
1: সেই সুযোগটা যখন আমাদের কোচ সুরজ মজুমদার, তিনি তো ইন্ডিয়ারও কোচ ছিলেন, বোলিং কোচ, তা ওনার পছন্দের প্লেয়ার আমি খুব ছিলাম, কিন্তু প্রথম দিকে যখন আমি 8-9 এ পড়তাম উনি তখন আমাকে বলতেন তুই এখনো বাচ্চা আছিস, এখন তোকে সুযোগ দেয়া যাবে না, কারণ বলটা খুব হার্ড, ওতে লেগে গেলে খুব অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তারপরে আমি 14 সালে ওনার হাত ধরেই আমি বাংলার ক্রিকেটে চান্স পাই, এবং তারপর থেকেই আমার বাংলার ক্রিকেটে খেলা শুরু, এবং তারপরে আমি 2022 বাংলাকে নেতৃত্ব দিই 25 অবধি। এটাই হচ্ছে আমাদের, এখান থেকে দুজন ওয়ার্ল্ড কাপও খেলেছে, সুরজিৎ ঘোড়া 2018 সালে যেটা জানেন পাকিস্তানকে হারিয়ে 40-40 ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতেছিল, এবং 2022 যেটা শুভেন্দু মাহাতোও কিন্তু আমার মতোই টোটালি ব্লাইন্ড B1, ও 2022 ওয়ার্ল্ড কাপ খেলেছে এবং সেখানেও পাকিস্তানকে হারিয়ে আমরা জয়লাভ করেছি।
0: অসাধারণ। আচ্ছা, আরও একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, যে যেহেতু বলটা আপনার আন্ডার আর্ম হয়, সেক্ষেত্রে কি এখানে মানে ব্যাটারদের মেইনলি শটটা সুইপ, সুইপ আর রিভার্স সুইপই?
1: একদম, সুইপ শটই বেশি। স্ট্রেট ব্যাট অনেকে খেলে, যারা B3 হয় তারা স্ট্রেট ব্যাট খেলে। এখানে আরও কয়েকটা বিষয় রয়েছে, যেমন ধরুন রেডি প্লে, এবং রেডি, এই রেডি বলাটা মানে ব্যাটসম্যান বুঝে গেল যে আমি আমি খেলার জন্য রেডি, সে ইয়াস বলবে, বোলার যখন তাকে রেডি বলবে সে ইয়াস বলবে।
0: আচ্ছা, বলতে বলতে আরো একজন শ্রোতা বন্ধু চলে এসেছে। হ্যাঁ শ্রোতা বন্ধু, কে আছেন বলুন?
2: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ, কে আছেন বলুন?
2: আমি শালকিয়া থেকে প্রদীপ দাস বলছি।
0: হ্যাঁ প্রদীপ বাবু বলুন।
2: আমার আজকে অনুষ্ঠানটা খুব ভালো লাগছে।
0: হ্যাঁ ধন্যবাদ।
2: কারণ হচ্ছে অরবিন্দকে পেলাম, আমিও নরেন্দ্রপুরের স্টুডেন্ট ছিলাম,
0: আচ্ছা,
2: সেই সময় ব্লাইন্ড ক্রিকেট আসেনি, আমি T9 এর কথা বলছি,
0: আচ্ছা,
2: কিন্তু আমার ভালো লাগছে। আমি অরবিন্দকে একটা প্রশ্ন করতে চাইছি।
0: অবশ্যই অবশ্যই বলুন।
2: এটা হচ্ছে যে আপনারা পুরুষ ক্রিকেট নিয়ে করছেন, মহিলা ব্লাইন্ড ক্রিকেট কেন হয় না?
0: না, মহিলা ব্লাইন্ড ক্রিকেট কিন্তু হয়, মানে এই লাস্ট, এই গত বছর মহিলা ব্লাইন্ড ক্রিকেটের প্রথম বিশ্বকাপও হলো
1: এবং ছটা ন্যাশনালও হয়েছে,
0: ছটা ন্যাশনালও হয়েছে, এবং সেখানে কিন্তু মহিলা, আমাদের মহিলা বিশ্বকাপ জয়ী মহিলা ব্লাইন্ড ক্রিকেট দল নেপালকে হারিয়ে গত বছর জিতেছে।
2: আমি আমি ওইটা ওই হিসাবে বলছি না, আমি বলছি যে মানে যেটা জনপ্রিয় এখন, মানে আপনার যে পুরুষ ক্রিকেটটা হচ্ছে এটা মহিলাদের ক্ষেত্রে কেন হচ্ছে না?
0: আচ্ছা, এই এই
1: না, মহিলারাও তো এখন সমান অধিকার এবং সমানভাবে সুযোগ পাচ্ছে। আপনি একটু খবর নেবেন অবশ্যই, যে মেয়েদের বেঙ্গল টিমেও মেয়েরা ন্যাশনালে যাচ্ছে প্রতি বছর, এবং মেয়েদের খুব ভালো, আগেরবারে যে ওয়ার্ল্ড কাপটা হলো সেখানে আমাদের দুজন ট্রায়ালে গেছিল আমাদের বাংলার তরফ থেকে, কিন্তু কোনো কারণে ওরা চান্স পায়নি, পরের বছরের জন্য অপেক্ষা করছে, কিন্তু মেয়েরাও এগিয়ে চলেছে।
0: বর্তমানে আমাদের অরবিন্দদা।
2: আচ্ছা, আমি বলছি অরবিন্দ, আমি যদি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাই তাহলে কিভাবে করা যাবে?
1: একদম, আমার নামে, আমার নাম্বারে যোগাযোগ করবেন।
2: নাম্বারটা আকাশবাণী থেকে কি পাবো?
0: হ্যাঁ, আপনি একটা কাজ করবেন, আমাদের আকাশবাণীতে যোগাযোগ করবেন, আমরা সম্ভব হলে ওনার নম্বরটা দিয়ে দেবো আপনাকে।
2: হ্যাঁ, আমি আকাশবাণীতে বিভিন্ন প্রোগ্রাম করেছি, স্পোর্টস এক্সট্রা টাইম বা ক্রীড়াঙ্গন আমি প্রোগ্রাম করেছি, শুভজিৎ দা নিশ্চয়ই জানে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা, ধন্যবাদ কল করার জন্য, আপনি শুনতে থাকুন। অরবিন্দ দা জাস্ট এক মিনিট আছে।

0: এই 1 মিনিটের মধ্যে একটা প্রশ্নই আপনাকে করব, সেটা হচ্ছে ভবিষ্যতে এই ব্লাইন্ড ক্রিকেটের উন্নতির জন্য আপনি কি মানে কি সাজেস্ট করছেন?
1: আমি এটাই বলবো যে যেভাবে ইন্ডিয়াতে এখন ব্লাইন্ড ক্রিকেটের একটা ঝড় যে রেঞ্জটা আছে, সেরকমভাবে ব্লাইন্ড ক্রিকেট এগিয়ে যেতে পারে, বেঙ্গলেরও অনেক প্রতিভা আছে, সেই প্রতিভাগুলো শুধু একটু সাপোর্ট দরকার, সরকারের সাপোর্ট এবং যারা ভালো মানুষ তাদের সাপোর্ট দরকার। এই সাপোর্টটা পেলে সরকার যদি বিশেষ করে যে অন্যান্য স্টেটে যেভাবে একটা চাকরি বা ফেলোসিটেট করছে, সেভাবে যদি বাংলার ক্রিকেটে যারা অন্তত ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে বা ন্যাশনালে আমরা ভালো ফল করছি, আমাদের যে সমস্ত ক্যাম্প যেগুলো হয় সেগুলোতে যদি সরকারের থেকে একটু এগিয়ে আসে, সরকার যদি সাপোর্ট করে, তাহলে কিন্তু বাংলা থেকে অনেক প্রতিভাবান প্লেয়ার ইন্ডিয়ার টিমে খেলতে পারবে।
0: অজস্র ধন্যবাদ অরবিন্দ দা, অজস্র ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, কিন্তু
1: এই সুযোগ করে দেওয়ার জন্য আমাদের।
0: অবশ্যই অবশ্যই অবশ্যই ধন্যবাদ। তো এখন ঘড়ির কাঁটা আমাকে জানান দিচ্ছে আমাকে এখানেই থামতে হবে, কিন্তু যাওয়ার আগে একটাই প্রশ্ন, কেমন লাগছে ক্রীড়াঙ্গন, কেমন লাগছে খেলা নিয়ে আড্ডা সফর, অবশ্যই জানান আমাদের। আমাদের মেল করুন AIRkolkatasports@gmail.com অ্যাড্রেসে। তাহলে আজকে এখানেই থামলাম, খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী গীতাঞ্জলি। নমস্কার।

শুনলেন হ্যালো ক্রীড়াঙ্গন। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রীমতী রত্না দাস, ঠিকানা 51/1A সতীশ মুখার্জি রোড, থানা টালিগঞ্জ, কলকাতা 7,26 থেকে জানাচ্ছেন যে শ্রী রঞ্জন অধিকারী, রোগাটে গড়ন, 27 বছর বয়স, উচ্চতা 5'6", ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 29 জুলাই 2025 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এর সন্ধান জানাবার ঠিকানা অফিসার ইনচার্জ মিসিং পার্সন্স ব্যুরো, CID, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 7,27, অথবা মিসিং পার্সন্স কোয়া ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, কলকাতা 7,01। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণাটি শেষ হলো।

একটানা অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন। মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।

একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান, ঘোষণাটি শেষ হলো।

0: এখন শুনবেন বিদ্যার্থীদের জন্য।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন দ্বাদশ শ্রেণীর পরিসংখ্যান বিষয়ে আলোচনা। আলোচনা করবেন হেয়ার স্কুলের শিক্ষক অভ্রনীল মান্না, সঙ্গে দুই শিক্ষার্থী।
2: নমস্কার। আজকে আমাদের যে সাবজেক্টটা নিয়ে আমরা পড়াশোনা করতে চলেছি বা আলোচনা করতে চলেছি সেটা স্ট্যাটিস্টিক্স ক্লাস টুয়েলভের। এই পর্বে আমরা মূলত দুটো চ্যাপ্টার ওভারভিউ নিয়ে একটু আলোচনা করব, একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর র্যান্ডম ভেরিয়েবল। তো আমার সাথে আছে আমার দুজন ছাত্র।
3: নমস্কার, আমি স্বর্ণদীপ মণ্ডল।
4: নমস্কার, আমি মনোজিৎ পাল।
2: তো আজকে আমাদের যে চ্যাপ্টারটা প্রথমে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। ক্লাস ইলেভেনে তোমরা অলরেডি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা প্রবাবিলিটিটা করে এসছো কিছুটা।
3: হ্যাঁ,
2: তো সেক্ষেত্রে যেটা প্রবাবিলিটি করেছো সেটা মেনলি বেসিস অন ক্লাসিক্যাল ডেফিনেশন, মানে আমাদের একটা ইভেন্টের প্রবাবিলিটি যদি বার করতে হতো, প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু আমরা করতাম এন অফ এ বাই এন, মানে এন অফ এটা হচ্ছে নাম্বার অফ ইভেন্টস ফেভারেবল টু দ্য ইভেন্ট এ, আর বাই এন যেটা হচ্ছে স্যাম্পল স্পেস, নাম্বার অফ ইভেন্টস ইন দ্য স্যাম্পল স্পেস। এটা ছিল বেসিক যে জিনিসটা প্রবাবিলিটি। এখানে যে কনসেপ্টটা ঢুকছে সেটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। ভেরিয়েবল কনসেপ্টটা তোমাদের অলরেডি আছে। ভেরিয়েবল মানে হচ্ছে এমন একটা, মানে যেটা চলরাশি বলা হয়, যে একটা কোনো একটা ভেরিয়েবল সে অনেকগুলো ভ্যালু নিতে পারছে, মানে যে রাশিটা অনেকগুলো ভ্যালু নিতে পারছে সেগুলো। যেমন ধরো এক্স অনেকগুলো যদি ভ্যালু নেয়, 2, 3, 4, 5 এরকম, মানে ধরো একটা ক্লাসে গেলাম, ক্লাসে গিয়ে বলা হলো যে এই ক্লাসের স্টুডেন্টদের ওয়েট কত, ওয়েট তাহলে ক্লাসের স্টুডেন্টদের ওয়েটটা বিভিন্ন রকমের হবে। ঠিক আছে, এবার সেই বিভিন্ন রকম হওয়ার ক্ষেত্রে এই যদি আমি একটা ওয়েটটাকে ডিনোট করি ডাব্লু দিয়ে, তাহলে ডাব্লুর মধ্যে অনেকগুলো ভ্যালু স্টোর হচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে খুব সম্ভব হচ্ছে ভ্যারিয়েবল। এবার বক্তব্য হচ্ছে ভ্যারিয়েবলের সাথে র্যান্ডম ভেরিয়েবলকে পার্থক্যটা কোথায় বা র্যান্ডম ভেরিয়েবল কেন বলছি। প্রথম কথা হচ্ছে যে যখন তোমরা প্রবাবিলিটি করেছিলে ক্লাস ইলেভেনে, তখন দেখবে একটা কনসেপ্ট ছিল যে প্রবাবিলিটি আসছে র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে। যদি কোনো একটা এক্সপেরিমেন্ট র্যান্ডম না হয়, সেই র্যান্ডম এক্সপেরিমেন্ট যদি না হয়, তাহলে আমার কাছে প্রবাবিলিটি আসবে না। তার মানে প্রবাবিলিটি অ্যাটাচ হচ্ছে র্যান্ডমনেস থেকে। ঠিক আছে, যেমন এ কয়েন ইজ টস্ট ওয়ান্স, একটা কয়েনকে যদি আমি একবার টস করি, অথবা এ ডাই ইজ রোল্ড ওয়ান্স, একটা লুডোর ছক্কাকে যদি আমরা থ্রো করি, বা একটা তাস তোলা হলো, সেইগুলো যখন তোলা হচ্ছে তখন সেখানের সাথে একটা, আমি আগে থেকে জানছি না যে কি আউটকাম আসতে চলছে, কিন্তু আমি জানছি যে কি কি আউটকাম আসতে পারে। মানে ফর এক্সাম্পল, আমি যদি একটা কয়েনকে টস করি, তাহলে আমি আগে থেকে জানছি না যে হেড আসবে একটা টেল আসবে, আমি যদি জানি যে হেড আর টেলের মধ্যে কিছু একটা আসবে। ঠিক আছে, এবার যখনই আমার কাছে এই আউটকামটা আমি আগে থেকে জানতে পারছি না, তখন সেটাকে বলা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। এবার এই র্যান্ডম এক্সপেরিমেন্টের মধ্যে তোমাদের যখন ভেরিয়েবল কথাটা ঢুকছে, মানে ব্যাপারটা যেটা হচ্ছে যে ধরো এ কয়েন ইজ টস্ট থ্রাইস, তিনবার একটা কয়েনকে টস করা হলো। ঠিক আছে, এবারে এখানে এক্স আমি যদি একটা ডিফাইন করি, নাম্বার অফ হেডস, এখানে নাম্বার অফ টেলসও তুমি ডিফাইন করতে পারো যে কোনো কিছু, আমি ডিফাইন করলাম এক্স ইকুয়াল টু নাম্বার অফ হেডস। এবার তিনবার টস করা হচ্ছে, তাহলে তিনবার টস করা হলে নাম্বার অফ হেডস কি কি হতে পারে,
3: 0, 1, 2, 3, 0, 1, 2, 3।
2: এবার লক্ষ্য করে দেখো, যখন আমার কাছে একটা কয়েনকে তিনবার টস করছি, তার মানে আমার কাছে স্যাম্পল স্পেসে

0: ইভেন্ট থাকবে, স্যাম্পল স্পেসে থাকবে আটটা ইভেন্ট, সেই এইচ এইচ এইচ এইচ এইচ টু টু দি পাওয়ার থ্রি, টু টু দি পাওয়ার থ্রি, তাহলে আটটা ইভেন্টকে আমি পার্টিশন করে দিচ্ছি, মানে ভাগ করে দিচ্ছি জিরো ওয়ান টু থ্রি হিসাবে। যখন এইচ এইচ এইচ আসছে তখন ওটা ভ্যালু নিচ্ছে তিন, কারণ তিনটে হেড আসছে,
1: তিনটে হেড।
0: যদি এইচ এইচ টি তাহলে এক্স এ ভ্যালু তখন দুই,
1: দুটো হেড,
0: দুটো হেড। আবার এইচ টি এইচ সেখানেও দুটো হেড, এক্স এ ভ্যালু দুই, টি এইচ এইচ সেখানেও দুটো হেড, এক্স এ ভ্যালু দুই,
1: দুই, হ্যাঁ
0: ঠিক আছে। তারপর যখন এইচ টি টি আসছে তখন এক্স এ ভ্যালু ওয়ান, কারণ
1: একটা হেড,
0: টি এইচ টি ওখানেও ওয়ান, টি টি এইচ ওখানেও ওয়ান। আর যখন টি টি টি আসছে তখন জিরো, তাহলে তিনটে ভ্যালু, চারটে ভ্যালু, জিরো ওয়ান টু থ্রি। এবার টি টি টি যখন আসছে তার মানে সেটার প্রবাবিলিটি কত,
2: ওয়ান বাই
0: এইট, তাহলে জিরো আসার প্রবাবিলিটি ওয়ান বাই এইট। তার মানে দেখো এক্স হচ্ছে ওই র্যান্ডম ভেরিয়েবলটা বা ভেরিয়েবলটা, এক্স এর ভ্যালু ভ্যালুগুলো হচ্ছে জিরো ওয়ান টু থ্রি, এক্স এর ভ্যালু হচ্ছে জিরো ওয়ান টু থ্রি। এবার এই ভ্যারিয়েবল আর র্যান্ডম ভেরিয়েবলের পার্থক্য হচ্ছে এই যে এক্স এর ভ্যালুটা জিরো নিচ্ছে উইথ সার্টেন প্রবাবিলিটি, মানে জিরো নেওয়ার প্রবাবিলিটি হচ্ছে ওয়ান বাই এইট, রাইট। যখন ওয়ান এক্স ভ্যালু ওয়ান মানে একটা হেড আসছে, হেড টেল টেল টেল হেড টেল টেল টেল হেড, তাহলে তখনও প্রবাবিলিটিটা কত হয়ে যাবে,
2: থ্রি বাই এইট।
0: তাহলে ওয়ান নেওয়ার প্রবাবিলিটি থ্রি বাই এইট। সিমিলারলি টু যখন নিচ্ছে মানে এইচ এইচ টি টি এইচ এইচ এইচ টি এইচ, তখনও টু নেওয়ার প্রবাবিলিটি থ্রি বাই এইট। আর যখন টি থ্রি আসছে মানে এইচ এইচ এইচ, তখন প্রবাবিলিটি হচ্ছে ওয়ান বাই এইট। তাহলে এখন আমি যেটা দেখলাম যে ভ্যারিয়েবলটা ভ্যালু নিচ্ছে উইথ সাম প্রবাবিলিটি, আর প্রবাবিলিটি আসছে কোথেকে, র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে। এইটাই হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলের বেসিক কনসেপ্ট, ভেরিয়েবল আর র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে, যেহেতু একটা ভ্যালুর সাথে প্রবাবিলিটি অ্যাটাচ হচ্ছে, ক্লিয়ার
1: একদম।
0: এবারে এইখানে যে ভ্যালুগুলো নিল জিরো ওয়ান টু থ্রি, এগুলো পরিষ্কার বুঝতে পারছো কতগুলো ডিসক্রিট ভেরিয়েবল, মানে ডিসক্রিট আলাদা আলাদা কতগুলো আইসোলেটেড ভ্যালুস নিচ্ছে। এবার যদি এরকম থাকে যে একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে কিছু ভ্যালু নিচ্ছে, ধরো এরকম হলো যে এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, সেটা হচ্ছে যে ওয়েট, যেটা আমরা আলোচনা করছিলাম ওয়েট, তার মানে সেটা একটা পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে কিছু একটা ভ্যালু নিতেই পারে, ঠিক আছে, তাহলে সেটা একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তাহলে র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে বেসিক্যালি আমরা প্রাইমারিলি দুটো ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল,
2: একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল,
0: এটা হচ্ছে বেসিক। এবার স্ট্যাটিস্টিশিয়ানদের কাজটা কোথায়, যে যখন ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল নিয়ে আলোচনা করছি, কিন্তু স্ট্যাটিস্টিশিয়ানদের কাজটা কোথায়, স্ট্যাটিস্টিশিয়ানদের কাজটা হচ্ছে যে এই যে টেবিলটা তৈরি হলো এই টেবিলটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন,
1: আচ্ছা
0: ঠিক আছে, মানে ওই র্যান্ডম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন। এবার এই যে র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে, র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে অনেক ডেটা জেনারেট হচ্ছে, সেই ডেটাটাই হচ্ছে একজন স্ট্যাটিস্টিশিয়ানের কাছে সম্বল, ঠিক আছে, মানে সে ওই ডেটাটা পাচ্ছে করেসপন্ডিং এ র্যান্ডম এক্সপেরিমেন্ট করেসপন্ডিং এ। এবার ওই ডেটাটা থেকে আমরা ক্লাস ইলেভেন এ শিখেছিলাম যে কোনো ডেটাই দেওয়া হোক আমরা সেই হিস্টোগ্রাম বা বার ডায়াগ্রাম বার প্লট এগুলো করতে পারতাম, ঠিক আছে। তাহলে কাজ হচ্ছে ওই ডেটাটা থেকে একটা হিস্টোগ্রাম তৈরি করা বা বার প্লট তৈরি করা, সেখান থেকে দেখা যে আমাদের এই ডিস্ট্রিবিউশনটা মানে এক্স যে র্যান্ডম ভেরিয়েবল তার যে ডিস্ট্রিবিউশনটা সেটা কার সাথে মিলছে, মানে এই ধরা যাবে যে অনেকগুলো ডিস্ট্রিবিউশন একই রকম দেখতে, মানে অনেকগুলো ডেটা যদি আমি হিস্টোগ্রামটা আঁকি অনেকগুলো ডেটার ক্ষেত্রেই সেম টাইপ অফ হিস্টোগ্রাম আসবে, সেইটাকে যদি আমি একটা সেট ভাবি তাহলে দেখা যাবে সেইটা আমার কাছে একটা ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশন দিয়ে দিচ্ছে, বুঝতে পারছি জিনিসটা। মানে আমার কাজ হচ্ছে যেমন ধরো একজন মিউজিশিয়ানকে অনেক কিছু জানতে হয় যে সে মানে কোনটা উচ্চ শ্রেণীর রাগ বা অনেক কিছু জানতে হয়, সেরকম একজন স্ট্যাটিস্টিশিয়ানের কাছে কতগুলো স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশন আছে, তার কাছে যখন ডেটাটা আসছে সেই ডেটা দিয়ে দেখার চেষ্টা করছে যে কোন ডিস্ট্রিবিউশনটা আমি মেলাতে পারছি, ঠিক আছে। যেমন ধরো তোমরা কতগুলো স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশন হয়তো দেখেছো, সেটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়েজো ডিস্ট্রিবিউশন, এইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশন। কেন স্ট্যান্ডার্ড বলা হচ্ছে, কারণ আমি যদি অনেক র্যান্ডম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে তখন আমি দেখা গেছে যে এই ধরনের ডেটা আমি পেতে পারি যেটার সাথে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন রিজেম্বল করে, বুঝতে পারলাম জিনিসটা। যেমন ধরো একটা খুব সহজ এক্সাম্পল দেওয়া যায়, সেটা হচ্ছে যে দুজন বন্ধু আছে, ধরো এবার দুজন বন্ধুর মধ্যে একটাই সিনেমার টিকিট, কে পাবে কে পাবে, এবার সেটা কিভাবে ডিসাইড করা হবে, হয়তো একটা কয়েন টস করা হলো, এবার কেউ হেড পেলে একজন পাবে টেল পেলে একজন পাবে, ঠিক আছে। তাহলে তুমি যদি একজনের পার্সপেক্টিভে ভাবো তার কাছে জিনিসটা আসবে, ধরো আমি যদি ফোতাম একজন বন্ধু যে আমি যদি হেড পাই তাহলে আমি সিনেমা হল টিকিটটা পাবো, ঠিক আছে, তাহলে হেডটা আমার কাছে সাকসেস, টেলটা ফেলিওর, তাহলে হেড সাকসেস টেল ফেলিওর। এইখানে যে কোনো আউটকামটাকে তুমি দুটো পার্টে ভাগ করতে পারছো, বাইনারির মতো একটা সাকসেস ফেলিওর, যেটাকে আমরা অনেক সময় জিরো ওয়ান নাম দিয়ে থাকি,
1: আচ্ছা
0: ঠিক আছে, ওয়ানটা দিয়ে থাকি সাকসেস আর জিরোটা দিয়ে থাকি ফেলিওর, এটা হচ্ছে ব্যাপারটা। এইবার এই সাকসেস আসার প্রবাবিলিটি একটা হতে পারে আর ফেলিওর আসার প্রবাবিলিটি একটা হতে পারে, মানে ব্যাপারটা হচ্ছে যে যদি সাকসেস আসার প্রবাবিলিটি আমি ধরি পি আর তাহলে ফেলিওর আসার প্রবাবিলিটিটা হয়ে যাবে
2: ওয়ান মাইনাস পি,
0: ওয়ান মাইনাস পি। এবার এই ধরনের যে র্যান্ডম ভেরিয়েবল এগুলোকে বলা হয় বার্নুলি র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে, মানে সিঙ্গেল আউটকাম বার্নুলি র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে। সেই সিঙ্গেল আউটকামটাকে তুমি দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারছো, সাকসেস ফেলিয়ার। এবার আমরা সাকসেস ফেলিয়ার নাম দিচ্ছি, তোমরা অন্য কিছু নাম দিতে পারো। এবার আমরা বেসিক্যালি 10 নাম দিয়ে থাকি, ঠিক আছে। এবার 10 নাম দেওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে কাউন্ট করতে সুবিধা হয়।

0: যেমন ধরো আমি যদি বলি, আচ্ছা এই বাউন্ডারি ডিস্ট্রিবিউশন বলে রাখি, তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে যে ওয়ান ভ্যালুটা নিচ্ছে x, x যদি র্যান্ডম ভেরিয়েবলটা ভাবি যে x হচ্ছে x, ওয়ান ভ্যালুটা নিচ্ছে উইথ প্রবাবিলিটি p, আর জিরো ভ্যালুটা নিচ্ছে উইথ প্রবাবিলিটি 1-p,
1: ঠিক আছে?
0: এইটাই হচ্ছে বায়োনলি র্যান্ডম ভেরিয়েবল। এইবার আমি যদি একটা সিকোয়েন্স অফ বায়োনলি র্যান্ডম ভেরিয়েবল করি, মানে আমি এখানে একটা আউটকাম নিয়ে ভাবছিলাম, এখানে একটা আউটকাম নিয়ে ভাবছি না, ধরো দশটা আউটকাম, মানে দশবার আমি ট্রায়ালটা করছি, মানে দশবার টস করছি, ঠিক আছে? এবার দশবারের টস করার মধ্যে আমি জানি না যে কতবার হেড আসবে কতবার টেল আসবে, সেখানে জিরো বারও হেড আসতে পারে, জিরো বারও টেল আসতে পারে, আবার দশ বারও হেড আসতে পারে, তাই তো? মানে জিরো থেকে দশ যে কোনো ভ্যালু নিতে পারে, ঠিক আছে? এবার আরো আরো একটু ছোট ভাবে ভাবি ব্যাপারটা, যেটা হচ্ছে যে ধরো চারটে ট্রায়াল করছো, চারটে টস করছো, চারটে ট্রায়ালের মধ্যে দুটোতে তোমার সাকসেস আসছে, চারটের মধ্যে দুটোতে সাকসেস।
1: আচ্ছা,
0: তাহলে কিরকম আসতে পারে? সাকসেস, সাকসেস, ফেলিওর, ফেলিওর,
1: হ্যাঁ,
0: এটা একটা আউটকাম হতে পারে।
2: হ্যাঁ,
0: সাকসেস, ফেলিওর, সাকসেস, ফেলিওর, এটা একটা আউটকাম।
2: এখানে আমরা সাকসেস বলতে কোনটাকে বলছি? হেড,
0: হেডটাকে।
1: আচ্ছা, আচ্ছা,
0: একটাকে হবে সাকসেস, ফেলিওর, সাকসেস, ফেলিওর, এটা একটা আউটকাম হতে পারে। সাকসেস, ফেলিওর, ফেলিওর, সাকসেস, এটা একটা আউটকাম হতে পারে। তাহলে তিনটা আউটকাম পেলাম। আবার হতে পারে ফেলিওর, সাকসেস, ফেলিওর, সাকসেস, ঠিক আছে? তারপরে ফেলিওর, সাকসেস, সাকসেস, ফেলিওর, এটা একটা আউটকাম হতে পারে।
1: আচ্ছা,
0: আর সাকসেস, ফেলিওর, ফেলিওর, সাকসেস, এরকম একটা আউটকাম হতে পারে। তাহলে মোট কটা আউটকাম করেছে? ছটা আউটকাম। মানে ভাবো যে চারটের মধ্যে আমার দুটো সাকসেস চাইছি, চারটে আউটকাম, মানে চারটে আমার কাছে ট্রায়াল, তার মধ্যে দুটো সাকসেস চাইছি, তার মানে কি হবে? 4C2।
1: হ্যাঁ, 4C2,
0: 4C2। একইভাবে যদি আমার কাছে এনখানা ট্রায়াল থাকে, তার মধ্যে এক্সট্রা সাকসেস চাইছি, তাহলে কি হবে?
1: NCFEX,
0: ঠিক আছে? এবার এই এনখানা জায়গা, মানে খুব সহজ হচ্ছে, এনখানা জায়গা আছে, তার মধ্যে তুমি এক্সখানা জায়গা পুড়ে দিচ্ছ সাকসেস দিয়ে, তাই তো? এবার সেটা কতভাবে হতে পারে? NCX ভাবে, মানে চারটে জায়গা আছে, চারটে জায়গার মধ্যে তুমি যদি দুটো জায়গা পড়ো সাকসেস দিয়ে, সেরকম তুমি কতভাবে করতে পারো? 4C2, ছভাবে, মানে ছটা আউট, ছটা রকম ভাবে দেখতে পারো। তাহলে NCX, এবার প্রত্যেকটা সাকসেস আসার প্রবাবিলিটি আমরা ধরেছি পি, ঠিক আছে? তাহলে আর ফেলিওর আসার প্রবাবিলিটি 1-p,
2: 1-p।
0: এবার ট্রায়ালগুলো সব ইন্ডিপেন্ডেন্ট, ট্রায়ালগুলো ইন্ডিপেন্ডেন্ট,
1: ইন্ডিপেন্ডেন্ট।
0: তাহলে সাকসেস আসছে কতগুলো? এক্স খানা। তাহলে সাকসেস প্রবাবিলিটি হয়ে যাবে p2x, ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল। আর বাকি n-x খানা কি আসছে?
1: ফেলিওর।
0: তার মানে সেটার প্রবাবিলিটি কত? 1-p। তাহলে 1-p n-x, ঠিক আছে? তাহলে অ্যাজ এ হোল বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যেটা পাচ্ছি সেটা হচ্ছে NCX p2x 1-p n-x, এটাকে বলা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন।
2: আচ্ছা,
0: তাহলে ভেবে দেখো যে বার্নৌলি ডিস্ট্রিবিউশনটাকে আমি বার্নৌলি ডিস্ট্রিবিউশনটা থেকে কিন্তু সাম করে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পাচ্ছি। তুমি ভাবো এই যে ওয়ান, মানে তুমি ধরো সাকসেস প্রবাবিলিটি, মানে যেটা বলছিলাম সাকসেস ফেলিওর, সাকসেস ফেলিওর, 1-0-1-0, তাহলে 1-1 অ্যাড করলে কত হচ্ছে?
1: 2-2।
0: তাহলে দেখো আমি দুটো সাকসেস পেয়ে যাচ্ছি। আবার 1-0-0-1, তাহলে 1-1 যোগ করলে 2, তার মানে আমি এই 1-0 করার একটাই কারণটা হচ্ছে আমি কাউন্ট করতে পারছি, ঠিক আছে? এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের একটা ফাংশন। এবার তোমরা তুমি দেখো বেসিক জায়গাটা আমরা কি করলাম, আমরা র্যান্ডম ভেরিয়েবল করলাম, র্যান্ডম ভেরিয়েবল কি করছে? ভ্যালু নিচ্ছে উইথ সার্টেন প্রবাবিলিটি। লক্ষ্য করে দেখো এই যে NCX p2x 1-p n-x, এটাও কিন্তু একটা প্রবাবিলিটি, তাই তো? এটা একটা প্রবাবিলিটি, তার মানে আমি প্রবাবিলিটিটাকে একটা ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারছি, প্রবাবিলিটিকে একটা ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারছি। তাহলে আমি f(x) বলতে পারি, f(x) মানে প্রবাবিলিটি x = x টাকে আমরা ফাংশন অফ x হিসেবে ডিনোট করছি। মানে ফাংশন অফ x বলতে কি, আমি x এর কোনাটা রিয়েলাইজেশন, মানে ধরো x এর ভ্যালু 3, তার মানে nc3 p3 1-p n-3, বুঝতে পারলাম জিনিসটা?
1: আচ্ছা,
0: ঠিক আছে? মানে ওই যে n = 4 আর x = ধরো 2, মানে চারটে ট্রায়াল করছি, তার মধ্যে দুটো সাকসেস আসছে, সেইটা কিভাবে করব? 4c2 p2 1-p 4-2। তার মানে এই যে আমি প্রবাবিলিটিটাকে একটা ফাংশন আকারে লিখতে পাচ্ছি, প্রবাবিলিটিটাকে একটা ফাংশন আকারে লিখতে পাচ্ছি ডিসক্রিট ভেরিয়েবলের ক্ষেত্রে, সেটাকেই বলা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন, ক্লিয়ার? তার মানে আমাদের দুটো রকমের র্যান্ডম ভেরিয়েবল পেয়েছিলাম, একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা যে ফাংশনটা পাচ্ছি সেটাকে বলছি প্রবাবিলিটি মাস ফাংশন, আর যখন আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল করছি, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রেও আমরা একটা f(x) পাবো, সেটা তোমরা নেক্সট সেমিস্টারে পড়বে, সেটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, ঠিক আছে? মানে খুব সহজ বলতে গেলে মাস ফাংশন মানে তুমি একটা মাস আছে, ধরো মাসের উপরে তুমি বিচ্ছিন্ন কতগুলো জায়গায় পেরেক পুঁতে রাখছো, আর যখন তুমি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, একটা মাসটাই আছে, তুমি একটা জায়গার উপর রং করে দিচ্ছো, মানে ওই জায়গাটা জুড়ে আছে, আর ডিসক্রিটের ক্ষেত্রে কতগুলো পার্টিকুলার পয়েন্ট আছে।
1: আচ্ছা,
0: এইটাই হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের বেসিক পার্থক্য। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা যে ফাংশনটা পাচ্ছি, প্রবাবিলিটি ফাংশনটা, সেটাকে আমরা বলছি প্রবাবিলিটি মাস ফাংশন, আর যখন আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের কাছে ক্ষেত্রে আছি, তখন সেখান থেকে যেটা পাচ্ছি সেটাকে বলছি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, ঠিক আছে? এটা হচ্ছে একদম বেসিক জিনিস। এবার ক্লাস 11-এ তোমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে কি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সিমিলার কি ডিস্ট্রিবিউশন করেছিলে ক্লাস 11-এ? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন।
1: হ্যাঁ হ্যাঁ,
0: ঠিক আছে? তাহলে বেসিক্যালি আমরা কি করেছিলাম ক্লাস 11-এ? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা প্রথমে পড়লাম। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পড়ার পরে আমরা

0: শিখেছিলাম সেন্ট্রাল টেন্ডেন্সি, তাই তো? তারপরে কার্টোসিস, স্কিউনেস, ডিসপারশন। আমি কি করেছিলাম যে একটা ডিস্ট্রিবিউশন পেলে তার বেসিক ক্যারেক্টারিস্টিক গুলো জেনেছিলাম। সেন্ট্রাল টেন্ডেন্সি আমাকে কি দিচ্ছিল যে ওই কোন জায়গাটায় ডেটাগুলোর ক্লাস্টারিং সবচেয়ে বেশি আছে। সেন্ট্রাল টেন্ডেন্সি মানে কি? মিন মিডিয়ান,
1: মিন মিডিয়ান মোড।
0: মিন মিডিয়ান মোড কোথায় থাকবে? যেখানে সবচেয়ে বেশি ডেটাটা থাকলে। তারপরে গেছিলাম ডিসপারশন, মানে কতটা ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্রম দ্য সেন্ট্রাল ভ্যালু, সেটা একটা ব্যাপার। তারপরে গেছিলাম স্কিউনেস, স্কিউনেস মানে কি? মানে ডেভিয়েশন ফ্রম সিমেট্রি, সিমেট্রিসিটি থেকে কতটা ডেভিয়েট করছে, পজিটিভলি স্কিউ বা নেগেটিভলি স্কিউ, এই জিনিসটা। আর নেক্সট আমরা করেছিলাম কার্টোসিস। কার্টোসিসের ক্ষেত্রে কি হয়েছিল, আমরা হাইটটা দেখছিলাম, ঠিক আছে, পিকনেস। এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ক্লাস ইলেভেনে যা হয়েছে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ক্লাস টুয়েলভে ঠিক সেম জিনিসটাই হবে, ঠিক আছে, শুধু নোটেশনগুলো একটু পাল্টে যাবে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে সেন্ট্রাল টেন্ডেন্সি, এক্ষেত্রে সেন্ট্রাল টেন্ডেন্সির মেজার হিসেবে আমরা করব মিন, যেটাকে আমরা বলে থাকি এক্সপেকটেশন অফ এক্স।
1: আচ্ছা,
0: ই মানে ক্যাপিটাল ই ব্র্যাকেটে ক্যাপিটাল এক্স, ঠিক আছে, এক্সপেকটেশন অফ এক্স দিয়ে আমরা, মানে যেটাকে বলা হয় অ্যাভারেজ। কিরকম? ধরো ওই যে প্রথম এক্সাম্পলটা আমরা ফিরে যাচ্ছে, প্রথম এক্সাম্পলে যখন আমরা করেছিলাম যে এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল যেটা নাম্বার অফ হেডস নিচ্ছে। নাম্বার অফ হেডস হচ্ছে একটা কয়েনকে তিনবার টস করা হয়েছে, তাতে নাম্বার অফ হেডস কি 0 1 2 3 হতে, তাহলে এক্স এর ভ্যালু 0 1 2 3। আর প্রবাবিলিটি, তার করসপন্ডিং প্রবাবিলিটি কি করেছিল, 0 এর করসপন্ডিং প্রবাবিলিটি ছিল 1/8, 1 এর করসপন্ডিং প্রবাবিলিটি ছিল
2: 3/8,
0: 2 এর করসপন্ডিং প্রবাবিলিটি
2: 3/8,
0: আর 3 এর করসপন্ডিং প্রবাবিলিটি 1/8। এবার এক্সপেকটেশন অফ এক্সটা কি, এই ভ্যালু ইনটু প্রবাবিলিটি, ঠিক আছে, মানে 0 × 1/8 প্লাস 1 × 3/8 প্লাস
2: 2 × 3/8
0: প্লাস 3 × 1/8, যেটা রেজাল্ট আসবে সেটাই হচ্ছে এক্সপেকটেশন, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা ওই ডিস্ট্রিবিউশনটার একটা অ্যাভারেজ, মানে মিন ভ্যালু কি নিতে পারে সেইটার একটা আইডিয়া করতে পারি এক্সপেকটেশন অফ এক্স থেকে। ক্লিয়ার? নেক্সট, এক্সপেকটেশন অফ এক্স আমাদের এখানে মেইনলি এক্সপেকটেশন অফ এক্সটাই করি, এছাড়াও মিডিয়ানও করা যায়। মিডিয়ানটা তোমরা নেক্সট সেমিস্টারে কি আরো স্পেসিফিক্যালি শিখবে। আর এখানে তারপরে আমরা যেটাতে চলে যাই সেটা হচ্ছে ডিসপারশন, ঠিক আছে। ডিসপারশনের ক্ষেত্রে আমরা যে মেজারটা মেইনলি করে থাকি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভ্যারিয়েন্স।
1: আচ্ছা,
0: স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যারিয়েন্স, যেখানে তোমাদের ক্লাস ইলেভেনে যেটা করেছিলে দেখবে 1/n সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার, এটা ছিল ভ্যারিয়েন্সের ফর্মুলা। এইখানে ঠিক সেম জিনিসটাই হবে, জাস্ট একটু পাল্টে যাবে, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে ভ্যারিয়েন্স। এবারে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ভ্যারিয়েন্স, সেন্ট্রাল টেন্ডেন্সি, স্কিউনেস, কার্টোসিস, এই যে চারটে মেজার, সেই চারটে মেজার কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশনের জন্যই আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। যেমন ধরো আমি বলতে পারি যে একটা লুডো ছক্কা থ্রো করা হলো, ঠিক আছে, তাহলে এখানে ধরলাম যে এক্সটা হচ্ছে ফেস অ্যাপিয়ার্ড, কোন ফেসটা আসছে, কোন দিকটা আসছে, 1 2 3 4 5 6, তাহলে এক্স এখানে ছটা ভ্যালু নিতে পারছে, তাহলে এটা এক্সটা কি ডিস্ট্রিবিউশন ফলো করবে, ইউনিফর্ম,
1: হ্যাঁ
0: ঠিক আছে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ফলো করবে, কারণ এক্স এর ভ্যালু 1 2 3 4 5 6, প্রত্যেকটা আসার প্রবাবিলিটি 1/6 করে,
2: হ্যাঁ,
0: 1 আসার প্রবাবিলিটি 1/6, 2 আসার প্রবাবিলিটি 1/6, 3 আসার প্রবাবিলিটি 1/6, এইভাবে 6 আসার প্রবাবিলিটি 1/6,
2: যে প্রবাবিলিটি গুলো সেম বলে ইউনিফর্ম ফলো করছে,
0: এক্স্যাক্টলি। এখানে 6টা পয়েন্ট আছে তাই জন্য প্রত্যেকটা প্রবাবিলিটি 1/6 করে, যদি 5টা পয়েন্ট থাকতো তাহলে প্রত্যেকটা পয়েন্ট প্রবাবিলিটি 1/5 করে আসবে,
1: মানে প্রবাবিলিটি গুলো সেম থাকবে,
0: প্রবাবিলিটি গুলো সেম থাকবে। আর যদি n খানা পয়েন্ট থাকতো তাহলে প্রত্যেকটা প্রবাবিলিটি 1/n করে আসবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একদম বেসিক। এবার এইখান থেকে আইডিয়া করতে পারো, যেহেতু প্রত্যেকটা পয়েন্টের প্রবাবিলিটি সেম, প্রত্যেকটা পয়েন্টের প্রবাবিলিটি সেম, এখানে তার মানে ডিস্ট্রিবিউশনটার স্কিউনেস সম্বন্ধে কিছু বলতে পারবে, ডিস্ট্রিবিউশনটার স্কিউনেস কিরকম হবে, সিমেট্রি,
2: সিমেট্রি,
0: কারণ দেখো এখানে তো সব জায়গায় প্রবাবিলিটিটা সেম,
1: হ্যাঁ সেম
0: সেম, তার মানে তুমি যদি মাঝখানে কোনো পয়েন্ট ভাবো তার বাঁধকেও যা ডান দিকেও তা, তাহলে সেক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা সিমেট্রি,
2: একদম মাঝামাঝি
0: মাঝামাঝি। তাহলে এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা পেয়ে গেলাম এটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, এরও স্কিউনেস কার্টোসিস আমরা করতে পারি, স্কিউনেসটা তো সিমেট্রিসিটি তোমরা বললে। এক্ষেত্রে মিন, মিন ভ্যারিয়েন্স মানে এক্সপেকটেশন আর ভ্যারিয়েন্স এটাও আমরা ক্যালকুলেট করতে পারি। নেক্সট যে ডিস্ট্রিবিউশনটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, যেটা আগে কেউ এসেছে। এবার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে মেইনলি এক্সপেকটেশন অফ এক্স এটা কত হয় তোমাদের মনে আছে, মানে মিনটা
1: এনপি,
0: এনপি, ঠিক আছে। তাহলে এক্সপেকটেশন অফ এক্সটা আমরা ক্যালকুলেট করে দেখেছি এনপি, এটা তোমরা এমনি ভালোভাবে মনেও রাখতে পারো যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের দুটো প্যারামিটার, একটা হচ্ছে এন, একটা হচ্ছে পি। এনটা হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস আর পিটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস। এবার এক্সপেকটেশন অফ এক্সটা কি, যে আমি অন অ্যান অ্যাভারেজ কতটা সাকসেস আশা করছি, তাই তো এক্সপেকটেশন অফ এক্স, তাহলে সেটা কি দেবে, এন, এন ইনটু পি, এমনি সহজ হিসাবে বলতে গেলে এন ইনটু পি। নেক্সট, এক্সপেকটেশন অফ এক্স এর সাথে সাথে যেটা আসে ভ্যারিয়েন্স অফ এক্স, ঠিক আছে। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ভ্যারিয়েন্স অফ এক্স কি হয়, এনপিকিউ এখানেও একটা ইম্পর্টেন্ট খুব কোশ্চেন আসে, সেটা হচ্ছে তোমরা এনপিকিউ এর ম্যাক্সিমাম ভ্যালু কত,
2: n/4
0: মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, সেটা হচ্ছে

0: সেখান থেকে সেই ডেরিভেটিভ করে ফার্স্ট অফ ডিফারেন্সিয়েশন করে সেটাকে জিরোর সাথে ইকুয়েট করে পি এর ভ্যালু দেখবে হাফ বেরোবে, ঠিক আছে? তাহলে পি এর ভ্যালু হাফ বেরোলে ওই এন ইন্টু হাফ ইন্টু হাফ মানে এন বাই ফোর, এটা ম্যাক্সিমাম মিনিমাম মেথড। আরেকটা মেথড সিম্পল অ্যালজেব্রিক মেথডে পি ইন্টু ওয়ান মাইনাস পিটাকে একটা কোয়াড্রেটিক ফর্মে নিয়ে এসে সেইটাকে তোমরা এন বাই ফোর বানাতে পারো। তাহলে এটা দুভাবেই করা যেতে পারে, যেটা সুবিধা সেটা শুধু মনে রাখবে যে এন বাই ফোর। এবার এই এক্সটা হচ্ছে এখানে লক্ষ্য করে দেখো, আমি এটা বললাম যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তো তাহলে এক্সটা হচ্ছে নাম্বার অফ সাকসেস হিসেবে ভাবছো, ঠিক আছে? এবার এক্সটাকে আমরা যদি ভাবি বা আমরা যদি একটা নিই যে প্রপোর্শন অফ সাকসেস, তার মানে জিনিসটা কি হয়েছে এক্স বাই এন,
1: মানে টোটাল ট্রায়ালের মধ্যে কতবার সাকসেস,
0: এক্স্যাক্টলি টোটাল ট্রায়ালের মধ্যে কতবার সাকসেস। আগে যেটা ছিল নাম্বার অফ সাকসেস, এখানে সেটা হচ্ছে প্রপোর্শন অফ সাকসেস।
1: আচ্ছা,
0: তাহলে এক্স বাই স্মল এন, ঠিক আছে? এবার এইখানে যদি আমি ভ্যারিয়েন্সটা বার করি, তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স বাই এনটা কি আসবে, এন পি কিউ বাই এন স্কোয়ার, তাই তো? ভ্যারিয়েন্স অফ এক্স বাই এন নিচেরটা স্কোয়ার হচ্ছে, আর ভ্যারিয়েন্স অফ এক্স হচ্ছে এন পি কিউ পেয়েছি, তাহলে কাটাকাটি করলে কি আসছে পি কিউ বাই এন,
2: কিউ বাই এন।
0: এবার পি কিউ এর হাইয়েস্ট ভ্যালু কত, ওয়ান বাই ফোর, যেটা আমরা এক্ষুনি আলোচনা করলাম। এন পি কিউ এর ভ্যালু হাইয়েস্ট ভ্যালু এন বাই ফোর, তাহলে পি কিউ এর হাইয়েস্ট ভ্যালু ওয়ান বাই ফোর, তাহলে পি কিউ বাই এন, তাহলে এটার হাইয়েস্ট ভ্যালু হবে ওয়ান বাই ফোর এন। এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ক্ষেত্রে। দু ধরনের প্রশ্ন আসে এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্স এর ক্ষেত্রে। একটা হচ্ছে যে এক্সটা যদি নাম্বার অফ সাকসেস হয়, তাহলে আমরা দেখি যে ভ্যারিয়েন্স অফ এক্স এর হাইয়েস্ট ভ্যালু কত হয়, সেটা হচ্ছে এন বাই ফোর। এটা যদি তোমাদের কাছে এন এর ভ্যালুটা দিয়ে দিল ধরো কুড়ি, তাহলে তোমাদের বলতে হবে যে ভ্যারিয়েন্স অফ এক্সটা কত হতে পারে হাইয়েস্ট ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে সেটা হবে পাঁচ
2: ফাইভ।
0: আবার এখানে গুলিয়ে যেটা যায় সেখানে দেয় যে যদি এফ একটা র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করা হচ্ছে, সেটা হচ্ছে প্রপোর্শন অফ সাকসেস, প্রপোর্শন অফ সাকসেস, তার মানে এফ টা ইকুয়াল টু এক্স বাই এন হচ্ছে প্রপোর্শন অফ সাকসেস, তখন সেক্ষেত্রে ভ্যারিয়েন্স অফ এফটা ম্যাক্সিমাম ভ্যালু হবে কিন্তু ওয়ান লেস দেন ইকুয়াল টু ওয়ান বাই ফোর এন, ঠিক আছে? আগেরটা কিন্তু ছিল এন বাই ফোর, এটা কিন্তু ওয়ান বাই ফোর এন, ঠিক আছে? এই দুটোই হচ্ছে মেন পার্থক্য, বোঝা গেল জিনিসটা? তাহলে এটা হচ্ছে তোমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্সের ইম্পর্টেন্ট জায়গাটা। নেক্সট যেটা আসে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে স্কিউনেস কার্টোসিস। এবার তোমাদের বাইনোমিয়াল স্কিউনেস এর জন্য আমরা কি মেজার অ্যাপ্লাই করি স্কিউনেস বার করার জন্য?
1: সেন্ট্রাল মুভমেন্ট,
0: সেন্ট্রাল মুভমেন্ট আমাকে বার করতে হয় মিউ টু, মিউ টুটাই ভ্যারিয়েন্স এন পি কিউ, তারপরে মিউ থ্রি, মিউ ফোর,
2: মিউ ফোর।
0: এবার আমার কাছে স্কিউনেস এর মেজার যেটা আসে সেটা হচ্ছে গামা ওয়ান, সেই গামা ওয়ান ইকুয়াল টু রুট ওভার বিটা ওয়ান, যেখানে বিটা ওয়ানটা হচ্ছে মিউ থ্রি স্কোয়ার বাই মিউ টু কিউব, ঠিক আছে? তাহলে এখানে দেখা যাবে যদি আমি গামা ওয়ানটা বার করি, তাহলে একটা টার্ম থাকবে এন পি কিউ কিউ মাইনাস পি বাই রুট ওভার এন পি কিউ, এরকম একটা টার্ম আসবে, ঠিক আছে? সেখান থেকে আমরা দেখব যদি পি এর ভ্যালুটা হাফ, এক্স্যাক্টলি হাফ হয়, তাহলে হবে ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক। তার মানে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে কোনো প্যারামিটারের জন্যই ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক হবে, কি পজিটিভলি স্কিউ হবে কি নেগেটিভলি স্কিউ হবে সেটা বলা যাচ্ছে না। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে বলে দিয়েছিল যে অলওয়েজ সিমেট্রিক, এখানে সেটা হচ্ছে না।
2: এখানে
0: হ্যাঁ পি ইকুয়াল টু হাফ হলে সিমেট্রিক, যদি পি গ্রেটার দেন হাফ হয় তখন সেটা নেগেটিভলি স্কিউ, আর যখন পি লেস দেন
1: হাফ হয় তাহলে সেইটা কি একসাথে বাইনোমিয়াল আর ইউনিফর্ম দুটোই হতে পারে?
0: না না না, আমি তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আছি, বাইনোমিয়াল এন পি, ঠিক আছে? ওটা আলাদা ডিস্ট্রিবিউশন, এটা আলাদা ডিস্ট্রিবিউশন,
1: ঠিক আছে?
0: ঠিক আছে, তাহলে পি ইকুয়াল টু হাফ হলে এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক, মানে ধরো বাইনোমিয়াল ফাইভ কমা হাফ তখন আমরা বলি সেটা হচ্ছে প্ল্যাটিকার্টি, পি কিউ যদি ইকুয়াল টু ওয়ান বাই সিক্স হয় তখন সেটা মেসোকার্টি, আর পি কিউ যদি লেস দেন ওয়ান বাই সিক্স হয় তখন সেটা লেপ্টোকার্টি, বুঝতে পারলো? তাহলে এটা ওয়ান মানে পি ইন্টু কিউটা ওয়ান বাই সিক্স এর সাথে ম্যাচ করছে কি করছে না সেটার উপর ডিপেন্ড করে আমরা কার্টোসিসটা ক্যালকুলেট করি, ঠিক আছে?
1: এইটা এই ডিস্ট্রিবিউশনে,
0: শুধু এই ডিস্ট্রিবিউশনে, মানে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ক্রাইটেরিয়া গুলো আলাদা হয়, এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়াটা হয়। এবারে লক্ষ্য করে দেখো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকেই কিন্তু আমরা আরেকটা ডিস্ট্রিবিউশনে চলে যাই, সেটা হচ্ছে পয়েজো ডিস্ট্রিবিউশন। কিভাবে? সেটা হচ্ছে যে বাইনোমিয়ালের আমাদের প্যারামিটারটা কি ছিল, এন পি, মানে এন সি এক্স, পি টু দি পাওয়ার এক্স, কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এবার আমার কাছে যদি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এন যদি সাফিসিয়েন্টলি লার্জ হয়
1: মানে অনেক বেশি ট্রায়াল হয়।
0: হ্যাঁ মানে হ্যাঁ এক্স্যাক্টলি ট্রায়ালের সংখ্যাটা অনেকটা বেশি। আর পি সেটা যদি খুব ছোট হয় স্মল, অ্যাজ এ রেজাল্ট এন ইনটু পি টা একটা কনস্ট্যান্টের দিকে চলে যাচ্ছে, মানে এনটা খুব বড় পি টা খুব ছোট, তাহলে এন পি টা একটা গুণ করলে মোটামুটি একটা জায়গায় চলে আসছে, সেটা একটা কনস্ট্যান্টের দিকে চলে যাচ্ছে, তখন সেই ডিস্ট্রিবিউশনটা পয়সার দিকে টেন্ড করবে। এটা একটা ডেরিভেশন আছে, ঠিক আছে, মানে ব্যাপারটা যেরকম ধরো পয়সার ডিস্ট্রিবিউশনের এক্সাম্পল আমরা যেটা

0: ভাবে দিই যে নাম্বার অফ মিসপ্রিন্টস ইন এ পেজ, একটা বইতে একটা পেজের মধ্যে কতগুলো মিসপ্রিন্টস আছে। ধরো একটা বইতে একটা পেজে 400টা ওয়ার্ড আছে, ঠিক আছে, 400টা ওয়ার্ডের মধ্যে হয়তো 2-3টে মিসপ্রিন্ট আছে, তাহলে এখানে দেখো এখানে নাম্বার অফ ট্রায়ালসটা অনেক হাই, আর এখানে প্রবাবিলিটি অফ সাকসেস যদি আমি ভাবি যে মিসপ্রিন্টসটা হচ্ছে এখানে সাকসেস, তাহলে সেটা অনেক কম। তাহলে সেই ক্ষেত্রে দেখবো যে এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটাই একটা পোয়েজো ডিস্ট্রিবিউশন বলে একটা ডিস্ট্রিবিউশনে কনভার্জ করে, যেটার পিএমএফটা হয়, মানে এখানেও সেই আমরা পোয়েজো ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটিটাকে একটা
1: এই ট্রায়ালটাকে কি আমরা বাইনোমিয়ালে করলে কি কোনো সমস্যা আছে?
0: না, বাইনোমিয়ালে করতে যেটা হবে সেটা হচ্ছে যে ক্যালকুলেশনটা হিউজ হয়ে যাবে, মানে আমাদের ক্যালকুলেশনটা করা যাবে না,
1: অ্যাকুরেসি কমে যাবে।
0: অ্যাকুরেসি না, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ধরো তুমি এন এর ভ্যালুটা 400 নিলে, পি এর ভ্যালুটা নিলে হাফ, এবার সেক্ষেত্রে তুমি ক্যালকুলেট করে যেটা পাবে, আর পয়সা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও ক্যালকুলেট করে কাছাকাছি পাবে, কিন্তু পয়সা ডিস্ট্রিবিউশনে ক্যালকুলেশনটা অনেক সোজা।
1: আচ্ছা আচ্ছা,
0: বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কম, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য আমরা যখন লার্জ এন থাকে, তখন আমরা পয়সা ডিস্ট্রিবিউশনের দিকে কনভার্জ করে যাই, ঠিক আছে। এই পয়সা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও একটা তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে মিন আর ভ্যারিয়েন্স। পয়সা ডিস্ট্রিবিউশনের মিন হয়, আচ্ছা, পয়সা ডিস্ট্রিবিউশন পিএমএফটা যেটা আমরা আলোচনা করলাম না, সেটা হচ্ছে যে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার এক্স বাই এক্স ফ্যাক্টোরিয়াল, এরকম একটা পিএমএফ হয়। এক্স এর ভ্যালুটা জিরো থেকে শুরু হয়ে যায়, চলতেই থাকে। এইবারে এই পয়সা ডিস্ট্রিবিউশনের মিন কি হয়, এক্সপেকটেশন অফ
1: ল্যামডা,
0: ল্যামডা, পয়সা ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্স কি হয়, সেন্ট্রাল মুভমেন্ট বার করি সেটাও কিন্তু ল্যামডা পয়সা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, ঠিক আছে। পয়সা ডিস্ট্রিবিউশনে যদি তোমরা স্কিউনেস কার্টোসিস দেখবে, পয়সা ডিস্ট্রিবিউশন কিন্তু অলওয়েজ পজিটিভলি স্কিউ, ঠিক আছে। কারণ কিভাবে ক্যালকুলেট করবে, তোমরা লক্ষ্য করে দেখো স্কিউনেস এর জন্য আমরা কি করি, গামা ওয়ান, গামা ওয়ান ইকুয়াল টু কি, রুট ওভার বিটা ওয়ান, আর বিটা ওয়ানটা কি, মিউ থ্রি স্কোয়ার বাই মিউ টু কিউ। এবার পয়সা ডিস্ট্রিবিউশনের মিউ থ্রি কি হয়, ল্যামডা,
1: ল্যামডা,
0: মিউ টু মিউ থ্রি ল্যামডা, মিউ টু ল্যামডা, ঠিক আছে। তাহলে বিটা ওয়ানটা কি হচ্ছে, মিউ থ্রি স্কোয়ার মানে ল্যামডা স্কোয়ার বাই ল্যামডা কিউ, তাহলে কাটাকাটি করলে ওয়ান বাই ল্যামডা, তাহলে বিটা ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই ল্যামডা, গামা ওয়ান ইকুয়াল টু কি হচ্ছে, ওয়ান বাই রুট ওভার ল্যামডা। তাহলে দেখো গামা ওয়ানটা অলওয়েজ পজিটিভ, কারণ যেহেতু ল্যামডাটা পজিটিভ,
1: আচ্ছা আচ্ছা,
0: ল্যামডা পজিটিভ মানে গামা ওয়ান অলওয়েজ গ্রেটার দেন জিরো,
2: আচ্ছা।
0: তাহলে গামা ওয়ান যদি অলওয়েজ গ্রেটার দেন জিরো হয়, তার মানে পয়সা ডিস্ট্রিবিউশন ইজ অলওয়েজ পজিটিভলি স্কিউ, ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেরকম প্যারামিটারের ভ্যালুর উপর ডিপেন্ড করছিল, মানে পি এর ভ্যালুটার উপর ডিপেন্ড করছিল বা কিউ এর ভ্যালুটার উপর ডিপেন্ড করছিল, এখানে কিন্তু সেটা নয়, এখানে কিন্তু অলওয়েজ পজিটিভলি স্কিউ, ক্লিয়ার, বোঝা গেল জিনিসটা। এইটা হচ্ছে পয়সা ডিস্ট্রিবিউশন। এবার পয়সা ডিস্ট্রিবিউশনের পরে যে লাস্ট ডিস্ট্রিবিউশনটা তোমাদের যেটা আছে, সেটা হচ্ছে যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন বলে একটা ডিস্ট্রিবিউশন, সেটা খুব সহজ একটা ডিস্ট্রিবিউশন। মানে আমি ধরো একটা এক্সপেরিমেন্ট বলছি যে নাম্বার অফ ট্রায়ালস রিকোয়ার্ড টু গেট দ্য ফার্স্ট হেড, ঠিক আছে, মানে আমি এমন একটা এক্সপেরিমেন্ট করছি যে সেখানে আমি প্রথমবার কখন হেড আসবে সেইটা দেখার চেষ্টা করছি।
2: আচ্ছা,
0: নাম্বার অফ ট্রায়ালস, এটা দুভাবে করা যায়, একটা হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস রিকোয়ার্ড টু গেট দ্য ফার্স্ট হেড, আর নাম্বার অফ ফেলিয়ার্স প্রিসিডিং দ্য ফার্স্ট হেড, দুভাবে দেখা যায়, ঠিক আছে। নাম্বার অফ ট্রায়ালস রিকোয়ার্ড টু গেট দ্য ফার্স্ট হেড যদি আমি ভাবি,
1: দুভাবে রেজাল্ট সেমই আসবে
0: না, দুটোর ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা একটু আলাদা হবে, দুটোই জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, কিন্তু পিএমএফ যেটা সেটা একটু আলাদা হবে।
1: আচ্ছা,
0: মানে আমি ধরো প্রবাবিলিটি অফ সাকসেসটাকে ভাবলাম পি, তাহলে প্রবাবিলিটি অফ ফেলিয়ার ওয়ান মাইনাস পি, মানে কিউ,
1: হ্যাঁ,
0: ওটাকে কিউ ধরলাম। এবার ধরো আমি ধরছি প্রথমে নাম্বার অফ ট্রায়ালস রিকোয়ার্ড টু গেট দ্য ফার্স্ট হেড, এক্সটা হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস, তাহলে এক্স এর ভ্যালুটা কত থেকে শুরু হবে,
1: ওয়ান
2: থেকে,
0: তাহলে এক্স এর ভ্যালু ওয়ান, প্রথমেই আমি সাকসেস পেয়ে গেছি, তাহলে এক্স এর ভ্যালু ওয়ান, তখন প্রবাবিলিটি কত, ওয়ান এর প্রবাবিলিটি পি,
1: হ্যাঁ,
0: ঠিক আছে। এক্স এর ভ্যালু টু, তার মানে দুটো ট্রায়াল লাগছে, মানে প্রথম ট্রায়ালে আমার কাছে তারপরে সাকসেস এসছে, তার মানে কিউ স্কোয়ার ইনটু পি, তাহলে যদি আমার কাছে যদি এক্সটা থাকে, মানে ওয়ান টু থ্রি এভাবে যদি এক্স যাই, তাহলে কি আসবে, কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইনটু পি, এবার যখনই আমি নাম্বার অফ ট্রায়ালস থেকে নাম্বার অফ ফেলিয়ার্স প্রিসিডিং দ্য ফার্স্ট সাকসেস চলে যাচ্ছে, নাম্বার অফ ফেলিয়ার্স মানেটা কি, যেটা হচ্ছে যে জিরো থেকে স্টার্ট হবে, মানে প্রথমেই সাকসেস পেয়ে যাচ্ছে, তাহলে নাম্বার অফ ফেলিয়ার্স জিরো, জিরো করসপন্ডিং প্রবাবিলিটি পি, জিরো করসপন্ডিং প্রবাবিলিটি পি, আর ওয়ানের করসপন্ডিং প্রবাবিলিটি হবে কিউ ইনটু পি। এইভাবে যদি তোমরা করো তাহলে দেখবে যে এক্স আসার প্রবাবিলিটি হচ্ছে পি কিউ টু দি পাওয়ার এক্স, এটাই হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন।
2: আচ্ছা,
0: আজকের আলোচনাটা এবারেই থাকছে,
1: ওকে,
0: ঠিক আছে।

0: এতক্ষণ শুনছিলেন দ্বাদশ শ্রেণীর পরিসংখ্যান বিষয়ে আলোচনা। আলোচনা করলেন হেয়ার স্কুলের শিক্ষক অভ্রনীল মান্না, সঙ্গে দুই শিক্ষার্থী।
1: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 32.2 ডিগ্রি ও 25.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে 96% ও 68%। সকাল 8:30 পর্যন্ত বৃষ্টি হয়নি। শুনলেন আবহাওয়ার খবর।

এখন জানিয়ে দিই গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, শুরুতে লোকগীতে কবুমানি হেমব্রম ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কৃষির উন্নয়ন ও সাঁওতাল, এ বিষয়ে ডক্টর দেবাশিস সোরেনের আলোচনা। এরপর রয়েছে কানুরাম সোরেন ও জলধার হাঁসদা ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে লোকগীতে। 6:38 কৃষি কথার আসর, এই অনুষ্ঠানে শুরুতেই রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বৈচিত্র্যময় মাছ চাষের সম্ভাবনা, এই নিয়ে আলোচনায় স্বাগতা ঘোষ, বরুণ নস্করের সঙ্গে পবিত্র কুমার মণ্ডল। এরপর শুনবেন পুকুরে গলদা চিংড়ির প্রজনন, এই বিষয়ে প্রশান্ত মান্নার সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। সমীক্ষা, এই অনুষ্ঠানটি শুনবেন রাত 7:30। রাত 8 ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা, আজকের বিষয় বুকে জল জমা, এ নিয়ে ডক্টর অমিতাভ সেনগুপ্তের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে চন্দ্রজিৎ প্রামাণিক। রাত 9 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন রত্না সাহার কণ্ঠে খেয়াল। রাত 9:30 রয়েছে দৃষ্টিপথ, এই অনুষ্ঠানে মাইক্রোপ্লাস্টিকের বিপদ, এ বিষয়ে আলোচনার অংশগ্রহণে অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায় ও ডক্টর মধুরীনা মজুমদার। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানটি শুনবেন রাত 10। রবীন্দ্রসঙ্গীত সংহিতা সেনের কণ্ঠে শুনবেন রাত 10:30। মঞ্জুরী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি শুনবেন রাত 10:45। রাত 11 রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, এ অনুষ্ঠানে সেতার সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়ে দিলাম গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে।

এখন জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। 6:10 রয়েছে হিন্দি বার্তা, 6:30 গুলগুলশন, উপস্থাপনায় রওশন মুরারকা। শিল্প সংলাপ এই অনুষ্ঠানটি শুনবেন রাত 7:10। এই অনুষ্ঠানে হস্তশিল্পের স্বনির্ভরতায় মহিলা এ বিষয়ে শৈলী সেনগুপ্তের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শ্রেয়সী বটব্যাল। দর্পণ রশার মুরারকার উপস্থাপনায় অনুষ্ঠানটি শুনবেন রাত 7:30। হিন্দি ছায়াছবির গান শুনবেন রাত 8:00। 8:15 রয়েছে নানা রঙের গান, স্পটলাইট এই অনুষ্ঠানটি শুনবেন রাত 9:16। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থাপনায় রয়েছেন দীপা চন্দা। রাত 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী কলকাতা এহবেনা সান্তারি আখড়া পনসাই মরেগেল তুড়ুই কেটুডে তুড়ুই মিটে রিয়াদ গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন তেহিন দ অতে মাহা ভাদর বঙ্গা রিয়াদ বাগে যায় মাহিত তেহিন আখড়া রিয়াদ এতহব রেদ কাপুমণি হেমব্রমার সাঁওতেন কোয়া লাগড়ে সেরিং বন আজম করলেগে সেরিং রেদ কাপুমণি হেমব্রম আর লক্ষ্মীমণি হেমব্রম

0: ᱠᱟᱯᱩᱢᱩᱱᱤ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱞᱟᱜᱽᱲᱮ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱾ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱫᱚ ᱠᱤᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱠᱟᱯᱩᱢᱩᱱᱤ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱟᱨ ᱞᱚᱠᱠᱷᱤᱢᱩᱱᱤ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱾ ᱢᱤᱫ ᱜᱷᱟᱹᱲᱤᱡ ᱛᱟᱭᱚᱢ ᱠᱷᱚᱵᱚᱨ
1: আকাশবাণী কলকাতা খবর পড়াই দিন দিলীপ হেমব্রম। তালান স্বরাষ্ট্রমন্ত্রী মানতান অমিত শাহ মেনাকাদা যে দেশম রিয়া আসল দাড়ে দোকানা ভারত রে আইমা পার্সি কুরিয়া সামেলায় হিন্দি মহাল আষাঢ় হেতে মিটেন ভিডিও বার্তারে উনি দো মেনাকাদা হিন্দি পার্সি দো এটা জাহান পার্সি কুরিয়া হেপেরিয়া দো বাংকানা বরং নোয়া দো জাতীয় জমি রিয়া নিউমানা জনপড় অনড় লেকাতে নেলক কানা। মারাং মন্ত্রী মানতা নরেন্দ্র মোদি আয়ুরতে হিন্দি সাথে ভারতীয় আর এটা পার্সি কো তকনিকি লিকাতে উৎনৌ রিয়া সোনাহস অধ্যায়রে বলওয়াকানা মেনতে উনি দয় মেনাকাদা। মারাং মন্ত্রী মানতা নরেন্দ্র মোদি দো নওয়া দিল্লি রিয়া ব্রিক্স চুড়ৌনা হেলমেল নাই নাপাইতে পুরোয়াকারে শহে রাষ্ট্র কোরেন লিডার কো মানতে সদর আকাওয়াত কোয়া। মারাং মন্ত্রী দো সামাজিক তানালারে মিটেন ভিডিও আপলোড কাতে গড়হনানা গালমারাও আর নিট রায় আতাঙ্গ কাট খাতির কুশি সদর আকাদা। নয় ভিডিওরে মারাং মন্ত্রী বায়ান ছাড়া কাতে রেহো জুদে জুদা দিশম কো সাঁতে গাতে সেগৈ হিজদারিয়া আর গড়গপড় রিয়া কাথায় সাব রাকাবাকানা। ᱯᱚᱱᱚᱛ ᱥᱚᱨᱠᱟᱨ ᱫᱚ ᱫᱟᱨᱟᱠᱟᱱ ᱜᱮᱞ ᱮᱭᱟᱭ ᱥᱮᱯᱴᱮᱢᱵᱚᱨ ᱠᱷᱚᱱ ᱜᱚᱴᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮ ᱥᱮᱵᱟ ᱥᱚᱝᱠᱚᱞᱯᱚ ᱚᱵᱷᱤᱡᱟᱱ ᱮᱛᱚᱦᱚᱵ ᱨᱮᱭᱟᱜ ᱞᱩᱴᱤ ᱥᱮ ᱡᱟᱹᱨᱤ ᱟᱠᱟᱫᱟ ᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱯᱚᱱᱛᱷᱟ ᱠᱚ ᱨᱮᱭᱟᱜ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱱᱮᱦᱚᱲ ᱥᱮᱴᱮᱨ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱤᱥᱩᱣᱟᱹ ᱟᱣᱫᱷᱟᱱ ᱟᱨ ᱱᱟᱜᱟᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱥᱮᱞᱮᱫᱚᱜ ᱡᱚᱥᱨᱮ ᱱᱚᱣᱟ ᱚᱵᱷᱤᱡᱟᱱ ᱫᱚ ᱜᱮᱞ ᱚᱠᱴᱳᱵᱚᱨ ᱦᱟᱹᱵᱤᱡ ᱛᱚᱝᱜᱮ ᱛᱟᱦᱮᱱᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮᱭᱟᱜ ᱥᱟᱱᱟᱢ ᱫᱚᱯᱛᱚᱨ ᱡᱮᱞᱟ ᱯᱨᱚᱥᱟᱥᱚᱱ ᱱᱟᱜᱟᱨᱢᱟᱱᱰᱮᱨ ᱟᱨ ᱵᱞᱚᱠ ᱯᱨᱚᱥᱟᱥᱚᱱᱤᱠ ᱡᱩᱢᱤᱫᱛᱮ ᱱᱚᱣᱟ ᱠᱟᱹᱢᱤᱦᱚᱨᱟ ᱪᱟᱞᱟᱣ ᱞᱟᱹᱜᱤᱫᱛᱮ ᱞᱟᱹᱭ ᱟᱠᱟᱣᱟᱫ ᱠᱚᱣᱟ ᱥᱚᱨᱠᱟᱨ ᱥᱮᱡ ᱠᱷᱚᱱ ᱞᱟᱹᱭ ᱟᱠᱟᱱᱟ ᱡᱮ ᱜᱮᱞ ᱮᱭᱟᱭ ᱥᱮᱯᱴᱮᱢᱵᱚᱨ ᱟᱥᱤᱨᱵᱟᱫ ᱨᱮᱭᱟᱜ ᱫᱤᱵᱷᱮ ᱠᱟᱹᱢᱤᱦᱚᱨᱟ ᱛᱟᱞᱟᱛᱮ ᱚᱵᱷᱤᱡᱟᱱ ᱨᱮᱭᱟᱜ ᱮᱛᱚᱦᱚᱵ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱡᱩᱢᱤ ᱢᱟᱹᱞᱤᱠᱟᱜ ᱵᱮ ᱵᱟᱰᱟᱭᱨᱮ ᱵᱷᱩᱣᱟᱹ ᱨᱮᱡᱤᱥᱴᱨᱤ ᱫᱟᱨᱟᱢ ᱞᱟᱹᱜᱤᱫᱛᱮ ᱱᱟᱣᱟ ᱛᱟᱹᱠᱱᱤᱠᱤ ᱵᱷᱚᱨᱥᱟ ᱨᱮᱭᱟᱜ ᱵᱮᱵᱚᱥᱛᱷᱟ ᱯᱚᱱᱚᱛ ᱥᱚᱨᱠᱟᱨᱮ ᱟᱹᱜᱩᱭᱮᱫ ᱠᱟᱱᱟ ᱥᱴᱮᱢᱯ ᱰᱤᱣᱴᱤ ᱟᱨ ᱨᱮᱡᱤᱥᱴᱨᱮᱥᱚᱱ ᱫᱚᱯᱛᱚᱨ ᱫᱚ ᱟᱯᱱᱤ ᱧᱩᱛᱩᱢᱛᱮ ᱢᱤᱫᱴᱮᱱ ᱢᱳᱵᱟᱭᱤᱞ ᱮᱯᱮ ᱪᱟᱹᱞᱩᱭᱟ ᱡᱟᱦᱟᱸ ᱛᱟᱞᱟᱛᱮ ᱨᱮᱡᱤᱥᱴᱨᱤ ᱚᱯᱷᱤᱥ ᱨᱮᱜᱮ ᱠᱤᱨᱤᱧᱤᱡ ᱟᱨ ᱟᱹᱠᱷᱨᱤᱧᱤᱡᱟᱜ ᱩᱯᱨᱩᱢ ᱰᱤᱡᱤᱴᱟᱞ ᱞᱮᱠᱟᱛᱮ ᱡᱟᱪᱟᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱫᱟᱨᱟᱠᱟᱱ ᱦᱟᱯᱛᱟᱨᱮ ᱵᱤᱫᱷᱟᱱᱱᱚᱜᱚᱨᱮ ᱱᱚᱣᱟ ᱯᱚᱨᱤᱥᱮᱵᱟ ᱫᱚ ᱵᱤᱰᱟᱹᱣᱟᱱᱟᱜ ᱞᱮᱠᱟᱛᱮ ᱪᱟᱹᱞᱩᱜᱼᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮ ᱰᱮᱝᱜᱩ ᱟᱡᱟᱨ ᱨᱮᱭᱟᱜ ᱯᱚᱨᱤᱥᱛᱷᱤᱛᱤ ᱫᱚ ᱠᱚᱵᱚᱡ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱛᱚᱵᱮ ᱱᱚᱣᱟ ᱵᱟᱵᱚᱫᱨᱮ ᱦᱚᱲᱢᱚ ᱥᱟᱶᱟᱨ ᱫᱚᱯᱛᱚᱨ ᱫᱚ ᱠᱳᱰᱨᱟ ᱛᱟᱹᱱᱠᱷᱤᱨᱮ ᱢᱮᱱᱟᱭᱟ ᱢᱮᱱᱛᱮ ᱦᱚᱲᱢᱚ ᱥᱟᱶᱟᱨ ᱢᱚᱱᱛᱨᱤ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱥᱟᱨᱫᱚᱛ ᱢᱩᱠᱷᱳᱯᱟᱫᱽᱫᱷᱟᱭ ᱢᱮᱱ ᱟᱠᱟᱫᱟ ᱛᱚᱝᱜᱮ ᱵᱟᱹᱪᱨᱤ ᱨᱮ ᱰᱮᱝᱜᱩᱛᱮ ᱡᱟᱹᱵᱩᱱ ᱟᱠᱟᱱ ᱠᱚᱣᱟᱜ ᱞᱮᱠᱷᱟ ᱢᱚᱬᱮ ᱦᱟᱡᱟᱨᱮ ᱯᱟᱨᱚᱢ ᱟᱠᱟᱫᱟ ᱛᱚᱵᱮ ᱦᱚᱲᱢᱚ ᱥᱟᱶᱟᱨ ᱫᱚᱯᱛᱚᱨ ᱫᱚ ᱰᱮᱝᱜᱩ ᱢᱩᱠᱟᱵᱤᱞᱟᱹᱭ ᱨᱮ ᱢᱟᱭᱟᱢ ᱵᱤᱰᱟᱹᱣ ᱵᱟᱹᱲᱛᱤ ᱩᱯᱚᱨ ᱨᱮ ᱡᱳᱨᱮ ᱮᱢ ᱟᱠᱟᱫᱟ ᱧᱤᱫᱟᱹ ᱚᱠᱛᱮ ᱰᱟᱦᱟᱨ ᱟᱲᱮᱨᱮ ᱵᱟᱥ ᱯᱟᱨᱠᱤᱝ ᱞᱟᱹᱜᱤᱫᱛᱮ ᱱᱤᱛ ᱠᱷᱚᱱ ᱮᱭᱟᱭᱥᱟᱭ ᱴᱟᱠᱟ ᱠᱟᱛᱮᱫ ᱯᱷᱤ ᱦᱟᱛᱟᱣᱚᱜᱼᱟ ᱢᱮᱱᱛᱮ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮᱱ ᱥᱟᱜᱟᱲᱚᱢ ᱢᱚᱱᱛᱨᱤ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱚᱨᱡᱩᱱ ᱥᱤᱝᱮ ᱢᱮᱱ ᱟᱠᱟᱫᱟ ᱱᱚᱣᱟ ᱨᱟᱭᱨᱮ ᱡᱮᱢᱚᱱ ᱥᱚᱨᱠᱟᱨᱟᱜ ᱨᱟᱡᱚᱥᱥᱚ ᱵᱟᱲᱦᱟᱜᱼᱟ ᱚᱱᱠᱟᱜᱮ ᱵᱟᱥ ᱢᱟᱹᱞᱤᱠ ᱠᱚᱦᱚᱸ ᱱᱤᱴ ᱱᱤᱭᱚᱢ ᱵᱟᱛᱟᱣ ᱠᱟᱛᱮᱫ ᱰᱟᱦᱟᱨ ᱟᱲᱮᱨᱮ ᱵᱟᱥ ᱠᱚ ᱫᱚᱦᱚ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱢᱚᱱᱛᱨᱤᱭᱟᱜ ᱵᱟᱵᱽ ᱫᱚ ᱢᱟᱲᱟᱝ ᱨᱮᱱ ᱥᱚᱨᱠᱟᱨ ᱵᱤᱫᱟᱹᱞ ᱨᱮ ᱰᱟᱦᱟᱨ ᱟᱲᱮᱨᱮ ᱵᱟᱥ ᱯᱟᱨᱠᱤᱝ ᱠᱷᱚᱱ ᱡᱟᱦᱟᱱ ᱠᱟᱹᱣᱰᱤ

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি নিবেদিতা লাহিড়ী। জমি মালিকের অজান্তে ভুয়ো রেজিস্ট্রি রুখতে নতুন প্রযুক্তি নির্ভর ব্যবস্থা আনছে রাজ্য সরকার। স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন দপ্তর আপনি নামে একটি মোবাইল অ্যাপ চালু করতে চলেছে, যার মাধ্যমে রেজিস্ট্রি অফিসে ক্রেতা ও বিক্রেতার পরিচয় ডিজিটালভাবে যাচাই করা হবে। পরীক্ষামূলকভাবে আগামী সপ্তাহে বিধাননগরে পরিষেবা চালু হচ্ছে। 2 সপ্তাহের ট্রায়ালের পর দুর্গাপুজোর আগে রাজ্যজুড়ে তা চালুর পরিকল্পনা রয়েছে। জমি রেজিস্ট্রির আবেদন জমা পড়লেই ক্রেতা ও বিক্রেতাকে একটি করে কোয়ারি নম্বর দেওয়া হবে। প্রথম পর্যায়ে আধার যাচাই সম্পন্ন হওয়ার পর উভয় পক্ষকে মোবাইলে মাত্র 4 MB আপনি অ্যাপ ডাউনলোড করতে হবে। রেজিস্ট্রির নির্ধারিত দিনে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে উপস্থিত থেকে অ্যাপে কোয়েরি নাম্বার দিয়ে নিজের কোয়ারি যাচাই করতে হবে। মোবাইলের ক্যামেরার সামনে চোখের পাতা দুবার ফেললে তথ্য রাজ্যের নির্দিষ্ট পোর্টালে পৌঁছে যাবে। সেই তথ্য মিলিয়ে দেখবে রেজিস্ট্রার বা সংশ্লিষ্ট আধিকারিক। উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার আউলগামা ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে প্রায় 22 লক্ষ টাকা আর্থিক তছরুপের অভিযোগে শিক্ষক তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সঞ্জীব সর্দারকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয়রা। সোমবার স্কুলে গেলে টাকা ফেরতের দাবিতে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সঞ্জীব সর্দারকে নিয়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত মণ্ডলের অভিযোগ, টিআইসি থাকাকালীন তার স্বাক্ষর জাল করে বিভিন্ন প্রকল্পের টাকা তোলা হয় বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে এলাকায় সঞ্জীব সর্দারের ওপর অভিভাবকদের ক্ষোভ ছিল। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমার পেট্রোপল সীমান্তে আজ সকালে বাংলাদেশ থেকে পাসপোর্টের মাধ্যমে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করে ইমিগ্রেশন দপ্তর। ধৃতের নাম কামরুল হুদা মুন্সী, তিনি বাংলাদেশের বাগেরহাটের বাসিন্দা। পরে তাকে গ্রেপ্তার করে পেট্রোল পাম্প থানার পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ভারত ও বাংলাদেশের বিভিন্ন নথি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পেট্রোল পাম্প থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বনগাঁ মহকুমার আদালতে আজ তাকে পেশ করা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে আজ জয়পুর থানার ভাটোরা ইনভেস্টিগেশন সেন্টারে ভাটোরা ইউনিয়ন হাই স্কুলের ছাত্রছাত্রী ও ঘোড়াবেড়িয়া গ্রামের বাসিন্দাদের নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধ, সাইবার অপরাধ ও নিরাপত্তা, উইমেন ও সাইবার হেল্প ডেস্কের পরিষেবা, মাদক বিরোধী সচেতনতা এবং মহিলাদের নিরাপত্তা বিষয়ে কর্মসূচি আলোচনা হয়। উত্তর চব্বিশ পরগনার পেট্রোপল থানার খলিতপুর এলাকায় প্রায় 1.5 বছর আগে 16 বছরের এক নাবালিকাকে বিয়ে দেওয়ার অভিযোগে তার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নাবালিকার শাশুড়ির দাবি, তারা বিয়ে দেয়নি, নাবালিকা নিজেই তাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল। এ বিষয়ে নাবালিকার পরিবারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পশ্চিম বর্ধমানের আসানসোলের কানলায় ইসিএলএ সেন্ট্রাল হাসপাতালে চালু হলো দ্বিতীয় অমৃত ফার্মেসি। সোমবারের উদ্বোধন করেন ইসিএলএ CMD সতীশ কুমার ঝা। এই ফার্মেসি থেকে স্বল্পমূল্যে ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও মেডিকেল ইমপ্ল্যান্ট পাওয়া যাবে। পশ্চিম বর্ধমানের আসানসোলের বাসিন্দা গৃহবধূ পম্পা পাল থাইল্যান্ডের পাটুয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় 42-50 বছর বিভাগে স্বর্ণপদক জয় করেছেন। 9টি দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে এই সাফল্য অর্জন করেন তিনি। গ্রামীণ সংবাদ এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ 7:35।

যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ।

0: ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
2: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 9,50,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18-40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পে তিনটি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
3: এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ সামান্য ঝোড়ো হাওয়া বইতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। একটি সতর্কবার্তায় বলা হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পংয়ে 7-20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই জেলাগুলির কোথাও কোথাও 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
4: গ্রাম বাংলার সকল শ্রোতাবন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতাবন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে আলোচনার বিষয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বৈচিত্র্যময় মাছ চাষের সম্ভাবনা। এই বিষয়ে আলোচনা করার জন্য দুইজন বিশেষজ্ঞ আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। ডক্টর স্বাগত ঘোষ, বিষয়বস্তু বিশেষজ্ঞ মৎস্য চাষ, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র সোনারপুর, এবং আরও একজন রয়েছেন বরুণ নস্কর, অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার, বিষ্ণুপুর 1 নম্বর ব্লক, দক্ষিণ চব্বিশ পরগনা। সাথে রয়েছি আমি, পবিত্র কুমার মণ্ডল। আপনাদের দুজনকেই স্বাগত জানাই, নমস্কার।
5: নমস্কার। নমস্কার।
4: হ্যাঁ, তো স্বাগতবাবু, যদি একটু প্রথমে বলেন যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বৈচিত্র্যময় মাছ চাষের সম্ভাবনা, তার মানে কি আমরা যে মাছ চাষগুলো করছিলাম তার বাইরে গিয়ে কিছু চাষবাস, তাই তো?
5: একদমই ঠিক। কারণ এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ইটসেলফ এর প্রচুর বৈচিত্র্য আছে। কারণ এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমাদের প্রথম কি বৈচিত্র্য, জলের। এই জল আমাদের সাধু জলও পাই, ঈষৎ নোনা জলও পাই, আবার একদম নোনা জল পাই। তো এখানে অনেকটা আমরা বৈচিত্র্য পাই। তবুও আমরা যে পুকুরে যে সমস্ত মাছের চাষ টাস গুলো করি, কিগুলো করি, সেগুলো মেনলি জিওল মাছের চাষ আর পোনা মাছের চাষ। তো এইটা করতে করতে এদের প্রায় একই রকমের রোগ পোকা দেখতে পাওয়া যায় যে ওদের সংক্রমণ হচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি একটু যে সমস্ত এবার বৈচিত্র্যে গেলে আমরা যদি তাদের ইকোনমিক ভ্যালু বা বাণিজ্যিক ভ্যালু না থাকে তাদের তো করে লাভ নেই। তো তাই ওই বাণিজ্যিক যে ভ্যালু আছে বা মূল্য আছে, এরকম যে কয়েকটা মাছের চাষ আমরা করতে পারি, সে মাছও হতে পারে বা জলজ জীবও হতে পারে। যেমন আমি বলি, রঙিন মাছ চাষ একটা দক্ষিণ চব্বিশ পরগনার খুব ভালো একটা জায়গা করে নিয়েছে অলরেডি। এছাড়া আছে কাঁকড়া চাষ, সুন্দরবনের কাঁকড়া চাষ, চিংড়ি চাষ আছে, আর আছে কি আমাদের মুক্ত চাষ। হ্যাঁ, এইগুলো কিন্তু বৈচিত্র্যের মধ্যে আনা যেতে পারে।
4: তো এবার একটু আসবো বরুণবাবুর কাছে, এই যে বৈচিত্র্যময় মাছ চাষের মধ্যে কি কি মাছ চাষ করা সম্ভব সেটা উনি বললেন। তো এবারে যদি আপনি বলেন যে চিংড়ি কি?
6: চিংড়ি আমরা যেটা বলি যে চিংড়ি মাছ, কিন্তু প্রকৃত অর্থে চিংড়ি কিন্তু মাছ না, এটা একটা জলের পোকা। এটা সন্ধিপদ পর্বের অন্তর্ভুক্ত। এবং দেখবেন চিংড়ি কিন্তু কোনো কাঁটা থাকে না, এ সমগ্র দেহটাই খোলস দিয়ে আবৃত করা থাকে। তো সেক্ষেত্রে চিংড়িকে আমরা মাছ বলি না, পোকা বলা হয়। কিন্তু চাষিরা এটাকে চলিত ভাষায় যেটা বলে আসছে চিংড়িকে মাছ বলছে।
4: আচ্ছা, চিংড়ি মাছের যে চাষ, মূলত কোন কোন প্রকার জলাশয়ে করা যেতে পারে?
6: দেখুন, যেটা সাউথ চব্বিশ পরগনা যেটা হয়, এর যে ভৌগোলিক অবস্থান, সেখানে যেমন আগে উনি বললেন যে নোনা জলের সাথে বা যে ভৌগোলিক অবস্থান দেখবেন যে নদী সমুদ্র সংলগ্ন হওয়ায় এবং এর ভিতরে পুকুর
4: কোথাও বেশি নোনা রয়েছে আবার কোথাও কম নোনা আবার মিষ্টি জল,
6: সেখানে একদমই তাই, সেখানে নোনা জলে মাছ চাষ করা হয়, এর সাথে সাথে

0: মিষ্টি জল বা স্বাদু জলেও কিন্তু আমরা চাষ করতে পারি। তো এই জেলাতে দুটো যে জলের সংমিশ্রণে চাষ করা হয়, যেমন নোনা জলে আলাদা একটা কালচার করা হয় এবং মিষ্টি জলে আলাদা আমরা কালচার করি।
1: এবারে যদি বলেন যে নোনা জলে কিভাবে চিংড়ি চাষ করা যেতে পারে?
0: দেখুন, নদী জোয়ারের জল অর্থাৎ অমাবস্যা পূর্ণিমাতে নদীর জোয়ারের জলটাকে যদি আমরা নিয়ে, যেটা নোনা জলটা আছে, সেটাকে ভেড়ির মাধ্যমে যদি আনা হয়, ভেড়িতে এনে সেখানে কিন্তু এই চিংড়ি মাছের সাথে অনেক মাছ ঢুকে আসে। সেখানে পার্শে আসতে পারে, ভাঙর আসতে পারে, ভেটকি আসতে পারে। তো আমরা একত্রিত ভাবেও চাষ করতে পারি অথবা একক ভাবেও চাষ করতে পারি। কিন্তু যদি মনে করি যে আমরা একক ভাবে চাষ করব, সেক্ষেত্রে আমরা এই মাছগুলোকে আমরা আলাদাভাবে রেখে দিতে পারি, আলাদাভাবে এদেরকে সেগ্রিগেশন করতে পারি, করে আমরা একত্রিত ভাবেও চাষ করতে পারি অথবা আলাদাভাবে।
1: তো স্বাগত বাবু, তো আপনার তো অনেক অভিজ্ঞতা রয়েছে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে যাওয়া, তাই তো? এবং সেখানে কাঁকড়া চাষ নিয়ে যদি একটু আপনি বলেন আমাদের।
2: কাঁকড়া, যেহেতু আমরা যে কাঁকড়াটা চাষ করি, সেই কাঁকড়াটা হচ্ছে আমাদের মাঠ ক্র্যাব বলে, মানে সুন্দরবনের মাঠ ক্র্যাব। এটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে স্কাইলা বা সেইলা অলিভিসিয়া। তো এটাকে মানে অলিভ গ্রিন টাইপের কাঁকড়া হয়। তো এই কাঁকড়াটা স্কাইলা সেরেটা, যেটা বড় কাঁকড়া, অতটাও বড় হয় না, কিন্তু সুন্দরবনের কাঁকড়ার একটা আলাদা ডিমান্ড আছে। এবং কাঁকড়া চাষের ক্ষেত্রে আগে একটা চিরাচরিত ভাবে কাঁকড়া চাষ হতো কি, কাঁকড়ার ফ্যাটেনিং বা কাঁকড়াকে মোটাজাতকরণ।
1: আচ্ছা,
2: এবার এই মোটাজাতকরণ করার জন্য ওরা কি করতো, বনে কাঁকড়া সিড কালেক্ট করতে যেত। এবং সেতে আমার দেখা অনেক ব্যাড এক্সপিরিয়েন্স আছে, আমাদের এই চাষি ভাইরা অনেকে বাঘের পেটে চলে গেছে। তো এটা খুবই দুঃখজনক ঘটনা। তো আমরা শস্যশ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে ট্রেনিং করাই, যাতে কিনা কাঁকড়াকে ওইভাবে জঙ্গল থেকে আহরণ না করে, যদি ওরা কাঁকড়ার, এখন নতুন আর একটা চাষ বেরিয়েছে, সেটা হচ্ছে বক্সে রেখে ফ্যাটেনিং করানোর, মানে ছোট ছোট বক্স পাওয়া যায়, সেই বক্সের মধ্যে কাঁকড়াকে দিয়ে, কাঁকড়া যখন সফট সেল কাঁকড়া বলে, সেটাও অনেক সময় করে লাভ হয়। কিন্তু বাজারের ডিমান্ড হচ্ছে আবার ডিমওয়ালা কাঁকড়া, সেই দামোদর সেট নিয়ে যে কবিতাটা আছে আমাদের, সেই কাঁকড়ার ডিম চাই। কিন্তু এই কাঁকড়ার ডিমের জন্য ওই গ্র্যাভিড কাঁকড়াগুলোকে যখন আমরা ধরে নিয়ে এসে বাজারে বিক্রি করি, তাতে আমরা প্রায় লাখ লাখ নেক্সট জেনারেশন কাতলাকে আমরা মেরে ফেলি।
1: আচ্ছা,
2: তো এই আমাদের সতর্ক থাকতে হবে যেন কোন পার্টিকুলারলি গ্র্যাভিড কাঁকড়া, মানে যার ডিমটা কালচে হয়ে গেছে, সেই কাঁকড়াগুলোকে যেন আমাদের সুন্দরবনের চাষি ভাইরা না ধরে।
1: তাহলে আধুনিক কাঁকড়া চাষ বলতে আপনি কি বোঝাতে চাইছেন?
2: আধুনিক কাঁকড়া চাষ বলতে আমরা বলতে চাইছি যে কাঁকড়ার যদি সিড পাওয়া যায়, অথবা যে কাঁকড়া, ছোট ছোট কাঁকড়াগুলোকে যখন তারা ধরে নিয়ে আসছে, তাদেরকে 15-20 দিন ওই যে নোনা পুকুরে রেখে তাদের ফ্যাটেনিং করিয়ে আবার বিক্রি করে দেওয়া, এর মধ্যে যদি কোনো ডিমওয়ালা কাঁকড়া পাওয়া যায় তাদেরকে পুনরায় আবার জলে ছেড়ে দিই।
1: আচ্ছা, তাহলে কি এদের সংরক্ষণ করা প্রয়োজন বলে মনে করেন?
2: অবশ্যই প্রয়োজন। কাঁকড়ার সাথে কিন্তু সুন্দরবনের ইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট আছে, ওই মাটি নরম করে, তবে সুন্দরীকরণ গেওয়া গাছগুলো আবার বাড়তে পারে, এবং এই সুন্দরবন কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে বাঁচিয়েছে।
1: তাহলে আপনি বলছেন যে কাঁকড়া চাষও একটা বৈচিত্র্যময় চাষের মধ্যে আসছে,
2: বৈচিত্র্যের মধ্যে পড়ে কাঁকড়া ফ্যাটেনিং, পার্টিকুলারলি মোটাজাতকরণটা।
1: আচ্ছা, আপনার রঙিন মাছের কথায় আসব, তার আগে একটু যাব বরুণবাবুর কাছে। বরুণবাবু, যে কথা বলছিলেন যে চিংড়ি যে মাছের আমরা চাষটা করব, এদের খাদ্য কি কি লাগে?
0: এদের খাদ্য বলতে দেখুন, এদের প্রথম অবস্থায় এরা শ্যাওলা, সবুজ সবুজ শ্যাওলা এরা খায়, এবং যখন আস্তে আস্তে এরা বড় হয়, তার সাথে সাথে ওরা ছোট পোকামাকড় গুলো খেতে শুরু করে। তো এদের যখন ওই পোস্ট লার্ভাল স্টেজ থাকে, প্রায় 30-40 দিনের স্টেজ, তারপরে কিন্তু এরা প্রায় সর্বভুক, অর্থাৎ এরা সমগ্র জিনিস খেতে পারে, যেমন আপনার পুকুরের বোর থেকে শুরু করে, শ্যাওলা থেকে শুরু করে, ছোট পোকামাকড় থেকে শুরু করে, এবং যে আপনার পচনযুক্ত যে সমস্ত জৈব পদার্থগুলো থাকে সেগুলো কিন্তু এরা খেয়ে বড় হয়।
1: আর এই যে শুনি যে সুন্দরবনের ভেড়িতে বাগদার চাষ হয়, ভেনামি চাষ হয়, এই ব্যাপারটা কিরকম?
0: সেটা হচ্ছে নোনা জলে প্রধানত আমরা যেটা চাষ করি কিছু কিছু চিংড়ি, তার মধ্যে বাগদা চিংড়ি, এটা কিন্তু খুবই লোভনীয় একটা চিংড়ি মাছ, যেটাকে নোনা জলে বাগদা চিংড়ি খুব তাড়াতাড়ি বেড়েও যায়। তার সাথে সাথে চাপড়া চিংড়ি চাষ করি আমরা, লাল চিংড়ি চাষ করি। সেক্ষেত্রে কি হয়, এদের আবহাওয়া এবং জলের লবণতার হ্রাস বৃদ্ধিতে কিন্তু সেরকম শারীরিক কোনো সমস্যা হয় না, এবং এরা প্রায় সর্বভুক হওয়ায় ভেড়ির নিচে বা যে সমস্ত খাবারগুলো থাকে সেগুলো খেয়ে কিন্তু এরা বড় হয়।
1: পরের প্রশ্নে আমি আসছি যে গলদা চিংড়ির যে বীজ, সেটা আমরা কোথা থেকে পাবো? ধরুন যে কৃষকরা তারা যে চাষবাস শুরু করবেন, সেটা কি আপনি বলতে পারবেন?
0: গলদা চিংড়ি যে বীজটা, এটা প্রধানত প্রকৃতি থেকে, মানে দেখুন যেখানে নদীর মোহনা আছে বা এস্টুয়ারি আছে, সেখানে

0: আমরা ওই খাড়িতে দেখবেন যেখানে 1 PPT-র নিচে নোনা জল থাকে সেখানে এদেরকে পাওয়া যায়। অ্যাকচুয়ালি দেখতে গেলে এদের কিন্তু ডিসেম্বর মাস থেকে আপনার জুলাই জুন জুলাই মাস পর্যন্ত এখানে এদেরকে এদের বিস্তার লাভ হয়। তার মধ্যে এদের যে
1: শীতটা শেষ হবে আর
0: মার্চ এপ্রিল মে এদের এই এটা সময় থাকে, ডিম ছাড়া সময় থাকে। তারপর থেকে মে জুন জুলাই ছোট ছোট প্রায় 1 থেকে 3 সেন্টিমিটার কিন্তু বাচ্চা বা মিন ওখানে কিন্তু পাওয়া যায়।
1: আচ্ছা,
0: সেগুলো প্রকৃতিতে কালেকশন করা যায়। তাছাড়াও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা হ্যাচারির মাধ্যমে কিন্তু এটাকে তৈরি করতে পারি, যেহেতু আপনার ট্রান্সপোর্টিং এ নানা রকম সমস্যা হতে পারে, অনেক ক্ষেত্রে মারা যায় বা যে পরিমাণে আমার চাষে প্রয়োজন সেই পরিমাণে যোগান না পাওয়ার ক্ষেত্রে কিন্তু হ্যাচারির মাধ্যমে মানে
1: হ্যাচারিতে চাষ করতে গেলে কিছু কিছু বিষয় আছে, সেগুলো যদি ওরা একটু মাথায় রাখেন তাহলে কিন্তু সেটা খুব ভালোভাবেই করা যাবে, তাই তো?
0: একদমই তাই,
1: একটু বলে দিন সেই পয়েন্টগুলি।
0: আচ্ছা, হ্যাচারির মাধ্যমে যে গলদা চিংড়ি চাষ হবে সেখানে যে মিন উৎপাদনটা হবে সেই চিংড়ি মিনের পরিমাণ একইভাবে দেখা যাচ্ছে কমে যাচ্ছে, যে প্রকৃতি থেকে যেটা আমরা করছি সেখানে কি হয় নদীর দূষণ থাকছে, যথেচ্ছভাবে চিংড়ির এই মিনগুলোকে তারা কালেক্ট করে নিচ্ছে, তো আমরা যে বাড়তি পরিধিতে আসতে পারছি না সেক্ষেত্রে আমরা হ্যাচারির সাহায্য নিতে পারি। এর একমাত্র সেই জন্য বলা হচ্ছে যে হ্যাচারির মাধ্যমে আমরা চিংড়িটা চাষ করব। এর 3 প্রকারে করা যায়। সবুজ শ্যাওলা সমৃদ্ধ হ্যাচারির মাধ্যমে আমরা মিন উৎপাদন করতে পারি, তার সাথে সাথে খোলা বা পরিশুদ্ধ জল সমৃদ্ধ যে হ্যাচারি আছে এবং পুনর্ব্যবহার জল সমৃদ্ধ হ্যাচারি। এই হ্যাচারিতে যখন গলদা চিংড়ির মিন উৎপাদন করা হবে সেক্ষেত্রে কিছু কিছু কিন্তু আমাদের নজরদারি রাখতে হবে বা কোনো কোনো জিনিসের প্রতি আমাদের খুব গুরুত্ব দিয়ে করতে হবে। তার মধ্যে যেমন বিশুদ্ধ জল, সেখানে কিন্তু নোনা জলটা আমাকে ওই হ্যাচারির মধ্যে নিতে হবে 10-15 PPT-র মধ্যে নিয়ে আমাদের কি করব যে সমুদ্রের কাছাকাছি অঞ্চল যদি আমাদের হ্যাচারি স্থাপন হয় হ্যাচারিটা আমি সেখানে করতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই জলটা সহজে সেখান থেকে পেয়ে যাব। যদিও আমরা না পাই তাহলে আমরা কৃত্রিম ভাবে কিন্তু এই জলটা তৈরি করতে পারি। সাথে সাথে এখানে আমরা কি করব না যেটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, জলের উৎস কীটনাশক ছত্রাকনাশক আগাছানাশক বা কলকারখানা যে রাসায়নিক যে দ্রব্য বা তেল জাতীয় যে দ্রব্য যেগুলো থাকে সেগুলো যেন এই জলের মধ্যে না থাকে। তাহলে কি হয় এই মিন উৎপাদনের ক্ষেত্রে একটা সমস্যা থাকে,
1: বাধা পড়বে, সেটা শুধুমাত্র মিন কেন
0: এবং
1: চাষের ক্ষেত্রে, তাই তো?
0: তার ক্ষেত্রে কি হয় হ্যাচারি যে জলটা আমরা নেব সেটাকে শোধন করে নেওয়া হয়।
1: তো স্বাগত বাবু, আমরা তো বেশ কিছুক্ষণ কথা এগিয়ে গেলাম আমাদের আলোচনা।
2: আমার এই বিষয়ে একটা কথা বলার আছে যে আমি চাষি ভাইদেরকে বলবো যে এখন বর্তমানে আমাদের দেশে অল মেল স্ক্যাম্পি যেটাকে বলে, মানে স্ক্যাম্পি হচ্ছে এই মোচা চিংড়ির একটা ট্রেড নেম। এই মোচা চিংড়ির যে চাষ এটা কিন্তু এখন অল মেল মানে সবকটাই পুরুষ, যেমন আমাদের তেলাপিয়া মনোসেক্স তেলাপিয়া করা হয় ঠিক তেমনি পুরোটাই, কারণ এই চিংড়ির আমি বলি গলদা চিংড়ির ক্ষেত্রে একটা হচ্ছে নীল দ্বারা পাওয়া যায়, একটা কমলা দ্বারা পাওয়া যায় আর একটা স্ত্রী মাছ পাওয়া যায়, স্ত্রী মাছটা কম বাড়ে। এবারে যেটা অরেঞ্জ বা কমলা দ্বারা তারা কিন্তু অল্প অল্প বাড়তে থাকে, হ্যাঁ, কিন্তু নীল দ্বারাটাই হচ্ছে জায়ান্ট অ্যাকচুয়ালি প্রন বলে। তো এই শুধুমাত্র এই পুরো পুরুষ মাছগুলোকেই কিন্তু এখন তৈরি করা হচ্ছে, আমি জায়গাটার নাম আমি বলছি না,
1: ঠিক আছে,
2: কিন্তু ওই ওই ওই মাছটা যদি চাষিরা চাষ করে তাহলে কিন্তু অনেক বেশি প্রোডাকশন ওরা করতে পারে।
1: আজকের আমরা আলোচনা করছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বৈচিত্র্যময় মাছ চাষের সম্ভাবনা। তো স্বাগত বাবু, যে রঙিন মাছের কথা আপনি বলছিলেন, হ্যাঁ, একটু যদি বলেন যে রঙিন মাছের আমাদের সম্ভাবনা কতটা এবং এটা কিভাবে চাষ করা বাড়ানো সম্ভব, চাষ তো চলছেই আপনি বললেন।
2: একদম একদম, দক্ষিণ চব্বিশ পরগনায় এবং এর পার্শ্ববর্তী যে সমস্ত এরিয়া হাওড়া এবং কলকাতা এই পুরো বেসটাকে নিয়েই রঙিন মাছের কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।
1: ঠিক,
2: সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই দক্ষিণ চব্বিশ পরগনায় মূলত আমাদের ফলতা বজবজ 1-2, বিষ্ণুপুর 1-2 আর আমাদের ঠাকুরপুকুর মাঝতলা, এছাড়াও বাড়ুইপুর দিকে এই জায়গাগুলোতে কিন্তু রঙিন মাছ একটা আনুষঙ্গিক জীবিকার একটা জায়গায় চলে এসেছে। এর মূল কারণ হচ্ছে এই এরিয়ার গঙ্গা নদী সংলগ্ন পরিশ্রুত বিশুদ্ধ জল, এবং এই যে এই জায়গায় যে চাষটা হয় এই চাষটায় মূলত যেটা দেখা যায় যে কিছু কিছু স্পেসিফিক মাছ, যেমন ফাইটার, যেমন মলি, যেমন কিছু গোল্ডফিশ, এইগুলোর চাষ কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এবং এর একটাই কারণ বৈচিত্র্য। চাষি ভাইরা এখানে জায়গাগুলো কমছে, এরা ঠিক এমন জায়গায় আছে যেটা শহর থেকে একটু

0: কাছে এবং গ্রামের থেকেও মাঝখানে অবস্থান করে এবং এরা উন্নততর আস্তে আস্তে গ্রামে পরিণত হচ্ছে, সেখানে জায়গা কমছে, বাড়িঘর তৈরি হচ্ছে এবং তারা খুব বড় বড় মাছ চাষের জায়গাগুলো হারাচ্ছে, যেটা কিনা একটা খুব ভাববার বিষয় আমাদের। তো তারা একটা ব্যতিক্রম জীবিকা হিসাবে এই রঙিন মাছ চাষকে নিয়েছে পাথেও করে। এবং এই যে বৈচিত্র্যময় চাষ, এক্ষেত্রে আমি বারবারই একটা বলবো, আমাদের চাষিরা পিছিয়ে পড়ছে দুই একটা জায়গায়, আমরা কিন্তু ওয়ার্ল্ডের যে ডিমান্ড বা অ্যাটলিস্ট ইন্ডিয়ার যে ডিমান্ড, যে কোন গোল্ডফিশটা এখন মার্কেটে চাহিদা আছে, যেমন একটা গোল্ডফিশের আমি নাম বলছি ওরান্ডা গোল্ডফিশ, তার মাথায় একটু মাংসল পদার্থ থাকে এবং ট্রাই কালার, মানে কি এরা লাল কালো আর সাদা মাছের ক্রস করে এই মাছটাকে তৈরি করেছে। এবারে এই এই মাছের এক একটা জোড়া মানে জোড়া পড়ে যাচ্ছে হাজার টাকা করে, কিন্তু আমাদের চাষিরা যে মাছটা তৈরি করছিল সেটার দাম হয়তো 5 টাকা কি 10 টাকা পিস। তো আমাদের এখন ওই ভ্যারাইটির ব্রুড স্টক তৈরি করতে হবে, করে যদি আমরা ব্রিডটা করাতে পারি তাহলে কিন্তু আমাদের চাষিরা মিনিমাম 500 থেকে 600 টাকা পার পেয়ার একই মাছ একই পরিমাণ খাবার খাবে আমরা বেচতে পারবো।
1: তার মানে আমাদের যেখানে লাভটা বেশি আসবে সেখানে আমরা
0: যাবো।
1: আচ্ছা, কত রকমের রয়েছে রঙিন মাছ?
0: রঙিন মাছের অনেক ভ্যারাইটি আছে, তার মধ্যে প্রথম যেটা আমরা বলতে পারি যে একটা হচ্ছে এগ লেয়ারার, যারা ডিম পাড়ে, যেমন অ্যাঞ্জেল মাছ, গোল্ডফিশ। আর একটা আছে লাইভ বিয়ারার, বা যারা ডাইরেক্ট বাচ্চা প্রসব করে, সেগুলো হচ্ছে মলি, গাপ্পি, প্ল্যাটি। এবং এইগুলো হচ্ছে স্টার্টার মাছ, মানে যারা কেউ ধরুন হঠাৎ চেঞ্জ করছে তাদেরকে আমরা প্রথমে এই মাছগুলো বলি, কারণ এদের বাচ্চার সাইজ অনেক বড় হয় এবং খুব ইজিলি মেনটেন করতে পারে,
1: এবং একটা বাণিজ্যিক চাহিদাও
0: আছে। এছাড়াও আছে ফাইটার মাছ, যেটাকে আমরা বেটটা বলি, এর একটা আলাদা ওয়ার্ল্ড আছে, এর জন্য কোন অক্সিজেনের মেশিন দরকার হয় না, এটা ওরা নিজেরাই কিন্তু করে নিতে পারে চাষটা, খুব অল্প জায়গার মধ্যে এই ফাইটার মাছের চাষ হয়ে যেত।
1: তাহলে আপনি বলবেন যে আমাদের এই জেলায় দক্ষিণ চব্বিশ পরগনায় এই রঙিন মাছের একটা ভবিষ্যৎ রয়েছে, তাই তো?
0: দক্ষিণ চব্বিশ পরগনায় অলরেডি যে কটা ব্লক আমি বললাম ওখানে তো ভবিষ্যৎ দেখা যাচ্ছে, এর সাথে সাথে আরো আশেপাশে কিন্তু খুব দ্রুত ছড়াচ্ছে। এবং আমি বলবো, কারণ আর একটা এখানে আমাদের ট্রান্সপোর্টেশনটাও খুব বড় প্লে করছে, আমাদের দক্ষিণ চব্বিশ রাস্তাঘাট খুব ভালো এবং তার সাথে আমাদের হাওড়াও খুব একটা দূরে নয়, যেটা অল ওভার ইন্ডিয়ায় আমরা ইয়ে করতে পারছি, আর এয়ারপোর্টও আমাদের খুব একটা বেশি দূরে নয়,
1: মানে যে পরিবহনের ব্যাপারটা খুব সুবিধা রয়েছে,
0: খুব সুবিধা
1: এটা আপনি বলছেন। আচ্ছা আচ্ছা, তো বরুণ বাবু, আজকের আমাদের যে বিষয় যে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বৈচিত্র্যময় মাছ চাষ, তো এবারে আপনি কোন চাষের কথা বলবেন? আপনি বলছিলেন না যে চিংড়ির পরে মুক্তা রয়েছে,
2: হ্যাঁ,
1: একটু যদি মুক্তা নিয়ে কিছু বলেন।
2: আচ্ছা,
1: মানে এই যে মুক্তা বিষয়টা কি?
2: মুক্তা আসলে এটা একটা কোডিং, যেমন বলে রাখি আমাদের যে দেশি ঝিনুক, এটা কি হয় যখন সঙ্গমের সময়, যেটা ন্যাচারাল যেটা প্রকৃতিতে পাওয়া যায়, সঙ্গমের সময় কি হয়, এরা যখন ওই খোলস দিয়ে কামড়া কামড়ি করতে থাকে তখন কোনো পার্টিকেল যদি ওর মধ্যে ঢুকে যায় তো ও শরীরে একটা খুব পেন তৈরি হয়। তো সেই পেনটা হওয়ার জন্য ও শরীর থেকে একটা এক্সট্রাকশন বার হয়, যেটা ওই যে কন্টেন্ট ওর মধ্যে ঢুকলো তার মধ্যে একটা কোডিং করে
1: তাকে ঘিরে একটা
2: আস্তরণ তৈরি করে, যেটা পেনটাকে রিলিফ, পেন থেকে সে রিলিফ পায়।
1: আচ্ছা,
2: তো এটাই যখন ধীরে ধীরে এর মধ্যে কোডিং জমতে থাকবে, হ্যাঁ, তখন এটা মুক্তার আকার নেবে, মানে সেটাই হচ্ছে মুক্তা।
1: এই মুক্তার কথা বলতে গিয়ে একটি কথা মনে পড়লো, সুন্দরবনের একটি দ্বীপে আমি গিয়েছিলাম, সেখানে একজন কৃষক ওই এর মধ্যে মুক্ত পেয়েছে, ঝিনুকের মধ্যে মুক্তা, তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেখানে গিয়ে সেই বিজ্ঞানটা কি তাদেরকে বুঝিয়ে বললাম, এবং এইগুলি মানে এই যে বললেন বরুণ বাবু, এই বিষয়টা এটাই, কোনো বাইরের কোনো পার্টিকেল যখন ঢুকে যাবে তখনই তাকে কেন্দ্র করে রাসায়নিকটা তৈরি হবে এবং সেটাকে আমরা মুক্তা বলে চিনি, এছাড়া অন্য কিছু নয়। তো এই যে মুক্তা, এটাকে চাষ করবো কেন, এটা কি আমাদের লাভজনক বলে আপনি মনে করেন?
2: অবশ্যই, এটা আগে প্রকৃতিতে পাওয়া যেত ন্যাচারাল অবস্থায়, কিন্তু সেটা আমাদের এই ফ্রেশ ওয়াটার বা আমাদের পুকুরে এখন কিন্তু এই ঝিনুকের চাষ হচ্ছে। তবে
1: কেমন জলাশয় সেটা দরকার তার জন্য?
2: অ্যাকচুয়ালি 10-15 PPT তে হলে এটা এর গ্লেজনেসটা ভালো হয়, আর মিষ্টি জলে সেক্ষেত্রেও আসে, কিন্তু আমাকে দেখতে হবে যে ঝিনুকটা তার প্রকৃতি কেমন, হ্যাঁ, তার ভিতরে যে লেয়ারের যে এটা আছে গ্লেজিনেসটা সেটা কি রকম। যেমন একদম আমরা খুব বয়স্ক ঝিনুক নেব না, বা একদম কোনো ছোট ঝিনুক নেব না, ঠিক মিড এজে যেখানে কি হবে এই সিক্রেশনটা ভালো আসবে, সেখানে তার উপরে কোডিংটা পড়বে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এই এই ঝিনুকটা উপযোগী।
1: আচ্ছা আচ্ছা, তা আপনি বলেন তো ঝিনুকের মধ্যে আস্তে আস্তে কোন পার্টিকেল ঢুকলো তারপরে মুক্তা তৈরি হলো, কিন্তু আমরা তো জোর করে সেটা চাষটা করতে চাইছি, তাহলে সেটা কিভাবে সম্ভব?
2: সেক্ষেত্রে হচ্ছে একটা মেন্টাল লেয়ার থাকে, ধরুন আমরা

0: ঝিনুকটাকে যেটা কৃত্রিম পদ্ধতিতে করা হয়, ঝিনুকটাকে ওই আপনার 5 to 8 সেন্টিমিটার একটা খোলা হয়, পুরোটা খুললে কিন্তু ও মারা যেতে পারে। সেই জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই খুলতে হবে। খুলে ওর ঠিক যে মেন্টাল লেয়ার এবং ওর যে সারফেস লেয়ার, ঠিক ওর ভিতরে যদি আমি কন্টেন্টটাকে ঢোকাতে পারি সেক্ষেত্রে কি হবে, এবং ওর মধ্যে যেন কোনো বাবলস বা কোনো এয়া যেন না থাকে,
1: আচ্ছা,
0: তাহলে কিন্তু কোডিংটা সেইভাবে ওর মধ্যে পড়বে না। তো সেক্ষেত্রে চাষিরা যত ভালো কারিগর নিয়ে সমস্ত কাজগুলো করতে পারবে তাদের সেই এটা খুব ভালো আসবে। এবং দেখা গেছে এটা করে প্রায় 2 বছরের কাছাকাছি যদি এটা চাষ করে সাধারণ ফার্মাররা, সেক্ষেত্রে কিন্তু এর উপরে একটা মুক্ত ভালোভাবে তারা পেতে পারে।
1: তার মানে আপনি বলছেন যে 2 বছর সময় দিতে হবে, তাই তো?
0: মিনিমাম।
1: আচ্ছা, যে সময় আমরা এই সময়টা দেব, এই 2 বছরের মধ্যে আমরা সেখানে কি অন্য কোনো মাছ চাষ করতে পারবো?
0: অবশ্যই।
1: আচ্ছা আচ্ছা,
0: আমরা অন্যান্য মাছ চাষিদের
1: তাই তো স্বাগত।
2: আমি বলি এখানে একটা জিনিস, এই মুক্তার যে লাইফ সাইকেল যদি আপনি দেখেন, মুক্তা ঝিনুকের এদের সাথে কিন্তু মাছের একটা সম্পর্ক আছে। এই মুক্তা ঝিনুক যখন ব্রিডিংটা করে, ওদের 2 রকম ব্রিডিং হয়, একটা সেক্সুয়াল একটা আসেক্সুয়াল। তো যখন ওরা ওই স্প্যাট ফর্ম করে তখন ওরা আমাদের যে রুই কাতলা মৃগেল আছে এদের গায়ে আটকে যায়। ওই স্টেজটাই ওদের মোটাইল স্টেজ, ওই জাস্ট আটকে যাবে, ওইটুকু ওরা নড়তে পারবে। যেই আটকে গেল তখন, কারণ আটকানোর একটাই উদ্দেশ্য আছে, ওরা কোনো চোষক ইউজ করে না, জাস্ট এয়ার দিয়ে আটকে গেল, মানে কোনো ক্ষতি করে না ওই মাছের। এবং ওই অনেক সময় চাষিরা ভাবে বোধ হয় এটা মাছের গায়ে পোকা লেগেছে, কিন্তু নয়, তা নয়, এটা অ্যাকচুয়ালি মিথজীবিতাও ঠিক বলতে পারবো না, মানে ওরা জাস্ট গায়ে লেগে থাকে এবং ওই মাছগুলো যেহেতু চলাচল করে ওরা ওইটাকে ফিল্টার করে খাবারটা নেয় এবারে, এবং কিছুক্ষণ কিছুদিন পরে ওটা ফল ডাউন করে যায় মাটিতে, ওরা সেটেল করে যায়। সুতরাং এটাতে কোন রকম অসুবিধা হওয়ার কথা নয়।
1: তো কোন কোন পদ্ধতি অবলম্বন করলে মাছ চাষিরা লাভবান হতে পারবেন?
2: রঙিন মাছ যদি আমরা মরে যায় তাহলে 0, আবার একটা ছোট্ট মাছ আমরা কিন্তু 50 থেকে 70 টাকায় বিক্রি করতে পারবো, যেটা অন্য কোনো মাছের ক্ষেত্রে সম্ভব না। তাই এই 4টে চাষের মধ্যে প্রত্যেক কটাতেই আমাদের সতর্ক থাকতে হবে, কিন্তু রঙিন মাছে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে, যাতে কিনা কোন রকম বাহ্যিক কন্টামিনেশন না হয়। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে আমাদের চিংড়ি চাষ। রঙিন মাছ চাষের পরে যেটা আসবে সেটা হচ্ছে চিংড়ি। চিংড়ির ক্ষেত্রে আমরা দেখব চিংড়ি মাছ যেন আমরা যে চাষ করব সেখানে কোন রকমের জলের প্যারামিটার গুলো যেন ঠিক থাকে, মানে কি আমাদের pH, স্যালিনিটি, অ্যালকালিনিটি, এইগুলো যদি কিছু রকম প্রবলেম হয় তাহলে কিন্তু চিংড়ি খোলস পাল্টাবে না। আর চাষি ভাইরা ভালো করে জানে চিংড়ি যদি খোলস না পাল্টায় তাহলে ওর বার হবে না, মানে একটা খোলস চিংড়ি যদি ছাড়ে সেই খোলস চিংড়িকে আর পড়ানো যাবে না, কারণ সে অলরেডি বেড়ে গেছে। একই রকম কাঁকড়ার ক্ষেত্রে, কাঁকড়া চিংড়ি দুজনেই অলরেডি বরুণ বলেছে, বরুণবাবু, যে এই চিংড়ি সন্ধিপদী প্রাণী, কাঁকড়াও কিন্তু সন্ধিপদী প্রাণী, ওরাও খোলস পাল্টাবে, ওদেরকে ওইভাবে বাড়তে হবে, আর তাই ওদেরও পরিচালনাটা প্রায় একই রকম হবে। আর শেষমেশ যেটা হচ্ছে, কাঁকড়াকে যদি আমরা খেতে বেশি না দিই ওরা একে অপরকে খেতে থাকবে কিন্তু, হ্যাঁ, এইটাও একটু মাথায় রাখতে হবে। আর চিংড়ি চাষের ক্ষেত্রে ওই পুকুরে যাতে ভেটকি প্রবেশ না করে এর খেয়াল রাখতে হবে, কারণ ভেটকি মাংসাশী।
1: আচ্ছা,
2: ভেটকি কিন্তু চিংড়ির পুকুরে ঢুকলে আমরা কিন্তু পার্সি মাছের সাথে করতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু ভেটকি যেন না ঢুকে, ওটা দেখতে হবে,
1: তাহলে খেয়ে ফেলবে,
2: তাহলে খেয়ে ফেলবে, আলটিমেটলি আমরা চিংড়ি পাবো না, একটা কি দুটো বিশাল বড় ভেটকি পেয়ে থাকবো। আর ফাইনাল যেটা হচ্ছে মুক্ত চাষ, মুক্ত চাষের এখনো রিসার্চ চলছে, তবে আজকাল কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিছু আমরা যখন অপারেশনটা করছি একবারে গোল মুক্তর দিকে আমরা এখন যাচ্ছি না, আমরা এখন মেবে পাল করছি। মেবে পালটা কি, যে একদম ছবি সমেত মুক্ত, যেটা দিচ্ছি ওইটাই আবার বেরিয়ে আসছে।
1: স্বাগত বাবু, আমরা তো অনুষ্ঠান শেষ করব, আমরা তার অনুষ্ঠান থেকে বিদায় নেব। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বৈচিত্র্যময় মাছ চাষের সম্ভাবনা, আর এই বিষয়ে আলোচনা করার জন্য 2 জন বিশেষজ্ঞ আমাদের সাথে ছিলেন, ডক্টর স্বাগত ঘোষ, বিষয়বস্তু বিশেষজ্ঞ মৎস্য চাষ, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র সোনারপুর, এবং বরুণ নস্কর, অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার, বিষ্ণুপুর 1 নম্বর ব্লক, দক্ষিণ চব্বিশ পরগনা। আপনাদের 2 জনকে আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ জানাই আসার জন্য।
2: নমস্কার
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে ছিলাম আমি পবিত্র কুমার মন্ডল। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।
3: শুভেচ্ছা জানিয়ে আমি স্বাগতা শুরু করি।

0: হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান। বাঙালি মানে খাওয়াদার সাথে সাথে মাছ, নানা রকমের মাছ। আর মাছ বলতেই যা মনে আসে তাহলে কি, তাহলে ইলিশ মাছ আর চিংড়ি মাছ, তাই তো বন্ধুরা? আর এখন এই চিংড়ি মাছ, যেমন বাঙালিদের প্রিয়, চিংড়ি মাছের নাম শুনলেই কিন্তু জিভে জল আসে, চিংড়ির কত পদ, ঠিক তেমনি চিংড়ি মাছ কিন্তু বিদেশের বাজারেও ভীষণ ভীষণ জনপ্রিয়। আর সেই কারণেই যে মৎস্য চাষিরা রয়েছেন তারা কিন্তু এখন এই চিংড়ি মাছের চাষে উৎসাহী হয়ে উঠছেন ক্রমশ। আর তাই আজ আমরা আয়োজন করেছি এমন একটি অনুষ্ঠানের, যে অনুষ্ঠানে আমরা জানব যে গলদা চিংড়ি মাছের প্রজনন কিভাবে পুকুরে করা যায়। পূর্ব মেদিনীপুর কাঁথি মৎস্য সম্প্রসারণ আধিকারিক প্রশান্ত মান্না আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে রয়েছেন। গলদা চিংড়ির পুকুরে প্রজনন এই নিয়ে আলোচনা করার জন্য নমস্কার।
1: নমস্কার।
0: আমি যেমনটা বললাম যে বাঙালিদের প্রিয় একটা মাছ বা খাদ্যের বিভিন্ন পদের সাথে জড়িয়ে রয়েছে গলদা চিংড়ি, কিন্তু বর্তমানে তা বিদেশের বাজারেও বহুলভাবে জনপ্রিয়। তো সেই জন্যই আজকে যেটা প্রথমেই আপনার কাছে জানতে চাইব প্রশান্তবাবু, তা হলো যে এই যে গলদা চিংড়ির চাষ ও প্রজনন, এর কীরকম প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে বর্তমান সময়ে?
1: গলদা চিংড়ি আসলে বাঙালিদের কাছে খুব প্রিয় ও সুস্বাদু খাবার। তাছাড়া গলদা চিংড়ি খুব শান্ত স্বভাবের, খুব দ্রুত বৃদ্ধি পায়, প্রোটিন সমৃদ্ধ খাবার। তাছাড়া গলদা চিংড়ি একক চাষের সাথে সাথে মিশ্র মাছ চাষও করা যায় এবং বিদেশের বাজারে রপ্তানি করে কোটি কোটি বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। আর এই গলদা চিংড়ি চাষ করতে গেলে আমরা সবাই জানি যেটা মেন প্রধানত দরকার, সেটা হলো গলদা চিংড়ির ভালো গুণের চারা, এবং সেই চারা আমরা এখন বিজ্ঞানসম্মতভাবে পুকুরে চাষ করতে পারি।
0: তো এই চারা যে চাষ করা হবে, এই কথাটার সঙ্গে সঙ্গে দুটো যে প্রধান কথা উঠে আসে তা হলো যে এই গলদা চিংড়ি কী খায় বা এই চিংড়ি মাছ কীভাবে বড় হয়, সে সম্পর্কে যদি একটু বলেন।
1: গলদা চিংড়ি ছোট অবস্থায় এরা সাধারণত জুপ্লাঙ্কটন বা প্রাণীকণা খায় এবং বড় হলে বেশি প্রোটিনযুক্ত কৃত্রিম খাবার খায়। তাছাড়া যে কোনো চিংড়ি মাছ আমরা জানি মোল্টিং বা খোলস ছেড়ে ছেড়ে বড় হয়, এবং যখন খোলস ছাড়ে তখন সুর দাঁড়া সহ একেবারে গোটা শরীরটাই চিংড়ি মাছ থেকে বেরিয়ে আসে, এবং এই খোলস ছাড়তে সময় লাগে 10 মিনিট, এবং সেই সময় নতুন যে খোলস ছাড়ার পর সেটা নরম মাংসপিণ্ডের মতো থাকে এবং সেই খোলস শক্ত হতে সময় লাগে প্রায় 6 ঘন্টা।
0: আচ্ছা, আমার যে বন্ধুরা গলদা চিংড়ি মাছ বা চিংড়ি মাছ চাষ করছেন, তারা কি করে, পুরুষ বা স্ত্রী, কোনটা, কোন গলদা চিংড়ি মাছ, কোনটা পুরুষ গলদা চিংড়ি, কোনটা স্ত্রী গলদা চিংড়ি, সেটা তারা চিনবেন কিভাবে?
1: পুরুষ গলদা চিংড়ি সাধারণত আকারে বড় হয় এবং এর যে দ্বিতীয় পদ বা পা সেটা বেশি শক্তিশালী হয় এবং অনেক কাঁটা থাকে। কিন্তু সেই জায়গায় স্ত্রী চিংড়ি আকারে তুলনামূলকভাবে ছোট হয়, উদর দেশ প্রশস্ত বা চওড়া হয়, এবং দ্বিতীয় পদ যেমন পুরুষ গলদা চিংড়ির ক্ষেত্রে শক্তিশালী, কিন্তু স্ত্রী গলদা চিংড়ির ক্ষেত্রে সাধারণভাবেই গঠিত অন্যান্য পায়ের মতো।
0: আচ্ছা,
1: এই দেখেই আমরা পুরুষ এবং স্ত্রী গলদা চিংড়ি
0: সহজে চিনতে পারব। আচ্ছা আচ্ছা, এই গলদা চিংড়ির পরিণত বা ম্যাচিউরিটির সময় কতদিনে আসে বা কতটা সময় লাগে, এবং এই পরিণত গলদা চিংড়ি থেকে কতটা ডিম আমরা পেতে পারি?
1: সাধারণত 5 থেকে 6 মাস বয়সে পরিণত অবস্থায় স্ত্রী গলদা চিংড়ি আসে, যখন তার ওজন হয় 30 থেকে 35 গ্রাম। আর পুরুষ চিংড়ির ক্ষেত্রে সেই সময় লাগে 40 থেকে 45 গ্রাম, ওজন হয় 5 থেকে 6 মাসে। এবং একটা পরিণত স্ত্রী গলদা চিংড়ি থেকে 5,000 থেকে 40,000 পর্যন্ত ডিম আমরা পেতে পারি। এবং আমরা জানি যে প্রথমবার যদি সেই গলদা চিংড়ি পরিণত হয় এবং ডিম আসে তখন সাধারণত 3,000 থেকে 7,000 ডিম পেতে পারি। যদি প্রাকৃতিক পরিবেশের গলদা চিংড়ি, স্ত্রী গলদা চিংড়ি, সেখানে এক একটা গলদা চিংড়ি থেকে 5,000 থেকে 20,000 পর্যন্ত ডিম পেতে পারি। এবং 1 বছরের যদি বয়সের স্ত্রী গলদা চিংড়ি হয় সেখানে 40,000

0: থেকে 1 লাখ পর্যন্ত ডিম পেতে পারি একটা স্ত্রী গলদা চিংড়ি থেকে।
1: আচ্ছা, এই ডিমের রংটা কেমন হয়?
0: এই ডিম সাধারণত প্রাথমিক অবস্থায় উজ্জ্বল কমলা রঙের হয়, কিন্তু 12 দিনের মাথায় সেই কমলা রং হয়ে যায় বাদামি রঙে রূপান্তরিত হয় এবং ডিম জাস্ট ফোটার আগে কালচে ধূসর রঙের হয়। তবে আমাদের চাষি ভাইদের একটু মনে রাখতে হবে, এই গলদা চিংড়ির ক্ষেত্রে এরা কখনোই ডিম ছাড়ে না, সরাসরি এরা লার্ভি বা জ্যান্ত বাচ্চাই প্রসব করে এবং যখন কালচে ধূসর হয় তখনই আমরা ধরে নেই যে বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত।
1: আচ্ছা আচ্ছা, তাহলে প্রাকৃতিক পরিবেশে হ্যাচারিতে বা পুকুরে গলদা চিংড়ি হচ্ছে, প্রজনন হচ্ছে, জন্ম নিচ্ছে, কিন্তু প্রাকৃতিক পরিবেশে কিভাবে গলদা চিংড়ির প্রজনন হয় সেটা যদি একটু আমার বন্ধুদের বলেন।
0: আসলে গলদা চিংড়ি মাইগ্রেশন বা নদী থেকে সমুদ্রের দিকে সাঁতার কেটে যায়, এইটা এদের সাধারণ স্বভাব। এবং এদের যে প্রজননের সময় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসের সময়, স্ত্রী গলদা চিংড়ি এবং পুরুষ গলদা চিংড়ি এরা নদী থেকে সমুদ্রের দিকে সাঁতার কেটে যায় এবং নদী সমুদ্রের সংযোগস্থলকে আমরা বলি মোহনা। এবং নদীর যে লবণাক্ততা বা স্যালিনিটি, সেটা আমাদের শূন্য থাকে মিষ্টি জল, এবং সমুদ্রের যে লবণাক্ততা সেখানে 30-40 PPT বা লবণাক্ততা, মানে বেশি নোনা জল থাকে। কিন্তু এই নোনা জলের, এই যে গলদা চিংড়ি প্রধানত মিষ্টি জলেরই মাছ, কিন্তু এদের এই বাচ্চা হওয়ার ব্যাপারটা, এটা কিন্তু সম্পূর্ণ মাঝারি নোনা জলে হয় এবং যেখানে লবণাক্ততা থাকে 8-10 PPT। সেই জন্য কি হয়, যখন এই গলদা চিংড়ি নদী থেকে সমুদ্রের দিকে সাঁতার কেটে যায়, নদী আর সমুদ্রের সংযোগস্থলকে আমরা সবাই জানি মোহনা, যে মোহনার কাছে লবণাক্ততা মাঝারি, মানে 8-10 PPT একটা পরিমাণ, সেই লবণাক্ততাতে কি হয় না, পরিণত স্ত্রী গলদা চিংড়ি এবং পরিণত পুরুষ গলদা চিংড়ি, এবং পুরুষ গলদা চিংড়ির আমরা জানি পেটের মধ্যে শুক্রাণুর মোড়ক থাকে একটা ক্যাপসুলের মতো, সেই ক্যাপসুলের মধ্যে হাজার হাজার শুক্রাণু থাকে, এবং স্ত্রী গলদা চিংড়ির পেটের দিকে, মানে মাথার নিচে ওই জায়গায় ডিম থাকে। আমরা আগেই বলেছি ডিম যখন একেবারে কালচে ব্রাউন রঙের হয় তখন আমরা ধরে নিই যে একেবারে পরিপক্ক ডিম, মানে
1: কালচে বাদামি রঙের, যেটা
0: বাদামি রঙের যেটা হয়। এবং যখন এই যেদের, তখন কি হয় না, প্রত্যেক পুরুষ গলদা চিংড়ি এই মাঝারি লবণাক্ততার জলে যখন নদী থেকে সমুদ্রের দিকে যায় তখন এক একটা পুরুষ গলদা চিংড়ি মহিলা স্ত্রী গলদা চিংড়িকে জড়িয়ে ধরে এবং তাদের মেটিং বা মিলন হয়, এবং সেই মিলনটা হতে সময় লাগে 15-20 মিনিট। এই সময় কিন্তু পুরুষ গলদা চিংড়ির কাজ শুধুমাত্র ওই যে শুক্রাণুর মোড়কটা, সেটা স্ত্রী গলদা চিংড়ির পেটের মধ্যে দিয়ে দেয়। এবং সেখানে কি হয়, এই যে স্ত্রী গলদা চিংড়ির তাহলে পেটের মধ্যে এখন ডিমও আছে আবার শুক্রাণুর মোড়কটাও আছে, এবং কিন্তু স্ত্রী গলদা চিংড়ির এইভাবেই তাদের শরীরটা তৈরি। এই যে মাথার নিচের দিকে যে ডিমগুলো থাকে, এক একটা ডিম ওই শুক্রাণুর মোড়কের ভেতর দিয়ে এসে নিচের পায়ের দিকে জমা হয়, তার মানে এক একটা ডিম ওই শুক্রাণুর ভেতর দিয়ে যাওয়ার সময় নিষিক্ত হয়ে গেল ফার্টিলাইজেড, এবং সেই নিষিক্ত ডিম সহ নিচের পায়ের দিকে জমা হয়। যখন আমরা সেটাকে কমলা রং বা ব্রাউন রং পরবর্তীকালে দেখি, এবং তার মানে তাকে আমরা তখন বলে দিই যে ফার্টিলাইজ এগ ক্যারি করছে এবং বেরিড ফিমেল। গলদা চিংড়ির ক্ষেত্রে আমরা এটাকে ইংরাজিতে বলি বেরিড ফিমেল, মানে যে স্ত্রী গলদা চিংড়িটা অলরেডি নিষিক্ত ডিমটা বহন করছে, এবং সেই গলদা চিংড়িটাই আমরা পুকুরে বা হ্যাঁচারিতে যেখানেই হোক যদি আমরা ছাড়ি সেখান থেকে কিন্তু জ্যান্ত বাচ্চা বেরোবে, এবং সেই ডিম পাড়া শেষ হতে আমাদের সময় লাগে 20 মিনিট। 20 মিনিটের মধ্যেই ডিমটা এক একটা গলদা চিংড়ি ছেড়ে দেয়।
1: পুকুরে গলদা চিংড়ির প্রজননের জন্য কী কী প্রয়োজনীয় উপকরণ দরকার?
0: এখন বর্তমানে বিজ্ঞানসম্মতভাবে উন্মুক্ত পুকুরেও গলদা চিংড়ির প্রজনন হচ্ছে, এবং সেই উন্মুক্ত পুকুরে গলদা চিংড়ির প্রজননের ফলে হ্যাঁচারিতে যে অর্থনৈতিকভাবে প্রচুর টাকা লাগতো, উন্মুক্ত পুকুরে কিন্তু সেখানে অনেক কম পয়সায় কিন্তু এই প্রজনন করা যাচ্ছে,
1: এবং সেই কারণেই আমার যে বন্ধুরা এই চাষ করছে তারা উৎসাহিত
0: হচ্ছে। এবং 1 বিঘা পুকুরের জন্য আমাদের যেগুলো লাগবে এই পুকুরে প্রজননের জন্য, 1.5-2 HP, মানে 1.5-2 HP হর্স পাওয়ারের এরেটার মেশিন, মানে পুকুরে অক্সিজেন বাড়ানোর জন্য এরেটার মেশিন।
1: আচ্ছা,
0: তারপর লাগবে 2 HP পাম্প মোটর বা ডিজেল ইঞ্জিন মেশিন, আর লাগবে 25 মিলিমিটার মেশ সাইজের নাইলন নেট, যেটাকে আমরা বলছি হাপা, একটা হাপা লাগবে, 100 মিলিমিটার এবং 60-80 মিলিমিটার যুক্ত ব্যাগ নেট লাগবে, তারপর 100 মিলিমিটারের সিড কালেকশন নেট বা যেটাকে আমরা ছাগনি জাল।

0: লার্ভি কালেকশনের জন্য সেটা লাগবে, চটজাল লাগবে, এবং প্রয়োজন মতো নোনা জল এবং মিষ্টি জলের সুব্যবস্থা। তার কারণ আমরা জানি যে গলদা চিংড়ির প্রজননের জন্য 8-10 PPT
1: শালিক, ওই যে মোহনার জলের যে পরিবেশটা,
0: সমুদ্রের জল এবং
1: চারিত্রিক বৈশিষ্ট্যটা,
0: সেই আমাদের 8-10 PPT সেই লবণাক্ততা জল তৈরি করতে হবে।
1: তো এই যে গলদা চিংড়ি প্রজননের জন্য পুকুরটা আমরা কিভাবে যে তৈরি করব, এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা যদি একটু বিস্তারিত ভাবে,
0: আজকের যে আলোচনার প্রধান বিষয়বস্তু যে গলদা চিংড়ির প্রজনন পুকুরে, সেই পুকুরে প্রজনন করতে গেলে পুকুরটা আমরা কিভাবে তৈরি করব, প্রথমেই সেই পুকুরটা আমাদের পাম্পের দ্বারা শুকনো করতে হবে, এবং সেই শুকনো করার পর, ভালো করে শুকনো করার পর, কালো যদি পাঁক থাকে সেই কালো পাঁকটা 4-6 ইঞ্চি তুলে ফেলতে হবে। এরপর পুকুরের চতুর্দিকে যদি আগাছা বা গাছপালা থাকে তার ডালপালা তুলে মানে কেটে নিতে হবে বা আগাছা নির্মূল করতে হবে। তারপর 15-20 দিন পর্যন্ত রোদে পুকুরটা ভালো করে শুকনো করতে হবে, এবং পুকুরের মাটির যে pH, অম্লত্ব বা খারত্ব, আমরা জানি সেটা যদি 7-8 হয় সব থেকে উপযুক্ত সেই পুকুর। সেই জন্য আমাদের সেই pHটাকে ঠিকঠাক করার জন্য ক্যালসিয়াম অক্সাইড বা পাথুরে চুন 50-60 কেজি 1 বিঘা পুকুরে ছড়িয়ে দিতে হবে, এবং তারপর ছড়িয়ে দেওয়ার 1-2 দিন পরে নোনা জল আমরা 1-1.5 ফুট মাপের পুকুরে আমরা প্রবেশ করাবো। কিন্তু এই পুকুরে যখন জলটা ঢোকাবো, যেহেতু এখানে আমাদের গলদা চিংড়ির প্রজননের বিষয়বস্তু আছে, সেই জন্য অবশ্যই সেই জলটা ছেঁকে ঢোকাতে হবে। সেই জন্য কী করতে হবে, পাম্পের মুখে 100 মিলিমিটারের নেট জাল আর পাম্পের যে ফুড ভালভ সেখানে 80 মিলিমিটারের নেট জাল দিয়ে জলটাকে ছেঁকে নিয়ে তবেই আমাদের পুকুরে প্রবেশ করাতে হবে। পরে একইভাবে আমরা নোনা জলের সাথে সাথে মিষ্টি জলও ঢোকাবো 2-2.5 ফুট মাপের। এরপর আমাদের যেটা করতে হবে, যে এই গলদা চিংড়ি প্রজননের জন্য আমরা আগেই জানি যে লবণাক্ততা 8-10 PPT করতে হবে, সেই জন্য আমাদের স্যালিনোমিটার বা রিফ্র্যাক্টোমিটার, যেটার সাহায্যে আমরা স্যালিনিটি বা লবণাক্ততা মাপব, এবং সেখানে আমরা দেখে নেব যেন স্যালিনিটি বা লবণাক্ততা অবশ্যই 8-10 PPT হয়েছে। এর 2 দিন পর আমাদের কিন্তু সেই জলে ফলস নেটিং করতে হবে। সেই ফলস নেটিং কেন করব, না পুকুরের মধ্যে যদি কোনো গ্যাস থাকে সেগুলো হচ্ছে ভালোভাবে হচ্ছে গ্যাসগুলো বাইরে বেরিয়ে আসবে, তাছাড়া নোনা জল, এই যে মিষ্টি জল, এটা ভালোভাবে মিশবে। এবং একদিন পরে আমরা কী করবো, না 25-30 কেজি ব্লিচিং পাউডার আমরা সেখানে যোগ করব, এবং ব্লিচিং পাউডার দিলে আমরা জানি সেখানে ক্লোরিন গ্যাস থাকে, সেই ক্লোরিন গ্যাসটাকে বের করার জন্যে আমাদের কিন্তু অবশ্যই এরেটার মেশিন চালিয়ে আমাদের এই অক্সিজেনেশন করতে হবে। এবং এই 3-4 দিন পরে আমরা কী করব, না 10 কেজি 2 ইনস্টলমেন্টে ডলোমাইট, সেই পুকুরের জলে আমরা ডলোমাইট ছড়াবো,
1: এবং
0: দুটো ইনস্টলমেন্ট মানে দুবারে 5-5 কেজি করে 3-4 দিন অন্তরে আমরা কিন্তু সেই ডলোমাইট ছড়াবো। এবং এরপর যেটা আমরা এরেশন মেশিনটা চালাবো, এবং এরেশন মেশিনটা চালিয়ে তার 10-15 ফুট দূরে আমরা 4টে বাঁশ পুঁতে সেখানে সেই যে আমরা আগেই বলেছি হাপা নেট লাগে, সেই হাপা নেটটা টাঙাবো 25 মিলিমিটার নাইলন নেট, এবং যার মধ্যেই কিন্তু আমরা সেই ফার্টিলাইজার নিষিক্ত ডিম ক্যারি করছে এরকম বেরির ফিমেল বা স্ত্রী গলদা চিংড়ি, তার মাঝখানে আমরা মজুত করব ওই হাপার মধ্যে। এবং সেই ডিম গলদা মজুতের আমরা কিন্তু প্রতিদিন 3-4 ঘন্টা অন্তর 1-2 ঘন্টা করে সারা দিনে 6-8 ঘন্টা করে এরকম এরেটার মেশিনটা চালাবো। এবং এইটা চলার পরেই কিন্তু 100 মিলিমিটার ছাগনি জাল দিয়ে, তারপরে কিন্তু 6-8 দিন চলার পরেই সেই স্ত্রী গলদাগুলো কিন্তু ডিম ছাড়বে এবং সেখান থেকে লার্ভি বেরোবে, এবং সেই লার্ভিগুলোকে আমরা ছাড়ার পরে আমরা 1 কেজি সয়েল প্রোবায়োটিক, ওয়াটার প্রোবায়োটিক দেবো, 1 কেজি মিনারেলস ছড়িয়ে দিয়ে সেই পুকুরে তারপরে এই লার্ভির খাওয়ার হিসাবে জুস আমরা প্রয়োগ করব। এবং 1-1টা লার্ভি থেকে পোস্ট লার্ভি হতে আমাদের সময় লাগে 30-40 দিন পর্যন্ত।
1: আচ্ছা, তাহলে যেটা বোঝা গেল, একটা বেশ লম্বা সময় ধরে এই প্রজননটা স্তরে স্তরে করতে হবে, এবং আমার বন্ধুরা নিশ্চয়ই সেটা বুঝলেন। এবার যেটা আমার কাছে প্রশ্ন জাগছে সেটা হচ্ছে যে এক বিঘা পুকুর ধরুন, সেই এক বিঘা পুকুরে কত সংখ্যক পরিণত স্ত্রী গলদা বা বেরিড

0: মেল আমরা রাখতে পারি।
1: স্ত্রী গলদা বা বেরিড ফিমেল এক বিঘা পুকুরে 4 থেকে 6 কেজি এবং সংখ্যা হিসাবে যদি ধরি 50 থেকে 70 পিস পর্যন্ত, 70 নাম্বার আমরা কিন্তু গলদা, স্ত্রী গলদা আমরা সেই হাপার মধ্যে রাখতে পারি,
0: 50 থেকে 70 পিস। আচ্ছা, এবার তো চিংড়ি মাছের প্রজনন আমরা করতে পারলাম, মানে বাচ্চা হচ্ছে, চিংড়ির বাচ্চা হলো, তো এই বাচ্চা হওয়ার

0: তৈরি করতে পারি? একটা 50 লিটারের পাত্রে 1 কেজি ময়দা, 3 কেজি চিটে গুড়, 3 থেকে 4 কেজি রাইস পলিশ মানে চালের গুঁড়ো, 2 কেজি বাদাম খোল আর 250 গ্রাম ইস্ট পাউডার, এগুলো কিনতেই পাওয়া যায়, এবং সেই 50 লিটারের পাত্রে 20 লিটার জল, এইটা দিয়ে আমরা 28 থেকে 48 ঘন্টা আমরা সেটাকে ভিজিয়ে রাখলাম, এবং 48 ঘন্টা পরে সেই জুসের অর্ধাংশ আমরা সকাল 9টা থেকে 3টের মধ্যে প্রয়োগ করলাম, এবং বাকি অর্ধাংশ আবার 2-3 দিন পরে ওই একইভাবে সকাল 9টা থেকে 3টের মধ্যে দিলাম। এক প্রকৃতপক্ষে জুসটা দেওয়া মানে সেখান থেকে ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদকণা এবং সেখান থেকে জুপ্লাঙ্কটন বা প্রাণীকণা তৈরি হয় লাখ লাখ, যে জুপ্লাঙ্কটনটা বা প্রাণীকণাটা ওই চিংড়ির লার্ভির খাদ্য হিসাবে ব্যবহৃত হয়।
1: আচ্ছা, তো গলদা চিংড়ির লার্ভি থেকে পোস্ট লার্ভি হতে কতটা সময় লাগে এবং পোস্ট লার্ভিটা আমরা চিনব কী করে?
0: গলদা চিংড়ির লার্ভি থেকে পোস্ট লার্ভি সাধারণত 25 থেকে 40 দিন সময় লাগে, এবং লার্ভি এবং পোস্ট লার্ভির মধ্যে পার্থক্য হলো, যখন লার্ভি, আমরা আগেই বলেছি যে গলদা চিংড়ি সাধারণত ডিম ছাড়ে না, এরা সরাসরি লার্ভি মানে জ্যান্ত বাচ্চা দেয়, এবং সেই লার্ভি কিন্তু সব কিছুই তার উল্টো, মানে পা উপর দিকে, মাথা নিচের দিকে, সাঁতার কাটে লেজ দিয়ে দিয়ে, এবং আমরা এই লার্ভি থেকে পোস্ট লার্ভি আমরা জানি যে চিংড়ি মাছ খোলস ছেড়ে ছেড়ে বড় হয়, এই 30 থেকে 40 দিন সময় লাগে, এর মধ্যে 11 বার খোলস ছাড়ে, তার মানে আমাদের 11 বার সেই চিংড়ির বাচ্চাটা খোলস ছাড়লে তবেই সেটা হচ্ছে পোস্ট লার্ভিতে পরিণত হয়। তখন পোস্ট লার্ভি হলে চিংড়ি মাছটা পুরো সোজা হয় এবং সোজা দিকে সাঁতার কাটা শুরু করে, এটা দেখেই আমরা পোস্ট লার্ভি, এবং সেই পোস্ট লার্ভি হলে তবেই এই চিংড়ি মাছটা পুকুরে চাষের জন্য ছাড়া যেতে পারে, এবং সেই চাষের জন্য আমরা নোনা জলের পুকুরেও আমরা চাষ করতে পারি, আবার মিষ্টি জলের পুকুরেও চাষ করতে পারি, কিন্তু বাচ্চাটা তৈরি করতে গেলে অবশ্যই এই যে লার্ভাল রেয়ারিং, এটা অবশ্যই নোনা জল 8 থেকে 10 PPT জলেই হবে।
1: আচ্ছা, আমার যে বন্ধুরা এই চাষটি করবেন বা এই যে গলদা চিংড়ি চাষে উৎসাহী হবেন, ধরুন 1 বিঘা পুকুরে গলদা চিংড়ির বাচ্চা তৈরি করে একজন চাষি, মৎস্য চাষি কতখানি লাভবান হতে পারেন?
0: 1 বিঘা পুকুরে গলদা চিংড়ির বাচ্চা তৈরি করে মোটামুটি আমরা দেখে নিই যে 8 লাখ পর্যন্ত 1 বিঘা পুকুর থেকে গলদা চিংড়ির বাচ্চা তৈরি হতে পারে, এবং 8 লাখ বাচ্চা আমরা যদি পার সংখ্যায়, আমরা যদি প্রতি গলদা চিংড়ির বাচ্চা 50 পয়সা করে, সাধারণত 50 থেকে 1 টাকা করে পর্যন্ত বিক্রি হয়, এবং 50 পয়সা করে বিক্রি করলে আমরা সেখান থেকে 4 লাখ টাকা উপার্জন করতে পারি, এবং আমার খরচ কিন্তু 1.5 থেকে 2 লাখ, তার মানে আমরা 50 থেকে 60% মুনাফা কিন্তু মৎস্য চাষিরা এই 1 বিঘা পুকুরে গলদার বাচ্চা তৈরি করেই লাভ করতে পারেন।
1: তার মানে সঠিক উপায়ে, সঠিক পদ্ধতি মেনে, বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি চাষ করা হয় তাহলে কিন্তু আমার চাষি ভাইরা লাভবান হবেন,
0: ঠিক,
1: বেশ ভালো রকমভাবেই, তাই তো? এবার যেটা আমার কাছে পরবর্তী প্রশ্ন আসছে মনে, তা হচ্ছে যে মৎস্যজীবীদের কাছে বর্তমানে গলদা চিংড়ির চাষ অধিক প্রাধান্য পাওয়ার কী কী কারণ আপনার কী মনে হয়?
0: মৎস্যজীবীদের কাছে বর্তমানে গলদা চিংড়ির চাষ অনেক বেশি প্রাধান্য পাচ্ছে, তার প্রধান কারণ হলো নোনা জলের চাষিরা প্রধানত ভেনামি চিংড়ি চাষের উপরে নির্ভরশীল, কিন্তু সেখানে প্রচণ্ড ঝুঁকিপূর্ণ চাষ, কিন্তু লাভজনক হলেও, কিন্তু আমাদের গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে সেই ঝুঁকি বা রিস্ক খুবই কম। তাছাড়া গলদা চিংড়ির বৃদ্ধির হার খুবই বেশি, এর এক্সপোর্ট ভ্যালু মানে আমরা রপ্তানি করে কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, তাছাড়া আমরা একক চাষের সাথে সাথে রুই কাতলার সাথে আমরা এই গলদা চিংড়ির মিশ্র মাছ চাষ করতে পারি, তাহলে একই সাথে চাষিরা গলদা চিংড়ির সাথে রুই কাতলারও সেখান থেকেও উপার্জন করতে পারছেন, তাছাড়া যেটা স্থানীয় বাজার, সেখানে লোকাল ডিমান্ড বা চাহিদা এই গলদা চিংড়ির সবসময়ই আছে। তাছাড়া আরেকটা বিষয় হলো, আমাদের এই পুকুরে গলদা চিংড়ির ক্ষেত্রে এই বাচ্চাটা তৈরি করতে গেলে বছরে আমরা 2-3 বার করতে পারি, একবার শুধু না, বছরে 2-3 বার আমরা সেই বাচ্চা তৈরি করতে পারি, ফলে সেখান থেকে মৎস্য চাষিরা কিন্তু অনেক বেশি লাভবান হতে পারেন।
1: সময় প্রায় শেষের দিকে, তো যে সমস্ত বন্ধুরা গলদা চিংড়ির চাষ করছেন তাদের জন্য যদি শেষের দিকে এসে কিছু গুরুত্বপূর্ণ, যেগুলো এই আলোচনায় এখনো পর্যন্ত উঠে আসেনি কিন্তু সেগুলোও খুব গুরুত্বপূর্ণ, সেই ধরনের কিছু পরামর্শ যদি আপনি দিতে চান সেটা বলুন।
0: অবশ্যই যারা মৎস্য চাষি তারা অবশ্যই যদি ভালোবেসে এই গলদা চিংড়ির চারা তৈরির কাজটা করতে পারেন, তাহলে অবশ্যই সেখান থেকে তারা লাভবান হবেন এবং সেখানে ঝুঁকি খুবই কম। কিন্তু বিশেষ কিছু বিষয় আছে, যেমন গলদা চিংড়ির এই বাচ্চা

0: যাওয়ার পরে মল্টিং বা খোলস ছাড়া বন্ধ হয়ে যেতে পারে। তাহলে মল্টিং বা খোলস ছাড়া যদি বন্ধ হয়ে যায়, না যদি আর বৃদ্ধি পায়, তাহলে আমাদের বিজ্ঞানসম্মতভাবে একটা নিয়ম আছে যে আমরা স্যালিনিটি বা লবণাক্ততা হ্রাস বৃদ্ধি অ্যাট এ টাইম করতে পারি। হ্রাস বৃদ্ধি মানে যে আমার পুকুরের স্যালিনিটি বা লবণাক্ততা দরকার 8 থেকে 10 PPT। উদাহরণ হিসাবে বলতে পারি যে প্রথমে আমরা যে প্রজনন করছি সেখানে আমার জলের লবণাক্ততা 7 আছে, তাহলে যদি এই খোলস ছাড়াটা বন্ধ হয়ে যায় আমি 10 PPT স্যালিনিটির জল আমরা ওই পুকুরে ঢোকাবো, তাহলে কিন্তু সেখানে এই স্যালিনিটি হ্রাস বৃদ্ধির জন্য মল্টিং বা খোলস ছাড়াটা আবার শুরু হবে। তাছাড়া যদি মল্টিং বা খোলস ছাড়া বন্ধ হয়ে যায় আমরা মিনারেলস সেটাও আমরা ব্যবহার করতে পারি প্রতি বিঘা পুকুরে 1 কেজি করে। তাছাড়া আমরা তাপমাত্রা, পুকুরের জলের যে টেম্পারেচার বা তাপমাত্রা সেটাও আমরা কম বৃদ্ধি করতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু এই খোলস ছাড়া আবার শুরু হবে এবং সহজেই বৃদ্ধি পাবে এবং 25 থেকে 30 দিনের মধ্যে আমরা সেই পূর্ণাঙ্গ চারা বা পোস্ট লার্ভিটা আমরা তৈরি করতে পারি।
1: আচ্ছা, আর যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমার মনে হয় যে সমস্ত চাষিরা এই গলদা চিংড়ির চাষ করছেন তারা ঠিকঠাক পরামর্শ কোথায় গিয়ে পেতে পারেন বা সরকারি সহযোগিতা কোথায় গিয়ে পেতে পারেন সেটাও যদি একটু বলে দেন, কোথায় যোগাযোগ করবে বা যদি কোনো ফোন নাম্বার বা কোনো ওয়েবসাইট থাকে সেটা যদি একটু বলে দেন।
0: মৎস্যচাষিরা অবশ্যই এখন যে বিষয়টা শুনলেন এটা বাদ দিয়েও যদি আরও পরামর্শ বা কোনো উপদেশ চান তাহলে আপনারা অবশ্যই প্রতি ব্লক স্তরে একজন করে আমাদের মৎস্য সম্প্রসারণ আধিকারিক আছেন, আপনারা ব্লকে গিয়ে যোগাযোগ করতে পারেন মৎস্য সম্প্রসারণ আধিকারিকের সাথে। তাছাড়া আমাদের জেলা স্তরে প্রত্যেক জেলাতে সহ মৎস্য অধিকর্তা আছেন বা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ফিশারিজ, প্রত্যেক জেলার মীন ভবন, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেখানে কিন্তু আপনারা নির্দিষ্টভাবে উপদেশ বা আপনারা পরামর্শ অবশ্যই পাবেন।
1: বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে আমরা শুনলাম কাঁথি পূর্ব মেদিনীপুরের মৎস্য সম্প্রসারণ আধিকারিক প্রশান্ত মান্নার কাছ থেকে পুকুরে গলদা চিংড়ির প্রজনন এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যাদি। প্রশান্তবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের সমৃদ্ধ করার জন্য। বন্ধুরা, আজকে কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে, সকলকে নমস্কার জানাই।
0: নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
1: ওটিপি অন্যকে জানাবেন না। যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারেই। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম বনজ ছাতু। লিখেছেন সঞ্জিত কুমার সাহা। ছোলার ছাতু, জবের ছাতু, বিন্নির ছাতু, মুড়ির ছাতু, এসব তো সকলেরই জানা। কিন্তু কারান ছাতু, শিখ ছাতু, আড়া ছাতু, কুরকুরে ছাতু, বালি ছাতু, উই ছাতু, শাল ছাতু, পুয়াল ছাতু, দুবুরি ছাতু, ফরকা ছাতু, গেঁটে ছাতু, ফুরকি ছাতু, খড়খড়া ছাতু, অষ্টমী ছাতু, দুর্গা ছাতু, এগুলি অনেকেরই জানা নেই। এসব ছাতু বনে জন্মায়, উৎস বন জঙ্গল। বর্ষার বৃষ্টি হলেই গাছ জঙ্গলের চেহারা বদলে যায়। বিশেষ করে শুকনো পাতাপুতির পুরু আস্তরণে জঙ্গলভূমির চেহারাই তখন অন্যরকম। বৃষ্টিতে ভিজে যেমন সজীব হয়ে ওঠে গাছপালা, তেমনি এক আশ্চর্য সবুজ গন্ধ ও দৃশ্যে ভরে ওঠে চারপাশ। আর সেই স্যাঁতস্যাঁতে বাতাসে ভিজে ওঠা মাটি ও পাতার বুক চিরে মাথা তোলে যে অসংখ্য সাদা, হালকা বাদামি বা ধূসর রঙের ছত্রাক, স্থানীয় মানুষরা একেই ছাতু বলেন। জল, মাটি, বাতাসের তারতম্য অনুসারে এক এক জায়গায় এক এক রকম ছাতু পাওয়া যায়। তবে রাঢ় বাংলা, বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির জলে শাল, পলাশ, মহুয়ার অরণ্যে এক আশ্চর্য জৈব রাসায়নিক প্রক্রিয়ায় যে পরিবেশ তৈরি হয়, তাতেই বনজ ছাতু উৎপন্ন হয়। এছাড়াও উই ঢিবি, জমির আল, বাড়ির পাশের ফাঁকা জায়গা, আড়া, খড়ের গাদা, পরিত্যক্ত কাঠেও ছত্রাক জন্মাতে দেখা যায়। স্থান ও আকার ভেদে এক এক ছাতুর এক এক নাম। কোনটি বেশ লম্বা, কোনটি আবার ছোট সাদা মার্বেলের মতো। তবে সব টাটকা তাজা ছাতুই সুস্বাদু এবং উপকারী। তাহলেও অনেকে বলেন ফুরকি ও খড়খড়া ছাতুর স্বাদ সবচেয়ে বেশি। গবেষণায় জানা যায় প্রকৃতির এই অনন্য উপহারে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ডি, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, তামা, সেলেনিয়াম ও খাদ্য আঁশ। জানা যায় এতে কোলেস্টেরল এবং ফ্যাট যেমন থাকেই না, তেমনি থাকে বিটা গ্লুকান, পলিস্যাকারাইড ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধে সাহায্য করে। ফ্যাট ও ক্যালোরি কম থাকায় এবং গ্লাইসেমিক ইন্ডেক্স নিম্নমুখী হওয়ায় এটি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের জন্য আদর্শ বলে বিবেচিত। অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা গ্লুকান শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। স্বভাবতই এই বনজ ছাতু শুধুমাত্র বনবাসী আদিবাসীদের মধ্যে আর সীমাবদ্ধ রইল না। জঙ্গল লাগোয়া হাটে বাজারে এর চাহিদা বাড়তে শুরু করে। প্রকৃতিজাত এই ছাতু আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে বেশি পাওয়া গেলেও অক্টোবরেও কিছু দেখা যায়। এই সময়কালের অষ্টমীতে নাকি জঙ্গলমহলের বাসিন্দাদের মধ্যে এই ছাতু খাওয়ার রীতি প্রচলিত, বিশেষ করে জন্মাষ্টমী, গীতাষ্টমীতে। সেজন্য হয়তো পরবকালে বনজ ছাতুর দাম হয় আকাশ ছোঁয়া। কোথাও কোথাও তখন দর ওঠে 500-600 থেকে 800-1000 টাকা পর্যন্ত। কারান ছাতুই তখন 500-এর নিচে মেলে না। কুরকুরে ছাতুর কিলোপ্রতি বাজার দর 1000-1500 টাকা। স্থানীয় পর্যবেক্ষকদের মতে বনজ ছাতু এখন আর আগের মতো পর্যাপ্ত পরিমাণে মেলে না। তার প্রধান কারণ বন জঙ্গল কমে যাওয়া। এর উপরে জলবায়ুর পরিবর্তন, অনিয়মিত বর্ষা ও বৃষ্টি, দীর্ঘ সময়ের শুষ্কতা ইত্যাদিও উৎপাদনে বিরূপ প্রভাব ফেলে। অনেকেই তাই বনজ ছাতুর ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। ছত্রাকের জন্য যে আর্দ্রতা, তাপমাত্রা ও মাটির পরিবেশ প্রয়োজন, তা অনেক সময় হচ্ছে না, ফলত উৎপাদন কমছে। বিকল্পভাবে ছাতু উৎপাদনে কৃষি বিজ্ঞান কেন্দ্র ও উদ্যানপালন বিভাগ এগিয়ে এলেও বন থেকে তুলে আনা টাটকা তাজা ছাতুর স্বাদই যে আলাদা। সেজন্য দরকার অরণ্য সৃজন ও অরণ্যকে রক্ষা করা। শুধু তো বনজ ছাতু

0: নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে জঙ্গলের পরিবেশ, বনবাসী ও আদিবাসীদের খাদ্য সংস্কৃতি, জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রের গভীর বিজ্ঞান। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সঞ্জিত কুমার সাহা।
1: সংবাদ একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছে সুজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্রিক্স নেতৃবৃন্দ উন্নয়ন, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কল্যাণের চাবিকাটি হিসেবে জ্বালানি নিরাপত্তার উপর গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স সম্মেলন সফল করার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক তাদের বার্ষিক রিপোর্টে জানিয়েছে, সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টার ফলে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। উত্তরাঞ্চলের সীমান্ত সংলগ্ন এলাকায় চীন তাদের বাহিনীর সংখ্যা কমিয়েছে বলেও এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দি ভাষা দিবস উপলক্ষে ভাষণে বলেছেন, সমস্ত আঞ্চলিক ভাষার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা বজায় রেখেই হিন্দি ভাষাকে সমন্বয়ী ভূমিকা পালন করতে হবে। দেশের পাইকারি মূল্যসূচক বা WPI ভিত্তিক মুদ্রাস্ফীতির হার অগস্ট মাসে সামান্য বেড়ে 9.92% হয়েছে বলে জানিয়েছে অর্থমন্ত্রক। দেশজুড়ে যথাযথ মর্যাদায় আজ গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। US ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন জার্মানির আলেকজান্ডার জাভেরেভ। আসছি বিস্তারিত খবরে। ব্রিক্স নেতৃবৃন্দ বলেছেন, সামাজিক অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় নিরাপত্তা এবং সমস্ত দেশের কল্যাণের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হল জ্বালানি নিরাপত্তা। নতুন দিল্লিতে দুদিনের ব্রিক্স শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলি জ্বালানি ক্ষেত্রে স্থিতিশীলতা, বিভিন্ন উৎস থেকে জ্বালানি নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করা এবং পরিকাঠামো সুরক্ষার মধ্য দিয়ে জ্বালানি নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজনীয়তার উপরে গুরুত্ব আরোপ করেছে। শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে অস্ত্র হিসেবে ব্যবহার করা উন্নয়নের পথে বাধা হয়ে উঠতে পারে বলে সতর্ক করে দিয়েছেন। উল্লেখ্য, সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ এর বার্তা সামনে রেখে ভারত এই শীর্ষ সম্মেলনের আয়োজন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলন সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমের এক ভিডিও আপলোড করে গঠনমূলক আলাপ আলোচনা এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য সন্তোষ ব্যক্ত করেছেন। এই ভিডিওতে প্রধানমন্ত্রীর বক্তব্য ছাড়াও বিভিন্ন দেশের সঙ্গে মৈত্রীর সম্পর্ক, অংশীদারিত্ব এবং সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এবার এই শীর্ষ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি সি জিনপিং, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান সহ মোট 11টি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া 10টি অংশীদার রাষ্ট্রের প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে 15টি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলন 2026-এর সফল সমাপ্তির জন্য সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশ্বের কাছে ভারতের সালিশি করার সক্ষমতা বা কনভেনিং পাওয়ার ফুটে উঠেছে, কারণ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সশরীরে এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে ডক্টর জয়শঙ্কর বলেছেন, সম্মেলনে অংশগ্রহণকারী সব দেশ শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা, দীর্ঘমেয়াদী বোঝাপড়া এবং বিশ্ব বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার অবাধ প্রবাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও বেসামরিক নাগরিক ও পরিকাঠামো সুরক্ষার আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করতে সক্ষম হয়েছে।
1: That this BRICS summit was taking place in a very polarized world where there are two major conflicts, where there are big divides, where there are very strong opinions and interests. And what we did was, even in the midst of this polarization, we actually forged a consensus.
0: বিদেশমন্ত্রী উল্লেখ করেন, ব্রিক্স দেশগুলো সন্ত্রাসবাদ নিয়ে অবস্থান অত্যন্ত স্পষ্ট। তারা মনে করে যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড একটি অপরাধমূলক কাজ। পাশাপাশি তারা পহেলগাম হামলার ঘটনাটিকেও স্পষ্টভাবে

0: গ্রহণযোগ্য বলে স্বীকার করে নিয়েছে। সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, ব্রিক্স সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বা কঠোর অবস্থানের ওপর জোর দিয়েছে এবং এর মোকাবিলায় দ্বিমুখী নীতি বা ডাবল স্ট্যান্ডার্ড প্রত্যাখ্যান করেছে।
1: Definitely the toughest issue of the day, which was West Asia, Middle East conflict. We were able to get out a statement to which everybody agreed, a statement urging peace, security, stability, long-term understanding, the smooth flow of global trade, of supply chains, of energy, and of the protection of civilians and civilian infrastructure.
0: সরকার জানিয়েছে, সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টার ফলে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে, এই প্রচেষ্টার ফলে হিংসার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে, বিক্ষোভ হ্রাস পেয়েছে এবং পাথর ছোঁড়ার ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, অপারেশন সিন্দুরের সময় জম্মু ও কাশ্মীর এবং নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল। প্রতিবেদনে চীনের সঙ্গে সামগ্রিক পরিস্থিতির বিষয়টিও তুলে ধরা হয়েছে। 2025 সালে ভারতের উত্তরাঞ্চলীয় সীমান্তের বিপরীতে চীনের পিপলস লিবারেশন আর্মির সেনা মোতায়েন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক পর্যায়ে ভারত ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনার ফলে উত্তরাঞ্চলীয় সীমান্তে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং স্থিতিশীলতা ফিরে এসেছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। হিন্দি দিবস 2026 উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নবী মুম্বাইতে দুদিনব্যাপী হিন্দি দিবস 2026 এবং ষষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনের উদ্বোধন করে বলেছেন, ভারতের সংস্কৃতি ও সাহিত্য হল একটি পদ্মফুলের মতো, প্রতিটি আঞ্চলিক ভাষা পদ্মফুলটির এক একটি পাপড়ির প্রতিনিধিত্ব করে। তিনি আরও বলেন, একটি পাপড়ি যদি হারিয়ে যায় তবে পুরো পদ্মফুলের সৌন্দর্যই ম্লান হয়ে পড়বে। তিনি জোর দিয়ে বলেন, সমস্ত আঞ্চলিক ভাষার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা বজায় রেখেই হিন্দি ভাষাকে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে হবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে রাষ্ট্রীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদিক চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। দেশের পাইকারি মূল্যসূচক বা WPI ভিত্তিক মুদ্রাস্ফীতির হার অগস্ট মাসে সামান্য বেড়ে 9.92% হয়েছে। জুলাই মাসে এই হার ছিল 9.78%। বাণিজ্য শিল্প মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী খনিজ তেল, খাদ্যশস্য, অন্যান্য খাদ্য সামগ্রী, খাদ্যপণ্য, মৌলিক ধাতু এবং রাসায়নিক পণ্যের দাম বাড়ার ফলেই গত মাসে পাইকারি মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পেয়েছে। এই নিয়ে পরপর চার মাস পাইকারি মুদ্রাস্ফীতির হার 9%-এর উপরে রইল। দেশজুড়ে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। এই দিনটি জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। ভগবান গণেশের জন্মতিথি হিসেবে পালিত হয়। এই দিন থেকে 10 দিনব্যাপী উৎসবের সূচনা হয়। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গেও চিরাচরিত ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে গণেশ চতুর্থী। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থ বাড়িতেও সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। গণেশ পুজো উপলক্ষে মণ্ডপগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। ত্রিপুরাতে গণেশ চতুর্থী উপলক্ষে গতকাল সন্ধ্যায় আগরতলার উজ্জয়ন্ত মার্কেট সংলগ্ন জ্যাকসন গেট এলাকায় গণেশ পূজার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে হোয়াই ট্রুং এর সঙ্গে যৌথভাবে ভারত ভিয়েতনাম যৌথ কমিশনের 19তম বৈঠকে সভাপতিত্ব করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, এই বৈঠকে তারা ভারত ভিয়েতনামের রাজনৈতিক, প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতা জোরদার করা এবং ভারতে তৈরি প্রতিরক্ষা সামগ্রীর সরবরাহ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। ভারত এবং দক্ষিণ আমেরিকার অর্থনৈতিক ও রাজনৈতিক বাণিজ্য জোট সার্দার্ন কমন মার্কেট বা মার্কোসুর জোট ভারত মার্কোসুর অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির প্রথম অতিরিক্ত প্রোটোকল স্বাক্ষর করেছে। এর ফলে ভারত ও মার্কোসুরভুক্ত দেশগুলির মধ্যে কাগজবিহীন বাণিজ্য সহজতর করা এবং কাস্টমস বা শুল্ক সংক্রান্ত প্রক্রিয়া আধুনিকীকরণের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে মনে করা হচ্ছে। আগামী 28শে সেপ্টেম্বর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রস্তুতি জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করা হচ্ছে। নির্বাচন উপলক্ষে রাজ্যে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মোট 74 কোম্পানি এসে পৌঁছেছে। দেশের বিভিন্ন অংশ থেকে বর্ষা বিদায়ের মতো অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। প্রথমেই এ মাসের 19 তারিখের মধ্যে পশ্চিম রাজস্থান থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেবে। ইউএস ওপেন টেনিসের সিঙ্গলসের খেতাব জয় করেছেন।

0: জার্মানির আলেকজান্ডার জাফেরভ নিউ ইয়র্কে গত রাতে আমেরিকার বেন সেল্টনকে 6-3, 7-6, 5-7, 6-2 সেটে হারিয়ে এই শিরোপা পেলেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ব্রিক্স নেতৃবৃন্দ উন্নয়ন, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কল্যাণের চাবিকাঠি হিসেবে জ্বালানি নিরাপত্তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন দিল্লির ব্রিক্স সম্মেলন সফল করার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরে সংবাদ শুনুন 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। রাত 8টায় রয়েছে সরাসরি ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা। আজকের বিষয় বুকে জল জমা। এ নিয়ে ডাক্তার অমিতাভ সেনগুপ্তের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে চন্দ্রজিৎ প্রামাণিক। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন রত্না সাহার কণ্ঠে খেয়াল। দৃষ্টিপথ অনুষ্ঠানটি রয়েছে রাত 9:30। আজকে শুনবেন মাইক্রোপ্লাস্টিকের বিপদ, এ নিয়ে আলোচনা। আলোচনায় অংশগ্রহণে অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায় ও ডক্টর মধুরিনা মজুমদার। বাংলা ছবির গানের অনুষ্ঠানটি শুনবেন রাত 10টায়। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান রয়েছে রাত 10:30। এ অনুষ্ঠানে সংহিতা সেনের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। মঞ্জুরী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন নজরুল গীতি রাত 10:45। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার সৌরভ গঙ্গোপাধ্যায়।

এখন জানাই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আগামী কি কি অনুষ্ঠান রয়েছে। রাত 8টায় রয়েছে হিন্দি ছায়াছবির গান, নানা রঙের গান অনুষ্ঠানটি শুনবেন রাত 8:15। স্পটলাইট এই অনুষ্ঠানটি শুনবেন রাত 9:16। রাত 10:30টায় রয়েছে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় দীপাচন্দ। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানটি শুনবেন রাত 11:10। জানিয়ে দিলাম গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আগামী অনুষ্ঠান সম্পর্কে।

নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: ব্যবস্থা হয়ে গেছে।
1: কিসের?
0: গুড্ডির ফিজের। দেখা,
1: 20,000 টাকার লোন মুহূর্তেই। জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
2: আরবিআই এ কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
4: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় প্রকল্পগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও জনভাগিদারির উদ্দেশ্যে 17 সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। রাজ্যে 2 বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। এনসিপিআই সাংসদদের বিজেপিতে যোগদানের ব্যাপারে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার দাবি খারিজ করে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য। জমির মালিকের অজান্তে ভুয়ো রেজিস্ট্রি রুখতে নতুন প্রযুক্তি নির্ভর ব্যবস্থা আনতে চলেছে রাজ্য সরকার। আন্তর্জাতিক ও জাতীয় স্তরের প্রতিনিধিত্ব করেছেন রাজ্যের এমন প্রাক্তন ক্রীড়াবিদদের মাসিক সাম্মানিক দেবে রাজ্য সরকার। সমুদ্র পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে চলছে স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর অভিযান। আসছি বিস্তারিত খবরে। রাজ্য সরকার আগামী 17 সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে সেবা সংকল্প অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে এই অভিযান চলবে 10 অক্টোবর পর্যন্ত। রাজ্যের সমস্ত দপ্তর, জেলা প্রশাসন, পুরসভা ও ব্লক প্রশাসনকে সমন্বিতভাবে এই কর্মসূচি পালন করতে বলা হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে 17 সেপ্টেম্বর আশীর্বাদের প্রদীপ কর্মসূচির মাধ্যমে অভিযানের সূচনা হবে। 2রা থেকে 4ঠা অক্টোবর সেবা অভিযানে ব্লক, পুরসভা ও পুর নিগম এলাকায় শিবির করে সরকারি প্রকল্প ও পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। জেলা স্কুল পরিদর্শকদের পাঠানো নির্দেশিকায় স্কুল শিক্ষা সচিব বিনোদ কুমার জানিয়েছেন, 17 সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর পর্যন্ত 25 কোটি শিশুর স্বপ্নের ভারত কর্মসূচিতে বিকশিত ভারতের লক্ষ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে স্কুলের ছাত্রছাত্রীদের অবহিত করা হবে। স্কুলগুলিতে পড়ুয়াদের নিয়ে আয়োজন করা হবে বক্তৃতা অঙ্কন প্রতিযোগিতার। রাজ্যে 2 বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী হয়েছেন মোহাম্মদ এতেশামুল হক। রেজিনগরের শফিউজ্জামান শেখকে প্রার্থী করা হয়েছে। সাংবাদিক বৈঠকে আজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, 16 তারিখ তাঁর শিবিরের প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীকেই তাঁরা আপাতত প্রচার চালাবেন।
5: যদি ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতেন, নিশ্চিতভাবে আমরা আমাদের প্রার্থীপদ ওনার সমর্থনে তুলে নিতাম। আমরা এই ঘোষণা করেছিলাম, আমরা চাই উনি ভোটে জিতে বিধানসভায় আসুন। এবং ঘটনাচক্রে দেখলাম উনি প্রার্থী ঘোষণা করেছেন। এই রেজিনগর কেন্দ্রে আমাদের শফিউজ্জামান শেখ ঘাসের ওপর জোড়া ফুলে এবং নন্দীগ্রামে মোহাম্মদ এতেশামুল হক ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
4: এদিকে মমতা ব্যানার্জী পন্থী কালীঘাট শিবিরের পক্ষ থেকে রেজিনগরে রবিউল আলম চৌধুরী আজ মনোনয়ন জমা দিয়েছেন। নন্দীগ্রামে তাদের তরফে সঞ্চিতা প্রধান দে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে রেজিনগরের কংগ্রেস প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহি কাফি আজ তাঁর মনোনয়ন জমা দেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন আগামী 6ই অক্টোবর সংশ্লিষ্ট এলাকার সব সরকারি, আধা সরকারি দপ্তর, কর্পোরেশন, শিক্ষা প্রতিষ্ঠানে এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করা হয়েছে। দোকান, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে কর্মরতদের সবেতন ছুটি দেওয়ার জন্য পৃথক নির্দেশিকা জারি করেছে শ্রম দপ্তর। ওই 2 বিধানসভা কেন্দ্রের কোনো বাসিন্দা কর্মসূত্রে বাইরে থাকলে তাদেরও সবেতন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। খুব শীঘ্রই তাদের 17 জন সাংসদ বিজেপিতে যোগ দিচ্ছেন বলে এনসিপিআই সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া যে দাবি করেছেন তা খারিজ করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। তাঁর দাবি, দল এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। এনসিপিআই সাংসদদের এনডিএকে সমর্থনের সিদ্ধান্তকে স্বাগত জানালেও তাঁরা কেউ বিজেপিতে আসছেন না বলে উল্লেখ করেন তিনি।
6: বিজেপি থেকে নেবে কিনা সেটা তো বিজেপির ব্যাপার। বিজেপির পতাকা হাতে নিলেই সমস্ত পাপ মুছে যাবে মনে করার কারণ নেই। ও এনসিপি অন্য রাজনৈতিক দল, তাদের ব্যাপার। মঙ্গল গ্রহের বিজেপি ইউনিট হতে পারে।
4: এর আগে কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া দাবি করেন, তৃণমূল কংগ্রেস থেকে তারা বিজেপিতেই যোগদান করতে চেয়েছিলেন, কিন্তু মুর্শিদাবাদের 3 সাংসদ সরাসরি বিজেপিতে যোগ দিতে না চাওয়ায়

0: বিজেপি নেতৃত্বের উদ্যোগে তাঁরা এনসিপিআইতে যোগদান করেন। 20 জন এনসিপিআই সাংসদদের মধ্যে ওই 3 জন বাদে বাকি 17 জন বিজেপিতে যোগ দেবেন বলে তিনি জানান।
1: এনসিপিআই এটা আমাকে বিজেপির আমাদের এনসিপিআইতে নিয়ে গেছে, আমরা বিজেপিতে যাওয়ার জন্য গেছি, সেটা করছে সবাই বিজেপির নেতারা, এন্টি ডিফেকশন ল থেকে বাঁচানোর জন্য, যাতে আমাদের 3 জন মেম্বার সরে না যায়।
0: বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ মিডিয়া, আইটি, সোশ্যাল মিডিয়া এবং মুখপাত্র পদে বেশ কিছু রদবদল করেছেন, একাধিক নতুন নিয়োগের কথাও ঘোষণা করেছেন তিনি। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র হয়েছেন দেবজিৎ সরকার, এছাড়া রিতেশ তিওয়ারি, সায়ন্তন বসু, সপ্তর্ষি চৌধুরী, কেয়া ঘোষ সহ মোট 13 জন মুখপাত্র পদে নিযুক্ত হয়েছেন। জমি মালিকের অজান্তে ভুয়ো রেজিস্ট্রি রুখতে নতুন প্রযুক্তি নির্ভর ব্যবস্থা আনছে রাজ্য সরকার। স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন দপ্তর আপনি নামে একটি মোবাইল অ্যাপ চালু করতে চলেছে, যার মাধ্যমে রেজিস্ট্রি অফিসে ক্রেতা ও বিক্রেতার পরিচয় ডিজিটালভাবে যাচাই করা হবে। পরীক্ষামূলকভাবে আগামী সপ্তাহে বিধাননগরে এই পরিষেবা চালু হচ্ছে। 2 সপ্তাহের ট্রায়ালের পর দুর্গাপুজোর আগেই রাজ্যজুড়ে তা চালুর পরিকল্পনা রয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক ও জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেছেন রাজ্যের এমন প্রাক্তন ক্রীড়াবিদদের মাসিক 10,000 টাকা সাম্মানিক দেবে রাজ্য সরকার। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল খাঁ এখবর জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনার মাধ্যমে রাজ্যের প্রবীণ খেলোয়াড়দের পাশে দাঁড়াতে চায় নতুন সরকার।
2: আমাদের পশ্চিমবঙ্গের যারা প্রাক্তন প্লেয়াররা ছিলেন, যারা আমাদের পশ্চিমবঙ্গকে গর্বিত করে, যারা ভারতবর্ষকে গর্বিত করেছে, তাদেরকে আমরা প্রতি মাসে 10,000 টাকা করে সাম্মানিক দেবো। এবং আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি স্পোর্টস অ্যাসিস্ট্যান্ট স্কিম, তার মাধ্যম দিয়ে বিভিন্ন, আপনি যদি আমাদের রাজ্যে কোনো ন্যাশনাল টুর্নামেন্ট করতে চান, 1 কোটি টাকা আপনাদেরকে সরকারের তরফ থেকে সহায়তা করা হবে। স্পন্সারশিপ যেমন থাকে থাকবে, কিন্তু সরকারের তরফ থেকেও আপনাদেরকে উৎসাহ দেওয়া হবে এবং সেটাও অনলাইনের মাধ্যমে।
0: বিকশিত ভারতের লক্ষ্যে রাজ্য সরকার শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলায় গড়ে ওঠা কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলির সঙ্গে একযোগে কাজ করবে। বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী আজ যাদবপুরে সিএসআইআর সিজিসিআরআইএ 2-দিনব্যাপী কোয়ান্টাম অ্যান্ড সেমিকন্ডাক্টর টেকনোলজিস ইনোভেশনস ফর দ্য ফিউচার শীর্ষক জাতীয় স্তরের এক সম্মেলনে বলেন, পূর্বতন সরকারের প্রবণতা ছিল কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিকে এড়িয়ে কাজ করার, কিন্তু বর্তমান সরকার দুইয়ের মেলবন্ধন ঘটিয়ে বিকাশের পথে চলতে চায়। সম্মেলনে উপস্থিত ছিলেন সিএসআইআর সিজিসিআরআইএ ডিরেক্টর প্রফেসর বিক্রমজিৎ বসু। সুরেন্দ্রনাথ আইন কলেজের জটিলতা আজ অব্যাহত। 65% নিচে উপস্থিতির হার থাকলে সেই সব ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে আজ ফের স্পষ্ট করে দিয়েছেন সুরেন্দ্রনাথ আইন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদি তারান্নুম। তবে আজ থেকে কলেজে গিয়ে বিশেষ ক্লাস নেওয়ার কথা ঘোষণা করলেও কলেজে যাননি তিনি। তিনি দাবি করেন বিশেষ ক্লাস শুরু হয়েছে, তবে বিশেষ ক্লাস করার পরেও যেসব পড়ুয়ার উপস্থিতির হার কম থাকবে তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। সমুদ্র পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে 2022 সালে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের অধীন শুরু হয়েছে স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর কর্মসূচি। সব মন্ত্রক, দপ্তর, নাগরিক স্বেচ্ছাসেবী সংগঠন সহ সকলের অংশীদারিত্ব এবং জনভাগিদারির উদ্দেশ্যে চলতি মাসের 12 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় চলছে স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর অভিযান। এর অঙ্গ হিসেবে আজ গঙ্গাসাগরে আয়োজিত হয় ফিট ইন্ডিয়া কর্মসূচি। পূর্ব মেদিনীপুর জেলার বগুড়ান জলপাই এর সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখার কর্মসূচি চালানো হয় গতকাল। মুর্শিদাবাদের সালারে খারেরা গ্রামে জুয়ার ঠেকে অভিযান চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া বোমায় এএসআই সাদেক আলী এবং অপর এক পুলিশকর্মীর আহত হওয়ার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আজ কান্দি মহকুমা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। উত্তর 24 পরগনার হাবড়ায় পুলিশ ব্যারাক থেকে সাব ইন্সপেক্টর বিশ্বনাথ সেনের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতরাতেও তিনি ডিউটি করেন থানার ব্যারাকে, নিজের জন্য বরাদ্দ ঘরেই ছিলেন তিনি। আজ সকালে বারবার ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ না মেলায় সহকর্মীরা দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন। দেশবিরোধী শক্তিকে দূরে রাখার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। কলকাতার বালিগঞ্জে আজ গণেশ পুজোর উদ্বোধন করে মেয়েদের সম্মান দেওয়ার দায়িত্ব সকলের বলে তিনি মন্তব্য করেন। উত্তরবঙ্গে 6টি জেলা থেকে পূর্ব মেদিনীপুরের দীঘা জগন্নাথ মন্দির পর্যন্ত লাক্সারি বাস পরিষেবা চালুর লক্ষ্যে নতুন বাস কেনার জন্য রাজ্য

0: সরকার 64 লক্ষ টাকার বেশি অর্থ বরাদ্দ করেছে। দেশের বিভিন্ন অংশ থেকে ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, তবে এই রাজ্য থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে এখনও দেরি আছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় প্রকল্পগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও জনভাগিদারির উদ্দেশ্যে 17ই সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। রাজ্যে 2 বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। স্থানীয় সংবাদ শেষ হল।
1: দাদু, এই গাছটার নাম কি?
2: ট্যাঞ্জেরিন। খুব মিষ্টি হয় এটা, ভাঙিস না জানো।
3: ফ্রি ফরেন ট্রিপ, ক্লিক অন দা লিংক, এক্ষুনি করছি।
1: দাদু দাঁড়াও, লিংকে একদম ক্লিক করো না।
3: কেন?
1: এই SMS টা একটা স্ক্যাম, ক্লিক করলেই তোমার সব ব্যাংক ডিটেইলস চুরি হয়ে যাবে।
3: ওহো, সাবাস গপ্পু, জোর বাঁচিয়ে দিলি। এই নে তোর বুদ্ধি খাটানোর ফল।
4: RBI কথা বলে স্মার্ট হোন কুল ঠাকুর।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা। প্রতি সোমবার রাত 8টা মানেই স্বাস্থ্য জিজ্ঞাসা। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের এই অনুষ্ঠানের উদ্দেশ্য একটাই, সুস্থতা। যাতে সুস্থ থাকেন আমাদের সমস্ত শ্রোতা বন্ধুরা, তাঁদের পরিজনেরা, প্রতিটি মানুষ, সেই উদ্দেশ্য নিয়েই বিশেষজ্ঞদের পরামর্শ দিয়ে সাজানো এই অনুষ্ঠান। আজকের স্বাস্থ্য জিজ্ঞাসাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানের বিষয় বুকে জল জমা। প্রায়ই আমরা শুনি আমাদের কাছের মানুষ বা পরিচিত কারো বুকে জল জমেছে। যদি বুকে জল জমে তাহলে সেটা কিভাবে বুঝব এবং কি করব, সেই বিষয়ে আজকে আলোচনা করবার জন্যে আমাদের লাইভ স্টুডিওতে আমরা পেয়েছি SSKM হাসপাতালের পালমোনারি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার অমিতাভ সেনগুপ্তকে। ডাক্তারবাবুকে আমরা স্বাগত জানাই।
6: নমস্কার
5: ডাক্তারবাবু। প্রথমেই যে কথাটি জানতে চাইব, বুকে জল জমা, এ কথা তো আমরা শুনি, যেমন বলে শুরু করলাম, এই বিষয়টা যদি খুব সংক্ষেপে প্রথমেই আমাদের একটু বলেন যে বুকে জল জমা বিষয়টি আসলে কি।
6: বুকে জল জমা বলতে গেলে আমাকে দুটো জিনিস প্রথমে বলতে হবে, যে জলটা বুকে ঠিক কোথায় জমে। এটা তো এমন নয় যে একটা কলসির মধ্যে খানিকটা জল জমলো, সেরকম মোটেই ব্যাপার নয়। আসলে আমাদের দুটো ফুসফুস থাকে, ডান দিকের একটা ফুসফুস আর বাঁ দিকে একটা ফুসফুস। এই ফুসফুসকে ঘিরে থাকে একটা পর্দা, যেটাকে প্লুরা বলে আমরা জানি। এই প্লুরার মধ্যেই এই ফুসফুসগুলো বসে থাকে। এই জল জমা যে আমরা সাধারণ কলোকিয়াল ভাষা বা সাধারণভাবে যে আমরা যেটা বুঝতে পারি, সেটা হচ্ছে এই লাংসের বা ফুসফুসের বাইরের এই পর্দার, ফুসফুস আর পর্দার মাঝখানে জল জমা। জল কিন্তু আবার ফুসফুসের মধ্যেও জমতে পারে, সেটাকে বলা হয় পালমোনারি ইডিমা বা ফুসফুসের মধ্যে জল জমা।
5: আচ্ছা,
6: তাহলে আমার দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে ফুসফুসের, আসল ফুসফুসের মধ্যে কিছু জল জমতে পারে, আর সবচেয়ে যেটা বেশি আমরা পাই সেটা হচ্ছে ওই প্লুরাল স্পেস, মানে প্লুরা ফুসফুসের বাইরে যে একটা পর্দা, দুটো পর্দার মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে, যেটা সাধারণত ফাঁকাই থাকে, হাওয়াও থাকে না এমনকি, সেখানে এসে জল জমে। এটাকেই আমরা সাধারণত জল জমা বুকেতে বলে থাকি আর কি।
5: আচ্ছা, এ বিষয়ে তো আমরা আরও বিস্তারিত আলোচনায় আসবো, এবং যে সমস্ত শ্রোতা বন্ধুরা এই অনুষ্ঠান শুনছেন তারা এই বিষয়টি জানতে পারবেন এবং তাদেরও কিছু কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন থাকবে। তাই শ্রোতা বন্ধুদের জন্য বলি, আপনারা অনুষ্ঠান চলাকালীন আমাদের প্রতিদিনকার স্বাস্থ্য জিজ্ঞাসার মতোই আজও টেলিফোনে যোগাযোগ করতে পারেন এবং ডাক্তারবাবুর কাছে আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসা পৌঁছে দিতে পারেন। আমাদের ফোন নম্বর 0332210 7325, আরও একবার জানিয়ে দিই 0332210 7325। তাহলে এই নম্বরে আমরা ফোন নিশ্চয়ই পাবো শ্রোতা বন্ধুদের, তাঁদের কাছে আসব। আচ্ছা, আমাদের এই রাজ্যে বা ভারতে, আমাদের এই দেশে, এই যে আপনি বলছিলেন ফুসফুসে জল জমা, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলছি বা প্লুরাল ইফিউশন, যেটি

0: ডাক্তারি পরিভাষায়। এতো নানান কারণ রয়েছে, সেটা কখনো আমরা শুনি যক্ষা, কখনো হার্ট ফেলিওর, অথবা অন্য কোনো বিষয়ও থাকে। কোন কারণটা সবথেকে বেশি দেখা যায়?
1: এটা বোধ হয় বলতে গেলে বয়সভিত্তিক বললে বোধ হয় সবচেয়ে ভালো হবে।
0: আচ্ছা,
1: বয়সভিত্তিক মানে হচ্ছে যদি আমি বিভিন্ন বয়সকে ভাগ করে নিই, ছোটদের মধ্যে যদি দেখা যায়, ইয়াঙ্গার মানে যুবক যুবতী এই যে বয়সটা রয়েছে, এর মধ্যে জল জমা, বুকে জল জমা বা প্লুরাল ইফিউশনের সবচেয়ে কমন, সবচেয়ে কারণ, কমন কারণ হচ্ছে কিন্তু যক্ষা রোগ, টিউবারকুলোসিস।
0: আচ্ছা,
1: আবার একই জিনিস যদি আমি বয়স্কদের মধ্যে বেশি দেখি, তাহলে কিন্তু সবচেয়ে কমন বা সবচেয়ে আগে আসে কিন্তু ম্যালিগনেন্সি বা ক্যান্সার জাতীয় এই সমস্যাটা। তার মানে দুটো অসুখই কিন্তু, একটা হচ্ছে কিউরেটিভ আছে, যার মানে যাকে সারিয়ে ফেলা যেতে পারে,
0: ঠিক,
1: আর একটা হচ্ছে বেশ বাড়াবাড়ি পর্যায়ের একটা ইঙ্গিত দেয়, যেটা আমাদের অত্যন্ত সতর্ক হতে পারে, মানে হওয়া উচিত
0: উচিত
1: আর কি। এছাড়াও এটা আমি প্রধান কারণ দুটো বললাম, কিন্তু এছাড়া আরও অনেক কারণ আছে, সে বিষয়ে আমরা আসতে পারি পরে।
0: নিশ্চয়ই, আপনি তো বললেনই যে যক্ষাজনিত যে প্লুরাল ইফিউশন সেটা সাধারণত একটু ইয়াঙ্গার এজেই বেশি দেখা যায়। আচ্ছা, কোন শ্রেণীর মানুষের মধ্যে এটা বেশি দেখা যায় যদি আমাদের একটু বলেন?
1: সারা পৃথিবীতেই যক্ষা রোগের দেখা গেছে, এটা কিন্তু কোনো ধনী গরিব বড়লোক ছেলে মেয়ে বয়স কিছুই মানে না। তার মধ্যেও দেখা যায় যে কম বয়সের মেয়ে ছেলে মেয়েদের মধ্যে এটা বেশি দেখা যায়, মানে টিউবারকুলার প্লুরাল ইফিউশন মানে বুকে জল জমা টিবির থেকে এটা কিন্তু বেশি কমন হচ্ছে যুবতী মেয়েদের, বা প্রায় একই সংখ্যক ছেলেদেরও হতে পারে আর কি। তার মানে এই নয় যে বড়দের হবে না, তাদেরও হতে
0: প্রবণতাটা বেশি,
1: কম বয়সে বেশি। আর খুব স্বাভাবিকভাবেই যারা গ্রামাঞ্চলে থাকেন বা যারা বস্তিবাসী, যেখানে একই ঘরের মধ্যে অনেককে থাকতে হয়, তাদের মধ্যে স্বাভাবিকভাবেই টিউবারকুলোসিস যেমন বেশি, ঠিক তেমনইভাবে বুকে জল জমার প্রবণতাটাও বেশি। এটা স্বাভাবিক একটা প্রবণতা দেখা যায়। তবে আমি আবার বলতে চাইছি, এর মানে এই নয় যে ধনী মানুষের টিউবারকুলোসিস হতে পারে না বা বুকে জল জমতে পারে না, এটা আমি অনেক উদাহরণ দিতে পারি, কিন্তু জেনে রাখা যেতে পারে যে সব বয়সেই হতে পারে এবং সব শ্রেণীর মানুষের, ধনী দরিদ্র সবার মধ্যে এটা দেখা যেতে পারে।
0: আপনি বলছিলেন যে মহিলাদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে, এই কথাটাও আপনি উল্লেখ করলেন। আচ্ছা, পুরুষ এবং মহিলাদের মধ্যে এই রোগের প্রকোপে কোনো পার্থক্য থাকে কি?
1: সত্যি কথা বলতে নয়, কিন্তু যদি আমি দেখি যে কারণগুলো দেখি, চন্দ্রজিৎ, সবচেয়ে আমরা একটা কারণের মধ্যে আসলাম যে ক্যান্সার জাতীয় কারণে জল জমা। এই ক্যান্সার জাতীয় জল জমা আমাদের দেশের মধ্যে কিন্তু প্রায়ই আমরা মহিলাদের স্তন ক্যান্সারের পরে জল জমার প্রায় পাই।
0: আচ্ছা,
1: তার মানে সেক্ষেত্রে কিন্তু যেহেতু আমাদের ব্রেস্ট কার্সিনোমা বা মহিলাদের এই যে স্তন কার্সিনোমার যে বা ক্যান্সার যেটা রয়েছে, তার জন্যে যদি আমরা দেখতে চাই সেই সংখ্যাটা অনেক বেশি। আবার কম্পারেটিভলি ছেলেদের মধ্যে ব্রঙ্কোজেনিক কার্সিনোমাও আছে এবং তার জন্যেও বুকে জল জমতে পারে। অতএব সেটাতে আবার তখন যদি আমি দেখতে চাই, তাহলে কিন্তু আবার ছেলেদের মধ্যেও যথেষ্ট বেশি, মানে এটা প্রায় কাছাকাছি যায়। আমরা দেখতে গেছি টিউবারকুলোসিস যদি প্লুরাল ইফিউশন কম বয়সের মধ্যে যদি দেখা যায়, তাহলে প্রতি ধরুন সাত যদি মহিলার জনকে দেখতে পাই, তাহলে পাঁচজন আমি ছেলেকে পাব।
0: আচ্ছা আচ্ছা,
1: কিন্তু এটা বয়স্ককালে যেটা দেখতে পাই, তাহলে ফিমেল পেশেন্টদের যেহেতু কিছু কিছু ক্যান্সার বেশি হয়, তাদের মধ্যে বেশি আমরা পাই।
0: আচ্ছা, এটা তো বুঝতে পারলাম। আর এরই সঙ্গে এবারে এই বিষয়টাতেও এবার একটু আসবো, যে আপনি বলছিলেন শহর এবং গ্রামাঞ্চলের কথা। শহর এবং গ্রামাঞ্চলে বুকে জল জমা বা ওই ডাক্তারি পরিভাষায় যাকে আমরা বলছি প্লুরাল ইফিউশন, সেই কারণ এবং প্রকোপে কোনো বিশেষ পার্থক্য নজরে পড়ে কি?
1: সত্যি কথা বলতে কি, দেখুন গ্রামাঞ্চল এখনও অত সচেতন
0: নয়।
1: আপনি যদি বিশেষ কয়েকটা জেলার কথা আমি বলতে পারি, মুর্শিদাবাদ বা বীরভূম, এখানে ধূমপানের প্রকোপ অত্যন্ত বেশি, এখানে কিন্তু ম্যালিগনেন্সি ব্রঙ্কোজেনিক কার্সিনোমা অত্যন্ত বেশি, এবং সেই কারণেই এখানে ছেলেদের মধ্যে বা ব্রঙ্কোজেনিক জল জমেছে ক্যান্সারের জন্যে এই সংখ্যাটাও কিন্তু অত্যন্ত বেশি আমরা যা পাই।

0: সেটা যে বুকে জল জমা পেশেন্টের বা অ্যাডাল্ট পেশেন্টের, সেগুলো কিন্তু গ্রামাঞ্চল থেকেই বেশি আসে। কিন্তু আবার একটা একই নিঃশ্বাসে আমি বলতে চাইছি, তার মানে এই নয় যে শহরাঞ্চলে একদমই হবে না, সেখানেও বেশি, সেখানেও বেশি, কারণ সেখানকার ধরুন কিছুটা পলিউশন হোক, তার জন্যে নিমোনিয়া হোক, সেগুলো কিন্তু জল জমার কারণ হতে পারে সেখান থেকে। কিন্তু আসলে আমি কারণটা দেখি, এক একটা কারণের জন্যে এক একটা বিভাগ বা বেশি হয় বা কম হয়, এক একটা মানুষের বা শ্রেণীর মানুষের মধ্যে আমরা বেশি দেখতে পাই আর কি।
1: আচ্ছা, যে কোনো শরীর খারাপ, যে কোনো অসুস্থতা বা যে কোনো রোগ নিয়েই সাধারণ মানুষের মধ্যে কিছু ধারণা, তার খানিকটা ঠিক খানিকটা ভুল, এরকম তো তৈরি হয়েই থাকে বা যায়। আজকে আপনাকে পেয়েছি, আপনার কাছ থেকে বুকে জল জমা এই বিষয়টা নিয়ে খুব সঠিকভাবে এর কারণ, এর লক্ষণ, এর প্রতিকার এইসব নিয়ে আমরা জেনে নেব বা জেনে নিচ্ছি। আচ্ছা, নিউমোনিয়া এবং তারপরেই রোগীর ক্ষেত্রে বুকে জল জমা, এই রকম একটা ধারণা অনেকের ক্ষেত্রে থাকে, তাই আপনার কাছে একটু জানতে চাইব এই বিষয়টা যে নিউমোনিয়ার পরে কত শতাংশ রোগীর ক্ষেত্রে ফুসফুসে জল জমার আশঙ্কা তৈরি হয়, যদি একটু আমাদের বলেন।
0: এই এটা একটা খুব ভালো প্রশ্ন চন্দ্রজিৎ। নিউমোনিয়ার পরে কিন্তু নিউমোনিয়াটা কি, এটা আমরা প্রথম যদি একটুখানি ছোটো করে বুঝতে চাই, নিউমোনিয়া হচ্ছে যে ফুসফুসের একটা অংশ, আমাদের ফুসফুসটা তো প্রায় স্পঞ্জের মতন নরম, সেখানে কিন্তু কিছু কফ বা তার সঙ্গে যে জীবাণু জমে টমে সব মিলিয়ে সেই সব নরম ফুসফুসটা একটা সলিড, মানে অনেকটা সত্যি কথা প্রায় মেটে যেমন আছে, মানে মেটে বলতে আমি যেটা বুঝতে পারছি মাংস মেটে, প্রায় সেরমই একটা আকার ধারণ করে আর কি, অনেক শক্ত হয়ে যায় আর কি। এই শক্ত হয়ে যাওয়া জিনিসটাই আমাদের ভাষা, তার সঙ্গে কাশি হয় ইত্যাদি ইত্যাদি হয়। এই নিউমোনিয়ার প্রায় 40-60% মধ্যে দেখা গেছে কিন্তু সঙ্গে জল জমতে পারে। একে বলা হয় সিনমোনিক ইফিউশন, মানে সহযোগী নিউমোনিয়ার সহযোগী ইফিউশন। আমি যদি নিউমোনিয়াকে ধরি জল জমার একটা কারণ, তাহলে কিন্তু এই সংখ্যাটা, জল জমার সংখ্যাটা অত্যন্ত বেশি হয়ে যায়।
1: আচ্ছা,
0: সাধারণত আমরা ওই জল জমাগুলোকে বিশেষ আলাদা করে গুরুত্ব দিই না, কারণ যখন নিউমোনিয়ার চিকিৎসাটা হয়ে যায় জলটা আপনা আপনিই কমে যায়। কিন্তু কিন্তু একটা বিপদ থাকতে পারে, অনেক সময় ওই ফুসফুসের মধ্যে জীবাণু আমাদের ওই জলকে দূষিত করে তুলতে পারে, তখন সেই জলটা পুঁজে পরিণত হয়ে যায়, তখন তাকে বলা হয় এম্পাইমা।
1: আচ্ছা,
0: তখন যেটা সাধারণ জল ছিল, স্বচ্ছ জল ছিল, সেটা তখন একটা পুরু দুধের মতন বা ক্ষীরের মতন একটা গাঢ় আকার ধারণ করে পুঁজ তৈরি হয়ে গিয়ে একটা ব্যাপক সমস্যা সৃষ্টি করে। এই হচ্ছে আমাদের মোটামুটি গল্প নিউমোনিয়ার সঙ্গে।
1: আচ্ছা, আপনি বলছিলেন ক্যান্সার এবং তারপরে বুকে জল জমার একটা ব্যাপার তো থাকেই, তো এই যে ফুসফুসের ক্যান্সার বা স্তন ক্যান্সার থেকে প্লুরাল ইফিউশন হওয়ার সম্ভাবনা ঠিক কতটা থাকে এবং কাদের মধ্যে এটা একটু বেশি দেখা যায়, এটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন।
0: আমাদের আলোচনাটা চন্দ্রজিৎ যদি খালি এই মানে আমি যেটা বলতে চাইছি যে খালি কিন্তু ক্যান্সার আর টিবি ছাড়াও অনেক কিছু কারণে জল জমতে,
1: আচ্ছা সেগুলোতে আমরা
0: আসবো, কারণ আমাদের আলোচনাটা যেন এর মধ্যেই
1: সীমাবদ্ধ
0: না থাকে যে জল জমা মানেই এটা একটা ভুল মেসেজ হতে পারে যে জল জমেছে মানেই যে টিবি হয়ে গেছে বা জল জমেছে মানেই যে ক্যান্সার হয়ে গেছে, এটা এত ভীত হওয়ার কোনো কারণ নেই। এমনিতে যে আপনি যে আমাকে প্রশ্নটা করলেন, সেটা হচ্ছে যে যত দিন যাচ্ছে আমাদের আর্লি ডায়াগনোসিস অফ ম্যালিগনেন্সি আমরা কিন্তু পারছি, এটা কিন্তু একটা ভালো চিহ্ন। আমাদের আগে আজ থেকে 10 বছর কি 20 বছর আগে মেয়েদের স্তন ক্যান্সার বলুন কি আমাদের যেগুলো কমনলি বুকে যায়, লিম্ফোমা বলুন, যেটা লসিকা গ্রন্থির থেকে যে ক্যান্সারগুলো হতে পারে, এই যে কারণগুলো, এগুলো অনেক ভালো চিকিৎসা বেরিয়ে গেছে। সেই জন্যে আমরা এর সঙ্গে সঙ্গে যে জল জমা এখন আমরা অনেক কম পাই, এবং এক্স্যাক্ট ফিগার বার করা খুব মুশকিল। কারণ হচ্ছে এক চামচে জল জমলে সেটাও জল জমা, আবার সারা বুক ভর্তি 1 লিটার যদি জল জমে সেটাও জল জমা। অতএব এই সংখ্যাটার গুরুত্বে তো আমরা যেতে চাইছি না।
1: আচ্ছা,
0: আমরা যেটা যেতে চাইছি যে এই এই কন্ডিশনে কিন্তু বুকে জল জমতে পারে, এবং অনেক সময় এই বুকে জল জমাটাই একটা খারাপ অসুখের ইঙ্গিত বহন করতে পারে। অতএব বুকে জল জমলে আমাদের একটু সতর্ক হতে হবে, এর কারণটা কী সেটা বার করা,
1: ঠিকই
0: এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। কি কারণে জল আমরা জমেছি

0: এবং তার প্রতিকারটা আমরা সেই গোড়াতে গিয়ে আমাদের করতে হবে আর কি।
1: বুকে জল জমা তার মানে একটা রোগ লক্ষণ আর কি, যে বিভিন্ন আলাদা আলাদা রোগের ক্ষেত্রে
0: একদম তাই, একদম
1: লক্ষণটা আমরা
0: একটা একটা মানে অনেক রোগের একটা পরিণতি মাত্র আর কি।
1: ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এই যে বুকে জল জমছে বা জল জমেছে, এটা আমরা কিভাবে বুঝতে পারবো, মানে রোগীর কি কি প্রধান উপসর্গ বা লক্ষণ থাকবে সেক্ষেত্রে?
0: এটা যদি আমি একটা যদি আদর্শ একটা দুটো একটা হতে পারে, অনেক সময় আমাদের ধরুন আপনার আমার কারোর তো বুকে জল জমেছিল আমরা জানতেই পারিনি, মানে একটা গ্রুপ হচ্ছে অ্যাসিমটমেটিক।
1: আচ্ছা, এমনও হয় যে আমরা বুঝতেই পারছি না, রোগীরা বুঝতেই পারছেন না,
0: বুঝতেই পারেনি অনেক দিন পর একটা আমরা এক্সরে করলাম অন্য কোনো কারণে, তখন হয়তো দেখলাম বুকে একটা জল জমার জন্য একটা প্লুরাল থিকেনিং হয়েছে। আমরা জিজ্ঞেস করি কি আপনার কি বুকে কখনো জল জমেছিল, সে বললো না তো আমি তো ভালোই ছিল, তখন কখনো জ্বর হয়নি, হ্যাঁ ওই মাসখানেকের আগে একটা জ্বর হয়েছিল ঠিক হয়ে গেছে। এটা একটা বড় কারণ যে কোনো আমরা জানতেই পারি না কবে জল জমেছে কবে শুকিয়ে গেছে, কিন্তু যেটা যেটা আমাদের গোচরে আসে সেইটা তাদের প্রেজেন্টেশন হচ্ছে টিপিক্যালি একটা প্লুরাল পেন থাকে, একটা খোঁচামারা বুকে ব্যথা থাকে একদিন কি দেড় দিন, তারপরেই সেই ব্যথাটা চলে যায় না, একটা অদ্ভুত ভারী ভাব চলে আসে, হেভিনেস অফ চেস্ট মানে একটা বুকের কোনো দিকটা বেশ একটা যেন ভারী ভারী লাগছে, এবং তার সঙ্গে একটু নিঃশ্বাস নিয়ে যেন শ্বাসকষ্ট হচ্ছে। এই প্লুরাল ইফিউশনের সঙ্গে শ্বাসকষ্টটা খুব অঙ্গাঙ্গিভাবে যুক্ত, যত বুকে জল জমবে তত সে ফুসফুসকে চিপটে দেবে, তত ফুসফুস হাওয়া মানে নেওয়া এবং মানে ছাড়ার কাজটা করতে পারবে না, এবং স্বাভাবিকভাবেই একটু হাঁটলেই রোগী হাঁপিয়ে পড়বে। যদি কখনো বুকে জল জমার জন্যে রোগী হাঁপিয়ে পড়ে তখন কিন্তু আমাদের বুঝতে হয় জল জমাটা কিন্তু অত্যন্ত বেশি রকমের হয়ে গেছে এবং একে কিন্তু তাড়াতাড়ি কোনো চিকিৎসা দেওয়ার দরকার রয়েছে বা জলটাকে বার করে দেওয়ার প্রয়োজন আছে আর কি। তো এই পার্টটা আমাদেরকে কিন্তু খুব সতর্ক করে। অন্যদিকে যখন অনেক সময় দেখা যায় একটা পেশেন্টের দিব্যি ভালো আছেন, তার এবার একটু গেলেই শ্বাসকষ্ট হচ্ছে, মানে তার প্রেজেন্টেশনটা কোনো জ্বর নেই কিছুই নেই, বুকটা ভারী ভারী ভাব, যে কাজটা সহজে করতে পারছেন সেটা পাচ্ছেন না, আমরা তখন একটা বুকের ছবি করতে বলি বা নিজেরা ক্লিনিক্যালি এক্সামিন করে বুঝতে পারি যে সাধারণ যে নিঃশ্বাসে যে হাওয়া ঢোকা ঢোকার ঢুকছে বেরুচ্ছে যে আওয়াজটা আমরা পাই সেটা আর পাচ্ছি না, স্বাভাবিকভাবে আমরা ছবি করে প্রমাণ করি যে বুকে জল জমে গেছে আর কি।
1: আচ্ছা আচ্ছা, তার মানে একটা প্রধান উপসর্গ এটা আমরা বুঝতেই পারছি যে একটা শ্বাসকষ্টের একটা ব্যাপার থাকছেই বুকে জল জমার সূত্রে,
0: শুকনো কাশি হতে পারে
1: এবং শুকনো কাশিও হতে পারে,
0: কাশির সঙ্গে যদি কফ ওঠে সেটা কিন্তু জল জমার দিকে ইঙ্গিত করে না,
1: তখন আবার অন্য কোনো রোগের সেটা লক্ষণ,
0: সেটা প্লুরাল ডিজিজ নয় সেটা প্যারেনকা, মানে সেটা আমি বলতে যে ফুসফুসের নিজস্ব যে কফ জমে গেলে যেরকমটা হয় তার, কিন্তু প্লুরাল স্পেসে যেহেতু কোনো কমিউনিকেশান যেহেতু যোগাযোগ কিছু ব্যবস্থা থাকে না, প্লুরাল স্পেসে মানে প্লুরাতে যদি কখনো জল জমে তাহলে কিন্তু কখনোই কফ ওঠার কথা নয় আর কি।
1: আচ্ছা, আমরা এ বিষয়ে তো আরও আলোচনায় আসবো, ডাক্তারবাবুর কাছে আরও কিছু প্রশ্ন নিশ্চয়ই আমরা রাখবো। স্বাস্থ্য জিজ্ঞাসা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের লাইভ ফোন ইন এই অনুষ্ঠানে আজকে আমরা পেয়েছি SSKM হাসপাতালের পালমোনারি মেডিসিন বিভাগের মাননীয় বিভাগীয় প্রধান ডাক্তার অমিতাভ সেনগুপ্তকে। শ্রোতাবন্ধুরাও নানান প্রশ্ন নিয়ে আসবেন আসছেন, অনেকক্ষণ থেকেই ফোনের আলো জ্বলছে দেখতে পাচ্ছি, 0332107325 এই নম্বরে এই মুহূর্তে কোন বন্ধু অপেক্ষায় রয়েছেন আমরা তার কাছে আসি। হ্যালো,
2: নমস্কার ডাক্তারবাবু এবং সরবজিৎ আছেন, নমস্কার,
1: নমস্কার, কে বলছেন?
2: সাগরদীপ জনগোষ্ঠীর সজল কুমার বলছিলাম।
1: হ্যাঁ সজলবাবু বলুন।
2: ডাক্তারবাবু আপনি বলছেন যে তোমার ফুসফুস মাঝখানে জল জমবে, এটা বলেছে কি হচ্ছে মানে মানে ছোটকে
0: কিডনির কথা?
1: হ্যাঁ, ছোটদের ক্ষেত্রে কি এটার মানে বুকে জল জমতে পারে কিনা এবং কিডনির কোনো সমস্যা হলে বুকে জল জমে কিনা, এই দুটো বিষয়েই উনি জানতে চাইছেন আর কি।
0: উনি কিন্তু

0: খুব পার্টিনেন্ট একটা খুব মানে দরকারি প্রশ্ন করেছেন। আমরা একটু আগেও আমি বলছিলাম যে টিবি ক্যান্সার ছাড়াও
1: আরও কিছু
0: অনেক কিছু কারণ আছে,
1: কারণ রয়েছে।
0: উনি নিজেই একটা মানে এটা একটা প্রসঙ্গ তুললেন, জলটা কিন্তু দুরকমের হয়, এটা একটা আমি খুব সহজভাবে বলতে চাইছি। একটা হচ্ছে গাঢ় জল, সেখানে প্রোটিনের পরিমাণ থাকে অত্যন্ত বেশি, আর একটা থাকে পাতলা জল, সত্যি

0: ট্রান্সজুডেটিভ প্লুরাল ইফিউশন বলা হয়। এই ট্রান্সজুডেটিভ প্লুরাল ইফিউশন কিন্তু গাঢ় জলের থেকে অনেক অনেক বেশি সংখ্যার। আমি বোঝাতে পারলাম কিনা জানি না। দুটো রকমের জল আমরা সাধারণত প্লুরাল স্পেস থেকে বার করতে পারি, যার একটা গ্রুপের হচ্ছে প্রোটিন কন্টেন্ট অত্যন্ত বেশি, 3 গ্রাম পার 100 মিলিলিটারের বেশি থাকে, আর একটা গ্রুপের থাকে প্রোটিন কন্টেন্ট থাকে বা প্রোটিনের পরিমাণ থাকে সেই জলে অত্যন্ত কম, সেটা হচ্ছে ট্রান্সজুডেট। এই ট্রান্সজুডেট প্লুরাল ইফিউশনের কারণ কিন্তু প্রধানত তিনটে।
1: আচ্ছা,
0: হার্ট ফেলিওর, লিভার ফেলিওর, তার সঙ্গে রয়েছে হচ্ছে কিডনি ফেলিওর,
1: কিডনি,
0: এবং কখনো কখনো খুব যদি কারোর প্রোটিন ম্যালনিউট্রিশন থাকে তাহলেও কিন্তু লিভার ফেলিওরের জন্যে বা প্রোটিন কম থাকার জন্য বুকে জল জমতে পারে। এই জল জমাটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা শুধু বুকে জল জমে না, এটা সারা শরীরেই জল জমতে পারে।
1: আচ্ছা,
0: এটা তার একটা ইঙ্গিত থাকে, এবং সেক্ষেত্রে বাইল্যাটারাল মানে ডান দিকেও জল জমবে বাঁ দিকেও জল জমবে, এর সম্ভাবনাটা সবচেয়ে বেশি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সবচেয়ে কমন কারণ কি জল জমার, আমি সঙ্গে সঙ্গে বলবো সবচেয়ে কমন কারণ হচ্ছে হার্ট ফেলিওর। এটা একটা খুব মানে ইম্পর্টেন্ট জায়গা যেখানে বুঝতে হয় যে হার্ট ভালো পাম্প করতে পারছে না। অতএব হার্ট ফেলিওর, কিডনি ফেলিওর আর যকৃ মানে রেনাল ফেলিওর, তার সঙ্গে যে আমাদের ম্যালনিউট্রিশন বা যকৃতের যে গণ্ডগোল, সেগুলো কিন্তু জল জমার একটা ইম্পর্টেন্ট কারণ হতে পারে। এবং ওনার যে প্রশ্নটা ছিল বাচ্চাদের হতে পারে কি না, আমরা তা আগেই
1: আলোচনা করলাম,
0: হতে পারে আর কি।
1: আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে হৃদরোগ বা কিডনির অসুখের কারণে যে জল জমে তার সঙ্গে সংক্রমণজনিত জল জমার তো ওই যে পার্থক্য, যে প্রোটিনের পরিমাণ বেশি কম তাতেই আমরা, সেটা তো ডাক্তারি পরীক্ষার মাধ্যমেই একমাত্র বোঝা সম্ভব। এমনিতে তো এটা
0: পারিপার্শ্বিকভাবে অনেক সময় আমরা অনুভব করতে পারি। ধরুন একটা পেশেন্ট, আমার জানা পেশেন্ট, সে হার্টের রোগ হয়ে আছে এবং তার হার্ট আমি জানি সে পাম্প করতে পারছে না, তারপরে তো সে আমি একটা বুকের ছবি করে দেখলাম যে তার বুকে কিছু জল জমেছে। এই ক্ষেত্রে কিন্তু জলটার পরীক্ষা করার দরকার নেই বা না করলেও চলে, কারণ আমি জানি এটা হার্ট ভালো পাম্প করছে না বলেই জলটা জমেছে। এবং সেক্ষেত্রে উপায় হচ্ছে ভালো করে হার্টের পাম্পটা যাতে ভালো করে করতে পারে, বা অতিরিক্ত জল যদি শরীরে থেকে থাকে সেটা বার করে দেওয়া। এক্ষেত্রে আমাদের অন্য কোনো ঝামেলা কিছু করতে হয় না।
1: আমরা তাহলে পরবর্তী টেলিফোনে আসি, বন্ধুরা অপেক্ষা করছেন। কে এবার আছেন 2210-7325-এ, দেখে নি। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার। আমি বীরভূমের দুর্গাজপুর থেকে বলছি, আমি তা বলবো।
1: হ্যাঁ বলুন।
2: ডাক্তারবাবুকে আমার শ্রদ্ধা এবং প্রণাম।
1: নমস্কার।
2: আমার একটা প্রশ্ন আছে, ধরুন কারো খুব হাই সুগার, ইনসুলিন ইঞ্জেকশন নিচ্ছে প্রত্যেক দিন 3টি করে,
0: কতটা অন্য অর্গান, আপনি বোধহয় নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে অত্যন্ত বাজে অসুখ হচ্ছে এই ডায়াবেটিস মেলাইটাস। এ তো কোনো একটা পার্টিকুলার কোনো অর্গানকে নষ্ট করে না, ও অনেক অর্গানকেই নষ্ট করে। ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথি হয় যেখানে হার্ট ভালো পাম্প করতে পারে না, তাহলে জল জমতে পারে। ডায়াবেটিক কিডনি নেফ্রোপ্যাথি একটা খুব কমন সমস্যা, যেখানে কিডনি ভালো কাজ করতে পারে না, নেফ্রোটিক সিন্ড্রোম বলে একটা অসুখ হয় ডায়াবেটিসের জন্যে, সেখানে তার জন্য বুকে জল জমতে পারে, সারা শরীরে জল জমতে পারে। কিন্তু আর একটা যে কারণ হতে পারে, এই ডায়াবেটিক পেশেন্টরা যদি ভালো মতন সুগার কন্ট্রোল করে রাখতে না পারেন তাহলে কিন্তু ভীষণ এদের নিমোনিয়া হয়, এবং স্বাভাবিকভাবে নিমোনিয়া হলো তাহলেও বুকে জল জমতে পারে, যে আলোচনা আমরা প্রথম দিকেই করেছি। অতএব একই অসুখের সত্যি বুকে জল জমতে পারে বা প্লুরাল ডিফিউশন হতে পারে, কিন্তু তার কারণটা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন উপায়ে। সতর্ক থাকা ছাড়া আর কোনো উপায় আমাদের জানা নেই।
1: ঠিক, আপনি বলছিলেন যে বুকে জল জমার একটা প্রধান এবং খুবই কমন উপসর্গ যদি আমরা বলি সেটা হচ্ছে শ্বাসকষ্ট এবং একটা কাশি, বুকে ব্যথা। আচ্ছা, এগুলো তো আমাদের অনেক মানুষেরই অনেক সময় হয় বা সব মানুষেরই কোনো না কোনো সময় হয়,
0: একদম
1: এটা কখন ঠিক বুঝবো যে এটা সাধারণ সর্দি কাশি নয়?

0: এবং এটা বুকে জল জমার একটা লক্ষণ বা প্লুরাল ইফিউশন, এটা আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝবো যে এইটা একটু অন্যদিকে যাচ্ছে এবং এই সময় আমার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বা তার কাছে যাওয়া উচিত?
1: এক কথায় যদি কখনো দেখা যায় যে বুকে হেভিনেস অফ চেস্ট, মানে কোনো দিকে বুক ভারী হয়ে আছে, তার সঙ্গে শুকনো কাশি হচ্ছে, ভারী হয়ে থাকছে, শুকনো কাশি হচ্ছে, এবং হাঁটতে গেলেই আমার দম যেন পাচ্ছি না, যে কাজটা আমি কালকেও করতে পেরেছি আজকে কিন্তু আমার করতে কষ্ট হচ্ছে, সাবধান হতে হবে। কারণ যদি জল জমলে এটা খালি একদিকেই বুকে সাধারণত ভারী হওয়ার কথা, কিন্তু দুদিকে হলে তখন আমাদের কাছে গণ্ডগোল হয়। কিন্তু যাই বলি না কেন, ক্লিনিক্যাল এক্সামিনেশন মানে পরীক্ষা করা ছাড়া কোনো উপায় থাকে না, এবং সেটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে এখন এক্সরে বা ইউএসজি করে দেখে রাখা। তবে ডাক্তারের কাছে আসার উপায় হচ্ছে যে আমি যে কাজটা করতে পারছিলাম সহজে সেটা করতে পারছি না, বিশেষ একটা দিকটা বুকটা ভারী লাগছে এবং তার সঙ্গে শুকনো কাশি হচ্ছে, সাবধান, এটা কিন্তু বুকে জল জমা হতে পারে।
0: হতে পারে। আপনি তো রোগ নির্ণয়ের জন্য পরীক্ষার কথা বললেনই, কথা প্রসঙ্গে চলেই এলো, এবারে আমরা সেই জায়গাটাতেই আসতে চাইছি আলোচনায় যে এই বুকে জল জমা রোগ নির্ণয়ের জন্য সাধারণত কী কী পরীক্ষা করা হয়?
1: এই যে আমি প্রথমেই বললাম, সবচেয়ে আগে আমরা ক্লিনিক্যালি দেখেই আগে বুঝতে পারি যে জলটা জমেছে কেন বা কি কতটা জমেছে, এটা কিন্তু একটা পরিমাণ করা খুব দরকার। কারণ এই যে আমি আপনাকে একটু আগেও বললাম চন্দ্রজিৎ, যে অনেক কারণেই কিন্তু আমরা জানতে পারি না একটু জল জমেছে শুকিয়ে গেছে, তাহলে যে জলটা আমাকে উৎপাত করছে তাকেই আমি পরীক্ষা করব, বা যে জলটা আমার শ্বাসকষ্টের কারণ হচ্ছে তাকেই আমি পরীক্ষা করব। এই পরীক্ষা করার মধ্যে দেখলেই আমরা খানিকটা আইডিয়া করতে পারি এটা ওই কিডনির গণ্ডগোলের জন্যে বা অন্য কোনো হার্ট ফেলিওরের জন্যে কি না, সেটা আমরা মোটামুটি আইডিয়া করে নিতে পারি। কিন্তু প্রমাণ করতে গেলে দুটো উপায়, প্রথমত একটা হচ্ছে বুকের ছবি করা দরকার, এক্সরে চেস্ট পিএ ভিউ।
0: আচ্ছা।
1: আর তার সঙ্গে খুব সহজেই আজকাল আল্ট্রাসাউন্ড গাইড করা যায়, মানে এখন আমরা যেটা পেটের ছবি করি আল্ট্রাসাউন্ড করি, সেই জিনিসটাই কিন্তু বুকের জল বার করতে অত্যন্ত কার্যকরী, এবং আজকাল সমস্ত বুকের জলই কিন্তু এই আল্ট্রাসাউন্ড দেখেই আমরা একটা সরু ছুঁচ দিয়ে আমরা জলটা বার করে দেখে নিই। এবং তার নানাবিধ পরীক্ষা আছে, তাতে প্রোটিনের পরিমাণ দেখা হয়, তাতে সুগারের পরিমাণ দেখা হয়, তাতে সেল কী ধরনের সেলে তার জলটাতে এসে পৌঁছেছে সেটা দেখা হয়, কিছু বিশেষ টেস্ট করা হয়, এডিএ বলে একটা এনজাইম দেখা হয়, আরও অনেক কিছু করা হয়, সেটা যেটা যেরকম প্রয়োজন সেই মতন আমরা করে দেখে নিয়ে একটা আইডিয়া আসাতে চেষ্টা করি আর কি।
0: আপনি তো বলছিলেনই যে বিভিন্ন ধরনের পরীক্ষা, এবার এই পরীক্ষা থেকে ওই যে জলটা বের করে এনে যে পরীক্ষার কথা আপনি বললেন, তা থেকে নিশ্চয়ই নিশ্চিত হওয়া যাবে যে সেটা যক্ষা নাকি ক্যান্সার নাকি সাধারণ কোনো সংক্রমণ, এটা যদি আমাদের একটু বলেন যে কিভাবে আমরা এটা বুঝতে পারবো যে প্লুরাল ফ্লুইডটাকে পরীক্ষা করে।
1: প্রথম কথা হচ্ছে যে জল বার করাটা তো ভীষণ দরকার, দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ডায়াগনোস্টিক পার্ট, মানে যেখানে আমি বার করে আমি নির্ণয় করার চেষ্টা করছি, কারণ নির্ণয় করার চেষ্টা করছি, আর একটা আছে থেরাপিউটিক পার্ট, আমি খুব শ্বাসকষ্ট হচ্ছে সেটা তো আমার কাছে কাম্য নয়, একটা লোকের মানুষের যদি বুকেতে দেড় দু লিটার, প্রায় দেড় লিটার দু লিটারও জল থাকতে পারে ফুসফুসে, সে তো নিজের ফুসফুস ওই দিককার ফুসফুসটা তো কাজ করতে দিচ্ছেই না, সে ভালো ফুসফুস যেদিকে জল জমেনি সেটাকেও এত ঠেলা মারলো যে সেও ভালো করে কাজ করতে পারলো না, এমনও হয়, সেটা হচ্ছে তখন তারা বসে থেকেই হাঁপাতে থাকে। তো এই যে ডায়াগনোস্টিক ট্যাব যেটা হয়, তখন আমরা একটা ছোটো একটা একদম সিরিজ দিয়ে, যেটা আমাদের সাধারণ ইঞ্জেকশনের সিরিঞ্জ আছে, 10 মিলিলিটার বা 20 মিলিলিটার একটা সিরিঞ্জ দিয়ে সরু ছুঁচ দিয়ে আমরা সহজেই জলটাকে বার করে নিতে পারি। এই জল বার করে বিভিন্ন রকমের টেস্ট করা হয়, তার মধ্যে একটা হচ্ছে যে যক্ষার জন্যে আমরা কিছু পরীক্ষা করি, এডিএ লেভেল দেখা হয়, সেল টাইপ, সেল কাউন্ট, বিভিন্ন কোন সেলের বা কোন কোষের প্রাদুর্ভাব সেই জলের মধ্যে বেশি সেটা দেখে আমরা টিউবারকুলোসিস হয়েছে কি হয়নি তার একটা চিন্তা বুঝতে পারি। ক্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় যায়, অনেক সময় শেডিং হয়, শেডিং মানে কিছু ক্যান্সার সেল এই জলের মধ্যে ঝরে পড়ে, এই ক্যান্সার সেলগুলোকে অত্যন্ত সহজেই চিহ্নিত করা যায়, তখন আমরা সেইগুলোর থেকে একটা সেন্ট্রিফিউজ করে জমিয়ে একটা সেল ব্লক তৈরি করি, এবং সেখান থেকেও আমরা আইডিয়া করতে পারি

0: খারাপ কিছু অসুখ হচ্ছে কি হচ্ছে না। এছাড়া আরও কিছু স্পেশাল টেস্ট রয়েছে, যেমন ধরুন কি বলবো, অ্যামাইলেজ লেভেল, রিমাটয়েড ফ্যাক্টর, সেগুলো থেকে মোটামুটি আইডিয়া পাওয়া যায় যে কেন হয়েছে।
1: ঠিক।
0: এছাড়াও যে কটা আমরা আলোচনার মধ্যে যদি দেখি, আমি আগে আপনাকে বলেছি একটা জল জমা সবচেয়ে কমন কারণ হয়েছে যে যেখানে জলেতে কম পরিমাণ প্রোটিন আছে, তার তিনটে কারণের কথা আমি বলেছি। একটা হচ্ছে হার্টের গণ্ডগোল, দু নম্বর বলেছি কিডনির গণ্ডগোল, তিন নম্বর বলেছি আমি যকৃত বা লিভারের গণ্ডগোল। এটা একটা বড় সংখ্যা, কিন্তু এটাতে হচ্ছে আমাদের প্রধান ধ্যান থাকে যে কিডনির চিকিৎসা করা, লিভারের চিকিৎসা করা, হার্ট ফেলিওরের চিকিৎসা করা। আমরা বেশি চিন্তিত হচ্ছি যেখানে বেশি প্রোটিন আছে সেই জাতীয় জলগুলো। এই জাতীয় জলগুলো কিন্তু আমাদের কাছে চ্যালেঞ্জ বা সবচেয়ে ঝামেলা করে, কারণ এটা হচ্ছে আমাদের খালি ইঙ্গিত দেয় যে একটা ভেতরে কোনো অসুখ লুকিয়ে আছে, সে অসুখটাকে খুঁজে বার করো। শুনলে সবচেয়ে আপনার হয়তো, আমি বলতে চাইছি যে মিক্সিডিমা বা হাইপোথাইরয়েডিজম একটা অত্যন্ত কমন কারণ জল জমার।
1: আচ্ছা।
0: আমাদের প্রায় অনেকেই এলট্রক্সিন খান, কিন্তু যদি কারণ খেতে ভুলে যান বা যদি দীর্ঘদিন যদি না খান তাহলে কিন্তু বুকে জল জমতে পারে।
1: আচ্ছা।
0: এটা একটা কারণ, মানে যক্ষা এবং ম্যালিগনেন্সি ছাড়াও থাইরয়েডের গণ্ডগোল বা মহিলাদের, বিশেষ করে মহিলাদের কিছু বাতের রোগ থাকে, এসএলই রোগ বা রিমাটয়েড আর্থ্রাইটিস রোগ, এই অসুখগুলোতেও কিন্তু বুকে জল জমতে পারে। এবং অনেক সময় এই জল জমাগুলোই একটা ইঙ্গিত হয় যে একটা আন্ডারলাইন বড় কোনো অসুখ চলছে, সাবধান হও, সেটাকে খুঁজে বার করো।
1: আমরা আরও আলোচনায় আসব, আরও প্রশ্নে আসব, তার আগে শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছই 2210-7325-এ এই মুহূর্তে কোন বন্ধু অপেক্ষা করে রয়েছেন। নমস্কার।
2: হ্যালো।
1: হ্যাঁ বলুন।
2: ডাক্তারবাবুকে নমস্কার।
0: নমস্কার।
2: আমি মেদিনীপুর সবং থানা আগা সিমলা গ্রাম থেকে মৃত্যুঞ্জয় মান্না কথা বলছি।
1: হ্যাঁ মৃত্যুঞ্জয় বাবু বলুন।
2: আমার বয়স এখন 76 বছর।
1: আচ্ছা।
2: আমার 2000 সাল থেকে আমি ডায়াবেটিস রোগে ভুগতিছি। তার মাঝখানে 17 সালে আমার হার্ট ফুটো ধরা পড়ল।
1: আচ্ছা।
2: তখন আমি আমাদের এখানে স্থানীয় মেদিনীপুরে হাটের ডাক্তারবাবুকে আমি দেখিয়েছিলাম, তারপরে উনি ধরলেন যে হাট আপনার ফুটো হয়ে গেছে। তখন আমি গেলাম বেঙ্গালোর সত্যসাই, ওখানেও একই রেজাল যে হাট ফুটো হয়ে গেছে। তখন আমার বয়স ওই 65-66 হয়ে গেছে।
0: জল জমার সম্বন্ধে
1: কোনো প্রশ্ন আছে কি আমাদের আজকের বিষয়?
2: হ্যাঁ, এটা বলছি যে হাড় যেহেতু ফুটো হয়ে গেছে,
1: হ্যাঁ,
2: তাহলে কি জল জমা হতে পারে আমার?
0: না না, এটা ব্যাপারটা আমি আমি বুঝতে পেরেছি আপনার সমস্যাটা। এটা কিন্তু কলসি ফুটোর মতন ব্যাপার নয়, এটা যে একটা ফুটো দিয়ে বুকে জল জমে যাবে এরকম ওটাই ব্যাপারটা নয়। হার্ট ফুটোটা হচ্ছে খুব সহজ ব্যাপার। আপনার যে হার্ট ফুটোটা বলেছেন, মোস্ট আপনার যে 76 বছর বয়সে হার্ট ফুটো কমন, মানে 100টার আমি নিশ্চিত ওটা আপনার এএসডি বলে একটা অসুখ আছে। মানে হার্টের মধ্যেই ডান দিকের প্রকোষ্ঠ বাঁ দিকের প্রকোষ্ঠের মধ্যে একটা ফুটো আছে। এটা ফুটো মানে এই নয় যে হার্ট ফুটো দিয়ে বাইরে বুকে জল জমে যাবে, না না, এরকম ঘটনাটা ঘটে না। হ্যাঁ, এটা হার্টের জল হার্টের মধ্যেই থাকবে, খালি এই ডান দিকের জায়গা বাঁ দিকে চলে আসবে, বাঁ দিক থেকে ডান দিকে চলে যাবে, এটা ভয়ের কিছু নেই, বুকে জল জমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, যদি না আপনার ডায়াবেটিসের জন্যে হার্ট ফেলিওর হয়ে থাকে, সেটা হলে কিন্তু একটা সম্ভাবনা থাকতে পারে।
1: শ্রোতা বন্ধুদের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেবার জন্যে স্বাস্থ্য বিষয়ক আমাদের এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করছি বুকে জল জমা নিয়ে, আলোচনা করছেন আমাদের সঙ্গে আজকের অতিথি এসএসকেএম হাসপাতালের পালমোনারি মেডিসিন বিভাগের মাননীয় বিভাগীয় প্রধান ডাক্তার অমিতাভ সেনগুপ্ত। আমরা পরবর্তী টেলিফোনে আসছি, শ্রোতা বন্ধু কি বলছেন তার কাছে পৌঁছই। নমস্কার।
3: হ্যালো।
1: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি আমরা।
3: আচ্ছা, আচ্ছা আমি একটা বলছি, আমি তারকেশ্বর থেকে বলছি।
1: আপনার নাম?
3: দিলীপ ব্যানার্জি।
1: হ্যাঁ দিলীপ বাবু বলুন।
3: আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমার স্ত্রী, তার বয়স হলো 60 বছর।
1: হ্যাঁ।
3: তার এমনি এখন মাঝে মাঝে সর্দি কাশিতে ভোগে এবং কাশির সঙ্গে প্রায় আপনার কফ ওঠে, প্রায় কফ ওঠে, এবং একটা তার কিডনি একটা ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, বলছে কিডনির একটু প্রবলেম আছে, ক্রিয়েটিনিন বেড়েছে 2.9 মতন।
1: আচ্ছা
3: 2.92। আচ্ছা এরপরে আমি জানতে চাইছি এর সঙ্গে কি কোনো বুকে জল জমার সম্পর্ক আছে, মানে সে খুব প্যানিক একটা তার ইয়ে হচ্ছে, যে মাঝে মাঝে বলে যে বুকের ঠিক মাঝখানটা আমার লাগছে, মাঝখানটা লাগছে।
1: আপনার চিন্তার কারণটা বুঝতে পেরেছি, ডাক্তারবাবু বলছেন শুনুন।
0: দেখুন মানে আপনি যদি কিডনিতে নিঃসন্দেহে দুই মানে 2.9 যদি আপনি বলছেন যেটা ক্রিয়েটিনিন লেভেল, সেটা তো বেশ স্টেজ 3+ আপনার কিডনির গণ্ডগোল বোঝা যাচ্ছে। এমনিতে অ্যাজ সাধারণত এই কিডনি ফেলিওরের সময় প্রচুর সময় পাওয়া যায় বল, মানে অনেক, এটা তো ক্রনিক রেনাল ডিজিজ, আস্তে আস্তে হয়। ক্রনিক রেনাল ডিজিজের কিন্তু বুকে জল অনেক দেরিতে জমে। হ্যাঁ মানে রেনাল ফেলিওরের এবার কিডনির গণ্ডগোলের জন্য জল যেটা বেশি জমে সেটা হচ্ছে নেফ্রোটিক সিন্ড্রোম বলে একটা অসুখ আছে। আপনার ক্ষেত্রে কিন্তু মনে হয় না সেই জাতীয় কোনো রোগ আছে, এবং সম্ভাবনা যে নেই তা বলবো না, তবে কম, একদমই কম, সেটা আপনাকে আমি বলতে পারি আর কি।
1: নিশ্চয়ই শুনলেন আপনি ডাক্তারবাবুর যে উত্তর। এবারে আমরা ডাক্তারবাবু আজকে যে বুকে জল জমা তার উপসর্গ বা কারণগুলো তো মোটামুটি আমরা একটু আলোচনা করলাম, এবারে যদি একটু চিকিৎসা পদ্ধতির দিকে আলোচনায় যাই তাহলে জানতে চাইব যে এর চিকিৎসাটা ঠিক কী, কোনো ওষুধ নাকি জল বের করে দেওয়ার কোনো প্রক্রিয়া?
0: এই এই এর চিকিৎসা কিন্তু খুব চ্যালেঞ্জিং, মানে
1: আচ্ছা
0: চ্যালেঞ্জিং মানে এই কারণে আমি তো আবার বলেছি, একদম প্রথমেই বললাম যে অনেকেরই জল জমে আমরা জানতেও
1: পারি না,
0: সেরে যায়, তার তো কোনো চিকিৎসা লাগছে না, সে প্রকৃতি বা নেচার বা ভগবান নিজেই সারিয়ে দেন। সমস্যাটা হচ্ছে যে টিউবারক্লোসিস জাতীয় যে অসুখগুলো আছে, সেই টিউবারক্লোসিস যদি জলে আছে, এখন যদি কেউ তার চিকিৎসা না করেন তার মধ্যে একটা অনেক শতাংশ মানে অনেক মানে প্রায় 30% কিন্তু নিজে নিজেই সেরে যায়।
1: আচ্ছা
0: কিন্তু বাকিদের কিন্তু পালমোনারি টিউবারক্লোসিস হওয়ার একটা প্রবণতা থাকে। অতএব এখনকার যা আমাদের গাইডলাইন হচ্ছে সেটা হচ্ছে যদি আমাদের বুকে জল জমে এবং সেখানে যদি ইঙ্গিত থাকে যে জলটা টিউবারক্লোসিসের জন্য জমে, ইঙ্গিতটা হচ্ছে আমাদের শ্রোতা বন্ধুদের মানে মনে রাখার তো কথা নয়, কিন্তু এই গাঢ় জল এটা মাথায় রাখতে হবে, তার সঙ্গে যে লিম্ফোসাইটিক সেলের মানে প্রাদুর্ভাব থাকতে হবে, এবং তার সঙ্গে এডিএ বলে একটা বিশেষ এনজাইমের পরিমাণ একটু বেশির দিকে থাকতে হবে, 40 ওপর থাকলে খুব বেশি ভালো হয়। এই তিনটে কম্বিনেশন যদি থাকে আমরা প্রায় নিশ্চিত হয়ে যাই, প্রায় বললাম কারণ ডাক্তারিটা সবসময় অঙ্কের মতো তো চলে না, আমরা নিশ্চিত হতে পারি যে ওনার টিউবারক্লোসিস একটা প্রবাবল মানে সম্ভবত একটা কারণ, আমরা এদেরকে টিবির ওষুধ দিয়ে দিই।
1: আচ্ছা
0: এবং এই ক্ষেত্রে খুব বেশি জল বার করার সম্ভাবনা মানে দরকার লাগে না, টিবির ওষুধটা খেলেই সপ্তাহ দুয়েকের মধ্যেই একদম এটা কমে যেতে পারে। সমস্যাটা আছে আসে হচ্ছে যেখানে শ্বাসকষ্ট হয় মানে ম্যাসিভ ইফিউশন, যে আমরা যেটা বললাম যেখানে ব্রঙ্কোজেনিক কার্সিনোমার পরে বুকে জল জমেছে, বা লিম্ফোমা বলে যে মানে কি বলবো যে লসিকা গ্রন্থির থেকে যে যে ক্যান্সারগুলো যেটা হয় লিম্ফোমা আমরা সবাই জানি, বা আমাদের মহিলাদের যে বললাম যে ব্রেস্ট কার্সিনোমা, এছাড়াও স্টমাকের কার্সিনোমা যেগুলো প্লুরাতে জল জমাতে বেশ দড়, সেইগুলোর কিন্তু আমাদের ভীষণ ঝামেলা করে। ঝামেলা করে কীরকম না, এদের তো আমাদের একটা থেরাপি দেওয়ার আগেও কিছুটা তো তাকে রিলিফ দিতে হবে, 1 লিটার জল বসে ঘুমোতে পারছেন না মানুষটা, এদেরকে আমরা জল বার করে দিতে চাই। বার সাধারণত দুটোভাবে করা হয়, একটা হচ্ছে কন্টিনিউয়াস ড্রেন কখনো কখনো করে দেওয়া হয়, বা অত্যন্ত ঘন ঘনভাবে ওদেরকে জলটা বার করে দেওয়া, একদিন দুদিন ছাড়া ছাড়া। যদি দেখা যায় যে জল বারবার করে জমে যাচ্ছে এবং ক্যান্সারের মানে ছড়ে সেটা প্লুরাল স্পেসেতে সে

0: দিয়েছে বা চলে এসছে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা একটা ছোট পাইপ দিয়ে জলটা পুরোটা বার করে দিয়ে একরকম ট্যাল্ক দিই, স্টেরাইল ট্যাল্ক দিয়ে ওই জল জায়গা জমার জায়গাটাই পুরো বন্ধ করে দিই। এটার নামকে আমাদের ভাষায় বলা হয় প্লুরোডেসিস, যাতে জল জমার জায়গাটাই আর না থাকে। এতে করে আমরা সিমটোমেটিক রিলিফ দেওয়ার কাজ চেষ্টা করি। মানে এক্ষেত্রে কিন্তু কিউরেটিভের থেকেও আমরা রিলিফ দেওয়ার, কারণ কারোরই ভাল লাগবে না বারবার জল বার করতে, একটা এরকম পাইপ নিয়ে ঘুরে বেড়াতে।
1: ঠিক,
0: প্রধানত এই উপায়ে আমরা যাই। কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য থাকে যে কেন জমেছে, এবং সেই কারণটাকে যদি দূর করতে পারি তাহলে কিন্তু কিছুই আর করতে লাগে না।
1: আপনি বলছিলেন যে যক্ষাজনিত যে প্লুরাল ইফিউশন, বুকে জল জমলে তার একটা চিকিৎসা, এবং সেক্ষেত্রে যক্ষার চিকিৎসার কথাই আপনি বলছেন। সেই যে অ্যান্টিটিবি চিকিৎসা, সেটা কতদিন ধরে মোটামুটি চালাতে হয়?
0: সমস্ত যক্ষারোগের চিকিৎসায় কিন্তু কোনো প্রকারভেদ হিসেবে ডিউরেশনের কোনো, মানে যক্ষা আমি যেটা বলতে চাইছি, যেটা কম হালকা যক্ষা বলে অল্প দিন খাবো, বেশি যক্ষা বলে বেশি দিন খাবো, এরম কোনো নিয়ম নাই।
1: নির্দিষ্ট একটা সময়,
0: নির্দিষ্ট ৬ মাস, অন্তত ৬ মাস তাকে ওষুধ খেতেই
1: হবে।
0: এটা কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য।
1: ঠিক,
0: আমরা অনেকগুলো কারণের মধ্যে, জল জমার মধ্যে আর একটা কারণ আমরা বোধ হয় আলোচনার মধ্যে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে পেটের কিছু রোগেতেও কিন্তু বুকে জল জমে।
1: আচ্ছা,
0: পাশের বাড়িতেও ডায়াফ্রাম দিয়ে খালি আলাদা করে রাখা আছে। প্যাঙ্ক্রিয়াটাইটিস বলে যে অসুখটা আছে, ইসোফেজাইটিস, প্যাঙ্ক্রিয়াটাইটিস, এই যে অসুখগুলোতেও কিন্তু প্রচুর জল জমতে পারে। এবং সেক্ষেত্রে প্যাঙ্ক্রিয়াটাইটিসের জন্য যখন জল জমে, তখন প্যাঙ্ক্রিয়াটাইটিসের চিকিৎসাটাই সবচেয়ে জরুরি। এবং সেটা যখন আমরা ভালোভাবে করে দিতে পারি, জল জমাও অনেকটাই কমে আসে, সমস্যাটা অনেকটা চলে যায় তখন আর কি।
1: আপনি তো বলছিলেন যে অনেক ক্ষেত্রে হয় বুকে জল জমলে রোগী সেটা বুঝতেই পারেন না, সেটা এমনি এমনিই সেরে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই চিকিৎসার প্রয়োজন হয়, এবং অনেক ক্ষেত্রেই সেই চিকিৎসার প্রয়োজন হয়। আচ্ছা, চিকিৎসা না করালে বুকে জল জমা থেকে বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে? তো
0: একদম হতে পারে। প্রথম কথা তো আমি বললাম যে একটা হচ্ছে যে ধরুন একটা হার্ট ফেলিওরের রোগী, তার বুকে জল জমেছে, সে কিছু করছে না, বা আমি তাকে সঠিক চিকিৎসা দিচ্ছি না, সে তো আরও ক্রিপল্ড হয়ে যাবে। তার তো মানে ঘুমোনোটাই দুরূহ হয়ে যাবে,
1: ঠিকই,
0: এবং রেসপিরেটরি ফেলিওর হতেই পারে। দু নম্বর হচ্ছে যে জল জমার কারণ হিসেবে তো আমাদেরকে, আমি আর একবার অলরেডি আলোচনা করেছি যে কারণটা বার করতেই হবে, যে আমাকে জলটা এখানে জমেছে
1: কেন, জমেছে
0: কেন, জমেছে তাহলে কি আমার প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়েছে, তাহলে কি আমার একটা আন্ডারলাইং এসএলই আছে, বা আমার কোনো রিউমাটয়েড আর্থ্রাইটিস বলে কোনো রোগ চলছে। অতএব সেটাকে খুঁজে বার করে তার চিকিৎসা করতেই হবে। আর একটা যে আমরা জল জমার কথা আলোচনা করেছি, সেটা হচ্ছে সিনিমোনিক ইফিউশন, নিমোনিয়া হয়েছে তার সঙ্গে জল জমেছে। এই গ্রুপটা বা টিউবাক্লোসিস গ্রুপটা হচ্ছে সবচেয়ে আমাদের কাছে হেডেক। যদি চিকিৎসা না করি, যদি আমি চিকিৎসা না করি, তাহলে প্লুরাটা মোটা হয়ে যায়। মোটা হয়ে যায় মানে একটা পাতলা পর্দার, যেটা ধরুন এটা আমাদের লেখার কাগজের মতন পাতলা যে প্লুরা থাকে, সেটা মোটা হতে হতে প্রায় একদম একটা কম্বলের সাইজের মতন পুরু হয়ে যায়।
1: আচ্ছা,
0: এরকম পুরু প্লুরাল থিকেনিং তখন সেটা লাংসকে আরও চেপে ধরে, এবং লাংস তখন স্বাভাবিকভাবে বড় হতে পারে না, বা নিঃশ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়, এবং বুক বেঁকে যায়। এটা হচ্ছে সবচেয়ে কমন একটা সমস্যা, ক্রনিক প্লুরাল ইফিউশন। যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু কাঁধ নেমে যাবে, বুক চ্যাপটা হয়ে যাবে, এবং ফুসফুসের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা হ্রাস পাবে।
1: এবং আপনি তো বলছিলেন যে একবার জল জমার পরে সেই জল হয়তো বের করে দেওয়া হলো, বা কোনো একটা ওষুধ দিয়ে সেই রোগটাকেই নির্মূল করা হলো। আচ্ছা, তারপরেও তো আবার জল জমতে পারে?
0: হ্যাঁ,
1: এবং সেক্ষেত্রে ওই আপনি বলছিলেন যে ক্যান্সারের ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট পদ্ধতি আছে যাতে করে
0: প্লুরোডেসিস করে দেওয়া হয়। কখনো কখনো একটা ক্যাথেটারকে চুপচাপ রেখে দিয়ে বেরিয়ে আসা হয়, যখনই জল জমবে ছোট্ট কলের মতন করে এটা খুলে দিয়ে জলটাকে বার করে দেওয়া যায়। এবং এটাকে মানে এছাড়াও আমরা তো বললামই, যেটা ক্যান্সারের যখন চিকিৎসাটা করে দেওয়া হয় তখন জল জমার প্রবণতাটাও কমে যায়,
1: কমে যায়,
0: আমরা রোগীকে অন্তত কিছুটা রিলিফ দিতে পারবো সেক্ষেত্রে আর কি।
1: নিশ্চয়ই, বুকে জল জমা নিয়ে আমরা আরও কিছু কথায় আসবো। আমাদের সঙ্গে আজকে রয়েছেন।

0: আমাদের লাইভ স্টুডিওতে স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে এসএসকেএম হাসপাতালের পালমোনারি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার অমিতা ভূষণ গুপ্ত। শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে শুনছেন, দূরের কাছের শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রশ্ন নিয়ে আপনারা আসছেন 03322107325 এই টেলিফোন নম্বরে। আপনাদের প্রশ্নও আমরা শুনছি, ডাক্তারবাবুর কাছে পৌঁছে দিচ্ছি। এই মুহূর্তে কে আছেন? নমস্কার।
1: নমস্কার ডাক্তারবাবুকে। নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ, নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ, তো আমি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকর থানার থানাপাড়া গ্রাম থেকে সৌমেন বাবু বলছিলাম।
0: হ্যাঁ বলুন সৌমেন বাবু।
1: হ্যাঁ হ্যাঁ, তো বিষয়টা হলো, আমি অনুষ্ঠানটা প্রথম থেকে শুনছি, তো যক্ষা রোগটা যদি কোনো ব্যক্তি হয়ে থাকে বা আমাদের গ্রামের একজনের হয়েছে, তো কি কি সাবধানতা অবলম্বন করবে সেটা একটু বলবেন, আর চিকিৎসাটা কি অ্যালোপ্যাথিক না হোমিওপ্যাথিক না যদি কোনটা করা যাবে।
0: আচ্ছা, যক্ষা রোগের চিকিৎসার কথা উনি বলছেন। হ্যাঁ, সেটা তো একটা অন্য বিষয়, আমরা অন্য অনুষ্ঠানে সে নিয়ে নিশ্চয়ই আলোচনা করেছি এবং আবারও করব। যক্ষা রোগ থেকে জল জমা, বুকে জল জমা, এই বিষয়টা নিয়ে আজকে আমরা মূলত কথাবার্তা বলছি, তাই তো ডাক্তারবাবু?
2: একদম তাই। যক্ষা মানে ছড়ানোর একটাই উপায়, যক্ষা রোগী পালমোনারি টিউবারকুলোসিস, যার বুকে যক্ষা হয়েছে, সেই যক্ষা রোগী কাশবেন, সেই কাশির সঙ্গে যক্ষা রোগের জীবাণু মাইক্রোব্যাকটেরিয়াল টিউবারকুলোসিস ছড়িয়ে পড়বে এবং আর একজন দ্বিতীয় ব্যক্তি যার কোনো অসুখ নেই, সে সেই জীবাণু বা ধুলিকণা মিশ্রিত জীবাণু নিঃশ্বাসের সঙ্গে আবার গ্রহণ করে ফেলবেন এবং তার যদি ইমিউনিটি পাওয়ার সেই জীবাণুকে কাবু করে দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে তিনি কিন্তু একটা যক্ষা রোগীতে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব ইন্ডেক্স কেস মানে যার যক্ষা হয়েছে তাকে বেশি সাবধান হতে হবে, তাকে যেখানে সেখানে কফ ফেলা চলবে না, যেন তার ঘরটা অত্যন্ত রোদ্রুর মানে রোদ্রুর ঢোকে এরম একটা ঘর, যাতে জীবাণুটা বাইরে পড়লেও সেটা যেন মরে যায়। এই সাবধানতাগুলো নিয়ে বা যিনি একটা জানাশোনা আপনার অজান্তে কোনো যক্ষা রোগীর সংস্পর্শে এলেন সেটা আলাদা কথা, জানাশোনা কোনো যক্ষা রোগীর কাছে গেলে নিজেও মাস্ক ডাকুন এবং অন্যকেও বলুন যার রোগীকেও যেন মাস্ক পরে থাকা এবং যেখানে সেখানে যেন উনি কফ না ফেলেন। ইউনিভার্সাল প্রোটেকশন হিসেবে মাস্ক ব্যবহারের কোনো তুলনা নেই, এটা আমাদের অভিজ্ঞতা। কোভিডের সময় আমরা যখন মাস্ক পরছিলাম তখন কিন্তু যক্ষা রোগীর সংখ্যা আমরা কম পেয়েছি,
0: ঠিকই,
2: সম্ভবত এটা মাস্কের জন্যই পেয়েছিলাম আর কি।
0: কথা প্রসঙ্গে চলেই এলো রোগ প্রতিরোধের বিষয়টা, সেটা তো যক্ষাজনিত বুকে জল জমার ক্ষেত্রেও ঠিক, আবার সত্যি সত্যি যে আরও অন্যান্য কারণগুলি রয়েছে বুকে জল জমার, এই সমস্ত ক্ষেত্রেই আমাদের শ্রোতা বন্ধুরা বা আমরা সকলেই ডাক্তারবাবুর কাছ থেকে জানতে চাইব যে সাধারণ মানুষ আমরা কি কি সতর্কতা নিতে পারি।
2: প্রথম কথা হচ্ছে যে আমি যে বললাম জল জমাটা একটা তো এন্ড রেজাল্ট, যদি আমি বলি যে টিউবারকুলোসিসের ক্ষেত্রে ভ্যাকসিনেশন কিন্তু খুব জরুরি।
0: আচ্ছা,
2: আমাদের এখন বিসিজি ভ্যাকসিনেশনের দেখবেন, অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনেশন আবার অনেক জায়গায় অনেক পকেটে নতুন করে শুরু করা হচ্ছে, আমরা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি যে একটা ভালো টিবির ভ্যাকসিন যেটা আমাদের সব রকম থেকে মুক্ত রাখবে। প্রতিকার তো আমি আপনাকে এর মধ্যে আমরা আলোচনা করলামই যে ইন্ডেক্স কেস যার যক্ষা আছে যেখানে সেখানে কফ কারোরই ফেলা চলবে না, সে রোগীরও নয় আমার আপনারও নয়, কোথাও ফেলা চলবে না,
0: এই সচেতনতাটা আমাদের অবলম্বন করতেই
2: হবে, কারণ এটা আপনার শুধু টিবি নয় অনেক রোগের হাত থেকে আমাদের বাঁচাতে পারে। যেখানে সেখানে কাশা যাবে না, কাশলে অন্তত মুখে একটা কাপড় দিয়ে বা রুমাল দিয়ে কাশা অভ্যেস করতে হবে, এটা আরও বেশি বাচ্চাদেরকে স্কুলে শেখানো উচিত যে মুখে হাত রেখে কাশা বা একটা মুখে একটা কাপড় রেখে কাশা, এটা কিন্তু আমার মনে হয় সমস্ত প্রাথমিক শিক্ষাতেই এটা বোধ হয় অন্তর্গত করে দেওয়া উচিত,
0: অবশ্যই,
2: এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় যে কারণগুলো বললাম, সে যদি চিকিৎসাগুলো ঠিক থাকে, ধরুন ডায়াবেটিস পেশেন্ট, তিনি যদি প্রথম থেকেই ডায়াবেটিসকে নির্মূল রাখতে পারেন তাহলে তার কোনো দিনই কিডনির গণ্ডগোল হবে না, হার্টের গণ্ডগোল হবে না, বুকে জলও জমবে না। হার্ট ফেলিওরের পেশেন্ট, তিনি যদি নিয়মিত পেচ্ছাপ হওয়ার ওষুধটাকে খান তারও কোনো হার্ট বুকে জল জমার কোনো গল্প থাকবে না। ঠিক তেমনই রিমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, যে বাতের রোগ যেগুলোর কথা থেকে বললাম যার থেকে জল হতে পারে, তারও সঠিক এবং অত্যন্ত ভালো চিকিৎসা বেরিয়েছে, তারও বেরবে না। হাতে নেই খালি একটা জায়গা, সেটা হচ্ছে ক্যান্সার। সেটা কিন্তু সত্যি সমস্যা, সেটা সত্যি সমস্যা। আমিও জানি কিছু করার থাকে না, যখন জানা হয় তার মানে হচ্ছে সেটা ছড়িয়ে প্লুরাতে চলে এসছে। আমরা চেষ্টা করছি যদি তার থেকেও যত তাড়াতাড়ি বার করে আনা যায় কিছু পেশেন্টে, কিন্তু এখনও একটু দূর আছে সে ব্যাপারটা।
0: ঠিক, সচেতনতা সেটা তো সবসময় দরকার এবং স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানের উদ্দেশ্য সেটাই, আমাদের শ্রোতা বন্ধুদের কাছে এবং তাদের পরিজনদের কাছে সচেতনতার বার্তাটুকু পৌঁছে দেওয়া। যক্ষা সংক্রান্ত যে বুকে জল জমা, তাই নিয়ে গ্রামীণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সচেতনতার একটা অভাব লক্ষ্য করা যায় বলে মনে হয়। সেক্ষেত্রে সেই সচেতনতা আমরা কিভাবে আরও বেশি বেশি করে বাড়াতে পারি? আপনি বলে দিলেন যে কী কী করলে যক্ষাটা ছড়াবে না, সংক্রমণজনিত অসুবিধা থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, এই বিষয়টা যদি আরেকটু।
2: আমার এই আলোচনার মধ্যেই দেখবেন একটা জায়গায় আমি বলে দিচ্ছি, যাদের বুকের টিবি হয়েছে তাদেরকে আমি সাবধান হতে বলেছি। টিউবারকুলোসিস পেশেন্ট খালি তারাই ছড়াতে পারে যাদের বুকের টিবি হয়েছে।
0: বুকের টিবি,
2: আমাদের বুকে জল জমার যে টিবিটা রয়েছে সেটা কিন্তু বুকের টিবি নয়, সেটা কিন্তু এক্সট্রা পালমারি টিবি। যদিও তার বুকেতে জল জমেছে, কিন্তু তারা আমাদের গ্রুপ হিসেবে সে এক্সট্রা পালমারি থাকে। তার মানে হচ্ছে বুকে জল জমাটা যদি টিউবারকুলোসিস পেশেন্ট হয় তার কোনো আইসোলেশনের দরকার নেই, সে চেষ্টা করলেও কাউকে ছড়াতে পারবে না।
0: আচ্ছা,
2: লিম্ফ নোড টিউবারকুলোসিস যেমন চেষ্টা করলেও অন্যকে দিতে পারে না, তেমনি পালমারি টিউবারকুলোসিস, প্লুরাল টিউবারকুলোসিসও, যেখানে টিউবারকুলোসিসের জন্যে প্লুরাতে জল জমেছে, তিনি কিন্তু চাইলেও অন্য রোগীকে ছড়াতে পারবেন না, যদি না তার সঙ্গে প্যারেনকাইমা বা ফুসফুসের টিবিও থাকে। অতএব এই ব্যাপারটা নিশ্চিত থাকা যেতে পারে যে ওষুধটা পরিমাণ মতো খেতে হবে, পরিমাণ মতো এবং প্রয়োজনীয় দিন পর্যন্ত খেতে হবে, সেটাতে যেন কোনো ছাড় না থাকে, কারণ ছেড়ে দিলে কিন্তু প্লুরাল থিকেনিং এবং বুক বেঁকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আর কি। এছাড়া বাদবাকি ব্যাপারটা অতটা জটিল কিছু নয়।
0: আচ্ছা, আমরা আরেকটি টেলিফোনে আসি এই মুহূর্তে। নমস্কার, হ্যালো। না, যিনি ছিলেন তার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরবর্তী টেলিফোনের জন্য অপেক্ষা করছি 2210-7325-এ। হ্যাঁ, বন্ধু আছেন, তার কাছে পৌঁছব। নমস্কার। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি সজল কুমার ডিঙ্গাল সাগর দিক থেকে বলছিলাম। আমি যদি ভ্যাকসিন নেওয়া যেত, আগে কি পরীক্ষা করতে হয় আমার টিবি আছে কিনা, তারপর কি নেওয়া হয়? আর যদি তারপরে রক্তটা, রক্ত থেকে কি জলটা আসে, জলটা কোথা থেকে আসে আমি যদি জানতে চাই।
2: আপনার দুটো প্রশ্ন আছে। ভ্যাকসিনটা হচ্ছে এখনো পর্যন্ত ন্যাশনাল গাইডলাইন যেটা আছে সেটা খালি বাচ্চাদেরই দেওয়া হয়। অ্যাডাল্ট টিউবারকুলোসিস ভ্যাকসিন এখনও পরীক্ষামূলক স্তরে রয়েছে, বেশ কিছু পাইপলাইনে আছে, কিন্তু একটা ভ্যাকসিন বানানোর অত্যন্ত অনেক ধাপে ধাপে যেতে হয়, তার সেই ধাপগুলো পাশ করতে হয়। আমাদের এখনও সেগুলো কিছু আমাদের হাতে আসেনি, হয়তো আগামী 5 বছর কি 6 বছরের মধ্যে আমরা টিবি ভ্যাকসিন পাবো। কিন্তু আপাতত যেহেতু অ্যাপ্রুভ ভ্যাকসিন হিসেবে বিসিজি রয়েছে, কয়েকটা কেন্দ্রে নির্দিষ্ট কয়েকটা জায়গায় দিয়ে দেখা হচ্ছে যে রিবুস্টার, মানে আবার ওই বিসিজি যেটা বাচ্চাবেলায় দেওয়া হয়েছিল সেটা আবার দিয়ে, বিশেষ করে যাদের বিসিজিটি মানে মান্টু টেস্ট করে দেখা যাচ্ছে যে মানে প্রতিরোধ ক্ষমতাটা নেগেটিভ হয়ে গেছে আর নেই, তাদেরকে আবার রিভ্যাকসিনেট করে দেখা যাচ্ছে যে সেই গ্রুপ অফ, দেখুন ব্যাপারটা সহজ নয় কিন্তু প্রমাণ করা, অনেক করে দিলে তবে একটা আইডিয়া পাওয়া যায় যে সত্যি সবাইকার লাভ হচ্ছে কি হচ্ছে না, এবং সেটা ট্রায়ালগুলো চলছে আমাদের কাছে এখনও হাতে তার রিপোর্ট আসেনি। দ্বিতীয় যেটা বল আপনার প্রশ্ন ছিল, জলটা জমে কী করে? অবশ্যই জলটা আসতে হবে আপনার কী বলে রক্ত থেকেই আসতে হবে। একবার রক্ত থেকে শুধু জলটা আসবে না, জলের সঙ্গে কিছু সেল প্রোটিনও চলে আসবে, সেটা নির্দিষ্ট ঠিক করে হচ্ছে তার আন্ডারলাইন যে অসুখ সেটা। মানে আমার অসুখটা যদি ফুস মানে যে ধমনিগুলো আছে, যে রক্ত বহন করা ধমনিগুলোকে এতটাই ইনফ্লেমড করে দেয় যে প্রোটিন বেরিয়ে যাচ্ছে, সেল বেরিয়ে যাচ্ছে, তাহলে একরকমের হবে। আর অসুখটা যদি এমন হয় যে না ফুসফুসের ধমনী

0: গুলোর যে দেওয়াল রয়েছে সে খালি জলটুকুই বার করছে, তাহলে আমাদের মানে পাতলা যেটা আমি বলেছিলাম যেখানে প্রোটিন নেই সেরকম পুরা লিফিউশন হবে, আসতে হবে কিন্তু রক্ত থেকেই। বুঝতে পারলাম কি?
1: আশা করি যিনি ফোন করেছিলেন তিনি বুঝতে পেরেছেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি। আমাদের শরীর নিয়ে, স্বাস্থ্য নিয়ে আমরা সকলেই কম বেশি চিন্তা করি। আচ্ছা ডাক্তারবাবু, কাদের ক্ষেত্রে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত, বিশেষত যাদের যক্ষা বা ক্যান্সারের পারিবারিক ইতিহাস আছে, যে বুকে আমার জল জমছে কিনা, এরকম কি কোনো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা আছে?
0: এমনিতে আমাদের যে সরকারি যে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সব জায়গাতে গেলেই করে দেওয়া হয় পরীক্ষা করা। এখন তো মানে এক্সরে বলুন বা ধরুন যে কফ পরীক্ষা বলুন, এবং অত্যন্ত দামি যে সিবিনেট পরীক্ষা যেটা রয়েছে কফ পরীক্ষা, তার সুযোগ তো আছে।
1: আচ্ছা,
0: ক্যান্সার প্রত্যন্ত গ্রামীণ পৌঁছতে না পারলেও সাব ডিভিশন লেভেল পর্যন্ত বা ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত আমরা প্রায় পৌঁছতে পেরেছি বা চেষ্টা করছি আর কি। যেই ক্যান্সার ডিপার্টমেন্টগুলো তো অত্যন্ত সফিস্টিকেটেড বা অত্যন্ত খরচ সাপেক্ষ মানে মূল্যবান যন্ত্রপাতিতে ভরা থাকে, অতএব একটুখানি হয়তো আমরা প্রান্তিক অবস্থায় পৌঁছতে পারবো না, কিন্তু সুযোগ কিন্তু সবাইকার জন্য রাখা রয়েছে আর কি। কিন্তু আবার আমি বলছি, যক্ষা ক্যান্সার ছাড়াও কিন্তু আরও অনেক কারণগুলো রয়েছে যেগুলো সহজেই ডায়াগনোসিস করা যায়। একটা ইউএসজি এখন গ্রামেতেও পাওয়া যায়, আল্ট্রাসাউন্ড করে আমরা পেটের থেকে জল জমার কারণগুলো বার করতে পারি। একটু সাব ডিভিশনের জায়গাগুলোতেই ইকোকার্ডিওগ্রাফি করে হার্টের পারফরমেন্স দেখে আমরা জল জমার কারণগুলো বার করতে পারি, এবং জলটাকে বার করে যে পরীক্ষাগুলো হয় সেটা এখন প্রায় সব জায়গাতেই হচ্ছে।
1: আচ্ছা,
0: সেল টাইপ, সেল কাউন্ট বা এডিএ বা প্রোটিন বা এম সেল, ম্যালিগন্যান্ট সেলস বলে যে জানাই, সেগুলো প্রায় সব জায়গাতেই এখন করা যায় আর কি।
1: আচ্ছা, আমরা আরেকটি টেলিফোনে আসবো, এটাই আজকের অনুষ্ঠানের শেষ টেলিফোন হবে। কে আছেন? নমস্কার।
2: হ্যালো, নমস্কার, আপনার প্রয়োজন কি?
1: নমস্কার
0: নমস্কার,
2: আমি জনেদিকে অঞ্জলি কুণ্ডু বলছি।
1: বলুন।
2: আমি বলছি কি, এটা কি কোনো খাদ্য খাবারের জন্য কি মানে জল জমে বুঝে?
0: এক কথায় না, কারণ কোনো খাবারের অ্যালার্জি থেকে হতে পারে তো, কিন্তু অ্যালার্জি থেকে বুকে জল জমার কোনো আমাদের কাছে কিছু সেরকম ইয়ে নেই। কিন্তু মানে খুব ঘুরিয়ে যদি বলতে চান, কোনো খাবার খেয়ে তার মানে অত্যন্ত নুন খেয়ে তার হার্ট ফেলিওর প্রেসিপিটেট হয়ে গেল, তার জন্য জল জমলো, এটা অনেক ঘুরিয়ে হয়, কিন্তু ডিরেক্ট কোনো খাবারের সঙ্গে বুকে জল জমার কোনো কারণ নেই আর কি। হ্যাঁ
1: ডাক্তারবাবু, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে আসছি। আচ্ছা, দেরিতে চিকিৎসা শুরু করার ফলে রোগীর দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের ওপরে কি প্রভাব পড়তে পারে, এবং কেন প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি, এই বিষয়টা যদি আমাদের একটু শেষে বলেন।
0: প্রথমেই আমি বললাম যে ওই অনেক সময় দেখা গেছে এই জল জমাটাই কিন্তু একটা বাজে অসুখের
1: লক্ষণ হতে পারে।
0: অতএব যদি কখনো বিশেষ করে অ্যাডাল্ট পেশেন্টে মানে বয়স্ক মানুষের যদি বুকে জল জমে এবং তার অন্য কোনো কারণ যদি না থাকে, তার জল জমার কারণ কিন্তু ভালো করে দেখতেই হবে। এবং বিশেষ করে আমি যে বললাম ওই মানে রিমাটোলজিক্যাল ডিজিজগুলো, এগুলো আমাদের অত্যন্ত আর্লি স্টেজে ধরা যায় আর কি, যাতে কোনো বেশি রকম ক্ষতি হওয়ার আগেই আমরা তাকে সাবধান হতে পারি। যে কোনো জল জমার যদি দীর্ঘমেয়াদী কুফল হচ্ছে, এক মানে রেসপিরেটরি ফেলিওর ছাড়াও ওই লাংস ছোট হয়ে যাওয়া বা লাংস ফাইব্রোসিস, সেই লাংস ফাইব্রোসিস হয়ে গেলে একটা পার্মানেন্ট মানে স্থায়ীভাবে লাংসের ক্ষতি হতে পারে, অতএব সেক্ষেত্রেও কিন্তু যত তাড়াতাড়ি পারা যায় আমাদের কিন্তু ওই জল জমার কারণ এবং জলটাকে নির্বার করে দেওয়া উচিত আর কি। এই দুটো না হলে কিন্তু রেসপিরেটরি ফেলিওর হওয়ার সম্ভাবনা একটা থেকে যায় আর কি।
1: অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি আপনার মূল্যবান পরামর্শ এবং সময় দিলেন আমাদের। আজকে এতক্ষণ আমাদের সঙ্গে আমাদের লাইভ স্টুডিওতে ছিলেন SSKM হাসপাতালের পালমোনারি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার অমিতাভ সেনগুপ্ত। ডাক্তারবাবুকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি।
0: নমস্কার।
1: এতক্ষণ ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম আমি চন্দ্রজিৎ প্রামাণিক। আপনারা সবাই খুব ভালো থাকুন। আজকের স্বাস্থ্য জিজ্ঞাসা এই পর্যন্ত। নমস্কার। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী

রত্না সাহা। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন রঘুনাথ নন্দী, হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। যোগ রাগে খেয়াল, শিল্পী রত্না সাহা।

Pani pasa ni sa gama gani pani saga sama gama gama.

0: যোগ রাগে খেয়াল শুনলেন রত্না সাহার কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রঘুনাথ নন্দী, হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখন এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। একটি ঘোষণা, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 700012 বেলা 12:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPSCS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিটের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPSCS এর সাথে টেলিফোন নম্বর 03322120250 অথবা 03322120612 অথবা 03322120500 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগ ইমেইলে ডাক আদালত পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। মনে রাখবেন, আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি এই ডাক আদালত এবং পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন অনুষ্ঠান দৃষ্টিপাত। দৃষ্টিপাত অনুষ্ঠানে আজকের বিষয় মাইক্রোপ্লাস্টিকের বিপদ।
2: শ্রোতা বন্ধুদের সবাইকে স্বাগত জানাই দৃষ্টিপাত অনুষ্ঠানের আজকের পর্বে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই নামটা মনে হয় সবারই খুব পরিচিত, মাইক্রোপ্লাস্টিক। আমাদের চার

0: দিকে এই বিষয় নিয়ে বহু আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। এই মাইক্রোপ্লাস্টিক বিষয়টা আদতে কি, কেন তা বিপজ্জনক এবং সেই বিপদ কি কিভাবে ঘনিয়ে আসতে পারে বা এসে উপস্থিত হয়েছে, তা থেকে পরিত্রাণের উপায়ই বা কি, এই সব কিছু আরেকটু ভালোভাবে বুঝে নেওয়ার জন্যই আজকের এই অনুষ্ঠান। আজ আমাদের সঙ্গে রয়েছেন দুই অতিথি, পরিবেশবিদ গবেষক দেবাশিস চট্টোপাধ্যায় ও পরিবেশ বিজ্ঞানী ডক্টর মধুরীনা মজুমদার। আপনাদের স্বাগত জানাই অনুষ্ঠানে। প্রথমে দেবাশিস বাবুর কাছে জানতে চাইব, প্লাস্টিক এবং বিশেষ করে মাইক্রোপ্লাস্টিক এই বিষয়টা কি, যদি শ্রোতাদের জন্য একটু সহজ করে বলেন।
1: আমরা এখন প্লাস্টিককে যদি বোঝার চেষ্টা করি, তাহলে সেটাকে দুভাবে আমরা ভাবতে পারি। এক হচ্ছে গিয়ে যে আমরা প্লাস্টিককে যেভাবে দৈনন্দিন জীবনে ব্যবহার করি, উদাহরণস্বরূপ বলা যেতে পারে থালা বাটি গ্লাস, কম্পিউটারের মধ্যে যে প্লাস্টিক লাগে, ফোনের মধ্যে যে প্লাস্টিক লাগে, গাড়িতে যে প্লাস্টিক লাগে, তো এই যে ব্যবহারযোগ্য থেকে যে যদি আমরা ভাবি, তাহলে হচ্ছে গিয়ে উপযুক্ত তাপে এবং চাপের সাহায্যে এই যে বিভিন্ন আকৃতি দেওয়া, অর্থাৎ গঠন প্রকৃতি আর আকৃতিকে যখন আমরা ভাবি, একে বিভিন্ন চাপে এবং তাপের সাহায্যে করা হয়। সুতরাং এটা এক ধরনের সংজ্ঞা। এছাড়া একটা বৈজ্ঞানিক সংজ্ঞাও হতে পারে, যেখানে সাধারণত আমরা যেটা ভাবি সেটা হচ্ছে একটা ছোট্ট অংশ অনুবলি বহুমাত্রায় নিয়ে গিয়ে যখন বড় করে দিই তাকেই বলা হয় পলিমার। পলি শব্দটার মানেই হচ্ছে গিয়ে একটা অংশকে বহু আকারে বড় করে দেখা। আর এর বিভিন্ন উদাহরণও দেওয়া যেতে পারে, যেরকম ইথিলিন থেকে পলি ইথিলিন একটা ভালো উদাহরণ হতে পারে। সাধারণত আমরা দেখি এই যে বিভিন্ন মোটা ধরনের প্লাস্টিক, দুধের প্যাকেটে যে প্লাস্টিকগুলো ব্যবহার করা হয়, কিংবা সাধারণত তেলে যেসব প্লাস্টিক আছে, এগুলো সাধারণত সবই সিনথেটিক প্লাস্টিক বলা হয়ে থাকে, কিংবা কেউ কেউ একে কনভেনশনাল প্লাস্টিকও বলেন। কিন্তু এছাড়াও আরেকটা যে বিশেষ দিক আছে, যেটা আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, সেটা হচ্ছে গিয়ে শক্ত বোতল। আমরা দেখি যে প্লাস্টিকে বিশেষ করে জল খাওয়ার জন্যে, যা বিভিন্ন ধরনের তরল পদার্থ যেগুলো খাদ্য সেগুলোর জন্য করা হয়, সেটা কিন্তু আরেকটু আলাদা ধরনের প্লাস্টিক হিসেবে আমরা গণ্য করি। একে চলতি ভাষায় বলে পেট, অর্থাৎ পলিইথিলিন টেট্রাফ্যালেট বলে একটা রাসায়নিক পদার্থ আছে, তাই দিয়ে তৈরি করা হয়। যেহেতু আমরা মাইক্রোপ্লাস্টিক দিয়ে শুরু করেছিলাম, তাহলে আমরা এবার মাইক্রোপ্লাস্টিকের সংজ্ঞা নিয়েও একটুখানি ভাববো, যে আসলে যেটা ঘটনা সেটা হচ্ছে গিয়ে এই প্লাস্টিক থেকেই আস্তে আস্তে আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে এটা কি হয় না, মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়। যেটাকে আমরা সাধারণত বলি ইংরেজিতে হচ্ছে গিয়ে সাইজ, বাংলায় হচ্ছে গিয়ে আকৃতি, অর্থাৎ কতখানি এটা হবে। যদি 5 মিলিমিটারের কম তাকে আমরা বলি মাইক্রোপ্লাস্টিক, এবং তার থেকেও যদি কম, 1 মিলিমিটার কিংবা তার যদি কম হয়, তাকে আমরা সাধারণত ন্যানোপ্লাস্টিক বলে থাকি।
0: বেশ, এবারে আসি আরেকটি বহু ব্যবহৃত পরিভাষায়, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যার উপর আমরা জানি যে নিষেধাজ্ঞা সবচেয়ে বেশি। এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক কেন পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি করে?
1: প্লাস্টিকের যেটা সবথেকে বড় দিক, যে প্লাস্টিক কিন্তু পরিবেশ বান্ধব নয়, অর্থাৎ যদি আপনি প্লাস্টিক ফেলে রাখেন পরিবেশে, সেটা কিন্তু দীর্ঘদিন ওইভাবেই পড়ে থাকবে। এই দীর্ঘদিন যখন বসবাস করতে থাকে প্লাস্টিকগুলো পরিবেশে, তখন কি হয় না, যেমন সূর্যের আলো, জল, বাতাস, ঘর্ষণ, এর ফলে এর মধ্যে আস্তে আস্তে ওই বড় প্লাস্টিকের যে অংশটা আমরা সাধারণত দেখি, সেইটা কিন্তু ভেঙে ভেঙে ছোট ছোট কণায় পরিণত হতে থাকে, যাকে সাধারণত মাইক্রোপ্লাস্টিক কিংবা ন্যানোপ্লাস্টিক বলা হয়। এই যে বললাম যে ছোট কণা তৈরি হয় একটা বড় প্লাস্টিক থেকে ভেঙে ভেঙে, এটা কিন্তু ওই প্লাস্টিকটার যে পুরুত্ব, ইংরেজিতে যাকে বলে থিকনেস, তার উপরে অনেকটা নির্ভর করে। এই জন্যে আজকাল যেটা সবসময় বলা হচ্ছে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, অর্থাৎ একবার ব্যবহার করে ফেলে দিতে হয়, যে প্লাস্টিক আমরা প্রায়শই দেখি, সে বর্ষাকালে জল জমা থেকে শুরু করে আবর্জনার বালতি থেকে শুরু করে সর্বত্র যার হচ্ছে গিয়ে সিংহভাগই এই ধরনের প্লাস্টিক, তাড়াতাড়ি এর থেকে মাইক্রোপ্লাস্টিক তৈরি হয়। অপেক্ষাকৃত যদি আমরা ভাবি দুধের যে প্লাস্টিক কিংবা তেলের যে প্লাস্টিক, যার ঘনত্ব একটু বেশি, তার থেকে সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলা যেতে পারে।
0: বেশ, প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিকে পরিণত হচ্ছে, পরিবেশে মিশছে এবং আমাদের ও অন্যান্য প্রাণীদের শরীরে প্রবেশ করছে, এটা তো বোঝা গেল। কিন্তু এই প্লাস্টিক আমাদের

0: শরীরের জন্য কতটা ক্ষতিকর, এর স্বাস্থ্য ঝুঁকি বা কতটা, জানব ডক্টর মধুরিনা মজুমদারের কাছ থেকে।
1: মাইক্রোপ্লাস্টিক নিজে ও তার সাথে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পদার্থ, যেমন প্লাস্টিসাইজার, স্টেবিলাইজার ইত্যাদি, শরীরের পক্ষে মারাত্মকভাবে ক্ষতিকারক। এরা জল, খাদ্যদ্রব্য, এমনকি বাতাসের দ্বারাও শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। শরীরে প্রবেশ করলে আমাদের যে অন্তঃক্ষরা সিস্টেম, মানে এন্ডোক্রিন সিস্টেম, তার উপরও কিন্তু প্রচণ্ড রকমভাবে হস্তক্ষেপ করে। এই ধরনের রাসায়নিক সাধারণত আমাদের শরীরের মধ্যেকার হরমোন বৃদ্ধি, বিপাক, প্রজনন ও থাইরয়েডের কার্যকলাপকে বাজেভাবে নিয়ন্ত্রণ করে। এই ব্যবস্থায় দীর্ঘদিন ধরে যদি ব্যাঘাত ঘটে, তার প্রভাব কিন্তু অত্যন্ত সুদূরপ্রসারী হয় এবং অত্যন্ত ক্ষতিকারক হতে পারে, যা স্বাভাবিক ফিজিওলজিক্যাল সিগন্যাল আদান প্রদানের ক্ষেত্রেও কিন্তু বিঘ্ন ঘটাতে পারে। মাইক্রোপ্লাস্টিক কণা ও তার সঙ্গে যুক্ত বিভিন্ন রাসায়নিক, যেমন বিপিএ অথবা পিএফএএস, মানে পলিফ্লুরাইড অ্যালকালাইন সাবস্টেন্সেস, যারা মানুষের শরীরে থাইরয়েড সিস্টেম ও বিশেষ করে রিপ্রোডাক্টিভ সিস্টেমকে প্রভাব ফেলে এবং সেক্ষেত্রে প্রচণ্ড অক্সিডেটিভ স্ট্রেস, ইনফ্লামেশন, রিপ্রোডাক্টিভ ডিসফাংশন, এই ধরনের জিনিসগুলো আমাদের ঘটাতে থাকে। এছাড়াও মাইক্রোপ্লাস্টিকের সঙ্গে গ্রোথ ও ডেভেলপমেন্টের একটা যোগসূত্র পাওয়া যায়, যার মধ্যে উল্লেখযোগ্য হল শারীরিক ভারসাম্যহীনতা। লক্ষণগুলি হল থাইরয়েড হরমোন ডিসরাপশন, যা বিশেষ করে শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট, মেটাবলিজম এবং ফিজিক্যাল গ্রোথের তারতম্য ঘটাতে পারে। সুতরাং মাইক্রোপ্লাস্টিককে আমরা আগামী প্রজন্মের এনভায়রনমেন্টাল এবং হেলথ থ্রেট হিসেবেও ভাবতে পারি, কিন্তু যার প্রভাব দীর্ঘমেয়াদী। বাস্তবে প্লাস্টিক আমরা আজ ব্যবহার করছি, কিন্তু তার ক্ষুদ্র কণা মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক আগামী কয়েক প্রজন্মের শরীরের ক্ষতিকারক প্রভাব হিসেবে কিন্তু আমরা রেখে যাচ্ছি।
0: অবশ্যই। দেবাশিসবাবু থেকে জানতে চাইব, এই প্লাস্টিক দূষণের নেপথ্যে আমাদের উদাসীনতা এবং অপরিণামদর্শিতা কতটা দায়ী? আরও একটা বিষয়ে, ধরুন একটা প্লাস্টিক কেউ কোথাও ফেলে রাখলেন, সেটা তো সেখানেই সীমাবদ্ধ থাকবে এমনটা নয়, সেক্ষেত্রে এর প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে?
2: আসলে এই যে প্লাস্টিক আমরা ব্যবহার করি এবং এই প্লাস্টিকটাকে ব্যবহারের পর জানতে হোক অজান্তে হোক এটাকে যত্রতত্র ফেলে রাখি, অর্থাৎ আমাদের যে আচার আচরণ অভ্যেস, তার মধ্যেই সবথেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে যে বিশেষ করে এই ধরনের, যাকে আমরা ইংরেজিতে সলিড ওয়েস্ট বলি, অর্থাৎ যে কোনো কঠিন বর্জ্য পদার্থ, তাকে তার স্থানে না ফেলে মাটিতে ফেলে দেওয়ার একটা বড় প্রবণতা থাকে। এইগুলো একবার মাটিতে পড়লে এগুলো মাটির থেকে পৃথক করা খুবই মুশকিল এবং সাধারণত এরা মাটির সঙ্গেই মিশতে থাকে। যেটা সবথেকে বড় বিষয় এবং যেটা সারা বিশ্বজুড়ে আজকে আলোচিত হচ্ছে সেটা হচ্ছে কি, এর ব্যাপ্তি। এই যে আমরা মাটিতে ফেলে রাখলাম, আমি কিন্তু জানতেই পারলাম না যে এই মাটিতে পড়ে থাকা যে প্লাস্টিক, তার ভাগ্য কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে এবং সেই ভাগ্য যে নিয়ন্ত্রণ হচ্ছে এবং প্রকৃতি তাকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে, সে বিষয়টাও কিন্তু আজকের জন্য খুবই জরুরি। এই পড়ে থাকা প্লাস্টিক থেকেই ক্রমশ আস্তে আস্তে মাইক্রোপ্লাস্টিক তৈরি হয় এবং যে স্থলভাগে এবং জলভাগে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়তে পারে। খাল, বিল, পুকুর, নালা, ভূগর্ভস্থ সর্বত্রই বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, খাদ্য শৃঙ্খল চেনে আজকে বর্তমান পরিস্থিতিতে সর্বত্রই মাইক্রোপ্লাস্টিক কিন্তু দেখা যাচ্ছে। কয়েকটা উদাহরণ দিলে হয়তো আমরা এটা আরও ভালো বুঝতে পারবো, যেটা সারা পৃথিবী জুড়ে তোলপাড় করে দিচ্ছে। জানা গেছে যে জাপানের বোতল ভাসছে দক্ষিণ আফ্রিকার সমুদ্রের তটে, চীনের তৈরি থলে হঠাৎ দেখা গেছে উত্তর মেরিতে, এবং সবথেকে যেটা লক্ষণীয় বিষয়বস্তু হল সমুদ্রের একটা বড় অংশ এখন হচ্ছে গিয়ে প্লাস্টিক। প্রায় 140 লক্ষ টন প্লাস্টিককে সমুদ্রের তটে পাওয়া গেছে এবং এটা খুবই চিন্তার বিষয় এবং উদ্বিগ্নের বিষয় যে এর 80% হচ্ছে পৃথিবীর বিলাসবহুল সমুদ্র সৈকতের অবদান। অর্থাৎ যারা সমুদ্র সৈকতে বিনোদনের জন্যে যান, সেই বিনোদন থেকেই কিন্তু এমন জীবনচর্চা তাদের করছেন কিংবা এমন কিছু আচরণ করছেন যা কিন্তু পরিবেশ বান্ধব নয়, যা কিন্তু আগামী দিনের প্রজন্মের জন্যে কিন্তু অনেক বড়

0: সংকেত কিংবা অশ্বিনী সংকেত তৈরি করছে।
1: ঠিক, এবং কখনো কখনো এমন কিছু জিনিসের মধ্যেও মাইক্রোপ্লাস্টিকের নমুনা মিলছে যা আমাদের চমকে দিচ্ছে। দেবাশিসবাবু, আপনাদের সাম্প্রতিক গবেষণাতেও তো এমন তথ্য উঠে এসেছে।
0: এই মুহূর্তে গবেষণার ফলে যেটা জানা গেছে যে কলকাতা থেকে নিয়ে বিশাখাপত্তনম এই পুরো অংশটাতে সমুদ্রের তট থেকে যে ধরনের মাছ ধরা হয়েছে, এই প্রত্যেকটি মাছের মধ্যে কম পরিমাণে হোক বেশি পরিমাণে হোক প্লাস্টিক পাওয়া গেছে, যার অধিকাংশই হচ্ছে গিয়ে মাইক্রোপ্লাস্টিক। অনেকে আশঙ্কা করছেন যে 2040 সালে সমুদ্রে মাছের থেকে মাইক্রোপ্লাস্টিক এবং প্লাস্টিকের সংখ্যাই কিন্তু বেড়ে যাবে। আসলে আমরা কিন্তু নিজেদের অজান্তেই এমন আমাদের জীবনচর্চা কিংবা অভ্যাস তৈরি করছি যা হয়তো একদিন শুধু আমাদেরই নয় ভবিষ্যতের প্রজন্মকেও কিন্তু গভীর সংকটে ফেলতে পারে। মহাসমুদ্রের আকৃতি, প্রকৃতি, চরিত্র, উদ্ভিদ, জীবজগৎ, সেই সঙ্গে সমুদ্রের তটে থাকা যারা মানুষ তাদের যে জীবন জীবিকা এবং জীবনযাত্রা সবই কিন্তু দ্রুত পাল্টে যাচ্ছে। এটা কিন্তু আজকের দিনে অনেক বড় সমস্যা। এছাড়াও আর একটা যেটা বড় সমস্যা হয়েছে সেটা হচ্ছে গিয়ে খাদ্য শৃঙ্খল। আমরা যা খাচ্ছি, জল, শাকসবজি, দুধ, তেল, এই প্রত্যেকের দ্বারাই কিন্তু আমাদের শরীরে মাইক্রোপ্লাস্টিকের কিন্তু প্রবেশ ঘটছে। অতি সম্প্রতি আমরা যে গবেষণাটা করেছি সেই গবেষণাটা থেকে আমরা দেখেছি যে আমরা প্যাকেটজাত দুধ স্থানীয়ভাবে সংগ্রহ করেছিলাম এবং তার সঙ্গে গরুর কাঁচা দুধেরও নমুনা নিয়েছিলাম, এবং অদ্ভুতভাবে আমরা দেখতে পেয়েছি যে এই দুটো জায়গাতেই কিন্তু মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে আর কি। বিশেষ করে আমরা যে গবেষণার সাহায্য নিয়েছিলাম সেখানে মূল বিষয়বস্তু ছিল যে আমরা তার আকার, আকৃতি এবং চেহারা জানার চেষ্টা করেছিলাম, যেটা আমরা সাধারণত মাইক্রোস্কোপের সাহায্যে করে থাকি, এবং সেটাও আমরা দেখেছিলাম যে এগুলো বিভিন্ন আকার আকৃতির হতে পারে, যার মধ্যে উল্লেখযোগ্য হল কিছুটা ফাইবার অর্থাৎ তন্তুযুক্ত, কিছুটা হচ্ছে খণ্ডিত ফ্র্যাগমেন্টেড, এবং এটাও দেখেছি যে বড় অঙ্কের প্রায় 90টা পর্যন্ত কণা পাওয়া গেছে। কিন্তু যদি আমি একটা গড় হিসেব করি তাহলে 12 থেকে 14টা কণা প্রায় প্রত্যেকটি দুধেই আমরা আশা করছি, এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এগুলোর পেছনে লুকিয়ে আছে সেই পলিপ্রোপিলিন কিংবা পলিইথিলিন, দুধে যে প্লাস্টিকের ব্যবহার করা হয় সেই তার মধ্যে আছে। সবথেকে উদ্বেগজনক হলো গরুর কাঁচা দুধে। আমরা গরুকে যে খাবার খাওয়াই কিংবা গরু যত্রতত্র ঘুরে বেড়াবার ফলে যে ধরনের প্লাস্টিক তার পেটে জমা হয়, সেই প্লাস্টিকের থেকেও কিন্তু তার যে খাদ্য প্রণালী আছে কিংবা তার যে নিজস্ব শরীরের ক্ষমতা আছে সেখান থেকেও কিন্তু গলে মাইক্রোপ্লাস্টিক ওই দুধের মধ্যে চলে যাচ্ছে। অতি সম্প্রতি গবেষণায় জানা গেছে যে এক একজন গরুর পেট থেকে প্রায় 40 কেজি মতন প্লাস্টিক পাওয়া গেছে। সুতরাং বর্তমান অবস্থায় কেবলমাত্র দুগ্ধ শিল্প নয়, আমরা যে খাবার দাবার খাচ্ছি তার প্রত্যেকটির ক্ষেত্রে কি ধরনের প্যাকেজিং হচ্ছে সেটাও যেমন গুরুত্ব, তার সঙ্গে দূষণ নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক মান নিয়ন্ত্রণও একটা বড় বিষয়।
1: বেশ, ডক্টর মজুমদার, রাজ্য, দেশ বা বিশ্বব্যাপী প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে সরকারি তরফে কি কি বিধিনিষেধ বা আইনকানুন রয়েছে?
2: আমরা সবাই জানি প্লাস্টিকের অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার আমাদের পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। এই বিপদ মোকাবিলায় গত বেশ কয়েক দশক ধরে সরকার আমাদের প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ করার জন্য নানা ধরনের আইনি নির্দেশিকা ও বিধিনিষেধ জারি করেছে। বিশেষ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক মানে সিঙ্গল ইউজ প্লাস্টিক এর ব্যবহার কমানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী এবং আমাদের ভারতবর্ষেও সরকারিভাবে কিন্তু অনেক নিষেধাজ্ঞা জারি করা রয়েছে এবং সেগুলো নিয়ে ভাবাও হচ্ছে। যেমন বিশ্বের দরবার থেকে এটা আমরা জানতে পেরেছি যে বর্তমানে প্লাস্টিক ব্যবহারের ওপর ট্যাক্স বা লেভি প্রযোজ্য, সেই সঙ্গে ব্যবহারের নিষিদ্ধকরণ অথবা বাধ্যতামূলকভাবে পুনর্ব্যবহারযোগ্য বিকল্পের প্রয়োগ আছে। ইউএনইপি মানে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম 129টি দেশে অবিলম্বে সিঙ্গল ইউজ প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক সংক্রান্ত আইন প্রণয়নের জন্য

0: বলেছেন, অবিলম্বে সাউথ ইস্ট এশিয়ার জন্য ইপিআর মানে এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি ব্যবস্থা বিশেষ করে প্লাস্টিক প্যাকেজিং এর ক্ষেত্রে গ্রহণ করতে বলা হয়েছে। যারা বাজারে প্লাস্টিক আনছেন তাদের সম্পূর্ণ দায়িত্ব থাকবে কালেকশন মানে সংগ্রহ, রিসাইক্লিং মানে পুনর্ব্যবহার ও এন্ড অফ লাইফ ম্যানেজমেন্ট মানে পরিকল্পনা মাফিক সমাপ্তিকরণ ব্যবস্থা নেওয়ার। এবার আসি ভারতবর্ষের ছবিটাতে। ভারতবর্ষে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল 2016 লাগু হয়, যা 2021, 2022, 2023 ও 2024 সংশোধিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ দিকগুলি হল ইপিআর এর প্রয়োগ এবং প্রোডিউসার ইম্পোর্টার্স এবং ব্র্যান্ড ওনার্সদের ওপর অবিলম্বে বাধ্যতামূলক করা হয়েছে এই আইন। মিউনিসিপ্যাল সলিড ওয়েস্টের ব্যবস্থাপনার ওপর পুরোপুরি শৃঙ্খলা কি রুল এর মাধ্যমে আনা হয়েছে প্লাস্টিকের ব্যবহার কমানো এবং সোর্সেই পৃথকীকরণ চালু করতেও বলা হয়েছে। বর্জ্য ব্যবস্থাকে সুনিয়ন্ত্রিত প্রক্রিয়ায় দ্বারা পরিচালনা করা এবং তার থেকে শক্তি উৎপাদন ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন করার চেষ্টা করা হচ্ছে। 2021 অ্যামেন্ডেড রুল অনুযায়ী সিঙ্গেল ইউজ প্লাস্টিককে নিষিদ্ধকরণ করা হয়েছে, যা 1 জুলাই 2022 থেকে লাগু হয়েছে। বিশেষ জোর দেওয়া হয়েছে প্লাস্টিক ক্যারি ব্যাগ, বেলুনের প্লাস্টিক স্টিক, থার্মোকল, আইসক্রিমের স্টিক ইত্যাদি ব্যবহার যাতে বন্ধ করা যায়। বর্তমানে 102 মাইক্রনের কম ক্যারি ব্যাগ 31 ডিসেম্বর 2022 থেকে নিষিদ্ধ করা হয়েছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের বিভিন্ন লক্ষ্যমাত্রায় প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধকরণ এবং সুস্থ ব্যবস্থাপনার উপর সুস্পষ্টভাবে জোর দেওয়া হয়েছে। নীতি আয়োগ ও সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এবং ইউএনডিপি মানে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের পথে চলার জন্য রাজ্যগুলিকেও আহ্বান জানানো হয়েছে।
1: ধন্যবাদ ডক্টর মজুমদার। প্লাস্টিক ব্যবহার সংক্রান্ত বিধিনিষেধগুলোর কথা আপনি বললেন, আসলে আইন প্রণয়ন একটা বিষয় আর সেটা সর্বতোভাবে মেনে চলা আরেকটা বিষয়। এই দুটোর মধ্যে এখনও হয়তো কিছুটা ব্যবধান থেকে গিয়েছে। আমরা তো সমস্যার দিকটা নিয়ে কথা বললাম। আচ্ছা দেবাশিসবাবু, এর সমাধান কোন পথে হতে পারে বা প্লাস্টিকের বিকল্প কী হতে পারে সে বিষয়ে আপনার কী মনে হয়?
2: সমাজকে এগিয়ে আসতে হবে, মানুষকে এগিয়ে আসতে হবে এবং মানুষকেই এমন আচরণ করতে হবে যাতে তা পরিবেশ বান্ধব হয়। কয়েকটা উদাহরণ দিই। আমরা যদি চাই আমরা প্রত্যেকেই একটা থলি নিয়ে বেরোতে পারি, সেই থলিটা কাপড়ের হতে পারে, সেই থলিটা জুটের হতে পারে এবং যে কোনো পরিবেশের থেকে তৈরি তন্তুর দ্বারাও হতে পারে। আমরা কিন্তু যদি একটু লক্ষ্য করে থাকি, আমাদের আগে যারা ছিলেন তারা কিন্তু অধিকাংশই থলি ব্যবহার করতেন। ভারতবর্ষ কিন্তু এমন একটা দেশ পৃথিবীর মধ্যে যেখানে থলি কিংবা ঝোলার ব্যবহার প্রাচীন। এরপরে আসছে যে আজকাল যেটা সব থেকে বেশি প্রচলিত সেটা হচ্ছে গিয়ে প্লাস্টিকের বোতল। এই বোতলকে আমরা সরাতে পারি, সরিয়ে এর জায়গায় আমরা কাচের বোতল ব্যবহার করতে পারি। বিশেষ করে এই জন্যেই বলছি, এর উপরে জোর দিচ্ছি, যে এই কাচের বোতল বারবার ব্যবহার করার পক্ষে অত্যন্ত সহজ এবং একটু যদি অর্থ থাকে তাহলে আপনি স্টেনলেস স্টিলের বোতলের কথাও ভাবতে পারেন। আর একটা বড় জায়গা হচ্ছে, আমরা আজকাল কি করি না, সব জিনিসের ক্ষেত্রেই দৃষ্টিনন্দনতার উপরে খুব জোর দিই। ছিমছাম হবে, একটা শব্দ এখন বাজারে খুব চলছে, স্মার্ট, সবাই চাইছে স্মার্ট। তো এই যে স্মার্টনেসের উপর জোর দেওয়ার ফলে আমরা এই বিয়ে বাড়ি কিংবা বাড়িতেও যদি 10 জন লোক ডাকি, এই সবাইয়ের জন্যই আমরা কিন্তু এই প্লাস্টিকের থালা, বিশেষ করে থার্মোকলের থালা কিনে আনার চেষ্টা করি। আমরা যদি একটু ভাবি, একটু যদি পরিবেশ বান্ধব হই, তাহলে আমরা কিন্তু শালপাতার থালায় আবার ফেরত যেতে পারি। আমার অনুরোধ আপনাদের কাছে, ব্যক্তিগতভাবে আবেদনও বলতে পারেন, নিবেদনও বলতে পারেন, যে আরেকবার সেই শালপাতার থালা এনে দেখুন না, হয়তো অতটা দৃষ্টিনন্দন নয় কিন্তু অনেক বেশি পরিবেশ বান্ধব। এছাড়াও যেটা আমরা সব থেকে বেশি জোর দিতে পারি সেটা হলো গিয়ে যে এককালে যেটা ভারতবর্ষের অত্যন্ত উচ্চ মানের এবং অত্যন্ত উচ্চ গুণসম্পন্ন এবং স্বাস্থ্যবান্ধব ছিল সেটা হচ্ছে কি, তামার তৈরি বোতল কিংবা তামার তৈরি পাত্র যাতে আমরা জল খেতাম। আমাদের আয়ুর্বেদ আজ থেকে কয়েক হাজার বছর আগে বলেছে যে তামা শুধু জীবাণু নাশকই নয়, তামা কিন্তু প্রাণদায়ী। সুতরাং আবার আপনাদের মনে করিয়ে দিতে চাই যে তামার পাত্রে যদি জল খান তাহলে সেটা শুধু স্বাস্থ্যের পক্ষেই ভালো নয়, সেটা পরিবেশের পক্ষেও কিন্তু অত্যন্ত ভালো।

0: বেশ, বিকল্প খোঁজার পাশাপাশি প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা, অর্থাৎ রিসাইকেল অ্যান্ড রিইউজ, এবং সমাজে এ বিষয়ে সচেতনতা গড়ে তোলা, এটাও কিন্তু খুব জরুরি। এ বিষয়ে ডক্টর মজুমদার যদি আলোকপাত করেন।
1: প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক পরিবেশে আসার মূল কারণ হল, আমরা জানি যে আমাদের নিজেদের আচার আচরণ, দৈনন্দিন জীবনচর্চা, যত্রতত্ত্ব আবর্জনা নিক্ষেপ এবং প্লাস্টিককে নিত্যসঙ্গী করে তোলা। সামাজিক আচরণের পরিবর্তনের জন্য আমরা কি করতে পারি? ছোট ছোট প্লাস্টিককে সংগ্রহ করে একটা বড় আকারের কিছু প্লাস্টিক সামগ্রীতে পরিণত করতে পারি, যেটা অন্যভাবে ব্যবহারযোগ্য হতে পারে, একটা রূপ নিতে পারে। এই ধরনের অভিযান ইকো ক্লাব বা গ্রিন ব্রিগেডের মাধ্যমে সমাজে পরিচালনা করা যেতে পারে। এছাড়াও যেটা আমাদের অবশ্য কর্তব্য, সেটা হলো পাড়ায় পাড়ায়, বিদ্যালয়ে, মহাবিদ্যালয়ে ও বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফ্রি জোন তৈরি করা। মনে রাখবেন, প্লাস্টিক ফ্রি জোন তৈরি করা, এবং সেই সঙ্গে প্লাস্টিক কালেকশন ডে পালন করার প্রচেষ্টা করা যেতে পারে, যে এমন একটি দিন মাসে আমরা রাখব যেদিন সবাই মিলে, ছোট থেকে বড় সবাই মিলে আমরা নেমে পড়ব যেখানে আশেপাশে যত প্লাস্টিকের জিনিসপত্র আছে, যেগুলো আবর্জনা হয়ে পড়ে রয়েছে, সেগুলোকে একত্রিত করে রিসাইকেল করার চেষ্টা করা যেতে পারে। এছাড়াও নিকটবর্তী জলাশয়, সমুদ্র সৈকত, গঙ্গার ঘাট, রেলওয়ে স্টেশন, বাজার, শপিং মলকে আমরা প্লাস্টিক মুক্ত করার প্রচেষ্টা চালানোর চেষ্টা করব। পোস্টার, মডেল, নাটক, কুইজ, ছবির প্রদর্শনী করে প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করার সচেতনতা কিন্তু আমরা বাড়াতে পারি। বিভিন্ন প্রতিষ্ঠানে প্লাস্টিক অডিটও আমরা কিন্তু শুরু করতে পারি।
0: ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর মজুমদার, আপনাকে অনুরোধ করব শ্রোতাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যদি এক কথায় বলেন।
1: আমরা কয়েকটি অতি প্রয়োজনীয় বার্তা এক কথায় প্রকাশ করব। প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বটল কি মাইক্রোপ্লাস্টিক ফ্রি? উত্তর হলো না। আজকের প্লাস্টিক কি আগামী দিনের মাইক্রোপ্লাস্টিক? উত্তর হলো হ্যাঁ। প্লাস্টিক দূষণের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? স্থায়িত্ব। মাইক্রোপ্লাস্টিকের প্রধান বাহক কি? জল অথবা তরল। প্লাস্টিক ব্যবহারের সবচেয়ে দৃশ্যমান উৎস কি? সিঙ্গল ইউজ প্লাস্টিক। প্লাস্টিক দূষণের সবচেয়ে কার্যকরী পদক্ষেপ কি? সেটা হলো রিডিউস অথবা ব্যবহার কমানো। এছাড়াও প্লাস্টিক দূষণের মূল কারণ কি? তা হলো, আমরা সবাই জানি, অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার। এবং আমাদের শেষ প্রশ্ন, কোন ধরনের প্লাস্টিক অগত্যা ব্যবহার করা সম্ভব? সেটা হলো একমাত্র রিসাইক্লেবল প্লাস্টিক অথবা পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক। অতএব আজকের আমাদের এই অনুষ্ঠানের টেক হোম মেসেজ হলো, প্লাস্টিক ব্যবহার কমান,
2: ভবিষ্যতের প্রজন্মকে বাঁচান।
1: আমাদের এই অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা তবেই উপকৃত হব যদি আপনারা একটু বোঝার চেষ্টা করেন এবং সর্বোপরি মানারও চেষ্টা করেন।
2: আচার আচরণ এবং আমাদের জীবনচর্চা, এর যদি আমরা একটু পরিবর্তন করতে পারি, হয়তো এখন আপনি এর উপকার পাবেন না, কিন্তু আগামী প্রজন্ম আপনাদের দুহাত তুলে আশীর্বাদ করবে। ধন্যবাদ, সবাইকে নমস্কার।
1: নমস্কার।
0: অনেক ধন্যবাদ দেবাশিস বাবু এবং ডক্টর মজুমদার, আপনাদের দুজনকে। শ্রোতাদের বলি, আপনারা প্লাস্টিক ব্যবহার নিয়ে সজাগ হন, সচেতন হন, দায়িত্বশীল নাগরিক হয়ে উঠুন। সকলে ভালো থাকবেন। নমস্কার।

0: দৃষ্টিপাত অনুষ্ঠানে শুনলেন মাইক্রোপ্লাস্টিকের বিপদ বিষয়ে একটি আলোচনা। অংশগ্রহণ করলেন পরিবেশবিদ গবেষক দেবাশিস চট্টোপাধ্যায় ও পরিবেশ বিজ্ঞানী ডক্টর মধুরীনা মজুমদার। শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়। সঞ্চালনা ও প্রযোজনা দেবর্ষী ঘোষ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। শুনলেন অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 বেলা 12:30 গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ সেকেন্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPSCS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPSCS এর সাথে টেলিফোন নম্বর 0332120250 বা 0332120612 বা 0332120500 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আবার বলছি, ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। মনে রাখবেন, আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি এই ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। 138তম ডাক আদালত ও পেনশন আদালত সম্পর্কিত ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন লহ গৌরাঙ্গের নাম রে ছায়াছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটির শিল্পী অরিজিৎ সিং।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে লহ গৌরাঙ্গের নামরে ছায়াছবির গান শুনলেন। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সংহিতা সেন।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন সংহিতা সেনের কণ্ঠে, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন নজরুল গীতি শিল্পী মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর ও মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুনছেন নজরুল গীতি শিল্পী মঞ্জুরী বন্দ্যোপাধ্যায়।

নজরুল গীতি শুনলেন মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন সেতার, শিল্পী সৌরভ গঙ্গোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রূপক মিত্র। সেতারে প্রথমে রাগ কৌশি কানাড়া, পরে মিশ্র ভৈরবী ধুন, শিল্পী সৌরভ গঙ্গোপাধ্যায়।

0: Jinping among the world leaders attending. The New Delhi Declaration also commended India's chairship and expressed appreciation to the government and people of India for hosting the summit. Prime Minister Narendra Modi has expressed gratitude to the people of Rajasthan following the BJP's victory in the urban local body elections. In a social media post, the Prime Minister said the party's win is a testament to triumph of truth over the echo of lies. Mr. Modi said, "The people of Rajasthan have once again made it clear that they fully support the policies of good governance and development under the double engine government. This will not only propel the state to new heights of progress, but also strengthen the government's resolve to bring prosperity to the lives of every individual," he added. Union Home Minister and Minister of Cooperation Amit Shah has said that Chhatrapati Shivaji Maharaj made Swaraj, Swadharma and Swabhasha, self-rule, on one's faith and one's own language, the fundamental elements of Swaraj. Addressing Hindi Divas 2026 and the 6th All India Official Language Conference in Mumbai yesterday, the Union Home Minister highlighted Maharashtra's rich linguistic and cultural heritage. He said, "Shivaji Maharaj gave Marathi prominence in administration and created a strong repository of terminology in the language, which became an important foundation of governance during the era of Hindavi Swaraj." Greeting people on Hindi Divas and Ganesh Chaturthi, Mr. Shah described their celebration on the same day as a Manikanchan Yog and auspicious coincidence. The festival of Ganesh Chaturthi is being celebrated yesterday across the country with great devotion. The day marks the birth of Lord Ganesha, who is a symbol of wisdom, prosperity and good fortune. Also known as Vinayak Chaturthi or Ganesh Utsav, the day marks the beginning of 10-day long festivities during which people place clay idols of Lord Ganesh at their homes and worship them. President Draupadi Murmu, Prime Minister Narendra Modi have extended their greetings to the people on the occasion of Ganesh Chaturthi. Vice President C.P. Radhakrishnan and Prime Minister Modi yesterday attended the Ganesh Chaturthi celebration at the residence of Union Minister Piyush Goyal in New Delhi. In men's cricket, India will take on Afghanistan in the second T20 International at the Arun Jaitley Stadium in Delhi today. The match will begin at 7:30 p.m. Indian Standard Time. And that is the end of this news bulletin.
1: Akashbani Kolkata. গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন 15 সেপ্টেম্বর 2026 মঙ্গলবারের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাষিত শুনবেন সত্যেন্দ্রনাথ বসুর রচনা থেকে পাঠ। 6:15 সঙ্গীতাঞ্জলি। আরও একবার জানাই, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা ভারত সরকারের প্রাণী কল্যাণ প্রকল্প, বলবেন ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র, 6:40 আপনার স্বাস্থ্য পুষ্টি অপুষ্টি তৃতীয় পর্ব, বলবেন ডাক্তার মধুমিতা দুবে, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও চন্দ্রজিৎ প্রামাণিক, 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের শিল্পী সঞ্চয়িতা গিরি। জানা অজানা সকাল 8টায় প্রজাপতি সংগ্রহ, লিখেছেন ডক্টর অসীম মিত্র। নজরুল গীতি 8:05 অর্পিতা রায়ের কণ্ঠে, 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম জীবেশ গোপের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল তৃপ্তি চক্রবর্তীর কণ্ঠে, 9টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10টায় গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, বেলা 11টায় যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য উপস্থাপনায় দেবজিৎ অধিকারী ও সৃজনী পাল, বেলা 12টায় ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন নীলোৎপল চক্রবর্তী, 12:15 লোকগীতি সন্ধ্যা বোসের কণ্ঠে, 12:33 উনজমির দুনো ফসল পাহাড়ের রুক্ষ মাটিতে চাষের কথা স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুব্রত চক্রবর্তী, 1টায় নির্বাচিত নজরুল গীতির অনুষ্ঠান, 1:45 মাননীয় ইস্যু উপস্থাপনায় অমৃতা হালদার রায়, 2:30 সাঁওতারি অনুষ্ঠানে লোকগীতি অনিল বরণ হেমব্রমের

কণ্ঠে পড়ে গীতি আলেখ্য শুনবেন প্রথম পর্ব। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান্দে। 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর পুষ্টিবিদ্যা বিষয়ে আলোচনা করবেন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষক রাজু সরকার এবং দুই ছাত্র। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি ধীরেন্দ্রনাথ হেমব্রম এবং সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বিষয়ে বলবেন দুর্গাদাস সরেন, পরে লোকগীতি নরেন্দ্রনাথ হেমব্রম ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:38 কিষাণ বাণী, মহিলা তাঁতিদের কথা, আলোচনায় রীনা মালাকার ও আরতি বসাক, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 তরজা গান, পরিবেশনায় মালতী সর্দার এবং সহশিল্পীবৃন্দ। সাড়ে 7:00 সমীক্ষা, লিখেছেন বিশ্বনাথ বিশ্বাস। রাত 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবিকা মুখোপাধ্যায়। 8:30 কথায় কাহিনী, শুনবেন সহযাত্রী, রচনা প্রমথ চৌধুরী, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, শুনবেন প্রথম পর্ব। 8:45 অর্থনীতির দুনিয়া, স্বল্প সঞ্চয় ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা, এ বিষয়ে আলোচনায় উপস্থিত থাকবেন মোহাম্মদ আব্দুল ওয়াইদ, অধ্যাপক ডক্টর সঞ্জীব মিত্র, প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ, শুনবেন দ্বিতীয় পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল প্রীতম রায়ের কণ্ঠে, 9:30 শ্রবণী, প্রথমে স্বরচিত কবিতা পাঠে পার্থপ্রতিমা আচার্য, তারপর কথিকা অচেনা শরৎচন্দ্র, বলবেন শুভাশিস চক্রবর্তী। 10:00 ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 নজরুল গীতি শিল্পী অর্পিতা রায়, 10:45 ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন নীলোৎপল চক্রবর্তী। 11:00 লোকগীতি সন্ধ্যা বসুর কণ্ঠে, 11:10 তবলা শিল্পী সৌমিত্র দাশগুপ্ত। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল মালবিকা কাননের কণ্ঠে, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্চয়িতা গিরি, 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস, শুনবেন 234তম পর্ব, 6:45 শ্যামা সঙ্গীত গৌরী বিশ্বাসের কণ্ঠে, 7:10 যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী, 8:30 নজরুল গীতি অর্পিতা রায়ের কণ্ঠে, 8:45 ম্যান্ডোলিন শিল্পী নীলোৎপল চক্রবর্তী, 9:10 রাজধারা, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য, 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সুফিয়া শিরেন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, পাশ্চাত্য সঙ্গীতের আরও একটি অনুষ্ঠান 1:10, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী সৌমিত্র দাশগুপ্ত। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত সঞ্চয়িতা গিরির কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপনায় দেবিকা গুপ্তা, 6:10 হিন্দি অনুষ্ঠান, 6:30 হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশ, 7:10 ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন নীলোৎপল চক্রবর্তী, 7:30 দর্পণ, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীত শুনবেন জ্যাজ টাইম, উপস্থাপনায় অভিষেক মণ্ডল, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন 15 সেপ্টেম্বর 2026 মঙ্গলবারের অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ কোথাও কোথাও মেঘলা থাকবে, বিকেলের দিকে সাধারণভাবে মেঘলা আকাশ, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33°C এবং 26°C আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2°C, স্বাভাবিকের থেকে 0.6° কম, সর্বনিম্ন 25.2°C, স্বাভাবিকের থেকে 1.2° কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন 68%। গত 24 ঘন্টায় ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত।